ঠিক, বাস্তবিক। দেখুন একটা কথা তো সত্যি, আমরা ছোটো থেকে অনেক কথা শুনতে শুনতে, অনেক জ্ঞান লাভ করতে করতে, অনেকের কাছে অনেক বাস্তবের উপদেশ, অনেক দর্শনের কথা শুনতে শুনতে আমাদের মধ্যে একটা ধারণা, একটা কনসেপ্ট তৈরি হয় যে কী হলে কী হয়, কার্যকারণ সম্পর্ক বা এই প্রশ্নের এই উত্তর, তার প্রত্যুত্তর ইত্যাদি অনেক কিছু মনে হয়। এবং এই করতে করতেই এই ভাবনাগুলোর চর্চা তো একটা সময় ভীষণভাবে, মানে স্টুডেন্ট লাইফে, ছাত্রজীবনে এগুলো ভীষণ একটা বড় আমাদের সঙ্গী। আর সেই কারণেই আমাদের তখন বাস্তববোধ, যুক্তিপূর্ণ বোধ এগুলো প্রচণ্ডভাবে তৈরি হতে থাকে। এবং হয়তো তখন আমরা স্টুডেন্ট লাইফের কথা বলছি, কথায় কথায় তর্কে জুড়ে যাই। কেন না, যেটা শুনছি সেটা তো সত্যি, নিশ্চয়ই সত্যি, অস্বীকার করছি না, কিন্তু আমি যেটা বলছি সেটাও সত্যি, সেটাও শুনতে হবে। আর এই সময় থেকেই বোধহয় আমাদের ওই শোনানোর একটা ইচ্ছে, শোনানোর একটা প্রতিযোগিতা ভেতরে ভেতরে চলতে থাকে। ভালো কিছু বললেই আমার বক্তব্যটাও জানাতে হবে। এটাই আসলে সত্যি সত্যি আমাদের একটু একটু করে ম্যাচুরিটি আসা, একটু একটু করে ভাবতে শেখা, ছোট থেকে বড় হওয়া এভাবেই হয়। যাই হোক, গল্পে আসি। এরপর কি হলো, এই দিন থেকে উনি একটা নতুন নিয়ম বা নিজের কাছে নতুন একটা সিদ্ধান্ত নিলেন যে না, আমি শুধু শেখাবো না, আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তাই সেদিন থেকে নতুন একটা নিয়ম তৈরি করলেন নিজের কাছে, যে কোনো সভায় বক্তব্য দেওয়ার আগে তিনি সবার কথা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, তিনি বুঝেছিলেন ভালো বক্তা হওয়ার প্রথম শর্ত হলো ভালো শ্রোতা হওয়া, কারণ মানুষকে না শুনে মানুষের জন্য কথা বলা যায় না। একদম একেবারে ঠিক কথা, কথা না শুনলে কথা কখনো তার জন্য কথা হয়ে ওঠে না। ভালো শ্রোতা না হলে ভালো বক্তা কোথাও কোথাও কিছু ফাঁক, কিছু গলতি থেকে যায়। আর এই যে গল্পটা, এই যে ঘটনাটা, এর মধ্যে থেকে এই যে অরিন্দম বাবু, তিনি এটা শিখলেন, তিনি একজন ভালো শ্রোতাও হয়ে উঠবেন। তাই তো আমরা এই গল্পটা থেকে এমন একটা জিনিস পেলাম যে একজন বক্তার শক্তি শুধু তার ভাষায় নয়, তার যুক্তিতে নয়, তার প্রকাশে নয়, তার শ্রবণ শক্তিতেও নিহিত হয়ে থাকে। যে শুনতে জানে সেই মানুষের হৃদয়ে পৌঁছতে পারে, পৌঁছতে শেখে আর পৌঁছতে জানে। তার কারণ প্রত্যেক শ্রোতার মধ্যেই থাকেন এক একজন বক্তা। সবাই কি গুড স্পিকার? কিন্তু অনেকেই আছেন, অনেক কিছু শুনতে শুনতে, অনেক বক্তব্য শুনতে শুনতে, অনেক দর্শন শুনতে শুনতে, তারও মধ্যে কিছু ভাবনা, কিছু প্রশ্ন, কিছু অভিব্যক্তি, সেগুলো তৈরি হয়। কিন্তু যিনি শ্রোতা বেশি বক্তা কম, তার সেই না বলা কথাগুলো যেন কখনোই আর বলাই হয়ে ওঠে না। আর আর যিনি বক্তা বেশি শ্রোতা কম, তার নিজের কথা ছেড়ে, নিজের বক্তব্য ছেড়ে অন্য কারোর কথা শোনার প্রয়োজনই হয়ে ওঠে না। আর শুরুতে যেটা বলছিলাম, এভাবেই যে ব্যালান্স হওয়া, এরকম বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে দিয়ে দেখবেন আমরাও যখন বাস্তব জীবনে চলি, অনেক কিছু ভাবি, অনেক কিছু করি, আর তার রিপারকাশন হিসেবে, রিয়াকশন হিসেবে অনেক কিছু ঘটে, যেটা সবসময় হয়তো মনোমতো নয় কিন্তু উচিত। আবার অন্য

ক্ষেত্রে, মানে নিজের ক্ষেত্রে তো আমরা সবসময় একটু বায়াস থাকি, অন্য কারোর ক্ষেত্রে আমরা যখন বুঝি যে ঠিক এইটা বলা ঠিক হয়নি, ওইটা ভুললে আরো ভালো হতো, এটসেট্রা এটসেট্রা, আমরা কিন্তু এইখান থেকেও শিখি সেই ব্যালেন্স কতটা বলবো, কতটা বলবো না, কতটা শুনবো ইত্যাদি সব কিছু। আর এইভাবেই বক্তা এবং শ্রোতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। অ্যাকচুয়ালি আমাদের তো দুজনেই একসঙ্গে, আমাদের মানে মুখমণ্ডলের মধ্যে রয়েছে না, ঠোঁট দুটো কেবল বলে চলে, কান দুটো শুনে চলে, যখন বলি আর শুনি সমান সমান তখনই হয় সঠিক ভারসাম্য। গল্প তো অবশ্যই এখানেই শেষ, গল্পটা কেমন লাগলো জানাবেন আমাদের, আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজ করে। রইলাম আপনার বার্তার অপেক্ষায়। 9903653992 এই নম্বরে।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

ওগো মরমী, শুনছিলাম গানটি মৃণাল চক্রবর্তীর গলায়। আজকে কিছু কিছু গান শোনাচ্ছিলাম, অনেকদিন শোনাও হয় না। আর যেহেতু আজকে শোনবার কথা নিয়ে গান গল্প, তাই এই গানগুলো একটু শোনানোর চেষ্টা করলাম। জানি না আপনারা হয়তো মাঝে মাঝে শুনেছেন, আমি অনেকদিন পরে শুনলাম। যাই হোক, একদম এবার আপনাদের কথা শোনার সময় এসে গিয়েছে। প্রথমে মেসেজগুলো পড়ে নিই, কেমন? প্রাণ পাখিয়া জুটল ডেকে হৃদয় কাননে, জানি রঙিন ফুলে ভরিয়ে দিলে প্রাণ সখা কে দানি। ভোরের এই ঘাসে ঘাসে ছন্দের আবেশ জাগে, নীরব কথা হৃদয়ে থাক রাগে অনুরাগে। কোনো এক পাখির ডাক আজ শুনব জানি, আবেশে ভরালে হৃদয়ে পারিজাত। তুমি যে মোহন দানি, তুমি যে মহান দানি। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘরিয়া থেকে। বাহ, খুব সুন্দর। পায়েল প্রত্যেক দিনই আমাদের একেবারে নিত্য বন্ধু, সুন্দর করে জানান মনের কথা, ছন্দে ছন্দে তো বটেই। ভালো লাগে, এটা খুব ভালো লাগে যে আপনারা গল্প শুনতে শুনতে কি সুন্দর ছন্দে বেঁধে ফেলেন নিজের মনের কথাটা। থ্যাংক ইউ, গুড মর্নিং পায়েল। এবার কি লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আমাদের আর এক নিত্য বন্ধু। শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানাই। ইন্দ্রাণী ম্যাম, আমরা চিরন্তনী শুনতে খুব খুব ভালোবাসি। বদলে সাল তারিখ দিন, চলছে আজব খেলা, চিরন্তনী হাত বাড়ালো মুঠো ফোনে গল্প গানের ভেলা। বাহ, জয় জগন্নাথ, জয় মা বিপত্তারিণী, সবাইকে ভালো রেখো, বিপদ থেকে রক্ষা করো, এই প্রার্থনা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এ কথা বলি বটে, কিন্তু মনের মধ্যে ওই প্রার্থনা চলেই, তাই না? খুব ভালো লাগলো, সুন্দর করে বলেছেন আপনার মনের কথা। সুপ্রভাত, জয় জগন্নাথ। সব জায়গায় কী সুন্দর রথের মেলা চলছে, সত্যি নস্টালজিয়া। আর ছেলেবেলা আমাদের এই উৎসবের সঙ্গে এত অসাধারণভাবে মিশে থাকে। এই দেখুন, বলতে বলতে প্রায় আর একটা প্রোগ্রামের আর একটা গল্পের সূত্র বেরিয়ে এলো। এইভাবে আমাদের গল্প চলতেই থাকে, চলতেই থাকে। আর তাই তো প্রত্যেক শুক্র শনি রবি আপনাদের কাছে আমরা নানান রকমের গল্পের ভাণ্ডার নিয়ে বসি। নিশ্চয়ই ভালো লাগে, তাই না? মনের কথা জানান, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এবারে কে লিখছেন? গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, চিরন্তনীর কথা গান শোনার অপেক্ষায় আমি কান পেতে রই। ভালো বাগান বানানোর জন্য আগাছা পরিষ্কার করতে হয়, ঠিক। বেশ, লিখেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। কথাটা খুব সিম্বলিক, সত্যি তো বাস্তবিকভাবে বাগান বানানোর জন্য আগাছা পরিষ্কার করতেই হয়। আর এখন বর্ষায় জল পেয়ে সবাই বেশ বেড়ে উঠছে, গাছ এবং আগাছারা। আপনি আগাছা পরিষ্কার করে গাছকে বড় হওয়ার সুযোগ দিচ্ছেন। আর আমাদের জীবন দর্শনেও তো তাই, কত রকমের আগাছা, ভাবনার অতিরিক্ত যে সমস্ত ভাবনা, তারা দুর্ভাবনা হতে পারে, তারা অনেক বেশি অকারণ ভাবনা হতে পারে, কিন্তু তাদেরকে ফেলে দিয়ে সঠিক ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলি। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ, গুড মর্নিং আপনাকেও। এবার কে লিখছেন? হাওড়া, সকল অপেক্ষার অবসান করে চলে এলাম, আজকের গান গল্প খুব ভালো লাগলো। আমি কি রঞ্জন লিখেছেন, এরপরে যে কথাগুলো না, অনেকক্ষণ থেকে অনেক কিছু আর কি লেখাগুলো অদ্ভুত লাগছিল। আজলের গান গল্প খুব ভালো জাগলো। তো যাই হোক, আমাদের এই অটো কারেকশানে, এগুলো তো কারেকশান হয় না, নিজের মনের কথাটাই গণ্ডগোল হয়ে যায়। যাই হোক, এই সমস্ত পেরিয়েই আমাদের মনের কথা বলতে হয়। থ্যাংক ইউ রঞ্জন লেখার জন্য, জানানোর জন্য মনের কথা, ভালো লেগেছে, থ্যাংক ইউ। আপাতত মেসেজ সব পড়ে ফেললাম, এবার চলে যাবো

হোয়াটসঅ্যাপের কথায়। হোয়াটসঅ্যাপে অনেকে অনেকে বলেছেন, লিখেছেন, জানিয়েছেন, ঝটপট করে পড়তে শুরু করে দিই। আরে বাবা, ঝটপট পড়তে হবে সত্যি সত্যি, নাহলে একদম 5:02 থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন। শ্রবণ সাথীন্দ্রানী সুপ্রভাত, নবয়ে প্রভাতের দিকে দিকে দেখি আলো আর আলো, এ সময় চিরন্তনীর গল্প গান শুনতে লাগে বেশ ভালো। বাহ, ছোট্ট করে ছন্দে ছন্দে লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এবার কি লিখছেন, সুপ্রভাত, চুপটি করে বসলাম গল্প শুনতে ও তার সাথে জানতে, সাথে আছে মিষ্টি সব গান সৌভিক ঢাকুরিয়া থেকে। বেশ, এবারে কি লিখছেন দেখি, সুপ্রভাত জানাই, ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবার কি লিখছেন, সুপ্রভাত দিদিভাই এবং শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। আপনাকেও জানিয়ে দিই একদম টাটকা টাটকা, সুপ্রভাত, শুভ রথযাত্রা। আচ্ছা, এবার কি লিখছেন, আমাদের এই অভয়ারণ্যে, অভয়ারণ্যে না অভয়ারণ্যে কি বলেছেন, একটি পশু আছে, রাস্তার দুর্ঘটনায় আহত হওয়ার পর সে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি হারিয়েছে, তবু সেই সুন্দর পৃথিবীর কাছে নিজেকেই আরও সুন্দর করে তুলছে, সে নিজেকে স্বাভাবিক করে তুলছে, সব কিছু মানিয়ে নিয়েছে এই প্রকৃতিতে। তবু আমরা যারা মানুষ শুনতে পাই, দেখতে পাই, তবু না শোনার না দেখার মতো অভিনয় করে চলেছি দৈনন্দিন, চলেছে অবিরাম অরণ্য ধ্বংস, পৃথিবীর সঙ্গে এই প্রকৃতির সঙ্গে করছে নিত্য ছলনা, দিনে দিনে ধরণী মাকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে। ঠিক বলেছেন। কে লিখেছেন, অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সেই কত সুদূরে বসে অদূরে পৌঁছে দিলেন আপনার মনের ভাবটুকুনি, সেই শোনার জন্য আমরা মুখিয়ে থাকি, আমি তো মানে প্র্যাকটিক্যালি মুখিয়ে থাকি, সবাই মিলে শুনলাম আপনার মনের কথা। এ শুধু আপনার কথা নয়, আরও অনেকের, আমাদের অনেকের মনের কথা। সত্যি তো, এইভাবে যদি অরণ্যকে ধ্বংস ফেলা করে ফেলা হয়, তাহলে আমরা বাঁচব কী করে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স হবে কী করে? আজকে যেমন এই সোনার ব্যালেন্সের কথাই বলে, ঠিক জায়গায় শুনতে হয়, ঠিক কথাটি শুনতে হয়, আর বলার পাশাপাশি শুনতে হয়। এতক্ষণ আমি বলেছি, এতক্ষণ এবার আপনারা বলছেন, আপনারা বলবেন। থ্যাংক ইউ, এবং আপনাকেও সুপ্রভাত। পরে কে লিখছেন, শুভ সকাল দিদিভাই, কারুর কথা বলার শোনার, কারুর কথা বলার শোনার সময় নেই, তোমরাই কথা বলো আমাদের সাথে। শমিষ্ঠ মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন। না না না, শুনি সবাই, শুনি সবাই, বলা শোনা পাশাপাশি চলতে থাকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাকে, শুভ সকাল। এরপর কে লিখছেন, সুপ্রভাত দিদিভাই, এখনকার দিনে শ্রোতার বড় অভাব, কোনো অর্কেস্ট্রা যখন গান করতে ওঠে সবাই নাচের গান শুনতে চায়, আর এই নাচের গানের শেষে যখন কানকে শাস্তি দেওয়ার মতো, শান্তি দেওয়ার মতো গান শুরু হয়, তখন মাইক ম্যান ছাড়া আর কোনো শ্রোতা থাকে না। বাণীপতি শিকদার রানাঘাট নদিয়া একটা একেবারে বাস্তব সমস্যার কথা বলেছেন। আপনি আমাদের নতুন বন্ধু, প্রত্যেক দিন আপনাকে সঙ্গে চাই, কেমন? মানে আমি তো আপনাকে আজ প্রথম পেলাম, প্রত্যেক শুক্র শনি রবি আমাদের সঙ্গে থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন, কেমন? এরপরে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারে চিরন্তনী, আজ বক্তা ও শ্রোতাদের নিয়ে গল্প শুনছি, সাথে সুন্দর সুন্দর গান, গল্পের শেষে শেষ পর্যন্ত আছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি, আপনিও ভালো থাকবেন, সুপ্রভাত জানাই আপনাকে। সুন্দর করে বলেছেন মনের কথাটি। এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণীদি, আপনি বলছেন আমরা শুনছি, দেখা যাক, নিশ্চিন্ত নিশ্চিত ভালো লাগবে। অরিন্দমবাবুর গল্প শুনছি, সাথে আপনার কথা ও গান ভরিয়ে তুলছে ভোরটা, এগিয়ে চলুন দিদি, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত আপনাকেও, ভালো লাগলো আপনার মনের কথাটা বলার। আমি বলেছি, এবার আমি কিন্তু শুনছি, আসলে মুখে বললে কি হবে, আপনাদের কথাগুলোই আমি শুনছি এবং শোনাচ্ছি। না, ফটো তুলে দিলে না খুব মুশকিল, জানেন তো, ভালো আসে না তো। আচ্ছা, অরিজিৎ দাস।

অধিকারী সেঁজুতি বিবেকনগর তেমাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে একেবারে আমাদের নিত্য নিয়মিত শ্রোতা বক্তা শ্রোতা সম্পর্ক শনিবারের ভোরে অরিন্দমের কথন চিরন্তনীর দোরে। তিন পুতুলের কথা আজ পড়ছে ভীষণ মনে, সেরা পুতুল কোনটি বলুন সবে শুনে। প্রথম পুতুলের এক কানে তার দিলে অন্য কানে বেরোয় চোঙা, কান এদের জনগণে সব্যায়িত কয়। দ্বিতীয় পুতুল

অন্ধকার যে ছায়, তৃতীয় পুতুলের কানে তার প্রবেশ করালে পরে সেই তার মুখে বেরোয় আপন পত্রী ধরে। সেরা পুতুল তৃতীয় পুতুল শূন্যে বলতে পারে, ভালো শ্রোতাই ভালো বক্তা, জানি চরাচরে। চিরন্তনী শ্রোতা সবাই বক্তা হন, তো তাই গল্প শুনে মনের কথনে নতুন নতুন শ্রোতা পাই। বন্ধু তুমি নব নব ভাবনা দিয়ে দিশা, ঘোজাও তুমি আমাদের সকল আমানিশা। কি সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ, শুভ সকাল আপনাকেও। শোনার চাইতে বলা ভালো যদি বলতে পারো, বলার চাইতে শোনা ভালো যদি বলতে পারো। আমি শুনতে ভালোবাসি, কিন্তু কেউ ভুল তথ্য দিলে প্রতিবাদ করি, সত্যি ছাড়া মিথ্যা বলি না দিদিভাই। দণ্ডবত, আজ পয়লা শ্রাবণ, ভরা বর্ষা, কাল প্রফুল্ল কুমার, আচ্ছা বর্ষা কাল, বেশ, প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজ্যোত, রাঙাপানি, ফাঁসিদুয়া, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন। সুপ্রভাত আপনাকেও। নমস্কার দিদি ভাই, আমি একজন ড্রাইভার, প্রতিদিন সকালে রামধনু সাত রঙে রেঙে ওঠে আমার মন। আজ কম লিখছি কারণ আজ শোনার দিন, আপনার মনোমুগ্ধ করা গলার আওয়াজ আমার খুব ভালো লাগে। হীরক ভট্টাচার্য, বামনগাছি, থ্যাংক ইউ, আজকে আপনাকে প্রথম পেলাম। প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন, হ্যাঁ, খুব ভালো লাগলো, আবার লিখবেন। আমি নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছি। সুপ্রভাত চিরন্তন এবং স্নেহের বোন ইন্দ্রাণী, আজ শ্রাবণ দিবস, আজ বলবো কম শুনবো বেশি। ভোর চারটে বেরিয়ে রাস্তায় ঝিরঝির বর্ষা এলো, একটা মন্দিরে বসে তোমাকে লিখছি। প্রথম যে গান শোনালে তার সমকক্ষ গান তুমি কি শুনেছো প্রভু, জীবনের পরাজয়ে এখন এক মনে এক ধ্যানে এক প্রাণে শুধু শুনবো। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। অনেক ধন্যবাদ, কি সুন্দর করে বলেছেন। গুড মর্নিং ইন্দ্রাণীদের, চিরন্তনী শুনছে খুব ভালো লাগলো, ফ্রম সাগিনা মাহাতো, সিন্ডিচাস রোড, পুরুলিয়া। ছোট্ট করে লেখেন, নিজের কথাটাই জানান, থ্যাংক ইউ। আমি সঞ্জিত রায়, সরসোনা, নারায়ণ কলোনি থেকে বলছি। আজকের গল্প শুনে খুব ভালো লাগলো, এই শিক্ষামূলক গল্প শোনানোর জন্য আমার আন্তরিক অভিনন্দন রইল। প্রথমেই শুভ সকালের আন্তরিক অভিনন্দন আপনাকেও। অনেক ধন্যবাদ সঞ্জিত রায়, সরসোনা থেকে বলেছেন, প্রতিদিন আপনাকে সঙ্গে চাই, এই আপনার কাছে রইল আবদার। হাই ইন্দ্রাণী, ইমোজি দিয়ে প্রেমের অর্থ কিছুটা বোঝানো যায়, পুরোটা কিন্তু নয়, মনের ভেতরে কি চলছে ওটা বোঝার জন্য ক্ষমতা সবার থাকে না, অনুভবটা ইমোজি দিয়ে বোঝানো যায় না, মনের ভাষা যে পড়তে পারে সেই বুঝতে পারে। জয় জগন্নাথ, উত্তল মাইতি, বেহালা থেকে লিখেছেন। ঠিক, সুপ্রভাত আপনাকেও। লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আজ বিশ্ব শ্রবণ দিবস, এমন মনজ্ঞ উপাখ্যান চয়ন পরিবেশন প্রশংসার দাবি রাখে। আমার মতে আজকে নিবেদনের সারবস্তু হলো সুবক্তা হতে হলে সুশ্রোতা হতেই হবে। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এই রে, একদম সময় প্রায় শেষ, শুভ সকাল দিদি ভাই, আজও আবার চলে এলাম। লিখেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে সৌমিত্র মুখার্জি, একদম সঙ্গে থাকবেন প্রতিদিন। এবার লিখেছেন তপতিদি হিন্দমোটর থেকে, তপতিদি গুড মর্নিং আপনাকেও। লিখেছেন সোমনাথ মল্লিক, ব্যান্ডেল, দেবানন্দপুর থেকে। বেশ, আপনি নিয়মিত শোনেন কিন্তু নিয়মিত লেখেন না, এবার অনুরোধ রইলেও নিয়মিত লিখবেন। কেমন, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, না গল্প থেকে একটা গল্প হয়ে উঠল আজ, অনেক ধন্যবাদ। এবার লিখছেন শুভ সকাল, কি দারুণ পয়লা শ্রাবণ, আজ সোনা দিবস, অন্যদিকে শ্রাবণ মাস বৃষ্টিহীন, তাই, আচ্ছা বেশ। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। আর লিখেছেন গুড মর্নিং ইন্দ্রাণীদি, শুভ রথযাত্রার পাঁপড় ভাজা মিষ্টি পাঠালাম, জয় জগন্নাথ। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 40 সেকেন্ড এবং বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 12 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।

আবহাওয়ার খবর। সমুদ্র নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। সুচিন্তন আজ শুনবেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ।

শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক এমএ পাশ করে মুচিরাম গুড়ের ন্যায় স্যালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শ

আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শেই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে, সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেউ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত বাঁশিতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, প্রথমে রাগ যোগিয়া কালিঙ্গ।

0: শুনলেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, বাঁশিতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, রাগ যোগিয়া কালিঙ্গে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন, শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় গতকাল ভিডিও কনফারেন্স

এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000,000 টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতাই প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, এনডিএ সরকার পাঞ্জাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি অভিযোগ করেন যে পাঞ্জাব সরকার এই অর্থ কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং কেন্দ্রের প্রকল্পগুলোকে নিজেদের প্রকল্প হিসেবে তুলে ধরেছে।

0: जीवन आसान बनाना और उसे आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना। और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है।
1: এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানা জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্বর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। উল্লেখ্য, পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়া প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পেরও শিলান্যাস করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের 2টি BSF ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনেও। দুপুরে উত্তর কন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরে সৌজন্য অতিথি আবাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্লান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আহতদের মেডিকেল কলেজে চিকিৎসা করানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পদের তদন্ত কমিটি গঠন করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন

0: অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠকে ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্যে ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত জাপানের আলোচনা ভালোভাবেই এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রানদীপ জয়সওয়াল সংবাদ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতের উচ্চ গতি সম্পন্ন ট্রেন দিয়েই এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
1: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
0: গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22 জন। নুসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে, তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, 2 বছর ধরে চলতে থাকা হামাস গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে গত বছরের অক্টোবর মাসে এক অস্ত্রবিরতি দুপক্ষে সহমত হয়। অস্ত্রবিরতি ঘোষণা হওয়ার পর বড় ধরনের সংঘর্ষ না হলেও গাজায় কমপক্ষে 1,123 জনের মৃত্যু হয়। প্রয়াত স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 সাল থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক কেরিয়ারে 8,032 রান করেছেন তিনি, এছাড়া নিয়েছেন 235 উইকেট। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন শিলিগুড়ি ও কলকাতায়, তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরের খবর 7:25।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শাশ্বত ভারত, আজ শুনবেন বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ।

আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ। কাজ মানবের উদ্দেশ্য বটে, কিন্তু লক্ষ্য নহে। উদ্দেশ্যের মতন মানবের লক্ষ্য বুঝিবার উপায় রহিয়াছে। শিশুকাল হইতেই আমরা বৃহৎ পদার্থ ভালোবাসিয়া থাকি। দুটি সন্দেহ সম্মুখে ধরিলে বালক বড়টি লইবার জন্য আগ্রহ প্রকাশ করে। আর কি না, সুন্দর পদার্থের প্রতি ভালোবাসাও ছোটকাল হইতেই মানব প্রাণে বর্তমান। শিশু ওই সুন্দর চাঁদ, ওই

সুন্দর ফুল, ওই লাল কাপড় চাহিতেছে। যাহা কিছু করলেন পর তাহার দিকেও শিশুকাল হইতেই প্রাণীর আকর্ষণ রহিয়াছে। যে শিশুকে ভালোবাসে শিশুরও তাহাকেই ভালো লাগিতেছে। এরূপ কতগুলি অবস্থা আমাদিগকে কেহ শিক্ষা দেয় না, ছোটকাল হইতে প্রাণের মধ্যে আপনা আপনি উদিত হইয়া থাকে। শিশুকাল হইতেই মানবের প্রাণে নির্ভরের ভাব দেখিতে পাই। শিশুকালে মনে হয় মা সব পারেন। শিশু মার্কোলে উঠিয়া সিংহ ব্যাঘ্রকেও পা দেখাইতেছে, ঝড়ে সকলে ব্যাকুল, শিশু মার্কোলে থাকিয়া হাসিতেছে, মার্কোলে আছি আর ভয় কি। এ সকল ভাব বাল্যকাল হইতেই কাজ করিতে থাকে, কেন করে জানি না। যত বয়স বাড়ে আর আমরা জীবনে যত প্রবেশ করিতে থাকি, ততই পদার্থতত্ত্ব আলোচনা করিয়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পর্বত সমুদ্র যত বৃহৎ পদার্থ সন্দর্শন করি, কিছুতেই আমাদের মন উঠে না। এ সকল বড় হইতে আরও বৃহত্তরের দিকে, অনন্তের দিকে প্রাণ ছুটিতে থাকে। এজন্যই ঋষিরা বলিয়া গিয়াছেন, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্মাণ্ডের সব সুন্দর পদার্থ দেখিলাম, তাহাতেও তৃপ্ত হইতে পারিলাম না, অনন্ত সৌন্দর্যের পানে ধাবিত হইলাম। সেই প্রকার পৃথিবীর সীমাবদ্ধ ভালোবাসায়ও প্রাণ তৃপ্ত হইল না, অনন্ত প্রেমের দিকে ছুটিল। সেই চিরমঙ্গলের নিকট প্রাণ যাইতে চাহিল। সেই বৃহৎ অনন্ত সুন্দর প্রেমময় মঙ্গলময় নির্ভরের স্থল কে? না, আমার ব্রহ্ম। যাহাকে জানিলে প্রাণ নিত্যানন্দ লাভ করে, ভয় একেবারে দূরে পলায়ন করে। যাহা হইতে এই ভূত সকল জন্মিতেছে, রক্ষিত হইতেছে, প্রলয়কালে যাহাতে প্রবেশ করিতেছে, তিনি ব্রহ্ম। ইহা ভিন্ন অপর যাহার উপাসনা করি তাহা ব্রহ্ম নহে। সেই ব্রহ্মকেই চাই, তিনি ব্রহ্ম বড়, তিনি সত্যং শিবং সুন্দরং, তাহাকেই জানিতে ইচ্ছা করি। যেমন নদী নিম্ন দিকে দৌড়াইতে থাকে, সেই প্রকার প্রাণীর গতিও সেই অনন্তের দিকে, সেই মঙ্গলের দিকে, সেই সুন্দরের দিকে। যখন প্রাণে এই অবস্থা হয় তখন মানুষ আপন লক্ষ্য বুঝিতে পারে। মানবের লক্ষ্য কি? না, সেই অনন্ত সুন্দর মঙ্গলময় চিরনির্ভরের স্থল সর্বশক্তিমান পরমেশ্বর। যিনি এইরূপে নিজের লক্ষ্য স্থির করিতে পারিয়াছেন, তিনি সেই লক্ষ্য যতদিন না প্রাপ্ত হন ততদিন নিজের জীবন বৃথা মনে করেন।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময়।

0: সাতটা বেজে পনেরো মিনিটে বাংলাদেশ সময় সাতটা পঁয়তাল্লিশে বেড়ানোর বন্ধু সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে। শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। ৫৯৪ কিলো হার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানো ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, MAITREBANDHU maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, MAITREBANDHU maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

0: পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। আকাশ বাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফল চাষ ও ফল লাভ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী।
2: রবীন্দ্রনাথের ছড়ার একটি লাইন এই রকম, ফুল কহে ফুকারিয়া ফল ওরে ফল, কোথা হতে এসেছিস বল মোরে বল, ফল কহে মহাশয় কেন হাঁকাহাঁকি, তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি। অর্থাৎ ফুলই পরিণত হয় ফল হিসাবে, এই ফলই আমরা গ্রহণ করি আমাদের ক্ষুধা মেটাই। বাংলায় আরেকটি প্রবাদ আছে, ফুরলো বাগানের আম কি খাবি রে হনুমান। ফল কেবলমাত্র মনুষ্য আহার নয়, প্রকৃতির অন্যান্য যে জৈব বৈচিত্র্য জীব বৈচিত্র্য আছে তাদেরও খাদ্য হিসাবে গ্রহণীয় এই ফল। এই ফলের অনেক বৈচিত্র্য রয়েছে, কিছু ফল আমাদের দেশীয় ফল, অর্থাৎ যে সমস্ত ফল আমাদের দেশেই উৎপত্তি তার বিকাশ লাভ এবং চাষাবাদ, কিছু ফল আছে যেগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়েছে, যেমন আনারস, পেয়ারা, সবেদা, কাজু বাদাম, ঔপনিবেশিক

0: পিছনে বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে এই ধরনের ফল ভারতবর্ষে এসেছে, পরবর্তী ক্ষেত্রে ভারতের কৃষি জলবায়ুতে আত্মীকরণ করে নিয়েছে, মানিয়ে নিয়েছে, সেই ফলের কমার্শিয়াল কাল্টিভেশন হয়েছে, অর্থাৎ অর্থকরী ফল চাষ হিসাবে সেটি কিন্তু যুক্ত হয়েছে। কিছু দেশীয় ফলও আছে যাকে আমরা কমার্শিয়ালি কাল্টিভেট করতে পারি এবং সেই চাষ করে কৃষকের আয় দ্বিগুণ করা সম্ভব। ফল চাষ আমরা সেভাবেই করি, তা থেকে কিছুটা আমরা আশা করি, ফল লাভ করবার চেষ্টা করি। আমাদের যে শাস্ত্র বাক্য, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কোনো কর্মফল না করে কর্ম করছি ফল চাষের ক্ষেত্রে এমনটি নয়। ফল চাষ কিন্তু তথাকথিত সংকল্প করেই আমাদের চাষাবাদের অঙ্গীভূত হয়েছে। তো এখন দেশীয় ফল নানান রকমের, অনেক ফল স্বল্প পরিচিত যাকে আমরা গৌণ ফল বলি, আবার কিছু কিছু ফল মুখ্য যেটি আমাদের খাদ্যের সিংহভাগ দখল করে আছে। রবীন্দ্রনাথের একটি ছড়ার মধ্যে আমরা পাচ্ছি, কিনে বাজার থেকে এনো তো করম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। আমরা আজকে আলোচনা করব কিভাবে ফল চাষের মাধ্যমে আমরা আমাদের কৃষিজীবীদের লাভজনক একটি দিশা দেখিয়ে দিতে পারি। বাংলায় একটি প্রবাদ আছে, বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল। আমাদের এই দেশে নিয়মিত ফল চাষ করে সেই ফল গ্রহণ করবার একটি যে প্রাচীন ঐতিহ্য ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে মাথাপিছু জমির হ্রাসের কারণে তা থেকে আমরা বঞ্চিত হলাম। আমাদের দৈনিক 85 থেকে 130 গ্রাম ফল গ্রহণ করতে হয়, অর্থাৎ যত জনসংখ্যা প্রত্যেকের খাদ্য তালিকায় যদি ফলকে সংযুক্ত করতে হয় তাহলে ফল চাষের পরিমাণ বাড়াতে হবে। ফল চাষ এমনই একটি উদ্যোগ যেখানে কৃষক অধিক পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আরও অধিক পরিমাণ লাভ করতে পারে। তাই ফল চাষকে বিজ্ঞানসম্মতভাবে উচ্চ ঘনত্বে উন্নত জাত পরিবেশন করে, তার সার সেচ বন্দোবস্ত করে, তার কীট পতঙ্গ রোগ বালাই দূর করে যদি সমন্বিত উপায়ে, সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে, সমন্বিত কীট এবং পতঙ্গ দমন করার মাধ্যমে, রোগ দমন করার মাধ্যমে তার উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, তাহলে কৃষক যে কেবল লাভবান হবে তাই নয়, ভারতবর্ষের জাতীয় গড়ে মাথাপিছু ফলের পরিমাণ খাদ্য তালিকায় সংযোগ করে ফুড সিকিউরিটির পাশাপাশি নিউট্রিশনাল সিকিউরিটি সেটিও কিন্তু সম্ভব হবে।
1: শুনলেন ফল চাষ ও ফল লাভ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজকের অনুষ্ঠান পরিচিতি, 7:05 লোকগীতি, শিল্পী রুনা লায়লা। বাংলাদেশের দর্শনীয় স্থান 7:15 এদিনের গন্তব্য তেঁতুলিয়া পঞ্চগড়, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। সকালের আড্ডা 7:35 উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। অনুষ্ঠান পথ চলতে, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য, 8:30 শুনবেন কীর্তন, পরিবেশনায় শিল্পী পলাশ সরকার, 8:45। 9:00 ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, মনের মতন গান। 9:30 উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, শুনবেন তর্জা গান। 10:30 পরিবেশনায় সুশীল নস্কর ও সহশিল্পীবৃন্দ, এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। 11:00 থাকছে শিল্প প্রাঙ্গণ।

বিষয় হরবোলা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রম্যগীতি 11:30, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিতা সুলতানা। 12:30 বেতার নাটক প্রমীলা বৃদ্ধাবাস, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ড, এই গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় 2:30। দ্বিতীয় অধিবেশনে সূচনা ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 অনুরোধের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। মহিলাদের আসরে শুনবেন নিরুপমা, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। বিকেল 4:05 4:35 আরোগ্য নিকেতন, বিষয় মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ এবং তার চিকিৎসা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। আজ সন্ধ্যায় 5:05, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। ৫:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে দুদগ্ধ খামারি থেকে ব্যবসায়ী, আলাপচারিতায় ডক্টর প্রদীপ রায়, ব্যোমকেশ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। আপনার স্বাস্থ্য ৬:50 বর্ষার বিপদ, এ বিষয়ে বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বের পুনঃপ্রচার। শুনবেন তর্জা গান ৬:00, পরিবেশনায় সুশীল নস্কর ও সহশিল্পীবৃন্দ। এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া 7:45, এই অনুষ্ঠানে থাকছে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত মিত্র, সম্পাদনায় সৌরভ গুপ্ত। এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্বের পুনঃপ্রচার, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী, এই অনুষ্ঠানে শুনবেন কবি প্রদীপ আচার্য, শেখর বন্দ্যোপাধ্যায় এবং অশোক অধিকারীর কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার ৮:15। কথায় গানে ৯:00, উপস্থাপনায় পল্লবী সিনহা। বিশ্ব পরিক্রমা ৯:15, ৯:45 আলোর সন্ধানে, এই অনুষ্ঠানে শুনবেন দৃষ্টি প্রতিবন্ধী প্রকাশকের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন এবং সম্পাদনা করেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহাগ রাগে সেতার বাদন, পরিবেশনায় স্নেহেশ নাগ। তিবলি শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত। ১০:৪৫ উপমহাদেশের খবর, হারানো দিনের গান ১১:00, উপস্থাপনায় পল্লবী সিনহা। ভারতীয় সময় ১২:00, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে শুনলেন, এখন শুনবেন লোকগীতি, শিল্পী রুনা লায়লা।

লোকগীতি এখানেই শেষ হলো। শিল্পী রুনা লায়লা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশের দর্শনীয় স্থান। আজকের গন্তব্য বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত তেঁতুলিয়ায় আছে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য। ভাগ্য যদি প্রসন্ন থাকে এখান থেকেই দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার, তবে সারা বছর নয়, শরতের শেষের দিকে এবং শীতকালে বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেঁতুলিয়া ডাকবাংলোর মতো ঐতিহাসিক পটভূমির এক জায়গায় থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন সত্যি এক অনন্য অভিজ্ঞতা।

তেঁতুলিয়া উপজেলা থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত এই বাংলোটিতে পর্যটকেরা ঘুরে আসেন। ডাক বাংলোটি জেলা পরিষদ কর্তৃক পরিচালিত। এর পাশাপাশি তেঁতুলিয়া উপজেলা পরিষদ দ্বারা নির্মিত একটি পিকনিক কর্নার আছে। স্থান দুটি পাশাপাশি যেহেতু অবস্থিত, সেই জন্য সৌন্দর্যবর্ধনের ভূমিকা পালন করছে। সৌন্দর্যবর্ধনে এই স্থান দুটির সম্পর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। মহানন্দা নদী ঘেঁষা ভারতের সীমান্ত সংলগ্ন সুউচ্চ গড়ের উপর সাধারণ ভূমি থেকে প্রায় 15 থেকে 20 মিটার উঁচুতে ডাকবাংলো এবং পিকনিক কর্নার অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই তেঁতুলিয়া। পাশ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী, সেই দৃশ্য দেখে অবশ্যই কল্পনার রাজ্যে ভাসা যায়। মাঝে মাঝে এই ডাকবাংলোর থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়, এবং সেটা অবশ্যই এই শরতের শেষে কিংবা শীতকালে। সব মিলিয়ে সত্যি অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হয় স্থানটিতে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে আছে এই ঐতিহাসিক ডাকবাংলো। কেন ঐতিহাসিক? এই নির্মাণ কৌশল অনেকটাই ভিক্টোরিয়ান ধাঁচের। জানা যায় কুচবিহারের রাজা এটি নির্মাণ করেছিলেন। ডাকবাংলোটি জেলা পরিষদ দ্বারা পরিচালিত। এই বাংলোর পাশেই আছে তেঁতুলিয়া উপজেলা পরিষদ দ্বারা নির্মিত একটি পিকনিক স্পট। অন্যদিকে মানে এখন মানে এই যদি বর্ষাকাল ধরা যায় তাহলে মহানন্দা নদীতে জল তো থাকবেই, আর তার দৃশ্য আরও বেশি মনোরম হয়। কারণ প্রত্যেকটা ঋতুরই এক একটা সৌন্দর্য রয়েছে। বর্ষা ঋতুর সৌন্দর্য তো অপার, আর সেখানে প্রকৃতি আর মহানন্দা নদী মিলেমিশে তো একাকার হলে সে দৃশ্য তো মনোরম হবেই। শীতকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্য বেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। কাঞ্চনজঙ্ঘা দেখার ভালো সময় সূর্যোদয়ের পর থেকে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। আলো বাড়তেই এর রূপ বদলাতে থাকে। যদিও কাছের ভিউ পেতে হলে আপনাকে বাইনোকুলার নিয়ে যেতে হবে। এর কাছাকাছি আরও একটি দর্শনীয় স্থান আছে, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত। 1997 সালে 10 একর জমির ওপর নির্মিত এই স্থানটি বাংলাদেশ এবং এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যের পয়েন্ট হিসেবে কাজ করে। এই স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ভ্রমণ করেন পর্যটকেরা। কখনোই এই পয়েন্টটি যারা পর্যটক যান তারা কিন্তু ভোলেন না এই পয়েন্টটি দর্শন করতে। এটি থেকে যাবে চমৎকার একটি স্মৃতি হিসেবে। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এখানে যেতে হলে আপনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। আজকের গন্তব্য ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং তার সঙ্গে ছোট্ট করে বাংলাবান্ধা জিরো পয়েন্ট এবং বাংলাবান্ধা স্থলবন্দরের কথা আপনাদের জানালাম। হ্যাঁ, ঐতিহাসিক ডাকবাংলো কিন্তু সেই ভিক্টোরিয়ান ধাঁচে গড়া, সেটিও কিন্তু অত্যন্ত মনোরম। কুচবিহারের রাজা এটি নির্মাণ করেছিলেন। আজকে এই পর্যন্তই। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শেষ করছি, আপনাদের সঙ্গে ছিলাম আমি ঈশিতা দাস অধিকারী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 kHz-এ ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ। খবর একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধর পৌঁছানোর পরেই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন তিনি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000,000 টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দুর্গ জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়াড়া মুকেরিয়ান নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক করতলি নতুন রেললাইনের উদ্বোধন এবং পার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চাললেনে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ছয় লেনে গ্রিনফিল্ড সাউদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

0: जीवन आसान बनाना और उसे आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना, और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है।
1: এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানা জিন্দ স্টেশন থেকে সোনিপাতের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্বর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
0: ভবিষ্যৎ মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা, সোনিপত কা, হরিয়ানা কা নাম ভি আয়েগা। মে পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গে দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলেও খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরে সৌজন্য অতিথি আবাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্রান্তের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনাতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত 6 লেনের 53 কিলোমিটারের সড়ক, হাদাপসার থেকে জাবাতের মধ্যে 30.05 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকরাপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এই যানজট কমবে, পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইন। আমাদের
1: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসোডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতি এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বে এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22 জন। নুসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে, তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স গতকাল 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত সোবার্স বাঁহাতি অর্থোডক্স ও রিস স্পিনে দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন তিনি। সেই সঙ্গে ফিল্ডার ও ক্লোজিং ক্যাচার হিসেবেও ছিলেন অসাধারণ। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যে বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন, শিলিগুড়ি ও কলকাতায় তার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে সকালের আড্ডা।

দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি আমি, ঈশিতা দাস অধিকারী। বন্ধুরা, বেশ কদিন ধরেই কখনো কখনো আকাশে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু হালকা ঝোড়ো বাতাস তো রয়েই গেছে। কখনো কখনো গাছেরা মাথায় ঝাঁকানি দিয়ে বলছে, না এখনো বর্ষা আছে, বর্ষা আরও প্রয়োজন। আবার কখনো কখনো সে ফিরে যাচ্ছে, কিন্তু আকাশে মেঘের রেশ দেখা যাচ্ছে। গ্রাম বাংলার প্রান্তরে প্রান্তরে শুধুই সেই যেন শ্যামলা বিপুলা এ ধরার পানে চেয়ে দেখি আমি মুগ্ধ নয়নে। সত্যি কথাই, বাংলাতে এই যে প্রকৃতির যে রূপ, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপকে আমরা খুঁজে পাই, আমরা তার মধ্যে সেই রূপকে চয়ন করে

কত কবিতা, কত গান, কত লেখা হয়। তবু নাকি চলতি বছরে এলনিনোর প্রভাব রয়েছে, সে বিষয়ে বিশদে আসব। তবে তার আগে আমরা অবশ্যই একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। শিল্পী প্রমিত সেন।

প্রভু তোমা লাগি আঁখি জাগে, তাই তো এমনও শ্যামল রূপ বারে বারে নয়ন ভরে দেখি। যে বিষয়টি বলছিলাম বন্ধুরা, যে চলতি বছরের শুরুতেও লানিনার প্রভাব ছিল প্রশান্ত মহাসাগরে, যা বছরের মাঝামাঝি পৌঁছে বদলে গেছিল। কিন্তু এখন কিন্তু এলনিনো অর্থাৎ লানিনার উল্টো অবস্থা প্রকট হতে শুরু করেছে, যা ক্রমেই তার দাপট বাড়াবে। উত্তর গোলার্ধের সবচেয়ে শক্তিশালী হবে আগামী নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে। বিজ্ঞানীরা কি বলছেন দেখে নি। এই যে 2026, এই সালের এই এলনিনোকে বলছেন সুপার এলনিনো। কেন, হ্যাঁ জানবো সেটা। একে গডজিলা এলনিনো নামেও ডাকা হচ্ছে। এসব কথা একটি বিষয়ের দিকেই আঙুল তুলছে, আর সেটা হলো এবারের এলনিনো অতি ভয়ঙ্কর হতে চলেছে। প্রশান্ত মহাসাগরের জলের এই উত্তাপ বৃদ্ধির ঘটনার 150 বছরের রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে। এ বিষয়ে বন্ধুরা আগেও আমরা এই তথ্য পেয়েছি, শুনেছি, ব্যস্ত হয়েছি, এবং প্রকৃতির এই যে পরিবর্তন সেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদের কোথায় কি হচ্ছে এবং তার সঙ্গে আমাদের কি কি করণীয়, বিজ্ঞানীরা তো ভাবছেন, এসব বিষয়গুলো এসে যায়। এই 150 বছরের রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে যে খুব শক্তিশালী এলনিনো 5 বারের মতো প্রভাব ফেলেছে। কিন্তু এবারের এলনিনো তার চেয়েও শক্তিশালী হতে চলেছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এখনও তার দাপট বৃদ্ধির গতি প্রকৃতি সেদিকেই ইঙ্গিত করছে। ভারতে বর্ষায় তার প্রভাব ইতিমধ্যেই দেখা পাওয়া যাচ্ছে। কয়েক জায়গায় অবশ্যই অতিবৃষ্টি হচ্ছে এবং বন্যা পরিস্থিতি হলেও সার্বিক বৃষ্টিপাত এখনও তারা বলছেন যে স্বাভাবিকের চেয়ে কম। যা তারা বলছেন সেটা এলনিনোর প্রভাবের ফল বলেই জানাচ্ছেন, মানে বিশেষজ্ঞরা এই বিষয়টি জানাচ্ছেন। আরেকটি বিষয়, আমরা জানি যে মুক্ত অলঙ্কার হিসেবে আমরা খুবই পছন্দ করি, এবং দিন দিন এই মুক্তের ব্যবহার ক্রমশ বেড়েও চলেছে, সৌন্দর্যবর্ধন তো করেই। এবং আমরা জানি যে সেই মুক্ত তৈরি হয় ঝিনুক জাতীয় জলের প্রাণীর দেহে, তাদের শরীরের মধ্যে থেকে পাওয়া যায় উজ্জ্বল মুক্ত। মুক্তর জন্য আমরা এটুকুই জানি এখনো পর্যন্ত যে জল প্রয়োজন এবং তার সঙ্গে জলজ প্রাণীর দরকার। কিন্তু এমন একটি মুক্তের কথা কি কেউ শুনেছে যে জল ছাড়াও সেখানে মুক্ত হয়? ব্যাপারটা কিন্তু নতুন, মানে এই সবে কানে এসেছে। এমন যদি হয়, মুক্ত পাহাড়ের একটি গুহায় তৈরি হচ্ছে, অবাক করা কথা হলে তাও কিন্তু বলতে হয় এটাই হচ্ছে। মুক্ত পাওয়া গিয়েছে ভিয়েতনামের একটি গুহায়। সেখানে অনেক মুক্তর সন্ধান পাওয়া গিয়েছে, যে অবশ্য চেনা মুক্তর চেয়ে একটু আলাদা মুক্ত। একে বলা হচ্ছে গুহা মুক্ত, তবে তা উজ্জ্বল এবং গোলাকার। ভিয়েতনামের লাইমস্টোন পর্বতমালার মধ্যেই রয়েছে জাতীয় উদ্যান। সেখানেই একটি নতুন গুহার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাম দেওয়া হয়েছে থাংকেভ বা বিজয় গুহা। সেখানেই রয়েছে হাজার হাজার বছর ধরে বজায় থাকা একটি নির্দিষ্ট আবহাওয়া, উত্তাপ ও পরিবেশ। সেখানেই মুক্তগুলি তৈরি হয়েছে বলে বলছেন বিজ্ঞানীরা। এভাবে পৃথিবীর নানান গুহায় গবেষণা চলতে থাকায়
আমরা অনেক আশ্চর্য জিনিস আরও আমাদের সামনে আসতে চলেছে এবং এসেও গেছে, যা পৃথিবীর অতীত পরিবেশ পরিস্থিতির কথাও জানান দিয়ে যেতে পারে এটাও আমরা জানতে পাচ্ছি। এই আবিষ্কার এই এলাকার ভূতাত্ত্বিক গবেষণার কাজেও প্রভূত সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সকালবেলা নিশ্চয়ই এখন বন্ধুরা আপনারা আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা শুনছেন, আর রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। দুটি মূল্যবান কথা আপনাদের জানালাম, শোনালাম, তথ্য দিলাম, এবং এর পরেই আমরা চলে যাব একটি গান শুনতে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই আধুনিক গানটি।

সঙ্গে এই সকালের আড্ডায় সুরের একটা কথা যেন এসেই যায়। কি বলছেন বিশেষজ্ঞরা? সুরের সঙ্গে খাওয়ার নাকি সরাসরি সম্পর্ক রয়েছে। অনেকে বাড়িতে গান বা কোনো সুর শুনতে শুনতেও খেতে পছন্দ করেন। অনেক সময় দেখা যায় রেস্তোরাঁতেও সুর বাজতে থাকে। অনেক রেস্তোরাঁয় যখন গ্রাহকেরা খেতে ব্যস্ত, তখন গায়ক গায়িকারা গান গাইতে থাকেন। কারণ তো একটাই, সুরের সঙ্গে খাওয়ার এক যোগ রয়েছে। গবেষণা বলছে, যদি কেউ খুব গতির গান বা সুর শুনতে শুনতে খাওয়া দাওয়া করেন, তাহলে তার গা খাওয়ার গতি অজান্তেই বেড়ে যায়। দেখা গেছে দ্রুত লয়ে চলা সঙ্গীত মানুষকে দ্রুত খেতে উৎসাহ দেয়, যা আদপে মনের ওপর প্রভাব ফেলে, যা খাওয়ার গতিকে না চাইলেও বাড়িয়ে দেয়। উল্টোটা হয় যদি ধীরে চলা সঙ্গীতের ক্ষেত্রে, সেক্ষেত্রে আবার খাওয়ার গতিও মন্থর হয়ে পড়ে। মানুষ বেশ আয়েস করে ধীরে সুস্থে খেতে থাকেন, দীর্ঘায়িত হয় খাওয়ার সময়। যত ধীর সুর তাদের কানে যাবে, তিনি ততই ধীরে ধীরে খাবার খাবেন। অনেক সময় রেস্তোরাঁতেও খুব ধীরে ধীর লয়ে সুর বাজতে থাকে। গ্রাহকেরা বিভিন্ন টেবিলে বসে পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন এবং প্রিয়জনকে নিয়ে কেবল পেট ভরানোর জন্যই খাবার খান না, সেই সঙ্গে একটা সুন্দর মনে রাখার মতো সময় উপভোগ করেন। এবারে আশা ভোসলের কণ্ঠে পারাবত প্রিয়ার এই গানটি শুনে নিই। এই গানটি আমাদের ভীষণ প্রিয়। বৃষ্টিও আছে আর বৃষ্টি শেষে রাজকুমার আশার কথাও আছে।

আরেকটি বিষয়, আজকে 18ই জুলাই আন্তর্জাতিকভাবে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস, এই দিনটিকে পালন করা হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে তার অবদানের প্রতি সম্মান জানিয়ে জাতিসংঘ এই দিনটি নির্ধারণ করেছেন। আর স্থানীয় প্রেক্ষাপটে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস হিসেবেও আলোচিত হয়ে থাকে। আর পরবর্তী আরও অনেক কথা, আরও অনেক গান, আরও অনেক বিষয় নিয়ে আসব। তবে এখন শুনব দৃষ্টিকোণ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের স্মরণে আজকের দৃষ্টিকোণ। তাহলে শুনে নিই বন্ধুরা,

0: 나한테 하는 것이 나 아쉬워가더니
1: বাংলা রঙ্গমঞ্চের নাট্যব্যক্তিত্বদের মধ্যে তার নাম প্রথম সারিতে। ১৯৪৩-এর মন্বন্তর নিয়ে তার নাটক নবান্ন সে যুগে ব্যাপক আলোড়ন তোলে। সেখানেই শেষ নয়, আজও সেই নাম সাড়া জাগায় মঞ্চে। নাট্যমোদীদের মনে আজও তা একই অনুভূতি জাগিয়ে তোলে। বিজন ভট্টাচার্য যোগ দেন আইপিটিএতে। নাটকের সঙ্গে তার নারীর টান বারবার ধরা পড়েছে তার নির্দেশনায় অভিনয়ে। তার নাট্যভাবনার ছাপ ফেলে ধরতী কে লাল ছবিতে।
2: রঞ্জন কহা রে দিন ভর সো বার কহা আরাম করো মগর তুমারে পাঁও মে চক্কর হ্যায়।
3: আপনে ঘর ওয়ালো কো ঢুঁড়নে গয়া থা বাবুজি।
2: তো কুছ পতা চলা?
3: হ্যাঁ।
2: মগর তুম ইতনে পরেশান ক্যুঁ হো?
3: বেঠো বেঠো, মেরা বাপ মর রহা হ্যায়, মেরে ছোটে ভাই কি বিবি আপনি লাজ বেচ চুকি হ্যায়, আপনে একলৌতে বচ্চে কি জান বচানে কে লিয়ে। মা মা কো ভুখ নে ইনসান সে জানবর বনা দিয়া হ্যায়, ইয়ে সব মুঝসে নহীঁ দেখা জাতা, ইয়ে সব মুঝসে নহীঁ দেখা জাতা।
1: অভিনেতা বিজন ভট্টাচার্যকে আমরা অনন্য রূপে পাই ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারায়।
4: তোরে করুণা করে আই
1: বিজন ভট্টাচার্য সম্বন্ধে লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাবনা।
5: আধুনিক ভারতীয় নাট্যচর্চায় বিজন ভট্টাচার্যের অবদান কতখানি সে কথা ভাবতে বসলে আমাদের গিরীশ ঘোষের কথা মনে হয়। গিরীশ ঘোষ যেমন আমাদের সামন্ততান্ত্রিক রুচির বেড়া ডিঙিয়ে কলকাতা শহরে এক ধরনের জনরুচির পত্তন করে

তার জনা প্রফুল্ল বা সিরাজদৌল্লা যেমন একটা নতুন শহরের নতুন সংস্কৃতিকে ক্রমশই সংজ্ঞায়িত করতে চাইছিল, বিজনবাবু তেমনি চল্লিশের দশকে যখন আমাদের বেঁচে থাকার প্রেক্ষাপট অনেক মলিন হয়ে এসেছে, অনেক সংঘর্ষ মুখর হয়ে এসেছে, রাজনীতিতে একদিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, অন্যদিকে কলকাতার শহরে মন্বন্তরে জমে থাকা শবদেহ, তখন বিজনবাবু যে নবান্ন নাটকটিকে মঞ্চস্থ করিয়েছিলেন সেই নবান্ন ছিল সত্যিকারের অর্থেই নবান্ন, যে আজকে ভারতীয় নাটক বলতে যা বোঝায় তা যে কোনো প্রান্তে মহারাষ্ট্রে বা কর্ণাটকে তামিলনাড়ুতে বা পাঞ্জাবে সর্বত্রই নবান্ন নাটকের একটা ছায়া পড়ে এবং নবান্ন সত্যিই বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করতে হয় তার একটা পথ দেখায়। বিজনবাবুর যে ডায়ালেক্ট, যে কথা বলার ভঙ্গি এবং বিজনবাবু যে মনে করতেন এই দুমাইল অন্তর অন্তর বাঙালির সংস্কৃতিতে ভাষার মাহাত্ম্য পাল্টায় সেটা সারা দেশের পক্ষেও প্রযোজ্য। এইটা পরবর্তীকালে হাবিব তানভীর বা অন্যরা অনুকরণ করেছেন এবং তিনি যখন বাস্তবের বর্ণনা দিয়ে তখন এই যে দেবী গর্জন বা অন্যান্য নাটকে তখন তিনি সবসময় আমাদের পুরাণ এবং লোককথা আর আমাদের আধুনিক বেঁচে থাকা তাকে সংযুক্ত করতে চেয়েছেন, ফলে লোকসংস্কৃতি এবং যাকে আমরা ভদ্রলোকের সংস্কৃতি বলি বা শহুরের সংস্কৃতি বলি তার মধ্যে যে বিরাট ফারাকটা সেটা বিজন ভট্টাচার্যের নাটকের মধ্য দিয়ে ক্রমশ কমে আসতে চাই। শহুরের সংস্কৃতির সঙ্গে জীবনের বাস্তবতাকে বিজনবাবু আরো বৃহত্তর পরিপ্রেক্ষিতে ছড়িয়ে দিতে পেরেছিলেন এবং চাইছিলেন জনজীবনের সংস্কৃতির সঙ্গে যুক্ত করে। তিনি যে রূপকথা এবং আখ্যানগুলোকে যুক্ত করছিলেন যা সত্যি আমাদের নাটকের সীমাবদ্ধ উপস্থিতিকে এক ধরনের মুক্তি দেয়। তিনি যে চাইছিলেন দেবী গর্জনের মতন নাটক যেখানে জনতার রূপক হিসেবে দেবী পুজো গুরুত্ব পায়, তিনি যে শিক্ষক তৈরি করছেন জবানবন্দি এবং অন্যান্য নাটকে, সেই শিক্ষকরা সত্যি বলতে কি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যে শিক্ষককে দেখছি তা একদিক দিয়ে বিজনবাবুর নাটকেরই অনুক্রম। বিজনবাবু আমাদের ভগীরথ, তাকে না থাকলে আধুনিক নাটক হতো না। এই যে শম্ভুবাবু সহ সমস্ত বাঙালি নাট্যকার এবং ভারতীয় নাট্যকার তাকে এত শ্রদ্ধা করেন তা এই জন্য না যে তার প্রয়োগ সাফল্য সবসময় প্রশ্নাতীত, তা এই জন্যই যে তিনি ভাবনার দিক দিয়ে চিন্তার দিক দিয়ে এবং প্রয়োগের দিক দিয়ে সবসময় একজন ভগীরথ, একজন মহৎ চিন্তক যিনি বাংলা সাম্প্রতিক নাটককে কি করে আন্তর্জাতিক মাত্রা পেতে হয় তার সূচনা পথ দিয়েছেন।

আজকের দৃষ্টিকোণে শুনলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের স্মরণে। নাটক, গান, সুরের কথাই যখন হচ্ছে, তখন বন্ধুরা একটি বাদ্যযন্ত্রের কথায় আসি। বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে নানান রকম তারবাদ্য, যার তারে আঙুলের ছোঁয়া নিমেষে পরিবেশ বদলে দিতে পারে। বাংলার মাটির সঙ্গে মিশে থাকা এমনই এক বাদ্যযন্ত্র হল একতারা, যার বিশেষত্ব হল একটি মাত্র তার, যা আঙুলের ছোঁয়ায় সুর তোলে। বাউলের গানের কলিতে থাকে জীবনের কথা, আর তার সুর বেঁধে দেয় তার হাতে থাকা একতারা। কণ্ঠের জাদু আর একতারার সুর মিলে যে গান তৈরি হয়, তা বাংলার সীমানা পার হয়ে এখন তো বিশ্বমঞ্চে সমাদৃত। অনেক বাউল আজ বিশ্বের নানা প্রান্তে একতারা হাতে তাদের সুরের জাদুতে মোহিত করছেন মানুষজনকে। বাংলার বাউল, সেই বাউল সুরে মাটির গন্ধে মিশে থাকা একতারা এবার পেল এক বিশেষ সম্মান, পেল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ। সময়ের সঙ্গে নানান ধরনের দারবাদ্য বিশ্বজুড়ে এসেছে, কিন্তু একতারা তার জায়গায় আজও কিন্তু অম্লান। তাই বাংলার নিজস্ব একতারা পেল এক অনন্য সম্মান, পেল জিআই ট্যাগ। আমরা বাউল গানের কথাই যখন বল

বন্ধুরা, আজকের আবহাওয়া সম্পর্কে জানিয়ে দিই। আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। সর্বোচ্চ বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 96% এবং সর্বনিম্ন 78%।

শতাংশ। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 1.3 মিলিমিটার। বন্ধুরা, যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা এসেছে। ঝোড়ো হাওয়া বয়ে যাবে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, এবং তার সঙ্গে দমকা হাওয়া ঘন্টায় 55 কিলোমিটার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং নর্থ ওড়িশার উপকূলীয় অঞ্চলে আগামী 6 ঘন্টায় এই ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য যারা মাছ ধরতে যান তাদেরকে সতর্ক করা হচ্ছে যে আগামী 6 ঘন্টায় যারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। শুনলেন আবহাওয়ার সতর্কতা। এবারে বন্ধুরা, একটি বিষয় আসি। লম্বা গলার তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম সবচেয়ে বেশি পাওয়া গেছে চীনে। ডাইনোসরের হচ্ছে এমন একটি প্রাণী যাকে নিয়ে মানুষের উৎসাহে কখনো ভাটা পড়ে না। ডাইনোসরের জীবাশ্মের খোঁজ সারা বিশ্বজুড়েই চলে, আর এভাবেই এমন এক ডাইনোসরের খোঁজ পাওয়া গেল যার গলা তাদের অন্য সব ডাইনোসরের থেকে তাদেরকে আলাদা করেছে। তবে চীনের সাথে সাথে যে এবারে যে ডাইনোসরটি পাওয়া গিয়েছে সেটির গলা অস্বাভাবিক লম্বা, আর পাওয়াও গেছে চীনে নয়, থাইল্যান্ডে। থাইল্যান্ডের কালসিন প্রদেশে এই জীবাশ্ম উদ্ধারের পর জীবাশ্মবিদেরা তা পরীক্ষা করে দেখেন যে ডাইনোসরগুলির গলা 65 ফুট পর্যন্ত লম্বা হতো। খোঁজ পাওয়ার পর তার নাম রাখা হয়েছে ইউরাগাসরাস কালাসিনেসিস। এটি থাইল্যান্ডের এমন একটি জায়গা থেকে উদ্ধার হয়েছে, তার আগে অবশ্য এখানে অনেক ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে, সেটা অন্য রকমের ডাইনোসরের জীবাশ্ম। তবে এটি গলা 65 ফুট পর্যন্ত লম্বা। সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর তা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। আর এবারে আরও একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তুমি এলে অনেক দিনের পরে, যেন বৃষ্টি এলো।

0: ধারাবাহিক দ্বীপের নাম মৈনাও শুনছেন জানা অজানায়, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন ডক্টর আতুল দত্ত।
1: জার্মানির মৈনাও দ্বীপের অন্যতম আকর্ষণ এখানকার প্রজাপতি উদ্যান। জার্মানির দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি উদ্যান কিন্তু এই দ্বীপেই রয়েছে। আফ্রিকা, এশিয়া এবং মধ্য আমেরিকা থেকে প্রায় 120টি প্রজাতির 1000-এরও বেশি প্রজাপতি রাখা আছে এই উদ্যানে। আর উল্লেখযোগ্য যে প্রতি সপ্তাহেই নতুন নতুন প্রজাপতি এখানে এনে রাখা হয়। তবে আমাদের আজকের শেষ কথিকায়, অনুষ্ঠানের শেষ দিন, আমরা শুনব মৈনাও দ্বীপের নিউক্লিয় শক্তি বিরোধী সাম্প্রতিক ঘোষণাপত্রটি সম্পর্কে। যদিও 1955 সালে প্রথম নোবেলজয়ী বিজ্ঞানীরা মৈনাও ঘোষণাপত্র একের মাধ্যমে নিউক্লিয় শক্তির বিরুদ্ধে সরব হয়েছিলেন, 70 বছর পেরিয়েও দেখা যাচ্ছে নিউক্লিয় শক্তির ব্যবহার কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। হিসেব মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছাড়াও বর্তমানে ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়ার হাতে আজ পরমাণু অস্ত্র রয়েছে। যদিও সঠিক সংখ্যা গোপন রাখা হয়, তবুও বর্তমানে 80%-এরও বেশি পারমাণবিক অস্ত্র কিন্তু রয়েছে শুধুমাত্র রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই। এমনটাও খবর, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয় মিসাইল দেশের 11টি স্থানে আর 5টি ইউরোপীয় দেশে লুকিয়ে রাখা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় নামে পারমাণবিক বোমা ব্যবহার হয়েছিল, তার ক্ষমতা ছিল 15 কিলোটন ট্রাইনাইট্রোটলুইনের সমতুল্য। আর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মোটামুটি আধুনিক একটি পারমাণবিক অস্ত্রের ক্ষমতা 500 থেকে 700 কিলোটনের সমতুল্য। ফলে নোবেলজয়ী বিজ্ঞানীরা 2024 সালের জুলাই মাসে মৈনাও দ্বীপেই আবার বৈঠকে বসার কথা ঠিক করলেন। 5ই জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন 105 জন নোবেলজয়ী বিজ্ঞানী, যার মধ্যে ছিলেন ডেভিড ক্রসের মতো পদার্থবিদ, যিনি 2004 সালে কণাতত্ত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। হতে পারে কোনো দুর্ঘটনা বা যথেচ্ছ ব্যবহারের ফল, কিন্তু পরিসংখ্যান বলছে নিউক্লিয় শক্তির ব্যবহার অন্তত 10 গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে চোখের পলকে একটি মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে লাগে কয়েক সেকেন্ড। এই ঘোষণাপত্র তাই পাঠ করলেন বিজ্ঞানী ডেভিড গ্রস। প্রাথমিকভাবে এই ঘোষণাপত্রে সই করেছিলেন ওয়াল্টার গিলবার্ট, স্টিভেন চু, রিচার্ড হেল্ডারসন, জন ম্যাথের মতো নোবেলজয়ী বিজ্ঞানীরা।

0: ঘোষণাপত্রে লেখা হয়েছিল, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিজ্ঞানীরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও এক ঘোষণাপত্রে সই করে একত্রিত হয়েছি, কারণ ক্ষণিকের ভুল সিদ্ধান্তের মাশুল সকলকেই কিন্তু দিতে হবে, কারণ সকলের মনেই একটা ভয় রয়েছে যে নিউক্লিয় শক্তির ধ্বংসলীলা থেকে আজ এড়িয়ে চলতেই হবে। ঘোষণাপত্র সই করতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন, আমরা ভীষণভাবে শঙ্কিত যে কোনো দুর্ঘটনার মাধ্যমে বা হয়তো ইচ্ছে করেই মানব সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিতে নিউক্লিয় অস্ত্র ব্যবহার হয়ে যেতে পারে, কারণ একদিকে এই সমরাস্ত্র তৈরির গতি বাড়ছে, অন্যদিকে 1955 সালের তুলনায় এই সব অস্ত্রের ক্ষমতা অন্তত 10 গুণ বেড়ে গেছে। প্রতিটি দেশকে এটা নিশ্চিত করতেই হবে যে নিউক্লিয় সমরাস্ত্রের ব্যবহার আর কোনো মতেই সে করবে না, নইলে তাদের নিজেদের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। সেই অর্থে ধরতে গেলে মৈনাউ দ্বীপের গুরুত্ব বিজ্ঞান এবং বিজ্ঞানীদের কাছে অপরিসীম।
1: দ্বীপের নাম মৈনাউ। ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর রাতুল দত্ত।
2: হ্যালো হ্যালো হ্যালো,
3: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
4: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
5: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
6: বন্ধুরা, আমাদের সময় বলছে হাতে একদম সময় নেই, তাই একটি গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। মান্না দির কণ্ঠে এই গানটি।

0: মজিনা আবদুল্লাহ ছায়া ছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে। আর এরই সঙ্গে আমরা শেষ করছি আজকের সকালের আড্ডা। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে ছিলাম আমি ঈশিতা দাস অধিকারী।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন পথ চলতে,
1: আকাশবাণী মৈত্রী। এবার শুনবেন যুববাণীর অনুষ্ঠান পথ চলতে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। বাংলার বুকে যখন গ্রীষ্মের দাবদাহ তুঙ্গে, যখন গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করে, নাই রস নাই দারুণ দাহন বেলা, খেলো খেলো তব নীরব ভৈরব খেলা, তখন কখন না জানি দক্ষিণ পশ্চিম দিকে জেগে ওঠে শ্যামল সুন্দর আষাঢ়স্য প্রথম দিবসে, বেজে ওঠে বিরহী যক্ষের বুকের জল তরঙ্গ, হিমালয়ের কোলে বসে থাকা প্রেমিকার কাছে হু হু করে ছুটে যায় চিঠি নিয়ে যক্ষের মেঘদূত, আমাদের চোখে তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, তারই মাঝে ঈশান কোণে কালো মেঘের ভ্রুকুটি জেগে ওঠে, দৃমি দৃমি তালে আধারো অম্বরে প্রচণ্ড ডম্বরু বেজে ওঠে, আমাদের শুকিয়ে যাওয়া গলায় রিন রিন করে উচলে ওঠে সুর, আমরা ফের বিরহিণী হয়ে উঠি, আমরা চিৎকার করে বলি, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়া আছে আকাশে, আর অমনি বাদল মেঘে মাদল বাজে, আকাশ জুড়ে ঝিলিক মারে দেখা না দেখায় মেশা সেই বিদ্যুল্লতা, আর বর্ষা নামে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, আমাদের চোখ মুখ জুড়িয়ে যায়, আমরা গান শুনতে পাই সেই বাদল বাউলের, সে যেন একতারা হাতে নিয়ে বর্ষার জলে ভিজছে আর আমাদের ডেকে ডেকে বলছে, এসো নিপবনে ছায়া বিথিতলে, এসো করো স্নান নবধারা জলে। আজ পথ চলতে আসরে পথে হেঁটে বেড়াতে গিয়ে একেবারে নাকানি চোবানি অবস্থা, রাস্তায় জল থই থই ছপাত ছপাত শব্দ,

আকাশে নীলাঞ্জন ছায়া, আর কেবল প্রফুল্ল কদম্ব বনে বনে নয়, ছায়া ঘনাইছে মনে মনেও। আর তাই আমি রাহুল মনে মনে ঠিক করলাম, পথ চলতে আসর হোক বর্ষা যাপন নিয়েই। বর্ষা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ, তাকে এড়াবার কোনো উপায় নেই। এবার তাকে আমরা এড়াতে চাইও না, সেটাও একটা কথা, তবে পথ চলতে আসরে আমরা মোটেই এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে বসবো না, বুঝলে তো। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর গতিপথ আর নিম্নচাপের অক্ষরেখা, এইসব ওই শুষ্কং কাষ্ঠং এইসব তথ্যে আমাদের ছিঁড়ে ভিজবে না। আমরা কৃষি বিজ্ঞানের পাঠ খুলেও বসবো না, জানবো না আমন ধানের ফলন বা জলসেচের গল্প, এমনকি পরিবেশবিদ্যার পাতা থেকে জল সঞ্চয় জলচক্র তুলে আনবো না এমন কোনো কিছুই। আমাদের কথা হবে বর্ষা যাপন নিয়ে। হ্যাঁ, যাপন এবং উদযাপন, কারণ এই আমাদের অশেষ অবকাশ, একেবারে ছুটি ছুটি ছুটি। আমাদের উত্তপ্ত জীবনে বর্ষা হলো ছুটির মতো, ছোটোবেলার রেনি ডে আর মাঝে মধ্যে বড়োবেলার রেনি ডেও বটে। তাই আমরা কাজের কথা ছেড়ে অকাজের কথাই বলবো, না আমি নই, এমনটা রবি ঠাকুর বলছেন। প্রাথমিকভাবে পরিচয় এবং পরবর্তীকালে বিচিত্র প্রবন্ধ নামের বইতে গ্রন্থিত আষাঢ় এই প্রবন্ধে তিনি লিখছেন, বিশ্ব ব্যাপারে মস্ত একটা ডিপার্টমেন্ট আছে, সেটা বিনা কাজের, সেটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের বিপরীত। সেখানে যে সমস্ত কাণ্ড ঘটে সে একেবারে বেহিসাবি। সরকারি হিসাব পরিদর্শক হতাশ হইয়া সেখানকার খাতাপত্র পরীক্ষা একেবারে ছাড়িয়া দিয়াছে। মনে করো খামোখা এত বড় আকাশটার আগাগোড়া নীল তুলি বুলাইবার কোনো দরকার ছিল না। এই শব্দহীন শূন্যটাকে বর্ণহীন করিয়া রাখিলে সে তো কোনো নালিশ চালাইত না। তাহার পরে অরণ্যে প্রান্তরে লক্ষ লক্ষ ফুল একবেলা ফুটিয়া আর একবেলা ঝরিয়া যাইতেছে। তাহাদের বোটা হইতে পাতার ডগা পর্যন্ত এত যে কারিগরি, সে অজস্র অপব্যয়ের জন্য কাহারও কাছে কি কোনো জবাবদিহি নাই? আমাদের শক্তির পক্ষে এ সমস্তই ছেলে খেলা, কোনো ব্যবহারে লাগে না। আমাদের বুদ্ধির পক্ষে সমস্তই মায়া, ইহার মধ্যে কোনো বাস্তবতা নাই। আশ্চর্য এই যে এই নিষ্প্রয়োজনের জায়গাটাই হৃদয়ের জায়গা, এই জন্য ফলের চেয়ে ফুলেই তাহার তৃপ্তি। ফল কিছু কম সুন্দর নয়, কিন্তু ফলের প্রয়োজনীয়তাটা এমন একটা জিনিস যাহা লোভীর ভিড় জমায়, বুদ্ধি বিবেচনা আসিয়া সেটা দাবি করে, সেই জন্য ঘোমটা টানিয়া হৃদয়কে সেখান হইতে একটু সরিয়া দাঁড়াইতে হয়। তাই দেখা যায় তাম্রবর্ণ পাকা আমের ভারে গাছের ডালগুলি নত হইয়া পড়িলে বিরহিণীর রসনায় যে রসের উত্তেজনা উপস্থিত হয়, আর সেটা গীতিকাব্যের বিষয় নহে, সেটা অত্যন্ত বাস্তব। সেটার মধ্যে যে প্রয়োজন আছে তাহার টাকা আনা পাইয়ের মধ্যে বাঁধা যাইতে পারে। বর্ষা ঋতু নিষ্প্রয়োজনের ঋতু, অর্থাৎ তাহার সঙ্গীতে, তাহার সমারোহে, তাহার অন্ধকারে, তাহার দীপ্তিতে, তাহার চাঞ্চল্যে, তাহার গাম্ভীর্যে, তাহার সমস্ত প্রয়োজন কোথায় ঢাকা পড়িয়া গেছে। এই ঋতু ছুটির ঋতু, তাই ভারতবর্ষের বর্ষায় ছিল ছুটি। কেননা ভারতবর্ষে প্রকৃতির সঙ্গে মানুষের একটা বোঝাপড়া ছিল, ঋতুগুলি তাহার দ্বারের বাহিরে দাঁড়াইয়া দর্শন না পাইয়া ফিরিত না, তাহার হৃদয়ের মধ্যে ঋতুর অভ্যর্থনা চলিত। ঠিক এভাবেই ঋতুর অভ্যর্থনায় বাংলার মানুষ মেতে ওঠে নানানভাবে। নতুন নতুন যখন বর্ষার জলো হাওয়া বইতে থাকে তখন থেকেই এই পালন শুরু হয়। শুরুটা হয় অম্বুবাচী দিয়ে, চাষবাস বন্ধ রেখে, তারপর একে একে নানা উৎসব আর সেই উৎসবের নানান উদযাপন। ঠিক যেমন করে দুর্গাপুজোয় পুজোর আচার বিচারের চাইতেও আনন্দ, খাওয়া দাওয়া, ঘুরতে বেরোনো এগুলোই প্রধান হয়ে দাঁড়ায়, তেমনি বর্ষায় প্রথাগত উৎসবকে ছাপিয়ে যায় উদ্দীপনা ও উদযাপন। তবে আমরা যদি আরেকটু আগে থেকে শুরু করি, মানে বর্ষা এসে গেলে উদযাপন একরকম, সেটা ঠিক, কিন্তু বর্ষা আসার আগের এক উদযাপনের কথা যদি আমরা ভুলে যাই তাহলে তো চলবে না। কারণ বর্ষাকে ডাকার উদযাপন, তার যে উৎসব, তার রয়েছে আলাদা এক মাহাত্ম্য। খনার একটা বচন আছে, যে বচনটাকে ইউজ করা হয়েছে একটি অত্যন্ত জনপ্রিয় গান বনবিবিতে। সেই বচনটা এরকম, ব্যাং ডাকে ঘন ঘন শীঘ্র বৃষ্টি হবে যেন, অর্থাৎ এই ব্যাঙের সঙ্গে বৃষ্টি হবে এর একটা কোথাও যোগসূত্র গেঁথে দেওয়া হয়। তাই

আমাদের বাংলায় লোকসমাজে কৃষি কেন্দ্রিক লোকাচার হিসেবে ব্যাঙের বিয়া বেশ জনপ্রিয় লৌকিক কৃষি উৎসব। হ্যাঁ, ব্যাঙের বিয়ে উত্তরবঙ্গের নানা জেলা, বর্ধমান, ওড়িশার বিভিন্ন জায়গা, এমনকি বাংলাদেশেও বহু জায়গাতে এই ব্যাঙের বিয়ে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটি উৎসব। ময়মনসিংহে ব্যাঙের বিয়ের পর দোবায় ব্যাঙকে ছেড়ে দিয়ে মহিলাদের মুখে শোনা যায় এক অদ্ভুত গান। তারা সুর করে বলেন, বেঙ্গি ছেড়ির বিয়া সোনার লাডুন দিয়া, বেঙ্গিলো মেঘ নামাইয়া দে, মল্লের বউয়ের দাঁত খোটা, মেঘ পড়ে ফোঁটা ফোঁটা, এক ফোঁটা পানি দেও ঘরে ভিজ্জা যাই, চাচা মিয়া কান্দন করে ক্ষেতের আইলে বইয়া, ক্ষেত খলা বিরান হইল পানি না পাইয়া, বেঙ্গিলো মেঘ নামাইয়া দে। ব্যাঙের ডাক শুনে বৃষ্টির দেবতা বৃষ্টি না ছড়িয়ে থাকতেই পারবেন না, এটাই সরল বিশ্বাস প্রান্তিক মানুষদের। সাধারণত পাশাপাশি থাকা দুই গ্রামের কয়েকজন কৃষক উদ্যোগী হয়ে বরপক্ষ এবং কনে পক্ষ হয়। এইভাবে আলাদা হয়ে তারা একে অপরকে ব্যাঙের বিয়ের প্রস্তাব দেয়। তখন দুই পক্ষ রাজি হলে দুটো ব্যাঙ আনা হয়। যদি কোনোভাবে স্ত্রী ব্যাঙ ও পুরুষ ব্যাঙ আলাদা করা সম্ভব না হয়, তখন নতুন কাপড় থেকে কেটে নিয়ে সেগুলো দিয়েই বর এবং কনে সাজানো হয়। বিয়েতে মণ্ডপ সজ্জা, ফুলের মালা পরানো, গায়ে হলুদ, নতুন কাপড় পরানো, আশীর্বাদে ধান দুর্বা, সাত পাকে ঘোরা, সিঁদুর দান, কোনো কিছুই বাকি থাকে না। কনে রূপী ব্যাঙের কপালে সিঁদুর পরানো হয়। এরপর কনে পক্ষ অপেক্ষা করে বরপক্ষ কখন আসবে এই আশায়। এবার ইতিমধ্যে বরপক্ষ এসে যায় বাদ্যি বাজনা সহ। সামাজিক বিয়ের মতো উপাচারে বর ও কনে ব্যাঙ দুটিকে পাশাপাশি বসিয়ে বিয়ের মন্ত্রোচ্চারণ করা হয়। যদিও ওই জিয়াদিদাং হৃদয়াং তাবা এইসব নয়, বরং গ্রামীণ ছড়ায় বিভিন্ন জিনিস শোনা যায়। যেমন দিনাজপুরে এই ছড়াটা প্রচলিত, ব্যাঙা বিঙির বিয়া কুলা মাথায় দিয়া, ও ব্যাং পানি আনগিয়া, খালত নাই পানি, বিলত নাই পানি, আসমান ভাঙ্গি পড়ে ফোঁটা ফোঁটা পানি। এবার ভেবে দেখো, দুটো ব্যাং তারা বেচারা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে ধরে এনে সব করা হচ্ছে, তারা কি চুপ করে বসে থাকবে? তারা তো পালানোর জন্য উন্মুখ। এদিকে ওরা যাতে পালিয়ে না যেতে পারে, তাই তাদের জন্য আলাদা করে এরকম ছোট ছোট বাক্সের মতো করে তাদের বেঁধে রাখার ব্যবস্থা করা হয়। মানে বিয়েটা একেবারেই প্রতীকী, এবং তারপর খাওয়া দাওয়া হয়, এবং তারপরে ব্যাং দুটোকে নিয়ে কোনো জলাশয় নিয়ে ছেড়ে দেওয়া হয়। সন্ধেবেলায় গ্রামের মেয়েরা কলসিতে জল নিয়ে মাঠে যায় এবং সেই মাটিতে কলসির জল ঢেলে দেয় এবং মাটিকে কাদা কাদা করে তোলে। তারপর ব্যাং দুটোকে কলা গাছের খোসার বাক্সে করে পুকুরে ছেড়ে দেওয়া হয়। ভেবে দেখো, এটা কেমন একটা রিভার্স সাইকোলজির মতো। মানে বর্ষা এলে ব্যাঙেদের প্রজনন ঋতু শুরু হয়, তাই বর্ষা না এলে আগে ভাগেই তাদের বিয়ে দেওয়া হয়, যাতে তাদের প্রজননের সময় এলে আকাশের দেবতা বর্ষা নামাতে বাধ্য হন। এই নিয়ে গ্রামের মহিলারা একজোট হয়ে গান করেন, ব্যাঙের বিয়াও হইলেক আজি ভর বাইশার আসে, হাড়িয়া কোণে মেঘ নাগাইছে বুড়া ব্যাঙে হাসে, সোনা ব্যাঙ কোলা ব্যাঙ যত ব্যাঙের দল, ঘোঁত ঘাঁত করি ডাকে এলাই হইবে জল। তবে বর্ষায় যে কেবল ব্যাঙেরই প্রতিপত্তি বাড়ে তা কিন্তু নয়। বর্ষায় ব্যাঙের পাশাপাশি আরেকটি প্রাণীরও প্রতিপত্তি বাড়ে, যে একরকমভাবে ব্যাঙের শত্রু, সে হচ্ছে সাপ। বর্ষাকালে গ্রামে গঞ্জে সাপের উপদ্রব বাড়ে এবং সেখান থেকে বহু মানুষই কিন্তু সাপের কামড়ে আক্রান্ত হন। সেখান থেকে কিন্তু এই বর্ষাকালে সাপকেও আলাদা গুরুত্ব দেওয়া হয়। শ্রাবণ মাসের সংক্রান্তি এবং ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজো, সেখান দিয়েও কিন্তু এই বর্ষার মধ্যে যাতে সাপের কামড় থেকে বাঁচা যায় সেই চেষ্টাটা একটা দেখা যায়। গ্রাম বাংলায় জ্যৈষ্ঠ মাসের শুক্ল দ্বাদশী থেকে গোটা শ্রাবণ মাস জুড়েই মনসার পালা গাওয়া হয়। অনেকে এটাকে বলেন মনসার ঝাপান। বাংলাদেশের বরিশাল, সেটা হলো জলার দেশ, সেখানে এই মনসার গানকে বলা হয় রয়ানি। পল্লী বাংলায় এই উদযাপন শুরু হয় সাধারণত কারোর বাড়িতে বা থানে তুলসী মঞ্চ লাগোয়া সিজ মনসার গাছে। সোলার মালা এবং সিঁদুর চন্দন দিয়ে মাখামাখি মনসা গাছে দেবীর অধিষ্ঠান কল্পনা করে উৎসব চলতে থাকে। বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার, কাঁচা দুধ কলা এগুলো তো থাকেই, তার সঙ্গে সঙ্গে চিড়ে গুড়ের নৈবেদ্য। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের রান্নায় নোটে শাকের টক, চুনো মাছের ঝাল,
কাঁঠাল

0: পাতাতে পিঁপড়ের শাড়িকে খাবার উৎসর্গ করা, এই সবগুলোই চলতে থাকে। এই সবের মূলেই রয়েছে কিন্তু ওই বর্ষার সময় সাপের কামড় থেকে যাতে বাঁচা যায় সেই চেষ্টা। আর তাকে কেন্দ্র করেই হয় এই মনসার পালা, মনসার ঝাপান, রয়ানি, এরকম বিভিন্ন গান। আসলে এই গানের মধ্যে দিয়ে বর্ষা ডাকার উদযাপন তা কিন্তু আমাদের বাংলায় কম নেই। রবীন্দ্রনাথের বর্ষা মঙ্গল হোক কিংবা সিলেটের ধামাইল, এই গান ফিরে ফিরে আসে বর্ষা যাপনে। ঘড়ি বলছে এই মুহূর্তে আমাদের কাছে আর বেশি সময় নেই, তাই আপাতত ঠিক যেখানে শেষ করছি আজকের পথ চলতের আসর, ঠিক সেখান থেকেই পরের সপ্তাহে ঠিক একই সময়ে শুরু করব পথ চলতের দ্বিতীয় পর্ব। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি রাহুল, পরের সপ্তাহে ঠিক একই সময়, মনে থাকবে তো?
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: কীর্তন শুনলেন শিল্পী পলাশ সরকার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ছোটদের আসর।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার সব বন্ধুদের মন একেবারে তরতাজা, সবুজ আর স্নিগ্ধ, তাই না? তো দেখো, আজকে ছোটদের আসরে তোমাদের জন্য এক তো ঝুলি ভরে গল্প এনেছি, তারপর দুটো চারটে জরুরি কথা, সে তো থাকবেই, আর অবশ্যই থাকছে পছন্দের গান। আজকে দিনটা একটু স্পেশাল, সেই কথা দিয়েই তাহলে শুরু হোক। আজকে 18 তারিখ জুলাই মাসের, আজকের দিনটাকে আমরা আন্তর্জাতিকভাবে একটা বিশেষ দিন হিসেবে পালন করি এবং এটাকে আমরা বলি নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস, বা ম্যান্ডেলা দিবসও আমরা বলি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা সম্মানে প্রতি বছর তার জন্মদিনে এই দিনটি পালন করা হয়। 2009 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নেলসন ম্যান্ডেলার সম্মানে আনুষ্ঠানিকভাবে ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উদযাপনের ঘোষণা করা হয়েছিল জাতিসংঘে, আর তারপর 2010-এর 18 জুলাই থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। প্রথমবার পালিত হলো তাহলে 2010-এর 18 জুলাই, 18 জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিন। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের অবসান ঘটিয়ে একটি বর্ণমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিখ্যাত। তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন। দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গ সরকারের যে নীতি, অত্যাচারী নীতি, বর্ণবাদী নীতি, সেই নীতির বিরুদ্ধে তিনি সারা জীবন আন্দোলন পরিচালনা করেন। এই মানুষটির জন্মদিনটি স্মরণে রেখেই তার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আন্তর্জাতিকভাবে উদযাপিত হয় নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস। তাহলে আজই সেই দিন, আর এখন থেকে এই বিশেষ দিনটির কথাও আমরা সবাই মনে রাখব। এবার চলো একটা গান শোনা যাক।

গানের পর আবার আমরা ছোটদের আসরের কথার মধ্যে ফিরলাম। আর গানের কথা যেখানে আমরা শুনছিলাম, খেলা আর কাজ গানের মধ্যে কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেল, খেলার কথা শুনতে শুনতে খেলা নিয়েই একটা দিবসের কথা মনে এসে গেল। আর দুদিনের মধ্যেই 20 জুলাই, এই দিনটা একটা খেলা নিয়ে বিশেষ দিন। খেলাটাও একটু অন্যরকম, একটা বিশেষ ধরনের খেলা যাকে বলে বুদ্ধির খেলা। খেলাটা হলো দাবা। তোমরা কি কেউ দাবা খেলো? দাবা খেলা শক্ত, কিন্তু খুব বুদ্ধি লাগে। তবে যারা ভালোবাসে দাবা খেলতে তারা জানে দাবা খেলার নেশা এক সাংঘাতিক, এবং এর মধ্যে যে আনন্দ আছে, যে বুদ্ধির অনুশীলন আছে, সেটা কিন্তু সত্যি অভিনব, অন্য সব খেলার থেকে আলাদা। 20 জুলাই হলো আন্তর্জাতিক দাবা দিবস। এই দাবাকে নিয়েই বলছিলাম একটা বিশেষ দিন, এবং সেটা আন্তর্জাতিক দিবস 20 জুলাই। এই খেলার একটা ঐতিহ্য রয়েছে, একটা অত্যন্ত পুরনো ঐতিহ্য। তারই সঙ্গে এই খেলার সঙ্গে যারা জড়িত সেই খেলোয়াড় সম্প্রদায়কে সম্মান জানানোর জন্য এবং এই খেলার ঐতিহ্যের কথা প্রচার করার জন্য, এই খেলার প্রসারের জন্য আন্তর্জাতিকভাবে 20 জুলাই দিনটি পালন করা হয়। দাবা কিভাবে বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করতে পারে সেটা সকলকে বোঝানোর দরকার আছে। এটি মানসিক ক্ষিপ্রতা বাড়ায়। আর ওই যে বলছিলাম বুদ্ধির খেলা, বুদ্ধির চর্চা, বুদ্ধির অনুশীলন, এই সব কিছুর পেছনে কিন্তু দাবার একটা অবদান রয়েছে, একটা গুরুত্ব রয়েছে। মানুষের মধ্যে যে একটা ক্রীড়াসুলভ মনোভাব থাকে, সেই ক্রীড়াসুলভ মানসিকতাকে জাগিয়ে তোলা এই দিনটি পালনের উদ্দেশ্য। দিনটি একটা প্রতিযোগিতামূলক খেলা এবং শিক্ষার একটি মাধ্যম, দুই ক্ষেত্রেই দাবার ভূমিকাকে স্বীকৃতি দেয়। প্রতিবছর 20 জুলাই দিনটি পালন করা হয়। 1924-এর 20 জুলাই তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে বিশ্ব দাবা সংস্থা গঠন করা হয়েছিল। এই দিনের স্মৃতি হিসেবেই ওই তারিখটাকে বেছে নেওয়া হয়েছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব দাবা দিবস পালন করা হয়।

1966 সাল থেকে এই দিবস উদযাপন করা হচ্ছে। তাহলে শুনলে আন্তর্জাতিক দাবা দিবস বা বিশ্ব দাবা দিবসের কথা। এবারে চলো একটা গল্প হয়ে যাক, একটা বিদেশি গল্প বলবো। দেখো তো এই গল্পটা শুনে কেমন লাগে তোমাদের। এটা আয়ারল্যান্ডের গল্প। গল্পটার নাম হলো জ্যাক ও তার বন্ধুরা। জ্যাক নামে একটি ছেলে ছিল আর ছিল তার বিধবা মা। তারা ছিল ভারী গরিব। জ্যাক একদিন মাকে বলল, বসে না থেকে বেরিয়ে পড়ি মা, রোজগারের পথ দেখি। মা রাজি হলেন, ছেলের সঙ্গে একটু খাবার দিয়ে দিলেন, কিছু কেক দিলেন, কিছুটা মুরগির মাংস দিলেন আর চোখের জলে কাঁদতে কাঁদতে ছেলেকে বিদায় দিলেন। জ্যাক হাঁটছে হাঁটছে হাঁটছে তো হাঁটছেই, এক জায়গায় দেখল একটা গাধা মাটিতে ঘাস না পেয়ে জিরাফের মতো গলা বাড়িয়ে মগডাল থেকে পাতা খাবার চেষ্টা করছে, কিন্তু পৌঁছতে পারছে না, ব্যর্থ হচ্ছে। জ্যাককে দেখে সে বলল, আমায় একটু সাহায্য করো না ভাই, না হলে আমায় অনাহারে মরতে হবে। জ্যাক কটা পাথর কুড়িয়ে এনে জায়গাটাকে একটু উঁচু করে দিতেই গাধা তার উপরে দাঁড়িয়ে পেট ভরে পাতা খেতে লাগল। জ্যাক চলে যাচ্ছে, সেই দেখে গাধা বলল, ওমা যাচ্ছ কোথায়? খাবারের খোঁজে, জ্যাক বলল, আমিও তোমার সঙ্গে যেতে চাই। বেশ চলো। দুজনে চলার পথে একটা গ্রামে এসে পৌঁছেছে। সেখানে দেখল একপাল ছেলে একটা কুকুরের লেজে কেটলি বেঁধে খুব মজা করছে, আর কুকুরটার তো খুব কষ্ট হচ্ছে, সে যন্ত্রণায় অস্থির হয়ে ছটফট করছে। জ্যাকদের দেখে বলল, সাহায্য করো না ভাই, না হলে এদের হাতে যে মরতে হবে। গাধা তখন এমন ডাক ছাড়তে শুরু করল যে ছেলের পাল পালালো। কুকুর বলল, বাঁচালে, কৃতজ্ঞতা জানাই, তা তোমরা যাচ্ছ কোথায়? খাবারের খোঁজে, দুজনে বলল। কুকুর বলল, আমিও তোমাদের সঙ্গে যেতে চাই, এখানে থাকলে তো ওই দুষ্টু ছেলেগুলোর হাত থেকে আমার মুক্তি নেই। গ্রামের বাইরে এক জায়গায় ওরা বিশ্রাম নিতে বসল। একটা বেড়াল এসে ওদের পাশে বসল, ম্যাও ম্যাও করে জ্যাককে বলল, কোথায় যাচ্ছ? খাবারের খোঁজে, ইচ্ছে হলে তুমিও সঙ্গে যেতে পারো, জ্যাক বলল। বেড়ালও সঙ্গে চলল। হঠাৎ ডোবার ধার থেকে সামনে লাফিয়ে এসে পড়ল একটা খ্যাঁকশিয়াল, মুখে একটা মোরগ। গাধা চিৎকার করে বলল, তবে রে পাজি! কুকুর তাড়া করতেই খ্যাঁকশিয়াল মোরগকে ছেড়ে দিল দৌড়। মোরগ বলল, আমার সৌভাগ্য যে তোমরা এই পথে এসে পড়েছিলে, ভবিষ্যতে তোমরা যদি কোনো অসুবিধে পড়ো আমি তোমাদের সাধ্যমতো সাহায্য করব। তা তোমরা যাচ্ছ কোথায়? আমরা খাবারের খোঁজে চলেছি, যদি ইচ্ছে করো আমাদের দলে যোগ দিতে পারো। তোমার পা ও ডানায় জখম হয়েছে, তুমি বরং গাধার পিঠে চাপো, জ্যাক বলল। ওরা তখন আবার চলতে শুরু করল। আর যখন সূর্য ডুবে সন্ধে নামল তখন একটা আশ্রয়ের খোঁজ করতে লাগল, কিন্তু কোথাও দেখতে পেল না কোনো ঘর, এমনকি কোনো কৃষি খামারও দেখতে পেল না ওরা। জ্যাক বলল, আমাদের কপাল মন্দ, কি আর করা যাবে, সুদিন আসবে নিশ্চয়ই, এখন তো গ্রীষ্মকাল, এসো আমরা খোলা ঘাসের ওপরই শুই। জ্যাক শুকনো ঘাসের ওপরেই শুয়ে পড়ল। গাধা ওর কাছেই শুল, কুকুর আর বেড়াল গাধার কোলের কাছে আশ্রয় নিল, মোরও ঘুমানোর জন্য কাছাকাছি একটা গাছের ওপর উঠল। ভোর হতে না হতেই মোরগের ডাকে বন্ধুদের ঘুম ভাঙল। গাধা বলল, মোরগ, তুমি এভাবে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছ কেন? এমন কিছু বেলা তো হয়নি। মোরগ বলল, দিনের আলো দেখা দিয়েছে, তাই তো তোমাদের ডাকছি। এই বলে ও আরও একবার কোঁকর কোঁ করে উঠল। জ্যাক উঠে বসে বলল, দূরে একটা আলো দেখতে পাচ্ছি ঠিকই, তবে এ বিষয়ে আমি নিশ্চিত ওটা সূর্যের আলো নয়, আমার মনে হয় ওটা একটা লণ্ঠনের আলো। তবে মোরগের ডাকাডাকিতে সকলেরই যখন ঘুম ভেঙে গেছে তখন আর শুয়ে না থেকে চলো হাঁটতে শুরু করি। আবছা অন্ধকারে বড় বড় ঘাস পাথর আর কাঁটা ঝোপের ভেতর দিয়ে সবাই চলতে লাগল। কিছু দূর যাওয়ার পর ওরা একটা ঘর দেখতে পেল। ঘরের আলো এসে পড়েছে।

রাস্তায়। জানলা দিয়ে উঁকি মেরে জ্যাক দেখল ভেতরে একটা মোমবাতি জ্বলছে আর কুৎসিত চেহারার 6 জন লোক বসে আছে। লোকগুলোকে ভয়ঙ্কর দেখতে, তারা খাওয়া দাওয়ায় মশগুল। ওদের হাবভাব দেখে জ্যাক আর তার বন্ধুদের ধারণা হলো এরা নিশ্চয়ই ডাকাত, তাই ওরা কান পেতে রইল ডাকাতেরা নিজেদের মধ্যে কি কথাবার্তা বলে তা শোনার জন্য। একজন বলল, রাজা ডানলাভিনের রাজপ্রাসাদে ঢুকতে পারবো ভাবতেই পারিনি, ওই প্রহরীটার জন্যই তা সম্ভব হয়েছে। জ্যাকের ইশারা মতো গাধা জানলার ওপরে পা রেখে দাঁড়াল। কুকুরটা গাধার পিঠে চাপল, বেড়ালটা চাপল কুকুরের পিঠে, আর মোরগ চাপল বেড়ালের পিঠে। এরপর জ্যাক সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা একসঙ্গে চিৎকার করে গান গাইতে শুরু করল। ডাকাতগুলোর কাছে বন্দুক ছিল, তবু ভূত প্রেত মনে করে ওরা ভয়ে মোমবাতি নিবিয়ে টেবিল উল্টিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে ছুটতে শুরু করল। তখন জ্যাক আর তার বন্ধুরা ঘরে ঢুকল। দরজা বন্ধ করে মোমবাতি জেলে ডাকাতদের ফেলে যাওয়া খাবার খেতে শুরু করল। সকাল হতেই জ্যাক আর তার বন্ধুরা রাজা ডানলাভিনের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করল। ওরা রাজাকে তার সোনার উপর গয়নাগুলো ফেরত দেবে। অনেক পাহাড় নদী পেরিয়ে ওরা রাজপ্রাসাদের দরজার কাছে পৌঁছল। দেখল এক বিকট চেহারার প্রহরী দাঁড়িয়ে আছে। সে ব্যাঁকা চোখে তাকিয়ে বলল, কি চাও? জ্যাক বলল, যা চাই তুমি তা দিতে পারবে না, আমরা রাজার সঙ্গে দেখা করতে এসেছি। প্রহরী চিৎকার করে বলল, ভাগ, নইলে কুকুর লালিয়ে দেব। গাধার মাথায় বসেছিল মোরগ, সে আর থাকতে না পেরে বলল, রাত্রে তুমি না ডাকাতদের দরজা খুলে দিয়েছিলে। এই কথা শুনেই প্রহরীর মুখের রং পাল্টে গেল। চেঁচামেচি শুনে রাজা ডানলাভিন আর তার কন্যা বেরিয়ে এলেন। রাজা প্রহরীকে বললেন, মোরগের প্রশ্নের উত্তর দাও। প্রহরী বলল, ডাকাত 6 জনকে আমরা দরজা খুলে দিইনি। রাজকন্যা বললেন, তুমি কি করে জানলে যে ডাকাতেরা সংখ্যায় ছিল 6 জন? জ্যাক বলল, মহারাজ, আপনার সোনার উপর গয়না ফেরত দিতে বহুদূর থেকে এখানে আসছি। রাজা বললেন, তোমরা খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নাও, তোমরা আমার আশ্রিত হলে। গাধা কুকুর আর মোরগ রাজার খামারের দায়িত্বপূর্ণ পদ পেল, বেড়াল পেল রান্নাঘরের দায়িত্ব। রাজা জ্যাককে বললেন, তুমি হলে আমার দেওয়ান। জ্যাক বাড়ি ফিরে গিয়ে মাকে নিয়ে এলো। জ্যাক আর তার বন্ধুদের আর খাবারের সমস্যা থাকল না। তাহলে ছোট্ট আর মিষ্টি গল্প, জ্যাক আর তার বন্ধুরা, আয়ারল্যান্ডের গল্প শোনালাম তোমাদের, লাগলো কেমন? ঘড়ি বলছে আর একটা গল্প শোনানো যেতেই পারে। আচ্ছা, তাহলে এটাও বন্ধুদেরই গল্প, থাইল্যান্ডের গল্প। গল্পের নাম হলো দুই বন্ধু, নানহেং আর হাইয়াং, দুই বন্ধু ছিল। খুব গরিব দুজনে, ওদের কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটেও না। কাজের সন্ধানে একদিন ওরা গ্রাম ছেড়ে একটা শহরে পৌঁছল। ওরা প্রতিজ্ঞা করল দুজনে শহরটা দুদিকে যাবে, আর কাজ পেলেও অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত কিছুতেই মাছ মাংস খাবে না, কারণ তাতে অনেক খরচ। অল্পদিনের মধ্যে নানহেং ছোটখাটো কাজ পেল। কাজ পেলেও নানহেং ওদের প্রতিজ্ঞার কথা ভুলল না। ও কঠোর পরিশ্রম করে যা আয় করত তার থেকে রোজই কিছু না কিছু অর্থ সঞ্চয় করতে লাগল, আর কোনো রকমে ডাল ভাত খেয়ে দিন কাটাতে লাগল। এভাবে কয়েক বছরে ওর হাতে বেশ কিছু টাকা জমল। তখন ও ঠিক করল কাজ ছেড়ে দিয়ে একটা ব্যবসা শুরু করবে। ছোটখাটো একটা ব্যবসা শুরুও করল। দিনে দিনে ওর ব্যবসার উন্নতি ঘটতে লাগল, আয়ও বৃদ্ধি হল খুব। তবু সাদাসিধেভাবে জীবন কাটানোর সংকল্প থেকেও এক চুল নড়ল না। জীবনে প্রতিষ্ঠা লাভ করাই ওর একমাত্র লক্ষ্য। ওর ব্যবসার উন্নতির ফলে হাতে যখন প্রচুর টাকা জমল, তখন প্রথমে একটা বাড়ি তৈরি করল, আর একমাত্র তখনই ও আমিষ খেতে শুরু করল। ধীরে ধীরে ওর ব্যবসায় আরও উন্নতি হল, বড় লোক হিসেবে ওর নাম ছড়িয়ে পড়ল চারিদিকে, ওকে এখন কে না চেনে। এদিকে হাইয়াংও

শহরে একটা কাজ পেল ঠিকই, কিন্তু কাজ পেয়ে ও ওর প্রতিজ্ঞার কথা প্রায় ভুলেই গেল। কাজ পাওয়ার পরেই একদিন যখন দেখল একটা দোকানে বিক্রির জন্য কয়েকটা হাঁস ঝুলছে, তখনই তো ওর ভীষণ লোভ লেগে গেল। হাইয়াং মনে মনে ঠিক করলো একটা হাঁস কিনেও খাবে। আর তখনই অবশ্য ওর মনে পড়ল প্রতিজ্ঞার কথা। আরও কয়েকদিন কেটে গেল, ও যেন আর থাকতে পারছেই না, তাই সত্যিই একদিন একটা হাঁস কিনল আর সেটা রান্না করে খেল। পরের দিন সকাল থেকেও কাজে ব্যস্ত, কিন্তু তাহলেও কেবলই ওই মাংসের কথাই সে ভাবতে লাগল। কাজ শেষ হতেই আবার একটা সস্তা দামের হাঁসের খোঁজ করতে লাগল, কিন্তু কম দামের হাঁস না পেয়ে এই দিনও বেশি দাম দিয়েই একটা হাঁস কিনল। আর এই বলে নিজেকে সান্ত্বনা দিল যে এরপর আরও কোনোদিন মাংস খাবে না। কিন্তু হাইয়াংয়ের মাংস খাওয়ার ইচ্ছে কমাতো দূরের কথা, আরও যেন বাড়তে লাগল। সন্ধে হলেই ও রোজ একটা করে হাঁস কিনত। এক টানা দু তিন মাস মাংস খাওয়ার পর ও মুরগির মাংস খেতে আরম্ভ করল, তারপরে ও পাখির মাংস খেতে শুরু করল। রোজ রোজ একরকম খাবার খেতে তো আর ভালো লাগে না, তাই বলে ও প্রতিজ্ঞার কথা একেবারে ভুলে যায়নি। সে কথা যেই মনে পড়ে কোনো না কোনো একটা মন গড়া যুক্তি খাড়া করে নিজের মনকে সে শান্ত করে। এইরকম খাওয়া দাওয়ার পেছনে খরচা করায় ওর হাতে আর এক পয়সাও জমল না। জমবে কি করে? ও যা আয় করত তা সবই তো খাওয়ার পেছনে খরচা হয়ে যেত, এমনকি জামা কাপড় কেনারও আর পয়সা রইল না। ফলে ও যেমন গরিব তেমনি রইল, ওর অবস্থা আর এতটুকু উন্নতি হল না। হঠাৎ একদিন ওর মনে হল নানহেঙের কিভাবে জীবন কাটছে ও তার খোঁজ নেবে, কিন্তু সে যে কোথায় আছে তা তো জানে না। একদিন ঘুরতে ঘুরতে নানহেং যে অঞ্চলে বাস করে হঠাৎ সেখানে ও হাজির হল। রাস্তার লোকেদের কাছে নানহেঙের খোঁজ করতেই তারা ওকে একটা বড় বাড়ি দেখিয়ে দিল। দরজা দিয়ে ভেতরে ঢুকেই ও দেখতে পেল একটা বাগান, বাগানের ভেতরেই ওই বাড়িটা। হাইয়াং প্রথমে বিশ্বাসই করতে পারল না এটা নানহেঙেরই বাড়ি। ও এগিয়ে গিয়ে আরও যা দেখল তাতে আরও অবাক হল, ওরই বন্ধু নানহেং? হ্যাঁ, নানহেঙই তো চেয়ারে বসে আছে আর ওকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। নানহেং ওকে দেখে চিনতে পারল ঠিকই, তবে ও ছেঁড়া জামা কাপড় আর রুগ্ন চেহারা দেখে বলল, হাইয়াং তুমি কোনো কাজ পাওনি? তখন হাইয়াং মাথা হেঁট করে রইল। নানহেঙের বেশভূষা দেখে ওর মুখে কোনো কথাই এলো না, ও শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নানহেঙের দিকে। নানহেং ওর লোকজনদের বলল এখনই ওকে কিছু খাবার দাও। হাইয়াংকে ওই বাড়িতে একটা ঘর দেওয়া হল। নানহেং ওকে বলল তোমার যতদিন ইচ্ছে এখানে থাকো, আর তোমার যা ইচ্ছে তাই খেও, ইচ্ছে করলে তুমি নিজে রান্না করে খেতে পারো। বাগানের একটা গাছ দেখিয়ে আরও বলল তুমি যদি নিজে রান্না করো তাহলে এই গাছের কিছু পাতা ছিঁড়ে ভাতের সঙ্গে সেদ্ধ করতে পারো, তাতে ওই ভাত খুব সুস্বাদু হবে। হাইয়াং নিজেই রান্না করে খেতে লাগল আর রোজই ওই গাছের পাতা ছিঁড়ে ভাতে দিতে লাগল। শেষে একদিন দেখা গেল ওই গাছে একটাও পাতা নেই, ও তখন আর একটা গাছের পাতা ছিঁড়তে শুরু করল। হাইয়াংয়ের এই কাণ্ড দেখে নানহেং খুবই অবাক হল। একদিনও বলল দেখো তুমি গাছটার কি দুর্দশা করেছ, আমার তো মনে হয় তোমার নিজের অবস্থাও ঠিক এরকমই হয়েছে, গাছের একটা ডালের পাতা ছেঁড়ার পর সেই ডালটাতে নতুন পাতা না বেরোনো পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত ছিল, আর কোনো গাছ না থাকলে তুমি কি করতে? ভবিষ্যতের কথা চিন্তা করেই কাজ করা উচিত, ভবিষ্যতের জন্য চিন্তা না করে খরচ করাতেই আজ যে তোমার এই অবস্থা। নানহেং আরও বলল এখন আমার কথা শোনো, আমি কঠোর পরিশ্রম করে যে পয়সা পেয়েছি তা থেকে খাওয়া দাওয়ার পরেও রোজ কিছু না কিছু অর্থ সঞ্চয় করেছি, আর প্রতিজ্ঞা অনুসারে একদিনও মাছ মাংস খাইনি। হাইয়াং ওর ভুল স্বীকার করল, এখন থেকে নানহেঙের পরামর্শে কাজ করায় কয়েক বছরের মধ্যে ওর অবস্থারও উন্নতি হল। শেষটায় দুই বন্ধুতে বেশ সুখেই দিন কাটাতে লাগল। তাহলে শুনলে দুই বন্ধুর গল্প, এটা থাইল্যান্ডের গল্প, আর গল্পটার কি নাম ছিল বলেছিলাম? দুই বন্ধু।

তাহলে আজকে সব বন্ধুদের নিয়ে গপ্প শোনালাম, বিদেশি গল্প আর কি। আজকে তাহলে এখানেই শেষ হোক, ছোটদের আসর, আবার আগামী সপ্তাহে কথা হবে। আজকে এই পর্যন্তই, সকলকে অনেক অনেক আদর ভালোবাসা আর শুভেচ্ছা। টাটা।

0: ছোটদের আসর শুনলেন, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনলেন ছোটদের আসর, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

রাজপথ থেকে গলিঘুচির ধুলো মাখতে মাখতে নির্বাক দিয়ে তার পথ চলা শুরু। তারপরে এলো শব্দ। আদিতে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরপরে এলো রঙিনের যুগ। বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। এর সাথে সাথেও ধরুন, যা হয়তো এককালে ছিল পুরনো চণ্ডীমণ্ডপ, উৎখাত হয়ে সেখানে দাঁড়িয়ে গেল ঝাঁ চকচকে শপিং মল। খোড়ো চালের ঘরদোর দিয়ে তৈরি আস্ত একটা পাড়াকে গিলে নিল বিশাল মাল্টিস্টোরিড কমপ্লেক্স। আগেকার ছায়াছবির সেলুলয়েডের ফিতেকে ছোঁয়া যেত, হাত দিয়ে নাড়ার চাড়া করা যেত, স্পর্শ সুখের ভেতর দিয়ে আপন করে নেওয়া যেত। কিন্তু এখন তো সবটাই ডিজিটাল, তাই না? কিন্তু এই বদল তো হবেই, এই বদল আমাদের নিতেও হবে। তো সেই কারণ আমাদের বিজ্ঞানের উন্নতির সাথে সাথে পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অচল অপরিবর্তনীয় হয়ে থাকলে তো চলবে না। তাই এই পরিবর্তিত অবস্থার মাঝখানে, মানে এই নতুনের মাঝখানে দাঁড়িয়ে আজ একটু পিছন ফিরে দেখা। আজ থেকে ঠিক 50 বছর আগে যারা জন্ম নিয়েছিল, হই হই করে যারা জায়গা করে নিয়েছিল দর্শকের মনে, আর সমস্ত পরিবর্তন সত্ত্বেও আজও দর্শক হৃদয়ে অম্লান হয়ে আছে যারা, আজ বলবো সেই সব ছায়াছবির কথা। তাদের সুবর্ণ জয়ন্তীতে পদার্পণের ইতিহাসের কথা, আর সেই সব গল্প আর গান নিয়ে আপনাদের সঙ্গে আজ রয়েছি আমি, পাপড়ি। মনে ভিড় করে আসছে গুচ্ছ গুচ্ছ ভালো ছবি আর তাদের ভুবন ভোলানো গানের কথা। তাই আর কথা না বাড়িয়ে প্রথমেই থাকল রাগ অনুরাগ ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় ও হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে। আজ থেকে ঠিক 50 বছর আগে, তার মানে সালটা ধরুন ওই 1975-76 হবে। তো এই 1975 সালের 12ই সেপ্টেম্বর দীনেন গুপ্তের পরিচালনায়, অজয় কুমার দত্তের প্রযোজনায় প্রাচী, ইন্দিরা ও শ্রী তে মুক্তি পায় রাগ অনুরাগ। এই হলগুলোর নামের সাথে আমি জানি শ্রোতা বন্ধুরা সকলেই পরিচিত এবং এরা একসময় রমরম করে চলত কলকাতার বুকে। তো এই রাগ অনুরাগ ছবিতে ছিলেন অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, অনুপ কুমার, সুমিত্রা মুখোপাধ্যায়, রবি ঘোষ এবং আরও অনেকে। এই সময়টায় মানে অর্থাৎ 1975-76 সালে একের পর এক হিট ছবি মুক্তি পায়। যদিও এই সময়ের বেশিরভাগ ছবি ছিল উত্তমময়, মানে উত্তম জ্বরে আক্রান্ত তখনকার মানুষ, কিন্তু তার পাশাপাশি দেখতে গেলে দেখতে হবে যে সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক এরাও কিন্তু নিজস্ব স্বকীয়তায় যে যার জায়গায় যথেষ্ট উজ্জ্বল ছিলেন। 1975 সাল আর উত্তম কুমার, এই দুটো কথা যদি একসাথে হয়, মানে এই যে এইমাত্র বলতে গিয়ে আপনাদের বললাম যে সেই সময়টা ছিল উত্তমময়, তো সেই 1975 আর উত্তম কুমার এই দুটো এক জায়গায় হলে সবার প্রথমে যে ছবিটার কথা মনে হয় তা হচ্ছে সন্ন্যাসী রাজা, পীযূষ বসু পরিচালিত।

ছবিতে সূর্য কিশোর নাগ চৌধুরীর ভূমিকায় ছিলেন উত্তম কুমার। আপনারা সবাই জানেন এই ছবির গল্প, তাই নতুন করে তা বলার আর কোনো প্রয়োজনই পড়ে না। কুশীলবদের অভিনয় তো ছিলই, কিন্তু তার সাথে সাথে এই ছবির গান ছবিটিকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। সেই সময় ছবিটি চলে টানা 18 সপ্তাহ। এরপরে 80-এর দশকেও ছবিটি পুনর্মুক্তি হলে সেটিও ব্লকবাস্টার হয়ে যায়। পরেও এই ছবির গল্প অবলম্বনে আবার নতুন ছবি তৈরি হয়েছে এবং সেটিও হয়েছে যথেষ্ট জনপ্রিয়। তো এমন একটি ছবি থেকে এখন মান্না দের কণ্ঠে আপনাদের জন্য।

0: যে কথা বলছিলাম, উত্তম কুমারের সাথে সাথে সেই সময়ে উজ্জ্বলভাবে উপস্থিত ছিলেন অন্যান্য অনেক তারকারাও। তো এবারে যে ছবির কথা বলবো সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের গল্প নিয়ে করা। প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প পড়ে রাজেন তরফদার এতটাই উদ্বুদ্ধ হলেন যে তিনি তৎক্ষণাৎ স্ক্রিপ্ট লিখতে বসে গেলেন। লিখছেন, কাটছেন, আবার লিখছেন, এই করতে করতে বেশ কয়েক মাস কেটে গেল। আত্মভোলা মানুষটি খেয়ালই করেননি যে এই সময়ের মধ্যে গল্পটা লেখক আর কাউকে দিয়ে দিয়েছেন কিনা, কেন গল্পের সত্য তো দরকার। কিনতে গিয়ে দেখেন ঠিক তাই, পারিজাত বসু নামে এক ভদ্রলোক আগেই সেটা কিনে বসে আছেন। উঠে পড়ে লেগে গেলেন সেই গল্পের সত্য আদায়ের জন্য। শর্ত সাপেক্ষে গল্পটি কিনে নেন তিনি পারিজাত বসুর কাছ থেকে। শর্তটা হলো যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটার ছবিটা তৈরি করতে হবে, না হলে সেই সত্যটা আবার পারিজাত বসুর কাছে চলে যাবে। তো এই শর্তে রাজি হয়ে তিনি গল্পটি কিনে নিলেন পারিজাত বসুর কাছ থেকে। এরপর তো হন্যে হয়ে খুঁজতে থাকলেন প্রযোজক, পাচ্ছেন না, পাচ্ছেন না, না পেয়ে শেষ পর্যন্ত ঠিক করলেন নিজে করতে না পারলেও তার পছন্দের কেউ যত্ন নিয়ে ছবিটা বানাক। আর এই কথা ভাবার সাথে সাথেই সেই মুহূর্তে তার মনে পড়ল তরুণ মজুমদারের কথা। তরুণ মজুমদারও প্রথমে এই বই করতে চাননি, কেননা এটা ছিল রাজেন তরফদারের মনের ছবি তৈরি করা একটা, মানে তার নিজের খুব পছন্দের একটা স্ক্রিপ্ট। তাই শেষমেশ মনে প্রচুর দ্বিধা নিয়ে রাজি হলেন তরুণ মজুমদার। তৈরি হলো সংসার সীমান্তে, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় আর সন্ধ্যা রায় ছিলেন একদম অন্যরকম দুটি চরিত্রে। এই চরিত্র মানে এই ছবির স্ক্রিপ্ট লেখা নিয়েও অনেক গল্প আছে, কিন্তু সব গল্প এখানে বলতে গেলে তো সময় কুলবে না, আরেকদিন না হয় সে কথা হবে। তো যাই হোক, এই ছবি যারা দেখেছেন তারা জানেন যে কী অদ্ভুত অন্যরকম দুটো চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় আর সন্ধ্যা রায় কী অপূর্ব অনবদ্য অভিনয় করেছিলেন, আর ছবিটা কী দাঁড়িয়েছিল সেটা তো আপনারা জানেনই। তো এখন সেই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: কি ভাবছিস?
2: ভাবছি ফুরিয়ে গেল এমন সুন্দর দিনটা।
1: হ্যাঁ রে, একটা দিন কষে সুখ করা গেল, দিনটা মনে রাখিস, সেই সঙ্গে অঘোর দাসকেও।

0: এই জাহাজ গুলোন কোথায় যায় রে?
1: বিলে
0: অনেক দূর।
1: কেন, তুই যাবি নাকি?
0: মরণ তুই যা।

0: সত্যি তুই কোথাও চলে যা।
1: কোথায়?
0: দূরে কোথাও, যেখানে তোর দলের লোক পেছু লাগবে না, পুলিশ হেনস্থা করবে না, এমন কোন দুর্দেশে?
1: একটা তো মুখে পেট, তার নিগে এত কিসে?
0: আজ একটা পাঁচটা হতে কতক্ষণ
1: কি করে?
0: তুই চুরি ছেড়ে দে, আর পাঁচজনের মতো ঘর সংসার করবি?
1: জব্বর বলেছিস, তার সংসার পাতে তুই যাবি নাকি সঙ্গে?
0: আমি জানতাই বললো, কত ভালো ভালো মেয়ে জুটবে তোর।
1: দাগি আসামিন নেগে মালা হেতে লাইন দিয়ে ডেঙ্গিড়ে আছে সব।

0: তুই যদি বলছিস তো তুইও তো যেতে পারিস।
1: আমি
0: কেন লয় কেন শুনি?
1: কিন্তু আমায় ওরা ছাড়বে কেন?
0: কারা?
1: বা তোর দলের নোক রয়েছে, আমার দলের নোক নেই। ওদের কাছে চুল শুধু বিক্রি রয়েছে।
0: বিক্রি রয়েছিস মানে?
1: বাপরে, আমার কত দেনা, মহল্লাওয়ালা, কিস্তিদার, বাড়ি।
0: কত টাকা?
1: তার কি কোনো নেকাজোকা আছে? সে অনেক।
0: ধর আমি যদি সব সুদে দিই?
1: তুই অত টাকা তুই পারবি কেন?
0: পারবো পারবো, অগরদাস ইচ্ছে করলে কি না পারে। তুই শুধু মুখ ফুটে বল একবার, একটা শেষ চেষ্টা করে দেখি। সত্যি সময় সময় নিজের উপর ঘেন্না ধরে যায় মাইরি, শুয়ে বসে স্বস্তি নেই। এদিকে দল, ওদিকে পুলিশ, খালি সাবধান সাবধান, জানলে ছুটে ছুটে, ধরা পড়লে কুত্তার মতো মার জেল। একই সালা মাইন্ডসেট জীবন। দূর দূর চল, সব লাথি মেরে চলে যাই কোথাও।
1: নে চল আমাকে নরক থেকে মুক্ত করে, যেখানে তোর খুশি। আমি আর পাচ্ছি না রে, আমি আর এভাবে এমন করে পাচ্ছি না।
0: তবে শোন, এই দেখ কালকে কটা টাকাই বা খরচা করেছি, এদেই সব হয়ে যাবে। এই তোর গাছ নিয়ে আর এই মা গঙ্গা হাতে নিয়ে বলছি, আজ থেকে আমার চুরি বিদ্যে খতম, আজ থেকে আমরা সত্যি সত্যি সত্যি।
2: গানটা শুনতে শুনতে কেমন যেন সামনে একটা ছবি তৈরি হয়ে গেল, তাই না? এই ছবি যারা দেখেছেন তারা জানেন যে এই দুটি চরিত্রে, এই অঘোর দাসের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কি অসামান্য অভিনয় ছিল। তো এরকমই ছিল সেই সময়টায়, মানে আজকের থেকে 50 বছর আগের যে সময়টা, 1975-76 সাল। সেই সময়ে একটার পর একটা এরকম জনপ্রিয় ছবি তৈরি হয়েছিল। তো 1975 সালের আরেকটি ছবি, যেটি দর্শকের কাছে খুব বেশি জনপ্রিয় না হলেও আদায় করে নিয়েছিল বেশ কিছু পুরস্কার। কিছু কিছু ছবি থাকে না যে ঠিক লাইম লাইটে আসে না, মানে তারা ঠিক জৌলুস নিয়ে এগিয়ে আসে না, কিন্তু কোথাও কোথাও থেকে যায়, তাদের বিভিন্ন বিশেষত্বের জন্যই থেকে যায়। তো রাজেন তরফদার পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নাট্যধর্মী চলচ্চিত্র ছিল পালঙ্ক। পালঙ্ক আজ পাওয়া যাবে কিনা জানি না, মানে যদি আমরা খুঁজি দেখতে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু সেই সময়ে এই পালঙ্ক ছবি হাসিল করেছিল বেশ কিছু পুরস্কার। এতে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, সন্ধ্যা রায় ও আনোয়ার হোসেন। সঙ্গীত পরিচালনা করেছিলেন সুদিন দাশগুপ্ত। 1975 সালে চলচ্চিত্রটি ভারতে এবং 1976 সালে বাংলাদেশে মুক্তি পায়। 23তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক লাভ করে এই ছবি। দেখুন, এহেন একটা ছবি, তারও তো আজকে রমরম করে মানে দর্শক মানুষে থাকার কথা ছিল, কিন্তু ওই যে বললাম কিছু কিছু ছবি

তো যাই হোক, ওই বছরই শক্তি সামন্তর পরিচালনায় তৈরি হয় আরেকটি ছবি, যার মূল কাহিনীকার ছিলেন শক্তিপদ রাজগুরু। তিনি দীর্ঘদিন সুন্দরবনের বাদাবন এলাকায় কাটিয়েছেন, মানে তিনি জীবন কাটিয়েছেন। তো তার নয়া বসত উপন্যাসে সেখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপনের কথা উঠে আসে, তাদের কষ্ট, তাদের জীবনের ওঠাপড়া, সেগুলো উঠে আসে তার সেই উপন্যাসে। আর সেই উপন্যাস থেকে শক্তি সামন্ত তৈরি করেন, বুঝে গেছেন তো আপনারা, হ্যাঁ, অমানুষ। অমানুষ ছবিটি 1975 সালে বাংলা হিন্দি দ্বিভাষিক সুপারহিট চলচ্চিত্র। মুখ্য চরিত্রে সেই উত্তম কুমার, সঙ্গে শর্মিলা ঠাকুর, অনিল চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, কে নেই। তো এখন সেই অমানুষ ছবি থেকে কিশোর কুমার ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে আপনাদের জন্য।

সেই সময়ে শুধু যে ছায়াছবিগুলোই ভালো ছিল তা নয়, সেই সময়ে বাংলা সাহিত্যে ছিলেন অসামান্য কিছু রূপকার। তো এখন বলবো সেই রকম একজনের কথা। বাংলা সাহিত্যের এক অসামান্য সৃষ্টি হচ্ছে বিমল করের অসময়ে। 1975 সালে তিনি এই উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। আর ইন্দর সেন এক জায়গায় বলছেন যে সেই সময় তিনি যখন বিমল করের এই উপন্যাসটি পড়েন, পড়ে তার ভালো লাগে এবং

তিনি বিমলকরের সঙ্গে সংবাদপত্রের অফিসে দেখা করতে যান তার কাছ থেকে অনুমতি নেবার জন্য। যদিও তার কাছ থেকে অনুমতি পেতে খুব একটা অসুবিধা কিছু হয়নি, সাহিত্য এবং ছবিতে খুব বেশি পরিবর্তন করার প্রয়োজনও পড়েনি। তো যেটুকু সামান্য পরিবর্তন করতে হয়েছিল ছবির প্রয়োজনে, তাতে বিমলকর কোনো আপত্তিও করেননি। তো 1975-এ ইন্দর সেনের পরিচালনায় অপর্ণা সেন, স্বরূপ দত্ত অভিনীত বাংলা ছবি অসময়ে তৈরি হয়েছিল এবং সেই সময় এটা ছিল একটা মাইল ফলক। তো এই ছবির যেমন ছিল গান, তেমনি ছিল ছবির কাহিনী, মানে একই ছিল একজন আরেকজনের পরিপূরক, আর তেমনি ছিল তার পরিচালনা। তো সেই সময়ে বক্স অফিসে এবং বিভিন্ন পুরস্কারে ছবিটি সমৃদ্ধ হয়েছিল। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন আনন্দ শঙ্কর, তিনি বিশেষ কিছু গান এই ছবিতে ব্যবহার করেন। BFJA সহ তৎকালীন বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছিল ছবিটি। এখন সেই ছবি থেকে অনুপ ঘোষাল ও শিপ্রা বসুর দ্বৈত কণ্ঠে

এই সময় যেসব চলচ্চিত্র তৈরি হয়েছিল তার মান, তার কুশীলবদের অভিনয়ের মান এগুলো এতটাই উন্নত ছিল যে বক্স অফিস হিট হতে কোনো বেগ পেতেই হতো না। বলছি ১৯৭৫ সালের কথা,

0: 1975 সালের চলচ্চিত্রের কথা বলতে গিয়ে একের পর এক বিভিন্ন ছবির কথা মনে পড়ছে, মানে যারা আজ সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছে সেরকম ছবি। ধরুন না কেন, জন অরণ্য, নিশি মৃগয়া, আমি সেও সখা, অগ্নিশ্বর, প্রিয় বান্ধবী, বাঘবন্দি খেলা, এমন অনেক অনেক ছবির কথা। আজকের এই সীমিত সময়ের মধ্যে কটা আপনাদের বলে উঠতে পারবো বা কটা ছবির গান শোনাতে পারবো তা জানি না, তবে অবশ্যই চেষ্টা করব যতগুলো সম্ভব গান আপনাদের শোনানো যায়। তো যাই হোক, কথা বাড়াবো না, শুরুতেই বলছিলাম যে এই সময়ে উত্তম কুমারের সাথে সাথে নিজস্ব ধারা বজায় রেখে উঠে এসেছিলেন আরও অনেকে, এবং তার মধ্যে একটা নাম ছিল রঞ্জিত মল্লিক। তার অভিনীত ছবি স্বয়ং সিদ্ধা বলার সাথে সাথে মনে পড়ে গেল, তো সেই ছবিটি ও কিন্তু 1975 সালে মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন সুশীল মুখোপাধ্যায়। এই গল্পেরও কাহিনী বলার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। এই ছবিতে মিঠু মুখোপাধ্যায় ও রঞ্জিত মল্লিকের কি অনবদ্য অভিনয়! এছাড়াও ছিলেন উৎপল দত্ত, সত্য বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, কালী বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী অভিনেতারা। এখন সেই ছবি থেকে মান্নাদের কণ্ঠে আপনাদের জন্য।
1: সুন্দর, কি সুন্দর বালে, কি মজা, কি সুন্দর।

গানটা শুনতে শুনতে আমি জানি আপনাদের সকলের সেই রঞ্জিত মল্লিকের অভিনয় মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, আমারও মনে পড়ছিল, নিশ্চয়ই মনে পড়ছিল। সে একটা অদ্ভুত অন্যরকম অভিনয় যা এত দিন পরেও মানুষের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে। তো যেটা আগেও বলেছি যে বিভিন্ন সময় দেখা গেছে যে বেশ কিছু হিট ছবির মাঝে মাঝে এমন কিছু ছবি থাকে যেগুলো চলচ্চিত্র হিসেবে দর্শকের মনে খুব বেশি দাগ কাটতে না পারলেও তার গানগুলো থেকে যায় দর্শকের কানে, আর সেই গানের মাধ্যমে বেঁচে থাকে চলচ্চিত্রটা। 1975 সালে এমনই একটি ছবি ছিল অগ্রদূতের পরিচালনায়, চলচ্চিত্র ভারতের প্রযোজনায় আর কে ফিল্ম ডিস্ট্রিবিউটার্সের সেদিন দুজনে। ছবিটি 75 সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণ এবং প্রাচীতে মুক্তি পায়। এই ছবির মুখ্য চরিত্র অভিনয় করেন সুমিত্রা মুখোপাধ্যায়, দেবরাজ রায়, উৎপল দত্ত, অসিত বরণ প্রমুখরা। সঙ্গীত পরিচালনা করেছিলেন সুদীন দাশগুপ্ত। এই ছবি থেকে এখন আরতি মুখোপাধ্যায় ও দ্বিজেন গুপ্ত দ্বৈত কণ্ঠে।

এরপর এমন একটা ছবির কথায় আসব যেখানে উত্তম কুমার তার তখন তিনি রমরম করে চলছেন, তখন তার রোম্যান্টিক একটা প্রচণ্ড মানে রোম্যান্টিক যে ইমেজ তার তার তাতে দর্শক ভেসে যাচ্ছে, কিন্তু সেই সময় উত্তম কুমার নিজেকে ভেঙে চুরে প্রতিভাত করলেন এক নতুন রূপে, যে সময়ে তিনি এক রোম্যান্টিক নায়ক, একজন লিভিং লিজেন্ড, সেই ইমেজ থেকে বেরিয়ে এসে অভিনয় করলেন একেবারে অন্য এক সত্তায়। বলছি অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে 1975 সালে প্রতিভা পিকচার্স ব্যানারে মুক্তিপ্রাপ্ত ছবি অগ্নিশ্বরের কথা। সঙ্গীত পরিচালনা করলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবিতে উত্তম কুমারের বিপরীতে আমরা পেলাম মাধবী মুখোপাধ্যায়কে। এছাড়াও যারা ছিলেন তারা হলেন অসিত বরণ, সুব্রতা, তরুণ কুমার, কাজল গুপ্ত, হরিধন মুখোপাধ্যায় প্রমুখরা। পরিশ্রমী, সুদক্ষ, দৃঢ় ব্যক্তিত্বের সদ্য ডাক্তারি পাশ করা ছেলের ঘরোয়া কুসংস্কারের প্রতি যে তীব্র প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির প্রথম দিকে তা এক কথায় অনবদ্য। এই ছবিটিকে উত্তম কুমারের কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ ছবিও যদি বলা হয় তাহলেও বোধ হয় বেশি বলা হবে না। এই ছবিটি এক টানা 98 দিন চলেছিল সেই সময়ে প্রেক্ষাগৃহে। এই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এবারে বলবো 1975-এর একটি রহস্য রোমাঞ্চ ছবির কথা। এই ছবিটি সেই সময় রহস্য রোমাঞ্চ ছবি হিসেবে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এখানেও আমরা পেয়েছিলাম উত্তম কুমারকে। প্রফুল্ল রায়ের গল্প অবলম্বনে পীযূষ বোসের পরিচালনায় অসীমা ভট্টাচার্য ব্যানারে 1975-এ মুক্তি পায় বাঘবন্দি খেলা। সঙ্গীত পরিচালনা করেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। এই ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন একজন দুর্নীতিগ্রস্ত ঢিলে ঢালা চরিত্রে। সে তো আপনারা জানেন, যারা বইটা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে সেই চরিত্রটি ছিল একটা অননুমোদিত ব্যবসা চোরাচালান ও অনৈতিক পাচারের সঙ্গে জড়িত একটি চরিত্র। ছবির শেষে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে তখন সে আত্মহত্যা করে। এই ছবিটিতেও আমরা কিন্তু পাই বেশ অসাধারণ কিছু গান। এই ছবির গান নিয়ে বেশ একটা মজার ঘটনা আছে। এই ছবিতে একটি গান আছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর একটি আছে মান্নাদের কণ্ঠে। শোনা যায়, যেটি হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন সেটি গাওয়ার কথা ছিল মান্নাদের, আর মান্নাদি যেটি গেয়েছিলেন সেটি গাওয়ার কথা ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। একবার ভেবে দেখুন, আয় আয় আসমানি কবুতর এই গানটার যদি মান্নাদি গাইতেন তাহলে কিন্তু শ্রোতারা একটু অবাক হতেন না। আবার টুকরো হাসির দোল ফোয়ারা যদি হেমন্ত গাইতেন তাহলেও তা হতো অসাধারণ। কিন্তু সেই সময়ের শিল্পীদের পারস্পরিক বোঝাপড়াটা ছিল এতটাই সুন্দর যে যে যে যেটা পাচ্ছেন সে সেটা গাইছেন, তা নিয়ে কারুর মধ্যে কোনো রকম কোনো মতবিরোধ বা কোনো রকম মনোমালিন্য সে সময়ে তৈরি হতো না। তো এখন সেই ছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দীপঙ্কর চট্টোপাধ্যায়ের

আস্তে আস্তে সময় একেবারে শেষের দিকে চলে আসছে, আর বাকি থেকে যাচ্ছে অনেক কিছু বলার, অনেক গান শোনানোর। আসলে সময়টাই না এরকম ছিল, এমন ছিল 50টি বছর আগে। কাকে ছেড়ে কার কথা বলবো, এই সীমিত সময়ে সকলের কথা তো বলা হয়েই উঠবে না। তো এত ছবি, এত গান যারা সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করেছে, তাদের নিয়ে একটা অনুষ্ঠানে একটা দিনে 1 ঘন্টায় কি সেটা কমপ্লিট করা যায় বলুন? বাকি থেকে যাচ্ছে অনেক কিছু। যাই হোক, এবারে আসি 1975-এ উত্তম কুমার, কাবেরী বসু, অনিল চট্টোপাধ্যায় অভিনীত আরেকটি ছবির কথায়। ছবিটির পরিচালক ছিলেন মঙ্গল চক্রবর্তী। ঠিকই ধরেছেন, ছবির নাম আমি সেও সখা। এখানে উত্তম কুমারের ছিল 2টি চরিত্র, একই গরিব পরিবারে 2 ভাই। এই সময়টায়, মানে আজকের থেকে ঠিক 50 বছর আগের এই সময়টায়, বেশিরভাগটাই ছিল উত্তমময়। বারবার বলছি আপনাদের যে উত্তম কুমার সেই সময় আচ্ছন্ন করে রেখেছেন বাঙালি দর্শককে। তিনি দিচ্ছেন একের পর এক মাইলস্টোন ছবি, আর বাঙালি একের পর এক আক্রান্ত হচ্ছে উত্তম জ্বরে। তো সেই আমি সেও সখা ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্রের সুরে, হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি।

0: সময় একদম শেষ, জানি বাকি থেকে গেল অনেক ছবির কথা বলার, কিন্তু ঘড়ি চোখ রাঙাচ্ছে, আমাকে বিদায় নিতেই হবে। যেতে যেতে যে ছবিটির কথা বলবো, হীরেন নাগের পরিচালনায় MS প্রোডাকশন ব্যানারে 1975 সালে মুক্তি পায় প্রিয় বান্ধবী। এই ছবিতে দর্শক পায় উত্তম কুমার ও সুচিত্রা সেন জুটিকে। সম্ভবত এটাই তাদের শেষ ছবি। তো এই ছবিতে ভবঘুরে জহরের সাথে হঠাৎ একদিন দেখা হয় শ্রীমতীর, সেখান থেকেই শুরু হয় ছবির কাহিনী। প্রভাত কুমার সান্যালের গল্প অবলম্বনে এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন নচিকেতা ঘোষ, আর সুচিত্রা সেন এই ছবির জন্য পান সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপরে এই ছবির পরে আমরা আর উত্তম সুচিত্রা জুটিকে পাইনি। এই জুটির এটাই সম্ভবত শেষ ছবি। এই ছবি থেকে এই গান শুন আপনাদের জন্য এই গান শোনাতে শোনাতে আমি বিদায় নিলাম আজকের মতো।
1: আমি সাহেব নই, গোলাম নই।

এতক্ষণ শুনলেন মনের মতো গান, উপস্থাপনায় ছিলেন পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে তর্জা গান, পরিবেশন করছেন সুশীল নস্কর ও সম্প্রদায়।

মানি দয় হয়ে রইলে কোথায় হর অঙ্গনা, মাগনি দয় হয়ে রইলে কোথায় হর অঙ্গনা।

আরেকের নিজায় হয়ে রইলে কোথায় হর অঙ্গনা। আমি সর্বাগ্রে প্রণাম করি আমার ওই পিতা মাতার পায়, যাহাদের করুণা গুণে আমার ওই মানব আকার হয়। আমার পিতা মাতা পরম গুরু আমি ওই শাস্ত্র মতে পাই, আরে পিতা মাতার থেকে গুরু ভারতে নাই। আর আমার তর্জার গুরু কল্প তরু আহায় ওই সুশীল নস্কর নাম।

কই না হাজরা দেখো না হলো এইবার বলো বলো গুরু মহাশয় তুমি এসে বলো কেন নাই আকাশের ওই চন্দ্র কবে পাহাড়ই মাটিতে নেমেছে আজকের একে একে বলে যাবে ভদ্র বাহিরে কাছে আর ওই কাদের বাড়ির মেয়ে ছেলে কেন না জলে জানতে গেল তার কলসির ভিতরে।

hỏi তোমা ডাকব তোমায় আজকের সভায় জগত জননী ডাকে মা জগত জনে ত্রিভুবনে ও গো মা।

আবার কুপথে গামি হয় সর্বক্ষণ। আমি তাই ভাবি দিবসে রজনী, ডাকবো তোমায় আজকের সভায় জগৎ জননী, ডাকবো তোমায় আজকের সভায়।

গুরুদেব রেগে রেগে তেগে তেগে আমাকে মেরে দিয়েছে ধাক্কা।

বিদুরের জলে গিয়ে প্রণামে করেছিল, আর ওই বিদুরের স্ত্রীর নামটা একবার শুনেন সর্বজন, আর ওই বিবাহী তার নাম হল দিলাম রাজপুতন। এই তো তোমার কথার জবাব, আজকের কথা মিটে।

ছেলে দেব দেবীর দেশ মাঝে হায় ওই পূজা যখন হয় আর দেবী ঘটই দিতে হয় বল পরিচয়, তার উপরে একটা ডাবে দেবে করো বিবেচনা শিব ডাবে।

0: এই পর্যন্ত আমার পালাই অল্পে মিঠে গেল গৌরী প্রেমানন্দে সবাই হরি
1: আজ নীরব হয়ে কোথায় গেলে মন তোমার কি ভবের খেলা সমাপন নীরব হয়ে কোথায় গেলে মন তুমি অমন ভাবে গেলে কেন কিছু নিয়ে যাও স্বর্ণ কাঞ্চন।

তোমার সেই গর্ভধারিণী মা জননী কর্ণ পেতে শুনে যাও তার ক্রন্দনের ধ্বনি। ও বলে আইরে বাপই জাদুমণি, ও বলে আইরে বাপই জাদুমণি, ওরে তোর বুকে নিজনে মেরে মতন।

যার প্রেমেতে ছিলে মেতে দিবস রজনী, ওদিকে গোবর ছড়া সেই রমণী, ও তোমার বিদায় দেয় জন্মের মতন, নীরব হয়ে কোথায় গেলে মন, তোমার কি ভাবে রেখে।

আহা সাবিত্রী আজও ত্রিসন্ধ্যা, তারা তিনজনে রয়েছে, আমি তাই একে যাকে বলে গেলাম ভদ্রদয়ের কাছে। আবার চারিধারে চারটে কিনা তারপর ঘর নয়, নন্দী ভেঙ্গি তাল বেতাল দিলাম পরিচয়। চারিধারে দেখো দেখি

0: আরে খাড়ার কাছে মল দেখাইয়ে কি করে ব্যাপারটা, সেই রকমের জগাই বাবু চিনতে তো পারলে না, এই পর্যন্ত ভাবের কথা ভাবে সেরে যাই না।
1: হৃদয় দময় জননী কৈলাসেতে যাই, মাগো পথ চলে বসে আছে তোর।

0: আমার জামাই নাকি ভিক্ষা করে, আমি শুনেছি মা পরস্পরে, জামাই নাকি ভিক্ষা করে, ওই আমি কি করে ভিখারির ঘরে, মা গো মা বিদায় দিতে পারবো নাই, আমি তোর বিদায় দিতে পারবো নাই, বিদায় দাও গো মা জননী কৈলাসেতে যাই, বিদায় দাও গো মা জননী।
1: মা গো ওসব কথা যদি জানো ভিখারি ধরে দিলে কেন, আজ যে ওসব কথা।

এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন সুশীল নস্কর ও সম্প্রদায়, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শিল্প প্রাঙ্গণ। অনুষ্ঠানটির প্রস্তুতি সৌরভ গুপ্ত।
1: ছিনাতের বাড়ি বারাসাতে, সে প্রতি বছর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে। কালও এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস যারা পড়েছেন তাঁদের কাছে এই অংশবিশেষ ও এই ঘটনার কেন্দ্রে থাকা চরিত্রটি নিশ্চয়ই খুব চেনা। আসলে একটা সময়ে পাড়ায় পাড়ায় বহুরূপী আশার একটা চল ছিল, আর সেখান থেকেই তৈরি হতো এমন সব নানান রকমের গল্প। তাহলে আজকের শিল্প প্রাঙ্গণের শুরুতে এই বহুরূপী শিল্প নিয়ে কিছুক্ষণ কথা বলা যাক। বহু এবং রূপ, এই দুইয়ে মিলে তৈরি হওয়া বহুরূপী শিল্পের মূল উদ্দেশ্যই হলো মানুষকে আনন্দ দেওয়া।

বহুরূপী ননীচরা দাস বাউলের লেখা এই জনপ্রিয় গানটি নিশ্চয়ই আপনিও শুনতে শুনতে গুনগুন করছেন। কি ঠিক বললাম তো? আসলে বহুরূপীদের সৃষ্টি এতই সহজ সরল হয় যে সেগুলো শুনলে মনে হয় যে আরে এ তো আমারই গান।

0: চলচ্চিত্র যে ঠিক কতটা শক্তিশালী সেটা কিন্তু আমরা এই বহুরূপী সিনেমার মাধ্যমে বুঝতে পেরেছি। আপনারাই বলুন না, এই সিনেমাটির মুক্তি পাওয়ার আগে আমরা এই ঐতিহ্যশালী শিল্প নিয়ে ঠিক কতটা কথা বলছিলাম? হ্যাঁ, তার মানে এই নয় যে একটি সিনেমার মাধ্যমেই এই শিল্পের বর্তমান অবস্থা রাতারাতি পাল্টে যাবে। তবে এর সুদিন ফেরানোর প্রচেষ্টা যে একদমই হচ্ছে না এমনটাও কিন্তু নয়। বিভিন্ন সরকারি প্রচারমূলক অনুষ্ঠানে বহুরূপীদের ডাকা হয়, তাঁদের নিয়ে বিভিন্ন কর্মশালারও আয়োজন করা হয়। কিন্তু তা সত্ত্বেও ওই যে বহুরূপীদের দেবদেবী, ডাকাত পশু বা রাখাল রাজা সেজে পালা করা এবং পালা শেষে বাড়ি বাড়ি থেকে চাল ডাল টাকা পয়সা বা ঘরের পুরনো জামাকাপড় পাওয়া, এ দৃশ্য আজ সত্যিই খুব একটা দেখা যায় না। ফলে একসময় বীরভূম, বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ার যেসব গ্রামে বহুরূপী শিল্পের রমরমা ছিল, আজ সেখানেই এই শিল্পের কদর কমে যাচ্ছে, যার ফলে মুখ ফেরাচ্ছে তরুণরা। এমনকি বহুরূপীকে যারা পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তাঁদের মধ্যেও অনেকেই আস্তে আস্তে অন্য পেশায় চলে যাচ্ছেন। আর বাকিরা, তাঁরা জীবনের শেষ দিন পর্যন্ত বহুরূপী হিসেবেই বাঁচতে চাইছেন। এবার দেখার বিষয় যে সময়ের সঙ্গে এই বহুরূপী পেশা কি সত্যিই হারিয়ে যাবে, নাকি কোনো এক উপায় এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে। এবার তাহলে একই অঙ্গে বহুরূপ এই বিষয় থেকে আসা যাক একই কণ্ঠে তৈরি হওয়া বহুরূপের দিকে। অর্থাৎ এখন কথা হবে হরবোলা শিল্প নিয়ে। সঙ্গে থাকবেন হরবোলা সুনীল আদক।
1: প্রথমেই যদি একটু জানাতেন আমাদের যে এই যে হরবোলা শিল্পে এখানে আপনার আসাটা ঠিক কি করে হলো?
2: তখন বয়স কত, 20-22 হবে, সেই সময় আমি ডালহৌসিতে

0: এই ধর্মতলার দিকে যাচ্ছি, যাবার সময় ওই রাজভবনের পশ্চিম দিকে ওই ফুটপাথ ধরে যাচ্ছে, যেতে যেতে একজন ভদ্রলোক, ওই রাজভবনে তো অনেক গাছপালা রয়েছে, সেই গাছের তলায় দাঁড়িয়ে একটা ভদ্রলোক কোকিলের ডাকতে আরম্ভ করলেন, কোকিলের স্বর, উমা। ওই ভদ্রলোকের ডাকে কোকিলও ডাকতে আরম্ভ করলো ওই গাছে। তারপরে আমি দাঁড়িয়ে বললাম, আপনি কোথায় থাকেন? বলে, কেন, আমি খিদিরপুর থাকি, আপনার ডাকটা শুনে আমার খুব ভালো লাগছে, আপনি ঠিকানাটা দেবেন? বলে পকেট থেকে একটা কার্ড বার করে দিলেন। দিতে আমি সেই কার্ডটা নিয়ে বাড়িতে এসে দেখলাম, আরে বাবা, এ তো ভদ্রলোক তো ক্যারিকেচারিস্ট এবং হরবোলা, তো ভালো সুখে আনন্দ দিয়ে থাকেন। তা কার্ডের নাম ছিল হরবোলা রবীন ভট্টাচার্য। তা এই দেখে আমার মনে আগ্রহ লাগলো, বাহ, মানুষকে তো আনন্দ দিতে পারবে, ঘরোয়া অনুষ্ঠানে যারা বসে থাকবেন তারাও খুশি হবে। তখন আমি কি করলাম, ওনার বাড়িতে গেলাম। ওনার বাড়িতে গিয়ে সেদিন ছিল 1970 সালের 2রা ফেব্রুয়ারি, সেই দিন ওনার কাছ থেকে তালিম নিতে শুরু করলাম। এইবার ওই শুরু আমার, প্রতি সপ্তাহে শনিবার করে চলে যেতাম ওনার বাড়িতে, থেকে খাওয়া দাওয়া করে থাকতাম, রবিবার দিনে আবার ওই সমস্ত তালিম নিয়ে আমি ঘরে ফিরতাম। এইবার প্র্যাকটিস চলছে, চলতে চলতে চলতে 1970 সালে 6ই জুন, তখন আমার কিছু শব্দ আয়ত্তে এসে গেছে, তখন উনি আমাকে কি করলেন, একটা মঞ্চে তুললেন, সেটাও মানে স্টার্টিংটাও খুব ভালো, নিউ ব্যারাকপুর নবাকাঙ্ক্ষী সব পেয়েছি আসরে, সেই আসরে উনি আমাকে বলে তুমি করো আজকে। তখন ওই আমার প্রথম মাইক্রোফোন ধরা আমার শুরু হলো, তখন উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, তখন আমি স্টিম ইঞ্জিন ছাড়লাম আর ছাগল ডাক, তারপরে উনি তারপর ওনার অনুষ্ঠান করলেন।
1: ওটা একটু শোনা যাবে?
0: হ্যাঁ অবশ্যই শোনা যাবে, তখনকার দিনে স্টিম ইঞ্জিন।

0: বাহ,
1: তারপরে দুটো ডাক আমি প্রথম মানে পারফেক্ট করেছিলাম একবারে, তারপর ছাগল ডাকটা করলাম। তখন ছাগল কীভাবে ঘাস খায়, ঘাস খেতে খেতে তার বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করে, কোথায় গেল বাচ্চাটা দেখুন। তখন নাকে ঘাসটা ঢুকে গেলে কী হয়, সেখানে যাই হোক খুব খুশি, দর্শকরাও খুব খুশি হলো, বাচ্চা ছেলে ছিল সব ছিল, অনুষ্ঠানটা ভালোই হলো। এ তারপরে আমার একের পর এক এইভাবে জীবনটা চলতে থাকে সেই 70 সালের থেকে।
0: আচ্ছা, সেখান থেকে আকাশবাণীতে?
1: হ্যাঁ, আকাশবাণীতে। এইবার ওই আকাশবাণীতে কি করলাম, ওখানে একটা দরখাস্ত করলাম, অ্যাপ্লাই করলাম। আমার গুরু তখন রেডিওতে করতেন সাউন্ডের, তখন বীরেন ভদ্রের আমলে, তখন আমি আবেদন করলাম ওখানে, আমাকে ডাক পড়লো। সেখানে তো আমাকে যিনি পরীক্ষা নেবেন তিনি আমাকে বললেন আপনি পরপর ডাক ডেকে যাবেন। আমি বললাম ঠিক আছে আমি চলে যাবো, চলো। পরপর ডাক করে গেলাম, তারপরে 15 দিন না 16 দিন পরে আমার চিঠিল, ইউ অ্যাপ্রুভড ইন আওয়ার ড্রামা সেকশন।
0: আচ্ছা।
1: তারপরে 1974 সালে জগন্নাথ বোসের প্রথম প্রোডাকশন পুষ্পকীট, পুষ্পকীটে প্রথম আমার শব্দ পরিবেশন করি। এইভাবে চলতে থাকে বিভিন্ন নাটকে, তার মধ্যে বিশেষ করে মহেশ নাটক জাতীয় পুরস্কার প্রাপ্ত।
0: তো সেই জায়গায় যেহেতু মহেশের প্রসঙ্গটা এলো, তো একটা ছোট্ট অংশ, সেই ছোট্ট, হ্যাঁ, যদি একটু শোনাতেন শ্রোতাদের জন্য। হ্যাঁ,
1: প্রথমে একটু বলি, যখন সেই তর্কালঙ্কার পণ্ডিত মশাই যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন গরুটা বাঁধা ছিল, তখন তাকে কিভাবে হুঁশ করে করুন, ভয়ে পালিয়ে গেলেন।

এইভাবে গরুটা ফ্যান খেতে থাকলো। তারপরে যখন গফুর মিয়া গরুটাকে যখন লাঙড়ির ফলা দিয়ে মারছে, তার কি আর্তনাদ গরুটার!

0: এইভাবে
1: না?
0: নাটকে এইভাবে সাউন্ড ব্যবহার করে থাকি।
1: আচ্ছা, আর এটা তো ধরুন যেমন নাটকে বলা থাকে যে অবজার্ভ করলে পরে মোটামুটি বোঝা যায় যে অবজারভেশনসটা কি, কিন্তু সেই জায়গাটা তো ডাকের ক্ষেত্রে মূলত আপনি তো অবজার্ভ করে আপনি শুনে নিলেন যে ডাকটা কেমন লাগছে শুনতে, কিন্তু সেইটা কি করে বার হবে এটা তো একটা একটা বিরাট প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়। তো সেইটা যদি একটু জানাতেন যে ওটা কিভাবে নির্ধারণ করেন।
0: আচ্ছা শুনুন, অনেকেই বলেন যে এই হরবোলা শেখা যায় না। আমি বলবো যে এই হরবোলা শেখা যায় যদি আপনি অনুশীলন করেন, অভ্যাস করেন, যদি আপনার নিষ্ঠা থাকে তাহলে আপনি শিখতে পারবেন। যেমন সা রে গা মা পা ধা নি এই সাতটি বর্ণ থাকে, আমি হরবোলাতে এই অ আ ই উ এ ও এই ছটি বর্ণ ব্যবহার করেছি। এই ছটি বর্ণের সাহায্যে আপনি কী কী শব্দ তুলতে পারবেন, যেমন অ দিয়ে যদি আপনি এখানে অ সাইরেন করতে পারেন, আয়ের মাধ্যমে কাকের ডাক তোলা যাবে, উ উ দিয়ে কি হয় শাঁকের শব্দ উ, আবার শিয়ালের ডাক করা যায়, আবার এছাড়া জাহাজের মো বাতাস ঝড় বইছে ওই উয়ের সাহায্যে।

এইভাবে করা যায়। আবার ও দিয়ে কি করা যায়, আপনার জিভটা মনে করুন ঊর্ধ্ব তালুর দিকে রেখে ঔ ঔ উচ্চারণ করলে কুকুরের ডাক আসবে। দেখুন, আপনি পরীক্ষা করে দেখুন, দেখুন আপনি ঔ বলছেন কিন্তু। তবে হ্যাঁ, এই ছটি বর্ণ যদি আপনি তুলতে পারেন ভালো করে, যেমন ক্লাসিক্যাল যিনি গান করেন তিনি যে কোনো গান তুলতে পারবেন রেয়াজ করে, যেমন করে এটাও রেয়াজ, এই অ আই ঔ এ ঔ এই করলে পারে আপনার গলার ডেপ বাড়বে, এবং আমার নাসিকা এবং গলার দুটো সংমিশ্রণ থেকেও তোলা যায়। যেমন একটা বলে দিচ্ছি, একটা সাইরেনটা তুলব কীভাবে, গলা এবং নাসিকার ওই মিলনস্থল থেকে তুলতে হবে।

0: আর একটা কথায়, এই ফর্মুলা শিখতে গেলে প্রথমে কানটা পরিষ্কার করতে হবে। শ্রবণ শক্তিটা নিয়ে এবার আপনার মগজে নিয়ে রাখুন আস্তে আস্তে। এবার কিভাবে হলো সেটাকে একটু ভাবতে হবে।
1: সুনীলবাবুর সঙ্গে আরো কথা হবে, তবে তার আগে মনে হলো আপনাদের এই শিল্প নিয়ে একটি জিনিস জানাই। আপনারা কি জানেন এই শিল্পের নামকরণ কে করেছিলেন? বলছি, 1935 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয় শিল্পী রবীন ভট্টাচার্যের, যার প্রতিভার কয়েক ঝলক দেখে ও শুনে কবিগুরু সেই শিল্পের নাম রাখেন হরবোলা। এবং এভাবেই কণ্ঠ দিয়ে বিভিন্ন রকমের শব্দ তৈরি করার যে শিল্প, তা পায় এক নতুন তথা স্থায়ী পরিচয়। কিন্তু বর্তমানে এই হরবোলা শিল্প আর্থিক দিক দিয়ে শিল্পীদের ঠিক কতটা স্থায়িত্ব দিতে পারছে, কাজের পরিধি আগের থেকে কতটা পাল্টেছে, চলুন এখন এগুলোই একটু বোঝার চেষ্টা করা যাক।
0: আগেকার দিনে পাড়ায় পাড়ায়

0: বিভিন্ন জায়গায় জলসা হতো। সেই জলসায় বড় বড় আর্টিস্টরা থাকতেন, কিন্তু সেখানেও একজন হরবোলা থাকতেন। তখন কতিপয় হরবোলা ছিলেন, তাদের মধ্যে আমার গুরু হরবা রবীন ভট্টাচার্য ছিলেন, অজিত চ্যাটার্জি, অনুপ সাধন, মন্টু ভট্টাচার্য, শঙ্কর মাইতি, চঞ্চলসি, এরা সব করতেন। এখন সেই প্রভাবটা কমে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখন পাড়ায় পাড়ায় জলসা হয় না, সেরকম হয় না। এখন হলে হলেও তো লোকও হয় না। তার ফলে কি হচ্ছে, মানুষের আগ্রহ থাকছে না, আর বর্তমানে ছেলেদের কাছে সেই শেখার আগ্রহটা নেই। কারণ কেন, এটা পরিশ্রম করতে হবে, আপনাকে রেয়াজ করতে হবে, অনুশীলন করতে হবে, তবেই তো আপনি মানুষের কাছে তুলে ধরতে পারবেন। কিন্তু তখন যদি কতিপয় ছিল, তারা শুনতে খুব ভালো লাগতো। আজকে সেই সমাজ আর এখন বর্তমান সমাজে নেই, সেই ব্যবস্থা নেই। বিশেষ করে তখনকার দিনের নাটক যারা করতেন, তারা ওই হরবোলা দিয়েই কাজ চালাতেন। পরবর্তীকালে যখন যান্ত্রিক এলো, যেমন সিনথেসাইজার, আরও সব মেশিন নাম আছে, সেই সমস্ত মেশিনের সাহায্যে আপনার শব্দ পরিবেশন করছেন। কিন্তু যতই মেটালিক সাউন্ড সাহায্যে তুলুক না কেন, কিন্তু সেই মেটালিক সাউন্ডটা আসবে, ও অ্যাকচুয়াল সাউন্ড আসবে না।
1: হ্যাঁ, বর্তমান সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে নেটের মাধ্যমে, যেহেতু এখন খুব সহজ হয়ে গেছে বিষয়টা, সেটাও কি কোথাও গিয়ে একটা কারণ? কারণ আপনি বললেন যে এই নতুন প্রজন্মের সেই আগ্রহটা নেই, কোথাও গিয়ে যেহেতু নতুন প্রজন্ম নেটটা পাচ্ছে এবং সেখান থেকে বুঝতেও পারছে বা দেখতেও পাচ্ছে যে সেখান থেকেই কোনো রকমের কোনো শব্দ যদি প্রয়োজন হয়, নির্দেশক বা যিনি ওখানে দায়িত্বে আছেন তারা সেই শব্দটা অনায়াসে নেট থেকে ডাউনলোড করে নিচ্ছেন,
0: ওই নেট থেকে ব্যবহার করছেন অথবা ওই যান্ত্রিক সাহায্যে ব্যবহার করছেন। কিন্তু যতই ব্যবহার করুক না কেন, একটা মেটালিক সাউন্ড এসে যাচ্ছে ডাইরেক্ট। যেমন একজন নাট্যকার, নাম বলছি, বিজন বিহারী ভট্টাচার্য, আপনার নাম শুনেছেন। উনি কিন্তু ওইসব টেপ ক্যাসেট ব্যবহার করতেন না ডাইরেক্ট। আমি ওনার নাটকে নবান্ন, ওনার নাটক, তাতে আমি সাউন্ড ডাইরেক্ট বললো না, না ওসব টেপ টেপ চলবে না, আমি ডাইরেক্ট আমার চাই। মঞ্চে একটা উইন্ডসের পাশে আমাকে মাইক দিয়েছেন, মঞ্চের পাশে মাইক দিয়েছেন, এই সময় একটা ভোর হচ্ছে, ভোরের সিনে কি সাউন্ড হবে আপনি করবেন, আমি বলবো না ভোরের সাউন্ডে কি হবে, সেই পাখিটা আপনি করবেন। তখন কিন্তু এটা ছিল, কিছু কিছু লোক এইরকম করতেন। বর্তমানে এখন আমাকে যদি নিয়ে যায়, খরচ সাপেক্ষ এক নাম্বার, অথবা আমার সিনথেসাইজার তো মিউজিশিয়ান আছে, উনিই চালিয়ে দেবেন, তাকে তো খরচ দেবেন, আমার আমাকে খরচ দেবেন, একটা বাড়তি চার্জ এসে যায়, অতএব দরকার নেই।
1: যেহেতু আপনি প্রসঙ্গটা তুলেন, ওই ভোরবেলার পাখির ডাক যেটা বললেন, সেটা একটু শুনতে পারি?
0: হুম।

0: আর এখান থেকে আরেকটা জিনিসও মাথায় এলো, যেহেতু আপনি ওই যান্ত্রিকতার কথাটা বললেন, তো কোথাও গিয়ে তো এটা ঠিক যে আমাদের মানুষদের যেমন ইমোশন আছে, সেই ইমোশনের বহিঃপ্রকাশেই তো আমাদের কথাগুলো তো পাল্টে পাল্টে যায়, তার মানেগুলো পাল্টে পাল্টে যায়। ঠিক তেমন ভাবে এই যে পশু পাখি, তাদেরও তো ইমোশন আছে, আর সেই রকম ভাবে তাদের ডাক হয়তো শুনতে একই লাগছে, কিন্তু ইমোশনটা পাল্টে গেলে পরে ডাকের
1: যেমন একটা তাহলে উদাহরণ দিয়ে বলি, প্রথম যখন বাচ্চা কুকুর তখন তার শব্দটা কিরকম হয়, আরেকটি যখন বড় হয় তখন কি, আরেকটি যখন বড় হয়ে যায় তখন সে এইভাবে, আবার আরেকটু যখন বড় হচ্ছে এবারে সে তো এ পাড়ায় ও পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, তখন সে আরেকটা কুকুরকে দেখলে পারে সে কীভাবে চিৎকার করে, এইরকম আর কি। এরকম বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন ধরনের আছে, সব জিনিস, সব জিনিসের মধ্যে আপনি যে বললেন ক্লাসিফিকেশন, এক এক সময় এক এক রকম ডাকে, হ্যাঁ এইরকম।
0: আচ্ছা, এবার যদি

0: একদম বর্তমান জায়গায় চলে আসি পরিস্থিতিতে, তো যেখান থেকে আমি দেখতে পাচ্ছি বিষয়টা, হয়তো বর্তমান সময় দাঁড়িয়ে এই শিল্পটার অবস্থা
1: হারিয়ে যাচ্ছে।
0: হ্যাঁ খুব ভালো নেই,
1: না
0: হারিয়ে
1: না
0: যাচ্ছে প্রায়।
1: হ্যাঁ,
0: তো সেখানে আপনার জীবিকা চলছে কিভাবে?
1: এটা প্রথমেই জীবনে আমি নেশা হিসেবে নিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে তো নেশা বি নিলে তাহলে তো প্রতিদিন আমাকে প্রোগ্রাম করতে হবে, তাহলে আমাকে তো বাঁচতে হবে। তারপর আমি পেশায় আসি, পরিষ্কার কথা বলছি। তেমন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই, তখন সেখানে কিছু আর্থিক সাহায্য পাই। যাই হোক, এইভাবে চলছে। তবে আজকাল দু একজন ছেলে, এই আমার ছাত্র আছে শঙ্কর মাইতি এবং চঞ্চল শি বলে, এরাও বেশ মোটামুটি নাম করছে, এরাও মোটামুটি করছে, চেষ্টা করছে, আগ্রহ আছে। এই জিনিসে যদি আগ্রহ না থাকে হয় না, যে কোনো জিনিসে, গান বলুন, নাচ বলুন, সব কিছু। আর সেই ভালোবাসতে হবে, যে জিনিসটা শিল্প সেটাকে ভালোবাসা থাকা চাই তার প্রতি, তবেই তো আপনি তুলতে পারবেন, করতে পারবেন। আর যদি না থাকে, এই যে এক একজন আছে তিন চার মাস করে আর আসার চেষ্টা করে না, তাহলে তো কী করে শেখা যাবে? তাই শেখার জন্য নিষ্ঠা থাকা চাই, আগ্রহ থাকা চাই, অভ্যাস করতে হবে, অনুশীলন করতে হবে, করলেই সে জানতে পারবে।
0: আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, মন চাইছে না বিদায় নিতে। তাই শেষে যদি আপনি, ধরুন এই তো এতগুলো ডাক আপনি শোনালেন আমাদেরকে, কিন্তু এছাড়াও যদি আপনার মনে হয় যে এমন একটি ডাক বা এমন একটা স্কিট যেটা আপনি আমাদের শোনাতে চান, যারা এখন শুনছেন তাদেরকে, তাহলে যদি একটু শোনাতেন।
1: আপনারা তো খেলার মাঠে যান, খেলার মাঠে খেলা দেখেন, হাজার দর্শক থাকে সেখানে। মনে করুন ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে সেখানে, তা সেইখানে যদি একটা গোল দিতে পারে কোনো পক্ষ, যে কোনো পক্ষ যদি গোল দেয়, তখন তো দর্শকের একটা আর্তনাদ, চিৎকার, একটা আনন্দে উল্লাস থাকে। তার কিছু অংশ আপনাকে শোনাচ্ছি।
2: নমস্কার, এটা নন্দন থেকে বলছি। আপনারা জানেন চিরকালে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান বনান ইস্ট বেঙ্গলে খেলা শুরু হয়ে গেছে, বল চলে গেছে মাঠে, মাঝ বরাবর সেখানে ছিলেন পিকে ছিলেন চুনি, চুনি বল দিয়েছেন বলরাম, হ্যাঁ বলরাম এগিয়ে নিয়ে চলেছেন, চলেছেন বলে সোজা চুনিকে দিয়েছেন, সোজা মেয়ে গোল।

শব্দ দিয়ে এই হরবোলা শিল্পের মতনই তৈরি হয়েছে আরও এক শিল্প, ফলি। একটু ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবেন যে আমাদের আশপাশে সারাক্ষণই কিছু না কিছু শব্দ হয়ে যাচ্ছে। এবার এগুলোকে তো সিনেমায়, ওয়েব সিরিজে, এমনকি কোনো কোনো সময় নাটকেও ব্যবহার করতে হবে, না হলে যে দৃশ্যগুলো ঠিকভাবে ফুটে উঠবে না। সেই কারণেই বিভিন্ন জিনিসের সাহায্যে এইসব শব্দগুলোকে কোনো এক রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করার প্রয়োজন পড়ে। তো এই যে শব্দগুলোকে আলাদাভাবে তৈরি করা হচ্ছে, এগুলোকেই বলে ফলি। আর যারা এইসব শব্দগুলো তৈরি করছেন, তাঁদের বলা হয় ফলি আর্টিস্ট। জানেন তো, এই শিল্পটিও না বেশ পুরনো। 1929 সালে যখন চলচ্চিত্র আস্তে আস্তে নির্বাক থেকে সবাকের দিকে এগোচ্ছে, তখন সুদূর ক্যালিফোর্নিয়াতে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার জ্যাক ফলি প্রথমবারের জন্য এই শিল্পের ব্যবহার করেন। তাই পরবর্তীকালে তার নামের উপরই এই শিল্পের নামকরণ হয়। আচ্ছা, আপনারা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত শব্দ সিনেমাটি দেখেছেন? সেখানে কিন্তু এই ফলি সাউন্ড তৈরির অনেকগুলি পদ্ধতি দেখানো হয়েছে। যেমন ধরুন, অনেকগুলো পায়রা একসঙ্গে উড়ে গেল, তো আপনি যদি কয়েকটি শুকনো পাতাকে দু হাতে নিয়ে সেগুলিকে ক্রমাগত নাড়াতে থাকেন, তাহলে দেখবেন সেই পায়রাগুলোর ওড়ার শব্দটি পেয়ে যাচ্ছেন। আবার যদি আগুন জ্বলার শব্দ পেতে হয়, তাহলে একটি খবরের কাগজকে দুটো হাতের সাহায্যে আস্তে আস্তে মোড়াতে হবে। টয় ট্রেন চলার শব্দ পেতে হলে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে মুড়ি রেখে সেটাকে একটি নির্দিষ্ট তালে ঝাঁকাতে হবে। এভাবেই কিন্তু ফলি আর্টিস্টরা নেপথ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে যাচ্ছেন। যদিও হ্যাঁ, এটাও ঠিক যে সবসময় নেপথ্যে থেকে যাওয়া বা কাজের সেভাবে স্বীকৃতি না পাওয়া কোথাও গিয়ে এই ফলি আর্টিস্টদের মধ্যে একটা মন কেমনের জায়গাও তৈরি করে। তাই তো শব্দ সিনেমাতেই

0: তারকের চরিত্রে অভিনয় করা ঋত্বিক চক্রবর্তী তার স্ত্রীকে কিছুটা আক্ষেপের সুরেই বলে বসলেন যে তার ফলি আর্টিস্ট হিসেবে কাজ করা সিনেমাগুলো দেশে বিদেশে যাচ্ছে, অসংখ্য মানুষের কাছে তার তৈরি করা শব্দগুলো পৌঁছে যাচ্ছে, অথচ কেউ জানতেই পারছেন না যে সেগুলোর সৃষ্টিকর্তা তিনি। এমনকি পাড়ার লোকেরাও জানে না যে সে কি কাজ করে। এই তিনটে শিল্প থেকে একটা জিনিস বোঝা গেল যে এই শিল্পীদের কাছে অর্থ উপার্জনটা মুখ্য বিষয় নয়, নতুন কিছু সৃষ্টি করার মধ্যে যেই আনন্দ আছে তারা সেটাতেই নিমজ্জিত থাকতে চায়। লোকেরা হয়তো তাদের নাম জানবে না, হয়তো রাস্তায় মুখোমুখি হলে তাদের লোকেরা চিনতে পারবে না, কিন্তু সেই প্রত্যেকটি লোকের কাছে এদের কাজ পৌঁছে যাবে। একজন শিল্পীর এর থেকে বেশি সত্যি কি আর কিছু চাওয়ার থাকতে পারে?
1: এতক্ষণ শুনলেন শিল্প প্রাঙ্গণ, অনুষ্ঠানটির প্রস্তুতি সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনলেন শিল্প প্রাঙ্গণ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সব কিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

পরের গানটি শুনবেন প্রবীর মুখোপাধ্যায়ের সুরে, নিরূপ মিত্রর কথায়, তাপস চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছেন নিতা সেন।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিতা সুলতানা।

ঘড়ির কাঁটা বলছে সময় এখন 12:25, আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে চলে এসেছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজ আমি তোমাদের এমন এক নারীর গল্প শোনাব যিনি শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বদলে দিয়েছিলেন হাজার হাজার নারীর ভবিষ্যৎ। আচ্ছা, এই যে এখন আমরা হাসপাতালে যাই, পুরুষ চিকিৎসকের সাথে সাথে নারী চিকিৎসকও আমাদের চিকিৎসা করেন। আজকের দিনে বিষয়টা আমাদের কাছে খুবই স্বাভাবিক, কিন্তু এমনও এক সময় ছিল যখন সমাজ বিশ্বাসই করত না যে একজন মেয়ে ডাক্তার হতে পারে। শুধু ডাক্তার কেন, সংসারের বাইরের যে কোনো কাজেই মেয়েদের বাধা দেওয়া হতো। তখন প্রশ্ন উঠত, মেয়েরা এত পড়াশোনা করে কি করবে? বাড়ির বাইরে গিয়ে কাজ করবে, রোগী দেখবে? সমাজ এতে রাজি ছিল না। কিন্তু একটি মেয়ে সেই তৎকালীন সমাজের কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের সামনে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেছিলেন। সেই সাহসী মেয়েটির নাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। আজ তার জন্মদিনে বলবো তার জীবন সংগ্রামের গল্প। গল্পটা শুধুমাত্র একজন ডাক্তারের নয়, গল্পটা একজন সংগ্রামী নারীর, একজন মায়ের, যিনি প্রমাণ করেছিলেন স্বপ্ন যদি সত্যি হয় তবে সমাজের দেওয়ালও একদিন ভেঙে যায়। সময়ের চাকা একটু পেছনে ঘুরিয়ে চলে যায় আজ থেকে প্রায় 150 বছর আগে। বাংলার এক ছোট্ট মেয়ে, অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করলেও তার ছিল একটা আলাদা নেশা, নতুন কিছু শেখা, বই পড়া, প্রশ্ন করা আর পৃথিবীকে একটু অন্য চোখে দেখা। সেই সময় মেয়েদের লেখাপড়া করাকে অনেকে ভালো চোখে দেখতেন না, কিন্তু কাদম্বিনীর বাবা ছিলেন শিক্ষার প্রবল সমর্থক। তিনি বিশ্বাস করতেন ছেলে মেয়ে সবারই সমানভাবে শিক্ষার অধিকার আছে। হয়তো সেই বিশ্বাসই একদিন ইতিহাস লিখে ফেলেছিল, কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। সামনে ছিল অপমান, বাধা, কটুক্তি, অবহেলা, আর ছিল সমাজের হাজারো প্রশ্ন। তবুও তিনি থামেননি। একজন সাধারণ নারী সেই সময়কার সমাজে কিভাবে ভারতের ইতিহাসের প্রথম দিকের নারী চিকিৎসকদের একজন হয়ে উঠলেন, কিভাবে জয় করলেন অসম্ভবকে, আজকের অল্প অল্প গল্প কথায় সেই গল্পই শুনব একটু একটু করে। তবে শুধুই গল্প তো নয়, গল্পের মাঝে রইল এই সুন্দর গানটা তোমাদের জন্য।

ফিরিলাম গানের পর, আর আজ অল্প অল্প গল্প কথা নিয়ে তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজ তোমাদের বলছি এক মহিয়সী নারীর জীবন জয়ের গল্প, একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। আচ্ছা, আমরা ছোটবেলায় যখন কোনো স্বপ্ন দেখি তখন সবচেয়ে বেশি কিসের দরকার হয় বলতো? একজন মানুষের বিশ্বাসের, একজন মানুষের দেওয়া সাহসের, ভরসার। কাদম্বিনীর জীবনেও তেমন একজন মানুষ ছিলেন তার বাবা ব্রজকিশোর বসু। তৎকালীন সমাজে বড় হয়েও তিনি বিশ্বাস করতেন মেয়েরাও ছেলেদের মতোই পড়াশোনা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। তখনকার দিনে মেয়েদের স্কুলে পাঠানোই ছিল এক বড় সাহসের কাজ। ব্রজকিশোর বসু অভয়চরণ মল্লিকের সাথে ভাগলপুরে মহিলাদের অধিকারের আন্দোলন করেছিলেন। তারা মহিলাদের সংগঠন ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। এই ঘটনা ছিল ভারতে প্রথম। কাদম্বিনী তার পড়াশোনা আরম্ভ করেন হিন্দু মহিলা বিদ্যালয়ে। এককালে দ্বারকানাথের পোলিও আক্রান্ত ছেলে সতীশের জ্বরের সময় তার মাথা ধুয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন কাদম্বিনী। এর জন্য তার বুদ্ধিমত্তার প্রশংসাও করেছিলেন তৎকালীন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার। স্কুল জীবনে পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে যথেষ্ট আগ্রহ ছিল কাদম্বিনীর। স্কুলে পড়ার সময় তিনি 1878 সালে প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে পাশ করেন। কাদম্বিনী বেথুন কলেজের প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন 1883 খ্রিস্টাব্দে। ভারতে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। পড়াশোনায় তিনি ছিলেন ভীষণ মেধাবী। পরীক্ষায় একের পর এক সাফল্য অর্জন করলেন। কিন্তু শুধু ভালো ফল করলেই তো সব শেষ নয়। সমাজের অনেকেই তখন বলতেন, এত পড়ে কি হবে, শেষ পর্যন্ত সেই সংসারই তো করতে হবে। ভাবুন তো, প্রতিদিন এমন কথা শুনেও যদি কেউ নিজের স্বপ্ন ছাড়তে না চায় তাহলে তার সাহস কতটা বড় হতে পারে। কাদম্বিনী ঠিক সেটাই করেছিলেন। তিনি অন্যের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরেছিলেন।

এরপর এলো আরও বড় চ্যালেঞ্জ। তিনি ঠিক করলেন ডাক্তার হবেন। আজ শুনতে সহজ লাগলেও তখন এই সিদ্ধান্ত ছিল প্রায় অসম্ভব, কারণ মেডিকেল কলেজে মেয়েদের ভর্তি হওয়ার নজিরই ছিল না। অনেকে হাসলেন, অনেকে বিরোধিতা করলেন, কেউ বললেন এটা অসম্ভব। কিন্তু ইতিহাসে যারা নতুন পথ তৈরি করেন তারা কখনোই সহজ পথ বেছে নেন না। কীভাবে কাদম্বিনী সেই অসম্ভব দরজাটাই খুলে ফেললেন সেই গল্প বলবো। তবে এখন তোমাদের জন্য রইল এই গানটি।

পূর্ববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথায় তোমাদের বলছি এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প। আজ আমরা যে স্বাভাবিকভাবে নারী ডাক্তার, নারী বিজ্ঞানী বা নারী পাইলট দেখি, তার পেছনে কিন্তু রয়েছে অনেক মানুষের সংগ্রাম। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সেই সংগ্রামের অন্যতম উজ্জ্বল একটি নাম। অনেক বাধা পেরিয়ে তিনি কলকাতা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান। সেখানে তিনি ছিলেন হাতে গোনা কয়েকজন নারী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম। চারপাশে কৌতূহল, সমালোচনা, অনীহা সবই ছিল, কিন্তু তিনি নিজের কাজে উত্তর দিয়েছিলেন। পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। পরে আরও উচ্চশিক্ষার জন্য বিদেশেও যান এবং সেখান থেকে একাধিক চিকিৎসা বিষয়ক ডিগ্রি অর্জনও করেন। তার কাছে চিকিৎসা শুধু একটি পেশা ছিল না, ছিল মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। একদিকে সংসার, অন্যদিকে সন্তান, আবার চিকিৎসকের দায়িত্ব, সব কিছুই তিনি অসাধারণ দক্ষতায় সামলেছিলেন। সত্যি একজন মানুষের ইচ্ছাশক্তি কত বড় হতে পারে কাদম্বিনীর জীবন তারই এক উজ্জ্বল উদাহরণ। আজও অনেক কর্মজীবী নারীকে শুনতে হয়, বাড়ি সামলাবে না অফিস করবে? অথচ এই প্রশ্নটা কিন্তু নতুন নয়। প্রায় 150 বছর আগেও নারীদের একই প্রশ্নের মুখোমুখি হতে হতো। সেই নারীদের মধ্যে একজন ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যিনি শুধু ডাক্তার ছিলেন না, ছিলেন একজন স্ত্রী, একজন মা, আবার সমাজের প্রতি ভীষণ দায়বদ্ধ একজন মানুষ। অনেকে ভাবতেন এত দায়িত্ব একসঙ্গে কিভাবে সামলানো সম্ভব, কিন্তু কাদম্বিনী নিজের জীবন দিয়েই উত্তর দিয়েছিলেন, ইচ্ছা থাকলে পথ আপনা আপনি তৈরি হয়। তিনি রোগীদের চিকিৎসা করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। বিশেষ করে সেই সময় বহু নারী পুরুষ ডাক্তারের কাছে যেতে সংকোচ বোধ করতেন, এমন নারীদের চিকিৎসা প্রায় হয়েই উঠত না। কাদম্বিনীর মতো একজন নারী চিকিৎসক তাদের কাছে হয়ে উঠেছিলেন ভরসার নাম। শুধু তাই নয়, তিনি নারীদের শিক্ষা, অধিকার এবং সম্মান নিয়েও সরব ছিলেন। তার জীবন কিন্তু এমনিতেই আমাদের অনুপ্রাণিত করে। এমনই একটা বিশেষ অনুপ্রেরণার ঘটনা বলবো, তবে তার আগে শুনে নেব এই গানটি।

ফিরে এলাম গানের পর, আর আজ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তোমাদের বলছি তার জীবনের গল্প। তৎকালীন সমাজে মেয়েদের নিজেদের স্বপ্ন পূরণ করা বা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া কতটা কঠিন ছিল তা তো বললামই। এমনকি স্বপ্ন পূরণ হওয়ার পরেও অজস্র নিন্দা, কটু কথা, সমালোচনা শুনতে হতো। এমন ঘটনা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবনেও কিন্তু ঘটেছিল। সেই সময় এক সংবাদপত্রে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য প্রকাশিত হয়েছিল। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো চুপ করে যেতেন, কিন্তু কাদম্বিনী চুপ থাকেননি, তিনি আইনের আশ্রয় নিয়েছিলেন, আদালতে নিজের সম্মান রক্ষার লড়াই করেছিলেন এবং শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছিল। এই ঘটনাটা থেকে আমাদের কি শেখার বলতো বন্ধুরা? অন্যায়ের সামনে নীরব থাকা নয়, যুক্তি আর সাহস নিয়ে দাঁড়ানো এক ধরনের শক্তি। বিদেশ থেকে উচ্চতর চিকিৎসা শিক্ষা শেষ করে দেশে ফিরে তিনি আবার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা তখনই সার্থক যখন তা মানুষের কাজে লাগে। বন্ধুরা, আমরা যখন কোনো মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, বিচারপতি কিংবা মহাকাশচারী হতে দেখি, তখন মনে মনে এটাই ভাবার যে এই দুর্গম পথটা কেউ একজন প্রথম হেঁটেছিলেন, আর সেই প্রথম পথচলাদের মধ্যে অন্যতম ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। আজকের তরুণ তরুণীদের কাছে তার জীবন একটা বড় শিক্ষা দেয়, স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে, সমাজের ভুল ধারণাকে ভয় পাওয়া যাবে না, আর নিজের সম্মানের সঙ্গে কখনো আপোষ করা যাবে না। আজ অল্প অল্প গল্প কথা নিয়ে তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। তবে এখন ঘড়ির কাঁটা বলছে হাতে সময় খুবই কম, তাহলে এই ছিল আজকের গল্প। এমন একজন নারীর গল্প যিনি শুধু নিজের জীবনকে নয়, একটি সমাজের চিন্তাধারাকেও বদলে দিয়েছিলেন। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আমাদের শিখিয়ে যান স্বপ্নের কোনো লিঙ্গ নেই।

প্রতিভার কোনো সীমা নেই, আর সাহস থাকলেও অসম্ভব একদিন সম্ভব হয়ে ওঠে। আজকের অনুষ্ঠানের শেষে শুধু একটি কথাই বলবো, আমাদের আশেপাশে হয়তো আজও এমন অনেক কাদম্বিনী আছেন যারা নীরবে লড়াই করছেন নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। আসুন তাদের পাশে দাঁড়াই, তাদের উৎসাহ দিই, কারণ একটি মানুষের স্বপ্নপূরণ মানে সমাজের এক ধাপ এগিয়ে যাওয়া। তাহলে আজকের মতো এই পর্যন্তই, যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটা। খুব ভালো থাকো, সঙ্গে থাকো এবং অবশ্যই শুনতে থাকো যুববাণী।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন সঞ্জিদা সুলতানা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 505।

এখন শুনবেন বেতার নাটক, নাটক প্রমীলা বৃদ্ধাবাস, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক প্রমীলা বৃদ্ধাবাস।

0: আজকের নাটক প্রমীলা বৃদ্ধাবাস, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক প্রমীলা বৃদ্ধাবাস।
1: পূর্ণিমা, তোমার বাবা শালারা এই পাতিপুকুরে বাড়িটা প্রমোটারকে দিয়ে দিল, 50 লাখ টাকা ডিল। তোমার মামারা যে যে আর ফ্ল্যাট কিনে সরে পড়েছে।
2: আর মা, ছোট মামা মাকে নেয়নি?
1: না নিয়ে যে কি উপকার করেছে সে তুমি বুঝবে না পুনি।
2: হেল করো না তো, অত বড় বাড়িটাতে মা একা
1: নন ভায়োলেন্টলি লড়ে যাচ্ছে ভাইদের সঙ্গে, কম্পেনসেশন না দিলে পজিশন ছাড়বে না, গেড়ে বসে আছেন। তোমার ছোট মামার ডেসক্রিপশন ঠিক মিলে যাচ্ছে।
3: নমস্তে, আমি রতু ভাই আছি, রতু ভাই চানাওয়ালা।
1: কাকে চাই?
3: আরে ভুল ফেলাতে ঘুষে গেলাম নাকি? চাই তো এক দামাজিকে, যাকে আপনারা বলেন জামাই, নন্দলাল বাবু আছেন, ডেকে দিবেন একটু।
1: আমাকে পছন্দ হলো না বুঝি? আরে মশাই, ইয়ে জামাই ভি কবি জওয়ান থা।
3: হায় রাম হায় রাম, উনি আপনার কিয়া বললে ওই শ্বশুরি হচ্ছেন।
2: মার কথা বলছেন?
3: হ্যাঁ হ্যাঁ দিদি, বহুত বগরা দিচ্ছেন, এসব চুক্তা করতে এসেছি নন্দলাল জি।
1: আস্তে আস্তে পুনে, কি বলেছিলাম, নন্দলাল তো একদে একটা করিল ভীষণ পণ। নাও পুনি, এবার তুমি ওঠো।
2: তা আমাকে কি করতে বলছো?
1: বাইরের দরজাটা দিয়ে দাও, তারপর ওদিকে গিয়ে দাঁড়াও, দেখবে কেউ যেন দুম করে এই ঘরে না চলে আসে।
2: ও আচ্ছা, যাচ্ছি, তাড়াতাড়ি করো।
3: আরে বাপ, আপনি তো বহুত হুঁশিয়ার আদমি আছেন নন্দলাল বাবু।
1: আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন বসুন।
3: আরে বসি বসি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, দুসরা ফিলাটের লোক আপনার ঘরে ঘুষে যাবে কেন?
1: বাইরে বোনরা দিদির ঘরে আসবে না? বুঝতে পারলেন না তো? তাহলে শুনুন, আমার মিসেস ও তার বোনরা মিলে মোট 4 বোন, ছোট জন থেকে 12 সাল, বাকি 3 জন কি দুর্বুদ্ধি চেপেছিল ঘরে, ফ্ল্যাট নিল একত্রে, এক বিল্ডিং এ এক ফ্লোরে পাশাপাশি। প্রমোটারকে প্ল্যান দিল একটা এজমালি ঘর রাখার, যেটা সবাই ব্যবহার করতে পারবে, এই সেই কমন রুম।
3: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম।
1: নিন, এবার বলুন।
3: দেখুন নন্দলাল বাবু, এই কামে হাত দিয়ে আমি অলরেডি 50 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি, বাড়িটার পজিশন তো আমাকে পেতেই হবে। একটা সাফ কথা বলবো, আর কতদিন ঠেকিয়ে রাখবেন ওই ওল্ড মডেল শ্বাসকে?
1: ওল্ড মডেল মানে শ্বাস কবি বহুতই।
3: সো তো সহি বাত, লেকিন এখন কি আছে ওনার? সিরিফ একখানা খাঁচা, তার উপর আবার বিধবা, কোন বেটা নাই, মানে সনলেস, কিছু মনে করবেন না, সনলেস মানে তো বোনলেস।
1: বেটা নেই তো কি হয়েছে? আমরা আইনি বেটারা মানে এই সনিন লড়াই তো আছি, আপোষের রফা না হলে মামলা হবে। রতু ভাই
3: বলছি তো, তাতে রেস্ত লাগবে, ভালো অ্যাডভোকেটের ফিস কত জানেন?
1: ফিস লাগবে না, ফিরতে পাবো।
3: অ্যাডভোকেট ফ্রিতে পাবো?

0: গেলেন? কোথায়?
1: এইখানে আপনার সামনে দাঁড়িয়ে রীতিমতো হাইকোর্টে প্র্যাকটিস করছি।
0: আই বাপ, জামাই বাবু অ্যাডভোকেট নিকলা।
1: তা মার ব্যাপারটা কি করছেন?
0: মা কে? ও, আপনার শাশুড়ি? শাশুড়ি আবার মা কিসের?
1: ইয়েস, একজন গর্ভধারিণী আর একজন ভার্যা দায়িনী। তিনি যদি ভার্যা না দিতেন, একবার ভেবে দেখুন তো রতু ভাই, কি প্রলয় কাণ্ডই না ঘটে যেত আমাদের জীবনে।
0: ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক আর্গুমেন্ট।
1: তাও তো কালো গাউন না চাপিয়ে।
0: বুঝতে পারছি, বুঝতে পারছি, শাশুড়ির সঙ্গে আপনার রিলেশন খুব ভালো। তা প্রবোধ বাবু, ওই গৌরীব বাড়িতে যিনি ফ্ল্যাট নিয়েছে?
1: আমার মিসেসের ছোট মামা।
0: ওই প্রবোধ বাবুই আমাকে আপনার কাছে পাঠালো, বলো পারলে আপনি নাকি পারবেন, আপনি মশহুর অ্যাডভোকেট, আমার একটা উপকার করুন নন্দ বাবু, তার জন্য কিমত পাবেন।
1: কিমতটা কিরকম শুনি?
0: প্রমোদারি বড় খতরনাক লাইন আছে। এই লাইনের সবচেয়ে বড় সার্ভিস হচ্ছে বগড়া উখারনা, উখারনা, বুঝলেন তো জামাই বাবু? মানে শেখর কে সাথ উপরে ফেলা। বলি কি, আপনার শাশুড়িকে ওই বাড়ি থেকে তুলে দিন, কত নেবেন তার জন্য? বলেন তো, 5 লাখ দিয়ে দিচ্ছি, একদম কেস ডাউন।
1: বলছি কি, ওই টাকার অঙ্কটা আর একটু বাড়ান।
0: বহুত ঘাটা হয়ে যাবে নন্দজি, টোটাল লস।
1: আমার দিকটাও একটু দেখুন, সকলকে দিয়েছি, আমার যে কিছুই থাকবে না।
0: ঠিক আছে, ঠিক আছে, আপনার ওনারে আর 50,000। আপ তো খুশ হইয়ে।
1: আপনার ব্লাড সুগার নেই তো? কি খাবে, রাজভোগ, কমলাভোগ, মোহনভোগ?
0: ওসব খানা পিনা পরে হবে নন্দজি, ঘরে বসে কনসালটেন্সি, আজ ডিলটা পাক্কা করি আগে। নন্দজি, ধরো ধরো ধরো, রাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সব 500 কা গড্ডি, এ সব জুড়ুন, হিসাব জুড়ুন, 10 বান্ডিল, পুরা 5 লাখ, আর আর ইয়ে হয়ে 50,000, পুরা কা পুরা, গিনতি করে নিন।
1: না না, গুনাগুনি কি আছে, গুনাগুনি কি আছে? তবে হ্যাঁ, এই টাকার কথাটা যেন তৃতীয় কোনো ব্যক্তিকে বলবে না, ইটস আ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি। এবার দরজাটা খুলে দেবো, আপনি যাবেন?
0: জরুর জরুর, আপনি কিন্তু 7 দিনের মধ্যে বাড়ি ভেকেট করিয়ে দিবেন।
1: ভেকেট কি বলছেন, 7 দিনের মধ্যে আপনি বাড়ির ছাদ ফেলে দিতে পারবেন? মা আমার হাতের মুঠোয়, এক হাতে মাল্লু, এক হাতে মা, কালী মাকে নিয়ে আসছি।
0: থ্যাংকু, থ্যাংকু নন্দজি, ফির দেখা হবে, এখন চলি কেমন?

0: ves, taque patanoroila, erupur tagna, tarupur ei ami buslam. Are, kotha gele, suncho, punnima, punni?
1: Ashti, ki holo ki? Taka paisa kichu dilo?
0: Age dorojata diye esho.
1: Aha, tumi to uthe giye dite parte?
0: Uthar upay nei.
1: Na?
0: Ritimoto gham dicche.
1: বুকের লোকে ব্যথাটা হচ্ছে না তো?
0: জল খাবো। উহ, কি সাংঘাতিক গরম।
1: ও প্রদীপ বাড়িতে আছে, ওকে ডাকবো?
0: না না, একদম না। উহ, কি গরম রে বাবা।
1: ফ্যান চালিয়ে দেব?
0: ফ্যান ফ্যান কি করবে? দেখবে কিসের গরম দেখবে?
1: হ্যাঁ,
0: এই দেখো।
1: এত টাকা?
0: এখন বুঝতে পারছো, মিনি হিটারের উপর বসে আছি আমি, 5.5 লাখ আছে।
1: ওরে বাবা, 5.5 লাখ! আজ রাত্রে দুজনে মিলে গুনবো।
0: সেটা পরে দেখা যাবে, এখন যাও রান্নাঘর থেকে বাজারে ব্যাগটা কিছু একটা নিয়ে এসো। যাও,
1: আনছি আনছি।
0: উহ, খুদার খাজাঞ্চি খানা, প্রভু দিয়েছে তো ছপ্পর ফেরে দিয়েছে। এসো এসো, এনেছো? দাও দাও, আমি ধরছি, ব্যাগের টাকাগুলো তুমি ভরে নাও। আচ্ছা আচ্ছা, কোথায় রাখবে বলো তো?
1: কেন, আলমারির লকারে?
0: পাগল, লকারে কেউ এত টাকা রাখে নাকি?
1: তাহলে
0: বেডরুমে, খাটের নিচে? না না, তোর শোকের তলায় পাতিয়ে রাখবে।

0: আচ্ছা,
1: শিয়রের দিকে রাখবে কিন্তু, তার উপর বালিশ রাখবে ডবল ডবল, চাপ চাপ চাপ।
2: আরে নন্দদা, এখনো কমন রুমেছে?
1: আর বলুন না ভাই, পুনির মাকে এখানে নিয়ে আসতে হচ্ছে।
2: হঠাৎ?
1: সে অনেক কথা পরে বলবো।
2: তা যমুনা জানেও সব?
1: তুমি বলে দিও, তারও তো মা।
2: আপনি তো দেখছি ডিসাইড করেই ফেলেছেন আনবেন। কিন্তু একটা কথা বলি নন্দদা, কিছু মনে করবেন না, আমরা সবাই যখন কাছাকাছি রয়েছি তখন সবাইকে ডেকে আগে ভাগে একটা আলোচনা করা উচিত ছিল আপনার। চলি।
0: প্রদ্যোত একটু রেগে গেছে বলে মনে হলো, কি বলছিল?
1: তোমার মাকে নিয়ে আসছি এটি বলেছি, তাতেই বাপুর রাগ।
0: মাকে নিয়ে আসবে?
1: তা রতু ভাই কি টাকাটা এমনি এমনি দিয়েছে?
0: এই টাকাটা উঠকো ঝামেলা পাকালো, কিন্তু মার যে কত রকম বাতিল তা তুমি জানো না। তাছাড়া আনবে যে, এসে থাকবেটা কোথায়? তোমার মা তো থাকছেন।
1: তা তো বটে। আচ্ছা, মাকে পুশব্যাক করে দেবো দুর্গাপুরে, ভাইয়ের বাড়িতে। গর্ভধারিণী আছে বলে তো আর ভার্যাদায়িনীর অবহেলা হতে পারে না।
0: এবার কিন্তু আমাকে ওটা কিনে দিতেই হবে, আমার অনেক দিনের শখ।
1: কোনটা?
0: ওই যে এক ছড়া মঙ্গলসূত্র, ফমফমে না কিন্তু, একটু ভারী শাড়ি, মোটা সোনার সুতোই কাঁধে এই পর্যন্ত লম্বা।
3: আমার কি আনন্দ হচ্ছে মেজদি?
4: আমাদের আনন্দ হলে কি হবে? লক্ষ্য করে দেখেছিস, আমরা যে এত কথা বলছি, মাঝখানে তার কিছুই শুনতে পাচ্ছে না।
3: তুমি থামো তো মেজদি।
2: টাইম ইজ আপ। দিদি কই? এই তো দিদি, নন্দুটাকে দেখছি না তো।
0: আসছে আসছে, মা দাদার কি এখন আর মরবার সময় আছে ভাই? এই তো পাখির বাসার মতো ফ্ল্যাট, এর মধ্যে মাকে যে কোথায় রাখবে। হ্যাঁ, কি যেন বলছিলি প্রদ্যোত?
2: এই বিশুদ্ধ সিদ্ধান্ত বলছে অপরাহ্ন 2:17 গতে নাগপঞ্চমী, গৃহত্যাগ গৃহপ্রবেশ দুটোর পক্ষে শুভ যোগ।
4: কি বলছো সব? কাকেই বা বলছো? কি শুনতে চেয়েছি?
2: যিনি শুনবার তিনি শুনছেন। ওই হাসির মানে হলো এই উনি এলেন 2:17 গতে।
5: এই জন্যে প্রদ্যোতকে আমার খুব ভালো লাগে, কথা সদ খুব বেশ তার আছে,
4: আরো কিছু কম নেই।
5: থাম তুই। হ্যাঁ, ওর মতো দেবদী যে ভক্তি ধর্মে মতি আজকাল কটা পুরুষ মানুষের আছে রে। হ্যাঁ, আজ না হয় ব্রত পড়েছে তোদের এই ফেলান্টে এই পেটতম। রিসার বাড়িতে বছর বছর বাসন্তী পুজো করতো প্রদ্যোত, গিয়ে থাকিনি কি তখন, দেখিনি? আহা, নেচে নেচে কি আরতিটাই করত, দেখে দু চোখ জুড়িয়ে যেত।
3: মাঝে মাঝে নেচে দেখাবেন মেজ জাম্বু, মার বড় শখ, কিন্তু দাম ছাপ পড়ে নয় প্লিজ।
0: এই করুন, সব কি হচ্ছে?
1: মা তো দেখছি আসর বেশ জমিয়ে দিয়েছে, মোটামুটি সব ব্যবস্থা করে ফেললাম, কিন্তু প্রবলেম হচ্ছে নিরামিষ হেসেলটা করব কোথায়?
0: ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন।
1: আচ্ছা, আমাদের কিচেনে সেপারেটলি ছোঁয়াছুঁই বাঁচিয়ে কিছু একটা যদি?
0: না না না, হয় না, তখনই বলেছিলাম মার বাতিকে শেষ নেই।
1: কিন্তু নাইনে কি করতাম, এর জন্যই তো মালু দিয়েছে।
0: তো ওই টাকা থেকেই তো কাছাকাছি একখানা ঘর ভাড়া করে ওকে রাখা যেত, আমরা যেতাম আসতাম দেখাশোনা করতাম। কোনটি না দেখতে তো পাচ্ছ, দেহে কিছু আর নেই।
1: এনে যখন ফেলেছি, লেটস হোপ উনি যথাশীঘ্র দেহ রাখবেন।
3: এই যে এসো, আরে মাকে প্রণাম করো। মা চিনতে পারলে?
0: মা, অনেকদিন দেখোনি তো, এ হলো তোমার সেজ জামাই প্রদীপ।
6: আপনি আপনি আপনি বড় ভাগ্যবতী মা, তিন জামাতা আপনার সম্মুখে, দেখে আপনার আনন্দ হচ্ছে না মা? একই ছাদের নিচে এই সমতলে বাস করছি আমরা তিনজন, নন্দদা প্রত্যোদা আর আমি। আচ্ছা, ওটা কি?
2: ওটা যাই হোক, মার জিনিস, অতএব আনটাচেবল, আমি একমাত্র ছুঁতে পারি ওটা। এই যে

0: বোঝো, নন্দদা নিজে এনেছে, নিজেই জানে না। কে বলতে পারবে এটা কি? মোটেই বালতি নয়, ক্যামোফ্লেজ করা। আমি কিন্তু দেখেই বুঝতে পেরেছি।
1: কি তাহলে ওটা? কি
0: তোলা উনুন?
2: সে কি এই ফ্ল্যাট বাড়ি তো তোলা উনুন, স্ট্রিক্টলি প্রহিবিটেড, কঠোরভাবে নিষিদ্ধ।
1: তুমি বা কেমন মানুষ, মা জানে না, নিয়ে আসতেই পারে, তুমি তো দেখবে।
2: খুব গোপনে এনেছে।
0: স্মাগলিং বলছেন?
2: এক্স্যাক্টলি, গেটে সিকিউরিটি পর্যন্ত ধরতে পারিনি। সেই ছোড়াই তো ট্যাক্সি থেকে নামিয়ে ফ্ল্যাটে তুলে রেখে দিয়ে গেল। টিনের বাক্সটা উনি চেয়েছিল, উনি ছুঁতেই দিলেন না।
0: কোনটা, এই বাক্স?
3: ও বাবা, বাবা প্রদ্যুৎ, ওটা যেমন আছে থাক বাবা, বেপর ঝাঁকুনি লাগলে ভেতরে সব নাড়াঘাটা হয়ে যাবে।
0: হ্যাঁ মা, বুঝে গেছি, কিছু গোপ্য বস্তু আছে।
4: মা, মা গো, এবার অনুমতি করুন, আমরা তাহলে উঠি। কে যাবে তো করুন না,
5: চলো চলো। একটা কথা বলি মা, এতকাল তো কত কিছু মেনে চললে, ফল কিছু পেলে, শেষ বয়সে বর্তির কাছে থাকবে, ভালোই থাকবে। বর্তির তো বয়সও হচ্ছে মা, তোমার চুচি বাই গোবর গঙ্গা জল এবার এগুলো একটু কমাও মা। নাও চলো গো, চলো।
1: তোরাই মার বসে থাকছিস কেন? ওঠ, করুণা বলে গেল শুনলি না, শেষ বয়সে মা বর্দির কাছেই থাকবে, ভালোই থাকবে।
0: এবার বুঝতে পারছেন নন্দদা কেন আমি বলেছিলাম সবাই এর সঙ্গে একটা আলোচনা করে সিদ্ধান্তটা নিয়ে ভালো করতেন? তবে করেননি, ঠিক আছে, মাকে নিয়ে এসেছেন সেটাও ঠিক আছে। একজন শেষ বয়সী বিধবা মানুষ ধর্ম কর্ম পুজো পাঠ নিয়ে আছেন, থাকুন। আমি কিন্তু দায় দায়িত্ব শেয়ার করতে রাজি আছি। দিদি চলি।
5: সবই করুণার জন্য, প্রথম দিনই মাকে উপদেশ না দিলে ওর পেটের ভাত জমছিল না। এখন যাই।
3: তোদের বড় লজ্জায় ফেলে দিলাম না রে পুনি।
1: না না না মা,
3: কথায় বলে না ভাগের মা গঙ্গা পায় না, কিন্তু সে তো মরলে, আমার আর গঙ্গা পেয়ে কাজ নেই রে। পোড়ার মুখ জম তো আমাকে চোখে দেখে না, কি মার কণ্ডেও পেরোমায়ু দিয়ে যে আমাকে সংসারে পাঠিয়েছিল, কপালে মরণ নেই আমার।

0: দাদারা দিদিরা,
1: ও মা দীপেন, তুমি
0: আর সব কোথায়? ছোট দি,
1: আর সব কোথায় মানে ভেতরে ঘরে যাবে তবে তো বলবো, এই ঘরে কি আমরা থাকি?
0: কার ফ্ল্যাটে যাবো ছোট দি? দরকার তো আমার সবাইকেই, আপনাদেরই মা, ভালো কথা, নন্দদা এনেছে তাও ভালো কথা, আপনাদের এখানে মাস ছয়েক ছিলেন খুব ভালো কথা, কিন্তু বলা নেই কওয়া নেই, দিলেন আমার কাছে পাঠিয়ে।
1: ও মা, আমরা কেন পাঠাতে যাবো ভাই? তোমার বই এসেছিল মাকে দেখতে, তো যাওয়ার সময় বললো মা কিছুদিন আমার কাছে থাকবে, তাই
0: ছায়ার কথা ছাড়ুন তো ছোড়দি, মোস্ট ইম্প্র্যাকটিক্যাল ওম্যান, মাকে দেখে গিয়ে সে কি মন খারাপ তার? দিন রাত কানের কাছে শুধু ভেজর ভেজর করেই চলেছে, পেটে বায়ু, দামনা ফুড়েছে, হাঁটুতে জল, জানো মার বেশি দিন নেই।
1: হ্যাঁ, তা মিথ্যে তো কিছু বলেনি, তোমার ওখানে যাওয়ার মাসখানেক আগেই হাঁটু ফুলে এই নার্সিংহোমে রেখে অর্থোপেডিক সার্জন দিয়ে হাঁটুর সে জল বের করতে হয়েছিল।
0: সে কি?
1: হ্যাঁ,
0: আবার যে মহিলা, সরি সরি, আপনাদের মার হাঁটু ফুলেছে, সর্বনাশ, আবার নার্সিংহোম, আবার সার্জন, এ যে দেখছি জাদু সম্রাট পিসি সরকারের সেই ওয়াটার অফ ইন্ডিয়া, জল আর কুড়োয় না। আচ্ছা, মাঝে মাঝে এরকম হয় নাকি?
1: মার একটা হিসেব আছে, 10-12টা পূর্ণিমা অমাবস্যা গেলেই হাঁটু ফোলা শুরু হয়।
0: আচ্ছা দিদি, একটা ধাঁধার জবাব দিতে পারেন, আপনার মার ঠিক ঠিক বয়সটা কত?
1: যা, এটা আবার ধাঁধা হলো নাকি?
2: আমি এই বাড়ির বড় জামাই, আমার কাছে শোনো, মার জন্ম তারিখ বলার কায়দাটা তো তোমরা জানো, সাল খ্রিস্টাব্দ কিছুই নেই, অনলি রেফারেন্স। সেই যেবার কলকাতায় বোমা পড়লো, সেই যেবার দামোদরের বন্যা হলো, বজ্র ঠেলা, দামোদরের বন্যা কি একবার হয়েছে? তারপর আরো আছে যে বছর শ্বশুর মশাইয়ের প্রমোশন হলো, এমনই তালগোল পাকানো যে হিসেবটা তিনি দাখিল করলেন, তাতে দীপেনের বিয়ের সময় ওর বউ অর্থাৎ আমার ছোট শালী

0: দাঁড়ায় মাত্র 3 বছর।
1: নমস্তে নমস্তে নন্দলালজি।
0: আসুন আসুন মিস্টার ঋতু ভাই। এই তোমরা ভিতরে গিয়ে গল্প গুজব করো, দিবেন একবারে খাওয়া দাওয়া করে যাবে কিন্তু।
2: হ্যাঁ ঠিক আছে।
0: যাক তাহলে আপনার আসার সময় হলো মিস্টার।
1: আরে আরে দাদা, আপনি আমাকে জাস্ট ঋতু ভাই বললেই হবে। খুশি কি বাত শুনেন, পাতি পুকুরে আমার ফিলার টুটে গেল, দানার দেন 5 ফলর। কাম কাজে ফেসে থাকি নন্দলালজি, তাই আশা হয়নি। বলেন বলেন আপনার শ্বাস কেমন আছে?
0: ভালোই আছেন, কিন্তু আপনাকে বলি ঋতু ভাই, এই উইডো শাশুড়ি ইন জামাইজ হাউস ইজ নাথিং বাট এ উটকো ঝামেলা।
1: ডিস্কো উখারনা আসান নাই, মতলব গর্দান থেকে ওকে নামাতে পারছেন না, তাই তো? এদিকে আমার বখেরা শুনবেন, পুলিশ পিছনে পড়ে গেল।
0: কেন পুলিশ কেন?
1: এই যে নন্দলালজি, নিন নিন আপনার রসিদটা নিন, পার্কে ফেক দিজিয়ে, বাস কিছু সবুত রইল না।
0: থ্যাংক ইউ ঋতু ভাই, থ্যাংক ইউ।
1: আরে থ্যাংকস তো আমি আপনাকে দিব নন্দজি, বখরা উখরনা এটা বহুত বড় সার্ভিস, আপনি আমাকে সেই সার্ভিস দিয়েছেন,
0: তার জন্য তো বড় পেমেন্টও আপনি করেছেন।
1: আচ্ছা নন্দলাল বাবু, আপনার ফ্ল্যাট কি চলে, গ্যাস না গুল কয়লা?
0: গ্যাস, কিন্তু কেন?
1: আপনার মিসেস কে একটু ডাকতে পারেন।
0: ওই ওই তো এসে গেছে এসে গেছে।
3: হ্যাঁ কি বলবেন বলুন।
1: ম্যাডামজি একটা তোলা উনান জোগাড় করতে পারেন?
3: হ্যাঁ আমাদের ফ্ল্যাটেই তো আছে, মা এনেছে না?
1: হ্যাঁ ওই চুলহাতে আমার দেওয়া নোটের বান্ডিল গুলো সব জ্বালিয়ে দিবেন, আর উসকা ভস্ম ভি রাখবে না, সব জালি নো।
3: হ্যাঁ
1: সালা আয়া হামসে টক্কর লেন, চলে
3: কিরকম করছে আমার, কি সর্বনাশ হয়ে গেল রে।

0: দাদারা দিদিরা, এবার কিন্তু আমাদের উঠতে হবে।
1: সে তো ঠিকই, এতটা পথ মোটর বাইকে করে যাবি?
2: পূজা রাফ চালায়, আমার ভীষণ ভয় করে।
1: তা তোমরা কবে আসছো দীপেন?
0: দেখি
1: ফ্ল্যাটটা ফাঁকা পড়ে আছে, কেমন যেন লাগে।
3: দেখো আজ মরলে কাল হবে দুদিন, দেখতে দেখতে দু বছর হয়ে গেল, নন্দদা চলে গেছে। এই বয়সে বড়দিকে একাই ফ্ল্যাটে থাকতে পারত, মিঠুর কাছে বাঙ্গালোরে চলে গেছে, ভালোই করেছে।
4: হ্যাঁ, এটাও বেশ বুদ্ধিরই কাজ করেছে। এই যে ফ্ল্যাটটা দীপেনের কাছে বিক্রি করলো, তা এটা আর কতদিন ফেলে রাখবে ছায়া? এবার চলে এসো।
2: আসতে তো ইচ্ছে করে খুবই, তবে কি একটা কথা বলবো প্রদীপদা? আপনারা সবাই রয়েছেন, মেজদি ছুটিও রয়েছে।
5: কি বলতে চাস সেটা বল না।
2: বলছি কি, এর মধ্যে দুবার আমাদের কাছে থেকে এসেছে, আমার যেন দুম করে মাকে বারাসাত পাঠিয়ে দিও না।
3: এটা কি বললে ছায়া?
2: আমাকে তো কথাটা শেষ করতে দিন মেজো জাম্বু।
3: আচ্ছা বলো বলো।
2: আমি তো মার দায়িত্ব নেব না এ কথা বলিনি। এই সেই পেপারটা এনেছো তো?
0: হ্যাঁ হ্যাঁ এনেছি।
3: তোমাদের মাথায় কি কোনো বিকল্প আইডিয়া এসেছে নাকি?
4: তার আগে আমার একটা কুইজ আছে। বাঙালি হিন্দু নিষ্পুত্রক বিধবার দীর্ঘতম আয়ু কত?
0: আমি বলছি, যতদূর জানি সেটা 121 বছর।
4: বাপরে, সেক্ষেত্রে যদি তেমন কিছু ঘটে তখন তো মনে নেই।
2: আজে বাজে কথা বলবে না তো প্রদীপ দা। কই দাও, পেপারটা দাও না।
0: হ্যাঁ এনো।
2: হ্যাঁ মেজজামু, একটু আগে বলছিলে না কোনো আইডিয়া আছে কিনা, এই যে শোনো, বৃদ্ধাবাসী সুলভ স্থান, শুধুমাত্র মহিলাদের জন্য, পরিবারের এজমালি গলগ্রহ স্বরূপ বৃদ্ধারা ইহাতে অগ্রাধিকার পাইবেন, নাম মাত্র এককালীন প্রবেশ মূল্য, আজীবন মাস মাস দেও কিছু নাই, যোগাযোগ সুফল ঘোষাল

0: ঠিকানা, টেলিফোন নম্বর সব দিয়েছে।
1: তা কবে যেতে হবে আমাকে?
0: মা, তুমি আবার কখন এসে দাঁড়ালে?
1: মেয়ে মানুষের পোড়া কপাল, খালি ঠাই নাড়া আর কচুরি পানার মতো শুধু ভেসে ভেসে চলা। মেয়ে হয়ে জন্মানোর পর এক্কা দোক্কা খেলার জীবন শেষ না হতেই মা বলল, আর নয়, এবার বড় হয়েছ, সব মেয়ের মতো একদিন আমারও বিয়ে হলো।

0: বাড়িতে অনাদার কিছু ছিল না, ভালোই থাকতে পারতাম সেখানে, কিন্তু বাবা মাই একদিন সেখান থেকে উপরে আনলো আমাকে। তারপর বাবা গেল, মাও গেল একদিন, কপালের ফেরে সেই পাতিপুকুরের বাড়িতেও ঠাঁই হলো না আর আমার। পেটের সন্তান তোরা, হ্যাঁ তোরাও আজ ভয় কাঁটা হয়ে আছিস, বুড়ি মাটা যদি সহসা না মরে, ওরে ওরে আমার মতো দুঃখী মারা সত্যি রে জমেরও রুচি। দে বরং ওই বৃদ্ধাবাসেই পাঠিয়ে দে আমাকে, খালি বলতো কবে যেতে হবে, বল কবে কবে যেতে হবে আমাকে, কবে?
1: বস, বৌমাই রান্না দে।
2: আসলে হয়েছে কি মা?
1: থাক বাবু, আর শুনতে চাই না।
2: বান্টিটা জানো মা, রুমিকে না কিছুতে আসতে দিল না, আমাদের সঙ্গে আসার জন্য এমন বায়না ধরলো।
1: বাহানা বানাস না, কিছু
2: বাহানা করছি না মা।
1: বান্টিকে সঙ্গে নিয়ে তো আসতে পারতো রুমি, ওকে নিশ্চয়ই বলিস নি যে আমি ওর রানী মানে ঠাম্মা এই প্রমিলা বৃদ্ধাবাসে আছি।
2: কিন্তু মা, আমরা তো তোমাকে ওল্ড এজ হোমে পাঠাইনি।
1: তোরা আমাকে কেন পাঠিয়েছিস, এ কথা আমি বলেছি তোদের?
2: না,
1: আমি কি সেই মা যে ছেলে বউয়ের হাত তোলা হয়ে থাকবো? এই যে বাবা, প্রতি সপ্তাহে একবার করে মার পায়ের ধুলো নিতে এই প্রমিলা বৃদ্ধাবাসে আসছো, সে কি তোমাদের ওই ভক্তির পরাকাষ্ঠা দেখাতে? শোনো, রুমিকে বলে দিও কোর্টের অর্ডার অনুযায়ী ওর নিয়মিত এখানে আসার কথা, এই কো আসেনি, তেমন বুঝলে না মহামান্য আদালতকে সব জানিয়ে দেব।
3: কি হলো মালু দিদি?
1: তোমাকে আবার কি বললাম?
3: ও আমাকে নয় তাহলে, বুঝেছি। দিদি, তা তোমার হাঁটুর ব্যথাটা গেছে?
1: মরণ, আমার আবার হাঁটুর ব্যথা কবে হলো?
3: ও, তোমার নেই, তাহলে আমারই ভুল হয়েছে। তাহলে যাই, আমি আবার ওদিক চাই যাই।
1: অমিত ডাক্তার পবন মণ্ডল আমাকে জমের মতো ভয় করে চলে। আগে ভাবতাম আমি মা, সবাইকে আদর যত্ন করব, ভালোবাসবো, কিন্তু তুই আমার পেটের সন্তান হয়ে আমার সে ভুল ভেঙে দিয়েছিস। শোন,
2: হ্যাঁ মা,
1: বান্টিকে একদিন অন্তত নিয়ে আসবি এখানে, কবে আছি কবে নেই ওকে আমি কিছু বলে দিতে চাই।
2: মা, একটা কথা বলবো, আসলে মাসখানেক আমরা বাড়িতে থাকবো না, ওই একটু বেড়াতে যাবো আর কি, ওই সিঙ্গাপুর মালয়েশিয়া।
1: তার মানে এই কদিন পদধুলে নিতে আসতে পারবে না, তাই তো?
2: বলছিলাম কি, যদি অ্যাডভান্স দিয়ে দাও, এতে যদি একটু পারা খাও। মা,
1: কি আছে ওতে?
2: ধুলো, পরিষ্কার পিওর এক মুঠো ধুলো মা।
1: বানকেলে দেখতে পারত ওর বাবার কি মাতৃভক্তি।
2: মা, তুমি বান্টিকে কি বলবে বলছিলে আমাকে যদি বলে দাও, আমি ওকে গিয়ে বলে দেব।
1: বান্টিকে বলবি ও বড় হয়ে যেন তোর মতোই হয়, কিছুতেই যেন মাকে শান্তিতে থাকতে না দেয়, রুমি যেন তার নিজের হাতে সাজানো বাড়িঘর ছেড়ে এরকম ওল্ড এজ হোমে এসে ওঠে। আমার খুব ইচ্ছে অনেক অনেক দিন বাঁচার, ভাবতে ভালো লাগে এই প্রমিলা বৃদ্ধাবাসে আমি আর রুমি একসঙ্গে বাস করছি।

0: গুড মর্নিং। হ্যাঁ, প্রমিলা বৃদ্ধাবাস থেকে বলছি। হ্যাঁ, না, ভালো কথা।
1: মা, আমি তাহলে?
0: হ্যালো,
2: এসো।
0: সে কি, কোথাকে বলছেন বলবেন? তার মানে দেখেছেন দিদি, একেবারে নিয়ে চলে এসেছে।
2: কি নিয়ে এসেছে?
0: ওল্ড বিধবা লেডি, ফের অ্যাডমিশন।
2: এসে তো ভালোই করেছে, তোমার তো তিনটে ফ্লোরে ঘর খালি আছে, তাই না?
0: প্লিজ দিদি, ওগুলো হলো বিজনেস সিক্রেট।
2: ঠিক আছে, আমি একটা রুমে যাচ্ছি।
0: গেল সব ঠান্ডা হয়ে, ব্রেকফাস্ট করেননি, কখন আপনার রুমে দিয়ে এসেছে? হ্যালো, হ্যাঁ শুনুন, আরে সব কিছুরই তো একটা মানে সিস্টেম আছে, তাই ডিটেলে আলোচনা করতে হবে। মহিলার সব দিকেই নজর, খালি খবরদারি। না না, আপনাকে নয়, আপনাকে নয়, আসলে এদিকেও একটা চলছে কিনা, তাইতেই কি বলবো, ওই ক্রস কানেকশনের মতোই আর কি।

0: না, এখন আনবে না।
1: কজন?
0: মাই গড, না না, প্রথমে একজনই আসুন। নিশ্চয় নিশ্চয়, উনি তো আসবেনই।
2: ক্লায়েন্ট দাদা?
0: এই যে, এর মধ্যে রাউন্ড দেওয়া হয়ে গেল। এই জন্যই না দিদিরা তোমাকে হ্যাটা করে, বুঝলে?
2: না না না, দিদিরা নয়, বরুণ দিদিদের সর্দারনি ওই মালতী দাস, এই হোমের সিনিয়র মোস্ট বোর্ডার। কবে এসেছে ভাবুন তো। কি হেলথ! এই বয়সি মহিলাদের কয়েকটা ব্যাধির তো বাধা, হাইপার টেনশন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, অস্ট আর্থারাইটিস, ওডন্টাইটিস,
0: সেটা আবার কি,
2: দাঁতের গোড়া ফোলা, এসবের কোনোটাই কিন্তু মিসেস দাসের নেই।
0: আরে বিদ্যে ফলিও না তো, যে একবার ঢুকছে এখানে সে আর বেরোবার নামই করছে না। এই তুমি কিসের ডাক্তার হে? দেশের বাড়ি থেকে তুলে এনে এত বড় একটা হোমের রেসিডেন্ট মেডিকেল অফিসার বানালাম তোমাকে, অথচ গত দু বছরে একটা ডেথ নেই কেন? হোম লসে রান করছে সে খবর রাখো। ওই বোধ হয় পার্টির লোকজন এলো।
3: নমস্কার।
0: নমস্কার।
3: আচ্ছা, আপনি তাহলে সুফল ঘোষাল? আমি দীপেন, সরি, ডি কে চ্যাটার্জি, এর মার ছোট জামাই আমি। আরো দুই মেয়ে আর দুই জামাই অপেক্ষা করছে আপনাদের ভিজিটার্স রুমে।
0: তা এই ভিজিটার্স রুমখানা কেমন দেখলেন? ভালো ব্যবস্থা করে নি, রুম রেন্টও খুব চিপ।
4: ঘরেরও ভাড়া?
0: ভাড়া নিয়েই ভাবছেন ম্যাডাম, কমফোর্টটা দেখলেন না?
4: দিদি জামাইবাবুদের আসতে বলি তাহলে সবাই কস্ট বেয়ার করবে তো, তাই কার নামে হবে, কে কত দেবে, এসব ঠিক করা দরকার।
2: আরে ওর সব পরের কথা, তার আগে দেখতে হবে আপনার মাকে। ওনার নামটা কি জানো?
4: শৈলবালা গাঙ্গুলি।
2: হ্যাঁ, আগে দেখতে হবে শৈলদি অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করেছেন কি না। দিদি আপনি শুয়ে পড়ুন তো, হাঁটুতে ব্যথা, দাঁড়া জোর করে তুলবেন না, আমি শুয়ে দিচ্ছি। দেখি দেখি দেখি, খুব সাবধান খুব সাবধান। দিন
3: কি দেবো?
2: আরে ওই টেস্টের কাগজপত্র, মানে ব্লাড সুগার ফাস্টিং,
4: সে তো অনেক, 250 হবে।
2: কি সাংঘাতিক! আর বিপি,
4: ব্লাড প্রেশার তো, সেটাও খুব হাই।
3: দাঁড়ান দাঁড়ান, আপনাদের বিজ্ঞাপনে তো এসব লেখা ছিল না? ছিল, কোথায়?
0: আপনারা লক্ষ্য করেননি?
3: কোথায় সেটা দেখান।
0: ওই যে পেপারটা ঘুরিয়ে ধরুন।
3: হ্যাঁ
0: হ্যাঁ, চোখে পড়ছে একটা অ্যাস্টারিস্ক, তারকা চিহ্ন,
3: কোথায়?
0: খুব ছোট্ট করে। দাঁড়ান দাঁড়ান, এই নিন ম্যাগনিফাইং গ্লাস।
4: কি লিখেছে?
3: এসব নকরাজি ছাড়ুন তো।
4: কি দেখলে সেটা আমাকে বলবে তো?
3: ওনাদের সুপক্ক বৃদ্ধা চাই।
4: আর কত পাকা জান আপনারা, মার বয়স তো 90 পার হয়ে গেছে।
2: আপনি উঠবেন না, আপনি উঠবেন না, একবার হা করুন তো দিদি। ঠিক আছে ঠিক আছে, এইবার চুপচাপ শুয়ে থাকুন, আর আমাদের যে কথাবার্তা হচ্ছে তা শুনতে পাচ্ছেন তো?
4: কিছুই শোনে না, অথচ সবইতেই হুঁ, তুমি না হাড় কালা।
2: তাতেও হুঁ, বয়স কত যেন বললেন ম্যাডাম?
4: 90+।
2: আপনার ভুল হচ্ছে না তো ম্যাডাম?
4: আমার মা, তার বয়স বলতে আমার ভুল হবে?
0: ডক্টর মন্ডল, নো ফার্দার আর্গুমেন্ট প্লিজ, ক্রস ভেরিফিকেশন করে নিলেই হবে, ফোনে খবর দিয়েছি, আসছে।
3: মিস্টার ঘোষাল, আপনাদের মতলবটা কি বলুন তো, পার্টি ফিরিয়ে দেওয়ার বাহানা করছেন নাকি?
0: এই মা, ছি ছি ছি ছি, এ আপনি কি বলছেন মিস্টার ইয়েলা? ওই দীপেন বাবু, হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই তো এসে গেছে।
5: সরি সরি, একটু দেরি হয়ে গেল, আপনি তো ফোন করে আসতে বলেছিলেন।
0: হ্যাঁ
4: মেজাম্বো, মান 90 হয়েছে না?
5: না,
0: এই দেখুন বেরিয়ে আসছে আসল কথা।
5: ছায়া সেদিনের মেয়ে, মার বয়স কত কি বলবে, আমার বিয়ে হয়েছে 42 বছর হলো, তখন ওর মায়ের বয়স ছিল 52-53, তার মানে হিসেব মতো 90 ছিল বছর 2-3 আগে,
2: অথচ একটা দাঁতও পড়েনি।
5: ব্রিটিশ আমলের জিনিস দাদা, কি সহজে পড়ে।
3: আচ্ছা সুফল বাবু, এই আপনাদের আটকাচ্ছে কিসে বলুন তো, দাঁতে? ঠিক আছে, এখন নিয়ে নিন, কথা দিচ্ছি দাঁত আমরা তুলে দেব, এট আওয়ার ওন কস্ট।
2: দেখি দেখি দেখি শৈলদি, দেখি আর একটু কাত হতে হবে, ব্যাস ব্যাস ব্যাস ব্যাস ব্যাস ব্যাস, পিত্তা একটু দেখবো। দেখি আমার স্টেথো,
6: এই যে আমার হাতে স্টেথো, কাজে নিয়ে বেড়াই সাজানো ডাক্তার জানে নাকি? ওঠো ওঠো,

0: বেঁধে দিচ্ছি। এই তুমি সব সরো দেখি, এবার একটু প্রাইভেসি চাই, তোমরা বাইরে যাও, দেখবে কেউ যেন ভেতরে না ঢুকে পড়ে।
1: চলুন সবাই একটু তাড়াতাড়ি করবেন।
0: নাম কি আপনার?
2: শৈলবালা।
0: এখানে কিন্তু আমরা সবাই দিদি, উঠে বসতে পারবেন তো শৈলদি?
2: হ্যাঁ খুব পারবো। আপনাকে দেখে মনে বল পাচ্ছি, এতক্ষণ ধরে যে কি নরক যন্ত্রণা ভোগ করছিলাম। মালো দিদি, মেয়ে হেঁকে বলল, মা তুমি হার কালা। আমি বুঝলাম ষাটে বলছে কালা সেজে থাকো।
0: ওগুলো বুঝি মেয়ে জামাই? জোড়া তিনেক দেখলাম,
2: ছেলে নেই।
0: থাকলে হতোটাই বা কি, সব স্বার্থপর বদমাশ, হার্টলেস একটা ক্লাস, সে ছেলেই হোক আর মেয়েই হোক।
2: আপনাকে দেখলাম সবাই এখানে বেশ সমীহ করে, তাই বলছি মালতী দিদি ভাই একটা উপকার করুন আমার, মোটে আমার 90 হয়নি, ওই মেয়ে জামাইরা বাড়িয়ে বলছে, দেখবেন আমাকে যেন ফিরিয়ে না দেয়।
0: ঠিক আছে ঠিক আছে, আমি দেখব।
2: পরের ছেলেরা দোষ দেব কি বলুন, ছোট জামাই দীপেনকেই রাত দিন দাঁতে পিষছে আমার ওই পেটের সত্তর ছায়া। বলে কি জানেন, বলে এ হচ্ছে অমরত্বর বর পাওয়া আমাদের পৌরাণিক মা, গেরুয়া পরিয়ে হাতে ত্রিশূল ধরিয়ে ছেড়ে দাও।
0: কিন্তু তবুও বলবো শৈলদি, এখনকার সব মেয়ে কিন্তু এরকম নয়। একটা মেয়েকে দেখেছিলাম জানেন, ওহ ভাবা যায় না, বড় চাকরি করতে করতে বিয়ে হলো, কিন্তু বিয়ের আগেই শর্ত করিয়ে নিল যে আমার মাইনে থেকে মাস মাস 10,000 টাকা আমার মাকে দেব।
2: বাবা, যা যেমন কপাল দিদি, আমাকে যদি ওরা বিড়াল পার করে দিতে না পারে, যদি ফিরে নিয়ে যায় না, তাহলে তাহলে আমি আর হয়তো বাঁচব না। ছোট মেয়ে আমাকে পিটিয়ে মেরে ফেলছে।
1: আর
0: কি জানি সেটা ক্রমশ প্রকাশ্য। এই শোনো, ওই ভদ্রমহিলার বয়স নিয়ে এত ঝামেলা করছো কেন? বয়স দিয়ে কি দল খাবে? মহিলা নানা জটিল রোগের ডিপো, প্রায় অর্ধমৃত, এ তো বেশি দিন টিকবেই না।
1: বুঝছেন, এই পবন, শৈলদির লোকজন সব ডাকো।
3: আপনারা আপনারা সব চলে আসুন, চলে আসুন। আরে এদিকে এদিকে
1: আসুন আসুন আসুন। শুনুন, ওয়েটিং রুমের রেন্ট আর আপনাদের দিতে হবে না, বুঝলেন? আর ওই টিফিনে লুচি অ্যান্ড কফি দিয়েছে না, ওটাও আপনাদের জন্য ফ্রি।
0: তোমরা কথা বলো, আমি ততক্ষণে শৈলদিকে হোমের ভেতরে নিয়ে যাই। শৈলদি উঠে আমাকে ধরে ধরে হাঁটতে পারবেন কি?
1: আবার আপনি কেন মালো দিদি? এই পবন,
3: ও অ্যাটেন্ডেন্ট ডাকবো
1: কেন? তুমি কি করতে আছো শুনি?
3: আমি হচ্ছি ডক্টর পবন মন্ডল, এই হোমের রেসিডেন্ট ফিজিশিয়ান। ক্লায়েন্টের সামনে আমার কোনো প্রেস্টিজ নেই।
0: এই শোনো সুফল, শৈলদিকে ফার্স্ট ফ্লোরে দেবে, আমার পাশে রুমটা, চলুন শৈলদি।
4: আমি এদিকটা ধরছি।
0: থাক বাছা, তার দরকার হবে না, তোমরা বরং শেষ পারানির কড়ি গুনে দিয়ে এবার মানে মানে কেটে পড়ো।
4: কি কেটকেটে বুড়ি রে বাবা!
1: আরে আস্তে আস্তে শুনতে পাবে।
4: সাধকের বৃদ্ধাশ্রমে ঠেলে দিয়েছে।
1: ঠেলে দিয়েছে ওনাকে? সেই হিম্মত আছে কারো?
5: তার মানে এ রমণী নারী নয়, ছদ্মবেশী পুরুষ মানুষ।
1: বিলক্ষণ, নিউ টাউনে বিশাল বাড়ি, স্বামীর অগাধ টাকা, তিনি যেই চোখ বুঝলেন, ছেলে বলল বাড়ি আমার নামে লিখে দাও, ছেলে আর বউ মিলে যেই মালতীর দিকে পেশার তাল করেছে।
6: এইবার মনে পড়েছে, মার ছেলেতে মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, তাই না? তাই না?
1: হ্যাঁ ঠিক ধরেছেন। ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন, মামলা কিন্তু ছেলেই করেছিল। মালতীদি বলল এ ছেলে বউর সঙ্গে আমি থাকবো না, বৃদ্ধাশ্রমে চলে যাব স্বামীর টাকায়, বাড়ি আমার নামে। ছেলে বউ সেখানে থাকতে পারে, কিন্তু তার জন্য রীতিমতো প্রতি মাসে আমাকে ভাড়া দেবে। ছেলের উকিল অনেক আবেদন নিবেদন করে সেটা মকুব করিয়েছে। জজ সাহেব রায় দিলেন, শ্রীমতী মালতী দাস যেখানেই থাকুন, তখন অলরেডি উনি আমাদের হোমে চলে এসেছেন, ছেলে বউ প্রতি সপ্তাহে একবার তার চরণধুলি নিতে বাধ্য থাকে।
7: ওই ওই শ্রী চরণেষু মা দিয়েই জজ সাহেবকে ভেজালো।

0: মহিলার বেশ এলে মাঝে বলতে হবে।
1: আমরা হলে পাত্র,
2: এবার বলুন তো কার নাম লিখবো, মানে শৈলদিকে কে হোমে রাখছেন?
1: শুনুন, রাখছি আমরা সবাই।
2: আপনারা সবাই, মানে ওই এক দুই তিন চার পাঁচ ছয়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কন্ট্যাক্ট পার্সন একজন হলেই যথেষ্ট। তাহলে এককালীন টাকাটা কে দিচ্ছেন?
3: টাকার অঙ্কটা কত আগে তো শুনি।
2: বেশি নয়, ড্যান চিপ, মাত্র ৬ লাখ।
1: ৬ লাখ!
2: তাহলে আপনার নাম লিখছি, কেয়ার অফ শ্রী দীপেন্দ্র কুমার চ্যাটার্জি। নিন, এখানে সই করুন। আবার বলে রাখছি কিন্তু, এটা কিন্তু প্রফেশনাল অ্যাডমিশন।
3: আমার দাদারা দিদিরা সাকুল্যে 81 বের করেছেন, বাকি থাকে 420। এতটা ভাবতে পারিনি, তবু তো সঙ্গে করেই 2.5 লাখ নিয়ে এসেছিলাম।
2: ওটাই দিন তাহলে। 170 ডিউ রইল, 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হবে কিন্তু।
3: ঠিক আছে, কথা যখন দিয়েছি তখন পাবেন।

0: সুপারদা, সিচুয়েশন যা দাঁড়াচ্ছে, যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতে পারে, তাই আমি বলি কি আগাম জামিন নিয়ে নিন।
1: বলি, অ্যারেস্ট করতে এলেও তোমার কি ছাড়বে?
0: হোম স্টে তো তা ধরুন, এখন কি বোঝা যাচ্ছে যা আমি ডাক্তার? আর সত্যি সত্যি তো আমি পাস করা ডাক্তার নই।
1: আর সেই জন্যই পুলিশ তোমাকে বেশি করে ধরবে, বুঝলে?
0: আপনাকে আগে ধরবে, জেনে শুনে আমার মতো কোয়াক মানে হাতুড়ে কেন রেখেছে?
2: রাধা মাধব, রাধা মাধব, বিবাদ কিসের? কিসের এত বিবাদ? হ্যাঁ, দুজনেরই বৃষ রাশি নরগণ।
1: আবার উদয় হয়েছে রে, ফর্ত বেটাকে।
2: কোনো অঘটন ঘটেছে সুবল বাবু?
3: আহা, পিতামাতার কি দূরদৃষ্টি, নাম রেখেছেন সুফল। এমন নাম কদাচিত শোনা যায়, যেমন বিরল তেমনি সুপ্রযুক্ত। যাতে হাত দেবেন তাতেই সুফল।
0: এই পুলিশ আসছে।
3: পুলিশ কেন, পুলিশ কেন? দেখি দেখি হাতটা দেখি।
1: হস্তরেখা বিচার করতে এসেছে শালা, বুজরুকি মারার জায়গা পাওনি না?
3: বুজরুকি? বুজরুকি মানে? আমি জ্যোতিষ সারণব, গণনাচার্য, গোল্ড মেডেলিস্ট, স্পেশালিস্ট ইন বিধবার আয়ু রেখা বিচার, সেই আমাকে কিনা শালা বলছে?
1: বেশ করেছি, শুধু কি শালা, তুমি একটি আগমার্কা ফেরে পাচ্ছ।
3: আবার আবার আবার অভিহিত গালাগালি। গতবার ভোটারদের গণহস্তরেখা বিচার করে গেছি, আমার বিচার অভ্রান্ত। বলিনি তিনজন বিধবার আশু মৃত্যুযোগ আছে?
1: তার একজনও মরেনি রে।
3: মরেনি? মরবে মরবে মরবে মরবে, মৃত্যুযোগ যখন আছে না মরে যাবেটা কোথায়? তবে দু চার বছর এদিক ওদিক তো হতেই পারে।
1: কিন্তু তোমার মৃত্যুযোগ আজই, পুলিশ যখন আসছে থানায় তো নেবেই, সে যাওয়াটা না হয় তোমাকে খুন করার শুভ কাজ দিয়েই হোক।
3: রাধা মাধব, দুর্যোগ চলছে দেখছি, এখন তাহলে যাই, সুযোগ এলেই না হয় আবার আসা যাবে।
1: কি আহম্মকি না করেছি, একটা বোর্ডার মরে না দলের দলে সুপক্ক, কিন্তু হোমে ঢুকেই দাসাম। যেমন আমার জ্যোতিষী তেমনি আমার ডাক্তার।
0: ডাক্তার কি বোর্ডার মারবে নাকি?
1: হ্যাঁ, সেটা তোমার মতো উপযুক্ত হাতুড়ের বিদ্যায় কুলবে না পাবন, বুঝলে? আসুন স্যার, আসুন।
4: আপনি তো সুফল ঘোষাল, প্রমিলা বৃদ্ধবাসের প্রোপ্রাইটার।
1: আপনি তো স্যার সবই জানেন স্যার। কি বলবো, চা না কফি?
4: নো থ্যাঙ্কস। গত মঙ্গলবার আপনাদের হোমে একটা ক্রিমিনাল কনস্পিরেসি হয়েছে বলে থানায় এফআইআর করা হয়েছে।
1: সবাই মিলে আমাকে ফাঁসাবার চেষ্টা করতে স্যার, সমাজ সেবার শেষে কি না এই পুরস্কার?
4: তা সবাই মানেটা কে কে, নাম বলুন।
1: নাম করব আর তখনই হয়তো পিলপিল করে
4: পিলপিল করে
1: একজন এসে পড়বে। মালতী দাস, পালির গোদা স্যার।
0: আমি যেতে পারি স্যার?
4: আপনি?
1: উনি হলেন ডাক্তার পবন মণ্ডল, হ্যাঁ, এই হোমের রেসিডেন্ট মেডিকেল অফিসার।
4: তাহলে তো আপনার এখানে থাকাটা একান্ত জরুরি।
0: হ্যাঁ, ডাক্তার একসময় ছিলাম ঠিকই, কিন্তু কিন্তু এই যে ঘটনা, তার আগে কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছি। চল্লিশ স্যার।

0: লোকটি দেখছি তো জোকার। আচ্ছা সুফলবাবু, ব্যাপারটা ঠিক কি হয়েছিল বলুন তো।
1: কি আর বলবো স্যার, আমার মনে হয় এটা না, এটা একটা গট আপ কেস। হোমের বোর্ডারদের কমন ইয়ে হচ্ছে ওই হাঁটু ব্যথা, হাঁটু কমজোরি। হ্যাঁ, সে কথা মাথায় রেখে ঘরে ঘরে আমি ওই কলিং বেল বসিয়ে দিয়েছি স্যার।
0: বেশ,
1: বারবার বারবার বলাও হয় একা একা কেউ যেন সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না। বেল টিপুন, অ্যাটেন্ডেন্ট ছোকরাদের কেউ না কেউ দৌড়ে যাবেই, ধরে ধরে সাবধানে ওঠানো নামানো করবে। কিন্তু স্যার বুড়িটা সে কথা শুনলেন না, ছোঁয়াছুঁয়ের বাতিক ছিল, নিজে নিজে নামতে গেছে। তা দেখে একটা অ্যাটেন্ডেন্ট দৌড়ে গেছিল, কিন্তু স্যার তার আগেই টাল খেয়ে উফ, এ হোম স্যার আমি কালকেই ভুলে দেব।
0: সেই ছোকরা যে দৌড়ে গেছিল সে কোথায়?
1: স্যার দৌড়ে গিয়ে প্রায় ধরেও ফেলেছিল স্যার।
0: তাকে ডাকুন।
1: পালিয়েছে স্যার, সে পালিয়েছে স্যার।
0: তার মানে a case of absconding, ব্যাপারটা সন্দেহজনক। মালতি দাসের স্টেটমেন্টের সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু মোটিভটা, আপনি একরকম বলছেন আর উনি একরকম। না না না না, আপনি ডাকুন।
1: কাকে ডাকবো? সে তো পালিয়েছে স্যার, অ্যাবসকন্ডিং।
0: মালতিদি পালিয়েছে?
1: হ্যাঁ, আপনারও মালতিদি? আমার কারাবাস অবধারিত। দিচ্ছি স্যার, ডেকে দিচ্ছি, একটু বসুন।
2: বেটা পালাবে না তো, বসে থেকে কি করব, নিজেই বরং মালতিদিকে মিট করি।
3: দেখেছি বইকি, সব চ্যানেল দেখিয়েছে।
0: এখন তো সর্বত্রই মিডিয়া, 25-30 জন বিধবা বৃদ্ধা মানে সিনিয়র সিটিজেন্স থানার বড়বাবুকে ঘেরাও করে রেখেছে। আর কিছু না হোক, আমাদের পুলিশের দিক থেকে ব্যাপারটা একটু ভাবুন দিদি। বলছি কি, আইন তো যা করবার সেটা আমরা করব, বিধবা ব্যাটালিয়ন নিয়ে থানা ঘেরাও করার ব্যাপারটা মাথা থেকে তারার মালতি দিদি।
3: ঠিক আছে ঠিক আছে, দেখছি ব্যাপারটা।
0: কথা দিলেন কিন্তু মালতি দিদি, চলি বাই।
3: মা তোমার মরেনি
4: কিন্তু ফোনে যে বললো
3: বানানো।
4: হ্যাঁ,
3: ভর্তি বাজে আমি বার করছি। শরীর হয়েছে কি জানো? শৈলদীর তো বডি ব্যালেন্স খুব একটা নেই, গোটা শরীরটাই নৌকর মতো দোলে। তা শৈলদী সিঁড়ি বেয়ে নামছে দেখে একটা ছোঁড়া ধরতে গেল, আর ওই ধরতে যাওয়াটাই হচ্ছে একটা বাহানা।
4: কেন বাহানা? কেন?
3: ধরার ঢং দেখিয়ে কায়দা করে ঠেলে ফেলে দিল
4: ঠিকই,
3: যাতে মরে যায়। আর মরলেই একটা রুম খালি। বলা হয় অ্যাটেন্ডেন্ট, আসলে ওগুলো সব সুফলের পোষা গুন্ডা, চোরা গোপ্তা মারতে পারলে রিওয়ার্ড পায় সুফলের কাছ থেকে। শৈলদীর ব্যাপারটা হোম বলছে অ্যাক্সিডেন্ট, আমরা কিন্তু বলছি অ্যাটেম্প্ট টু মার্ডার।
5: মাকে একবার দেখবো।
3: আহারে, মার উপর একদম দরদ উতলে পড়ছে। তা বাছা, মা যে তোমার হাসপাতালে।
4: হাসপাতালে? কিন্তু কন্ডিশন
3: কিচ্ছুটি হয়নি, হাসপাতালে দিয়েছি কেস স্ট্রং করার জন্য। শৈলদী কি এত সহজে মরবে? এখানে এতগুলো আপনজন পেয়েছে না, টুকুস টুকুস করে ঠিক সেঞ্চুরি করবেই। হার্ট, লাংস, লিভার, কিডনি সব অরিজিনাল পার্টস।
1: এই প্রমিলা বিদ্ধাবাস আমি তুলে দেব, না হলে পুলিশ আমাকে তুলে নেবে। ওরে বাবা, এখানেও
3: খুব হয়েছে, আর নাটক করতে হবে না তোমাকে, আমি যাচ্ছি।
1: ও কি যে জ্বালায় পড়লাম আমি, আমি শনি ঠাকুরের পুজো দেব, না না জমের পুজো দেব। এই এই যে এই যে এই যে আপনি সেই জামাই না? শুনুন, একটা একটা প্রাইভেট কথা আছে আপনার সঙ্গে। হ্যাঁ
4: বলুন।
1: আপনারাও বসুন না, বসুন। শুনুন, হোম একটা ব্যবসা, সেবার ব্যবসা। পুলিশ এসেছিল দেখেছেন তো? দেখেছেন। প্লিজ ব্যবসাটা আমার মাটি করবেন না।
5: আমরা আবার কি করলাম?
1: তা তো ঠিক, সত্যি তো, আপনারা আবার কি করলেন? না না, মানে আমি বলছিলাম কি, যে আপনারা পার্টি ভালো আর শৈলদীপ খুব ভালো মানুষ, হ্যাঁ, কিন্তু খেল খেলাচ্ছে ওই ওই চলে গেলেন উনি। ওয়ান পিস প্রোডাকশন, ঝামু।

0: বিশাল মহিলাটি।
1: আচ্ছা আচ্ছা কি করি বলুন তো?
2: বুড়িকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন হোম থেকে।
0: হ্যাঁ কি বলছেন ম্যাডাম?
3: ঠিকই বলছেন, দরকার পড়লে ফুল ডিপোজিট রিফান্ড করে দিন।
0: গুড আইডিয়া। হ্যাঁ কিন্তু এখন সব ঝামেলা যে ওই শৈলদিকে নিয়ে, হাসপাতাল থানা পুলিশ অ্যাটেম্প্ট টু মার্ডার কেস দিয়ে বুড়ি এফআইআর করেছে। দাদা দাদা আমার একটু উপকার করবেন প্লিজ মিস্টার চ্যাটার্জি, শৈলদিকে আপনারা বরং বাড়ি নিয়ে যান। হ্যাঁ কেসটা তুলে নিন। মনে করুন একদিন আমি ওনাকে ফ্রিতেই রেখেছি। হ্যাঁ
3: ফ্রি? সেটা আবার কিরকম?
0: মানে আপনার 4 কোটি আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি।
2: আমাদের দেয়া পুরো টাকাটা ফেরত?
3: দাঁড়ান দাঁড়ান, একটু পরামর্শ করে নিতে হবে।
0: হ্যাঁ তা করুন করুন, কিন্তু আমি বলছি কি নিয়ে নিন। হ্যাঁ শৈলদীর সময় হয়ে এসেছে তো, আর বেশি দিন ভোগাবে না।
2: কিন্তু আমরা তো মার জন্য 6 লাখ দিয়েছি।
0: হ্যাঁ ওই দুই জামাইবাবুর দেওয়া 1,80,000 বাদ দিন ম্যাডাম।
2: জানতে পারলে জাম্বুরা ছাড়বে আমাদের?
0: প্লিজ ম্যাডাম প্লিজ, বাগড়াল দেবেন না।
3: সুফল বাবু, সাকুল্যে 6 লাখ নিয়েছিলেন না, ফেরত দেওয়ার বেলায় 4 কোটি।
0: 6 লাখ?
3: হুম
0: পুরোটা? এই টোটাল লস হয়ে যাবে মাই ডিয়ার মিস্টার চ্যাটার্জি।
3: সত্যি বলতে কি আমার রিফান্ড নেওয়ার কোনো ইচ্ছেই নেই, নেহাত বিপদে পড়ে আপনি এত করে বলছেন।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই 6 লাখই ফেরত দেবো। হ্যাঁ
2: আর টাকা ফেরত নিচ্ছি, একথা যেন কাকপক্ষীতেও জানতে না পারে।
0: ভাববেন না, তুলে নেবো।
4: হিজমে
0: দিদি,
4: মাকে দেখতে একবারও হাসপাতালে যাওয়ার সময় হলো না তোমার?
0: দিদি একটা সুখবর আছে দিদি, এদের সঙ্গে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়ে গেল। হ্যাঁ এরা পুলিশ কেসটা তুলে নিচ্ছেন।
4: কিন্তু আমার কাছে যে হচ্ছে আরো বেশি জরুরি এবং সাংঘাতিক একটা খবর আছে সুফল, টেলিফোন পেয়ে দৌড়ে আসছি। শৈলদী শৈলদী এক্সপায়ার, মারা গেছে। তবে এই কান্না তোমার মৃত্যু সবার জন্য নয়, মিউচুয়াল সেটেলমেন্ট কিছু অর্থ প্রাপ্তি ছিল বোধহয়।
0: আমার কি হবে মালতী?
4: একটা গাড়ি চাই, বেশ বড় সড় গাড়ি। আমরা 7-8 জন যাব হাসপাতালে, হিন্দু সৎকার সমিতির গাড়ি বলে রাখো, শ্মশানে যাবে।
5: আমাকে নিয়ে চলো না আপনাদের সঙ্গে, মার মুখাগ্নি করার সুযোগটুকু দিন না আমাকে।
4: আমার কাছে খুব কষ্ট হচ্ছে নারী মা, মার জন্য খুব কষ্ট হচ্ছে। জানিস তো এই হচ্ছে জীবন, বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে। কেন যে মাকে জীবন ভোর এমন ভালোটা বাঁচতে পারেনি, তাই না?
5: মাসিমা

প্রমীলা বৃদ্ধাবাস নাটকটি এখানেই শেষ হল। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয় করেছেন সুফল পার্থপ্রতিম নাথ, নন্দলাল স্বপন গঙ্গোপাধ্যায়, রত্তুভাই শেখর দাস, প্রদ্যোত অমলেন্দু ভট্টাচার্য, পবন চঞ্চল মুখোপাধ্যায়, জ্যোতিষী দেবাশিস ঘোষ, পুলিশ অফিসার রূপন দাশগুপ্ত, দীপেন অরূপ কুমার মান্না, প্রদীপ সমীর চরিত, করুণা মৌসুমী মুখোপাধ্যায়, যমুনা কেকা চৌধুরী, ছায়া কাকলি ঘোষাল, মালতী এনা রায় এবং পূর্ণিমা রত্না সরকার।

0: ও শৈল প্রণতির ঠাকুর, সম্পাদনা রফি উদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: এতক্ষণ শুনলেন বেতার নাটক প্রমীলা বৃদ্ধাবাস, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সব কিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানো ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

এখন শুনবেন সংবাদ। আকাশবাণী খবর পড়ছে শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। আসি বিস্তারিত খবরে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণা

0: জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে ফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মধ্যে মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: और दूसरा जमीन में भी उस रूट्स को आपने मजबूती दी है जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी।
0: কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং স্কাইরুট মহাকাশ সংস্থাকে ভারতের প্রথম বেসরকারি অরবিটার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও মহাকাশ অর্থনীতির উল্লেখযোগ্য প্রতিফলন। তিনি আরো বলেন, এর ফলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরো দৃঢ় হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মসের মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
2: आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल एक स्टेटमेंट नहीं है, बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख भी लिया, हमारी सेनाओं का पराक्रम तो हमेशा ही अद्भुत रहा है।
0: প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে ১,৭৮,০০০ কোটি টাকায়, যা ২০১৪ সালে ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন ২,০০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফ এর একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে। এরপর রাজ্যে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্মমৃত্যুর নথিভুক্তকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন জানা গেছে, দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমা সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসা করছে পুলিশ। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যস্তরের মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন কাউন্সিলের আদলেই এই সেলটি তৈরি করা হয়েছে। প্রথমে ৩৪১টি সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়াকে সহজ করে তুলতে চলতি মাসের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ১০০-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গাওয়ান থানার পুলিশ ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা ২,০০০ কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযানে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রায় ৪,২৫,০০০ টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এই মাদক প্রয়াগরাজে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব

0: সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই 3 দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে জানান তিনি।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। সমাজকর্মী সোনা ওয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনা ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই এই পদক্ষেপ। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চারু বাম্মা জানিয়েছেন, তাকে নিরন্তর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল বলেও ডক্টর বাম্বা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আবেদন জানান। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট 21-19 জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে 15-10 এগিয়ে থাকার সময় তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। 31 বছর বয়সী সিন্ধু 2026 শুরু করেছিলেন বিশ্বের 18 নম্বর খেলোয়াড় হিসেবে, এখন তিনি উঠে এসেছেন 9 নম্বরে। আগামীকাল ফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এদিকে আগামীকাল নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম-1 সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। খবর পড়া এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আজকের ব্যান্ডের গান করতে বসে যেটা প্রথমেই মনে হচ্ছে, আস্তে আস্তেই মনে হচ্ছিল রাস্তায়, আপনারাও জানেন চারদিকে এখন বৃষ্টি, বৃষ্টির জল আর খানিকটা খানিকটা কালো মেঘ, খণ্ড খণ্ড মেঘ, যে মেঘ দেখে কবি কোথাও বলছেন যে এই একখণ্ড সাদা কাগজের উপর মেঘ এসে যখন দাঁড়ায় তখন প্রতিটি অক্ষর হয়ে ওঠে এক একটি বৃষ্টির ফোঁটা, শব্দগুলি বর্ষাকাল, গুড়ি গুড়ি বৃষ্টিবিন্দু, অশ্রুর কবিতা, মেঘ ভাঙতে ভাঙতে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে যায়। এরম মেঘ নিয়ে কল্পনা প্রচুর আছে। তো মেঘের কথাই যখন উঠল তখন প্রথমে একটা মেঘের গান শুনেই

এটা ঠিক যে মেঘের আনাগোনার সাথে কিন্তু প্রেমের একটা সম্পর্ক আছে, যে একটু মেঘ করলেই আকাশে, বা সে অবশ্য সেটা আজকে থেকে নয়, কালিদাস তার মেঘদূত কাব্যে পর্বতের ওপার থেকে মেঘকে দূত করে পাঠিয়েছিলেন প্রিয়ার কাছে নিজের শূন্যতা ঢাকতে, আবার বিরহের কাতরতা মিশিয়ে মেঘের ঘন কালোতে চণ্ডীদাস লিখেছিলেন এঘোর সজনী মেঘেরও ঘরটা কেমনে আইল বাটে। তো প্রেমিকের জন্য অন্তরের বিরহের অস্থিরতা প্রকাশের জন্য কবিরাও কিন্তু আশ্রয় নিয়েছেন কালো মেঘের, তাই মেঘের সঙ্গে মেঘের মানে আষাঢ়ের কালো মেঘ বিরহের প্রতীক হিসেবেই চিরকাল কাজ করে এসছে। তো মেঘ প্রেম বিরহ কোথায় গিয়ে যেন একসাথে মিশে যায়। এখন আপনাদের জন্য পরশ পাথরের গান।

কিন্তু শুধু মেঘ দেখলেই তো হবে না, মেঘের সাথে সাথে বৃষ্টিও কিন্তু কম রোমান্টিক নয়। বৃষ্টি, এমনকি মনোবিজ্ঞানীরাও বলছেন, বৃষ্টির সময় প্রকৃতির রূপ এবং আবহাওয়া আমাদের আবেগীয় দিককে গভীরভাবে নাড়া দেয়। বৃষ্টির পর মাটির যে সোঁদা গন্ধ, সেটা মানুষের স্মৃতি ও আবেগকে জাগিয়ে তোলে। তাই মেঘ যেমন হচ্ছে, কালো মেঘ হয়ে সে যদি উড়ে চলে যায় তাহলে কি খুব ভাল লাগবে? তা তো লাগবে না। তাই আমাদের কিন্তু বৃষ্টিও চাই।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 9 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:39। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: এখন জানিয়ে দিই আবহাওয়ার মধ্যাহ্নকালীন খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া কলকাতার আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকবে। বাতাসের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 31.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95% এবং সর্বনিম্ন 78%। মৎস্যজীবী বন্ধুদের জন্য আজ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন খবর। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 অনুরোধের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। বিকেল 4:05 মহিলাদের আসরে শুনবেন নিরুপমা, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। 4:35 আরোগ্য নিকেতন, বিষয় মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ এবং তার চিকিৎসা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্তে।

মাঝামাঝি 20 মিনিটে ক্ষেত খামারের কথায় এই অনুষ্ঠানে বিষয় দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী। আলাপচারিতায় ডক্টর প্রদীপ রায়, ব্যোমকেশ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। আজ শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে বর্ষার বিপদ, এই বিষয়ে বলবেন ডক্টর অনির্বাণ দলুই। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বের পুনঃপ্রচার। শুনবেন তর্জা গান, পরিবেশনায় সুশীল নস্কর এবং সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 7:00 আজ শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। 7:45 শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া। এ অনুষ্ঠানে থাকছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত মিত্র, সম্পাদনায় সৌরভ গুপ্ত। এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্বের পুনঃপ্রচার, প্রযোজনা দুর্বাদে। রাত 8:15 শ্রবণী। এই অনুষ্ঠানে শুনবেন কবি প্রদীপ আচার্য, শেখর বন্দ্যোপাধ্যায় এবং অশোক অধিকারীর কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পল্লবী সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা। রাত 9:45 আলোর সন্ধানে এই অনুষ্ঠানে শুনবেন দৃষ্টি প্রতিবন্ধী প্রকাশকের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন এবং সম্পাদনা করেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহাগ রাগে সেতার বাদন, পরিবেশনায় স্নেহেশ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুরোধের আসর। এই মুহূর্তে আকাশবাণী মৈত্রী যারা টিউন করেছেন সকলকে সুস্বাগতম আজকের অনুরোধের আসরে। অনুরোধের আসরের গান শুনতে শুনতেই কখন যেন দুপুর গড়িয়ে বিকেল, মাদুর বিছিয়ে দেয় খেয়ালই হয় না। খেয়াল থাকবে কেমন করে, বর্ষণ মুখরিত সকাল বিকেল সন্ধে রাত্রি ঝমঝম করে ঝিরঝির করে, এসব এফেক্ট মনের মধ্যে বেজেই চলেছে। এ সময় বেখেয়ালি মন গানের পিছে পিছে পাড়ি দেয়, সুরে মন মজায়, গানের সঙ্গে নিবিড় হয় আর আপন মনে গানের মাঝে খেলাঘর তৈরি করে, যে খেলাঘরে শুধু আপনারই বাস। গান শুধু তো শোনা নয়, পায়ে পায়ে অতীতেও ফিরে যাওয়া, অতীত অ্যালবামে স্মৃতির ঝাঁপি খুলে বসা। সেই অতীতের ঝাঁপি বন্ধ করা কি এতই সহজ? বোধহয় নয়। গানই তো হাত ধরে টেনে আনে এই বর্তমানে, গানের মধ্যে দিয়েই পারাপার করা সহজ হয়। অতীত বর্তমান নিয়ে কত গল্প তৈরি হয়, গান তাকে প্রাণ দেয়। সেই গানে আপনারাও পানকৌড়ির মতো টুপ করে ডুব দিন। চলুন শুরু করি আপনাদের প্রাণের গানের অনুষ্ঠান অনুরোধের আসর। সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়। প্রথম অনুরোধ করেছেন সঞ্জিত পাল। আজকে প্রথম গানে যাই, গৌরীপুর হাওড়া থেকে তিনি অনুরোধ জানিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়েছেন

গানের সুরের ভেলায় পানসি ভাসিয়ে চুপটি করে থাকতে হয়। গান সেখানে কথা বলে, অনুভবের প্রশ্রয় দেয়। চলুন পরের গানে যাই। অনুরোধে অশোক কর্মকার ও পুষ্পরানী কর্মকার, পাত্রসায়ের বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

সমস্ত গান শোনার পর কোনো কথাই বলতে গেলে শব্দ কম পড়ে। নতুনকে কাছে ডাকে, পুরনোকে জড়িয়ে ধরে আরো একবার, কত না বলা অভিব্যক্তি প্রকাশ ঘটে। চলুন পরের অনুরোধে যাই। উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে অনুরোধ করেছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান ও তাপস গিরি। মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

গান শোনাই বলুন বা গান গাওয়াই বলুন, আমাদের অবশ্যম্ভাবী, আমাদের নিয়তি। আর এমন নিয়তির কাছে বারবার নমনীয় হতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন সুদপুর পূর্ব বর্ধমান থেকে বন্দনা সিংহ ও শিশির সিংহ।

গান সে তো কথা বলে, আর আমরা আবিষ্কার করি এ গান যেন আমারই জন্য সৃষ্টি। অনুভবগুলোর অদ্ভুত প্রকাশ ঘটে গায়েনিতে, কথাগুলো সুর তোলে, ছন্দে ছন্দে এগিয়ে যায়, আর সেই মুহূর্তে আঁকড়ে ধরতে ইচ্ছে হয় সেই গানটিকে। পরের গানে যাই। পরের গানটি আশা ভোঁসলের কণ্ঠে শুনতে চেয়েছেন অর্চনা গুঁই, আনখোনা কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে।

অনুরোধের আসরে পরের গানটির অনুরোধ করেছেন শর্মিষ্ঠা মোদক, সুকোমল মোদক, খণ্ড ঘোষ পূর্ব বর্ধমান থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের এই গানটি।

এসব গানের সঙ্গে সখ্যতা চিরকালীন। আজকের অনুরোধের আসরে শেষ গানে যাব, শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন। আমরা শুনতে শুনতে বিদায় নেব আজকের অনুরোধের আসর থেকে। আপনারা আরও বেশি করে চিঠি লিখে অনুরোধ করবেন, ফেসবুক পেজে লিখবেন, ইমেলেও লিখতে পারেন। চলুন শুনে নিই মান্নাদের কণ্ঠে এই গানটি।

শুনলেন অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মহিলাদের আসর। মহিলাদের আসরে শুনবেন নিরুপমা, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলাদের আসরে। আজ মহিলাদের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি আত্রেই সমাজপতি। আশা করি সকলেই ভালো আছেন। বর্ষাকাল গরমের দাবদাহ থেকে আমরা মুক্তি পেয়ে বেশ মজা এবং ফুরফুরে মেজাজে রয়েছি, তাই না? যদিও মাঝে মধ্যে ওই এক পশলা বৃষ্টি আমাদের বেশ খানিকটা বেগ দিচ্ছে, ওই জল পড়ছে, চুলটা একদম বিকায়দা হয়ে যাচ্ছে, আর জামা কাপড়ের অবস্থা না বলেই ভালো। যারা রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি তাদের কিন্তু একটু মাঝে মধ্যে রাগটাই হচ্ছে, তখন মনে হচ্ছে বেশ গরম থাকলেই ভালো হতো, মানে ওই যারা আমার মতো করে ভাবছেন। কিন্তু এই ভালো থাকা খারাপ লাগা সবটা মিলেই আমাদের জীবন, আর জীবনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে সেটা হচ্ছে পরিবার। পরিবারে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের, শুধু পরিবারে না, আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হই, এবং সেই প্রতিবন্ধকতাকে সরিয়ে, প্রতিবন্ধকতাকে পেরিয়ে আমরা অনেকটা এগিয়েও চলি, তাই না? এই কঠিন পথটা সহজ হয়ে যায় যখন পরিবারের কাছের মানুষগুলো পাশে থাকে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় এবং উপযোগী পরামর্শ, তাদের প্রতিনিয়ত সহযোগিতা সব অসম্ভবকে সম্ভব করে তোলে। আর এই জন্যই বোধহয় আমরা এত এত কঠিন পথ এবং যে কোনো খারাপ সময়, কঠিন সময় পেরিয়ে এগিয়ে যেতে পারি। মানুষের ক্ষেত্রে যদি বিবর্তনের কথায় আসি, যে একদম শুরুর দিকে একা একাই ছিল মানুষ, নিজের প্রয়োজনে এদিক ওদিক ঘুরে বেড়াতো, খাবার সংগ্রহ করত, ভয়ঙ্কর জীবজন্তু এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য এবং খাদ্য সংগ্রহের জন্য, সর্বোপরি কৃষি কাজের প্রসারের জন্য তারা দলবদ্ধ হয়েছিল। আর সেই দলবদ্ধতা থেকেই গড়ে উঠেছিল ধীরে ধীরে গোষ্ঠী, এবং তার মধ্যে পরিবার একটি। পরিবার সেই জায়গা যেখানে আমাদের শুরু এবং আমাদের শেষ। স্নেহ, সহানুভূতি, ভালোবাসা এবং পারস্পরিক নির্ভরতার উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি পরিবার। একটি শিশু জন্মাবার পর থেকে প্রতিনিয়ত সে দেখছে, শুনছে, জানছে সবই পরিবারের মানুষদের থেকে। আর তাই একজন শিশুর কাছে পরিবারই তার প্রথম শিক্ষাকেন্দ্র। সামাজিক গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ছোট এবং গোষ্ঠী হচ্ছে পরিবার। ব্যক্তি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে, বেড়ে ওঠে এবং শেষে ইহ জীবনের মায়া ত্যাগ করে চলে যায়। কেবলমাত্র জৈবিক প্রয়োজনে নয়, সামাজিক প্রয়োজন পূরণের জন্যও কিন্তু মানুষ সঙ্গবদ্ধ হন। একটি সুসংবদ্ধ প্রাথমিক এবং প্রত্যক্ষ গোষ্ঠী পরিবার, যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করে, এবং পারস্পরিক নির্ভরতা এবং সহানুভূতি সংবদ্ধতার মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে চলি, এবং আমাদের দায়বদ্ধতা থাকে, আমরা আমাদের রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা এবং ভালো লাগা, ভালোবাসা, আবেগের মাধ্যমে আমরা এক সুতোয় গাঁথা হয়ে থাকি। পরিবারের ধরনের কথায় যদি বলি, তাহলে নিউক্লিয়ার ফ্যামিলির কথা আমরা এখন সবাই জানি, যেখানে বাবা মা তার সন্তানদের নিয়ে গঠিত হয় পরিবার। যৌথ পরিবার একাধিক প্রজন্মের সদস্য, দাদু, দিদিমা বা ঠাকুমা, বাবা মা, কাকিমা, কাকু, পিসি, পিসেমশাই, সবাই মিলে একসঙ্গে থাকা। এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজন, যারা মূল পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু সবাই আমরা যারা একসঙ্গে থাকতে পারি না সেটাও, আর যেখানে মা কিংবা বাবা একা তার সন্তানকে মানুষ করছেন, সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলির কথা। এই হচ্ছে আমাদের পরিবার, আর এই নিয়েই আমাদের জীবন আমরা এগিয়ে চলছি। সবচেয়ে ইম্পর্টেন্ট বা যেটার ক্ষেত্রে আমরা সবথেকে বেশি ফোকাস করি, যে ফ্যামিলি, ফ্যামিলি বন্ডিংয়ের কথায়, শুধুমাত্র যে আমরা একসাথে প্রয়োজনের তাগিদে রয়েছি তা না, ইমোশনাল বন্ডিংটা ভীষণ ভীষণ ভীষণ দরকার। কারণ এখনকার দিনে আমরা এত একাকিত্বে ভুগছি, সেখান থেকে পরিবারই আমাদেরকে বার করে নিয়ে আসতে পারে, এবং পরিবারের মানুষের, তাদের সদস্যদের, পরিবারের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু আমাদের এই কাজে সফলতা আনতে পারে। তাই পরিবারের সদস্যদের পরস্পরের প্রতি ভালোবাসা, স্নেহ, সহানুভূতি এবং দায়িত্ববোধের গভীর সম্পর্কে আবদ্ধ থাকেন। সামাজিকীকরণ থাকে, শিশুকে সমাজের নিয়ম কানুন শেখানো, মূল্যবোধ, সংস্কৃতি, শিল্প সবটাই শেখানো হয় এই পরিবারের মধ্যে থেকে।
আর আর্থিক নিরাপত্তার জায়গা তো থাকেই, যেখানে আমাদের বেসিক নিড, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ করে থাকে। আর পরিবারের সদস্যদের হাসি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন খাটা এবং পরিশ্রমের পর যখন পরিবারের সদস্যদের ওই মুখের হাসি, সেটার কাছে বোধ হয় আর কোনো কিছুরই জবাব বা কোনো তুলনাই হয় না, তাই না? তাই মাঝে মধ্যে যখনই আমরা ছুটি পাই বা আপনারা ছুটি পাবেন, একটু হলেও একসাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে আমাদের। তাহলেই দেখবেন পরিবারের এই ছোট ছোট খুশির মাধ্যমে নিজের ভালো থাকা এবং সঙ্গে সঙ্গে বাকি সদস্যদেরও আমরা ভালো রাখতে পারি। তাই আমি এখন ভাবলাম, আপনারা যদি এখন ওই বেরু বেরু মোডে হয়ে থাকেন, তাহলে সবাইকে নিয়ে একটু বেরিয়ে পড়া যাক। কোথায় আর যাবো কাছে পিঠের মধ্যে? আমাদের কলকাতাই তো ভীষণ সুন্দর জায়গা, সুন্দর জায়গা। বর্ষার কলকাতার রূপ না হয় একটু ঘুরেই আসি অনুপম রায় আর শ্রেয়া ঘোষালের হাত ধরে।

0: তাহলে বেরিয়ে পড়া গেল তো? অন্তত এই চেষ্টাটা তো নিশ্চয়ই হয়েছে, আমি জানি। আমার বন্ধুরা যারা শুনছেন তারা কিন্তু বেশ আমাদের কথা শুনেন, এটা আমার বিশ্বাস। এবং আশা করি আজ না হলেও সেই প্ল্যানিংটা কালকের জন্য অ্যাটলিস্ট হয়ে গেছে, তাই তো? আজ নিরুপমাতে আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি রয়েছেন। আমরা বিশেষত মহিলাদের বিভিন্ন জীবন সংগ্রামের কাহিনী আপনাদের সামনে তুলে ধরি। আজও সেই রকমই এক নারীর জীবন সংগ্রামের কাহিনী শুনব, সরাসরি তার কাছ থেকে। নারী মানেই দশভুজা, নারী মানেই অপরাজেয়, নারী মানেই সব অসম্ভবকে সম্ভব করার অদম্য এক জেদ। সেই রকমই এক নারীর জীবন সংগ্রামের কাহিনীর কথা শুনব। আজ আমাদের মধ্যে রয়েছে প্রিয়াঙ্কা বসু, শুনব সরাসরি তার কথা। দিদি, বর্তমানে কি ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন?
1: আমি এখন একটা বেসরকারি অফিসে ব্যাক অফিসের দায়িত্বে আছি, আর সাথে রান্নাটাকে ভালোবেসে, রান্নাটাকে প্যাশন হিসেবে নিয়ে বেশ কিছু কাজ করছি।
0: এই ব্যাক অফিসের কাজের সঙ্গে কতদিন ধরে যুক্ত রয়েছেন?
1: ব্যাক অফিসের কাজের সঙ্গে আজকে প্রায় 20 বছর, 2006 থেকে শুরু। পড়াশোনার সঙ্গে সঙ্গে এই জার্নিটা আমার শুরু হয়েছে, সেটাকে ভালোবেসে চলছে। রান্নাটা শুরু হয়েছে 2016 থেকে, কারণ 2015 আমার ছেলের জন্ম, ওর জন্যই ভালোবেসে রান্নাটাকে শুরু করা আর কি।
2: আচ্ছা, দুটোকে ব্যালেন্স করে চলা, একটা হচ্ছে ফিক্সড টাইম শিডিউল এবং তারপর একটা নিজের ভালো লাগার জায়গা এবং সেটা প্যাশন হয়ে ওঠা, এই দুটোকে কিভাবে ব্যালেন্স করছেন?
1: প্রথমত বলি, ভালো লাগা যেখানে আছে না, সেখানে সময়টা বোধহয় খুব একটা ফ্যাক্টর করে না, আমি তো মনে করি। এটা আমি যেরকম রান্না নিয়ে যেরকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি বলে, ধরুন আমি অফিস যাচ্ছি, সেখানে যে সময়টা পাচ্ছি, আমি ভাবছি আজকে ছেলেকে কি রান্নাটা করে দিতে পারলে ওর পুষ্টিটাও হবে, আবার ইউনিকও হবে, আবার টেস্টিও হবে। সেটা ভাবলাম, হ্যাঁ, বাড়িতে এসে সেটাকে যখন আমাকে রান্না করতেই হচ্ছে, সেখানে তখন সেটাকে এক্সপেরিমেন্ট করলাম।
2: আচ্ছা, এরপর জানতে চাইবো ছোটবেলা কোথায় কেটেছে, বড় হয়ে ওঠা, পড়াশোনা সবটা।
1: ছোটবেলাটা কেটেছে আমার একদমই গ্রামে এবং যৌথ পরিবারে। গ্রামটা ছিল উপর হাওড়া জেলার উদয়নারায়ণপুরেরও ভেতরে একটু, মানে পড়াশোনাটাকে যে গ্রামে বলে সেখানে হবে না। ইনফ্যাক্ট আমার মাও বিয়ের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছেন, এতটা

0: আমাদের বাড়িতে পড়াশোনাটাকে প্রাধান্য দেওয়া হয়। তো সেরকম ভাবে প্রচুর আদর আবদার আল্লাহতে বড় হয়েছি, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে, স্কুলিং সমস্ত কিছু ওখানে। তারপরে এইচএস কমপ্লিট করার পরে কলকাতায় শিফট করি আমি বাবা মার সাথেই। তারপরে কলকাতায় পড়াশোনা করা, তারপরে তো পড়তে পড়তে আবার শুরু আর একটা নতুন জার্নি। ছোট থেকেই ভাবতাম নিজের জন্য কিছু করতে হবে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। থার্ড ইয়ার যখন, তখনই একটা অপরচুনিটি আসে মিডিয়া হাউস থেকেই। তো সেখানে ফ্রেশার্স কিছু লোকজন নেওয়া হচ্ছিল যারা ভীষণ টকেটিভ, তো সেটাকে কাজে লাগালাম। লাগিয়ে আমি ভীষণ কথা বলতে ভালোবাসি, কথা বলি আর খুব সহজে লোকের সাথে মিশে যেতে পারতাম, এটা একটা আমার প্লাস পয়েন্ট ছিল। তো এই যখন ক্রাইটেরিয়া গুলো দিয়ে পেপারে একটা অ্যাড দেখেছিলাম, চটপট ওখানে অ্যাপ্লাই করি আর হয়েও যায় সেটা। আমি অ্যাঙ্কারিং করতে ভীষণ ভালোবাসতাম, বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানে করতাম। তো সেখানে একটা প্রাইভেট চ্যানেলে আমাকে টিভি শোতে ওদের লোক নিচ্ছিল, তখন সেই সময় নতুন অ্যাঙ্কার খুঁজছিল, নতুন মুখ খুঁজছিল যারা ভীষণ টকেটিভ হতে পারবে, লোকের সাথে মিশতে পারবে। তো হঠাৎ করে এরকম একটা অপরচুনিটি আমার কাছে আসে, তো সেখান থেকে আমি অ্যাপ্লাই করি এবং একটা লাইভ প্রোগ্রামের জন্য আমাকে সিলেক্ট করাও হয়। তো সেখানেই আমার প্রথম জার্নিটা শুরু। সেখান থেকে করতে করতে সেই হাউসেরই পুরো ব্যাক অফিসটার দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে, একদম ফ্রন্ট থেকে ব্যাকে চলে আসলাম। এই জন্য ওই সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যাক বোনে চোট পাই। সেই সময় সোজা হয়ে বসা, প্রচুর দৌড়ঝাঁপ করা, ওই একটা ওখানে স্টপেজ আছে আর কি। হেরে গেলে তো চলবে না, থেমে যাওয়া মানে তো থেমে যাওয়াই, কিন্তু সেখানে কিছু করতে হবে। অবশ্যই খুব সাপোর্ট পেয়েছি আমি আমার ক্যারিয়ার জীবনের প্রত্যেকটা মানুষের কাছ থেকে। তখন তো কলেজে একদম লাস্ট ইয়ার, ফাইনাল ইয়ার হয়েছে যা, সেই লাস্ট ইয়ারটা কমপ্লিট করার সময় আর কি, পরীক্ষার প্রায় দু মাস আগেই এই অ্যাক্সিডেন্টটা ঘটে। আমি প্রায় শুয়ে বসেই পরীক্ষা দিয়েছি এক প্রকার। বেশ কিছুদিন পরে বিয়ে।
1: বিয়ের পর প্রত্যেক নারীর জীবনে কোনো না কোনো পরিবর্তন আসে, আপনার জীবনেও নিশ্চয়ই এসেছে। সেই ক্ষেত্রে ফ্যামিলি কতটা সাপোর্ট করেছিল আপনাকে নিজের কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে?
0: বিয়ের পরও প্রচুর স্ট্রাগল, তারপরে তো এগিয়ে যাওয়া, মানে সেখানে আমি কাজ ভালো সুন্দরভাবেই করছিলাম, কোনো অসুবিধা ছিল না। বিয়ে হয়ে যায় অনেকটাই দূরে, মানে শ্বশুরবাড়ি জলপাইগুড়ি, মানে কলকাতা টু জলপাইগুড়ি সেটা পসিবল ছিল না। এক বছরের মতো ওখানেও জলপাইগুড়িতে থাকার পরেও শিফট করতে হলো আমাকে দিল্লিতে। শ্বশুরবাড়িতেও প্রচুর বিপর্যয়, শ্বশুরের শরীর ভীষণই অসুস্থ হয়ে যায়, সেই সমস্ত ঘটনা, পারিবারিক কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়ার পরে ওখানে চাকরি নিয়ে গেল। তো হাজবেন্ডের সঙ্গে আমিও শিফট করলাম, সেটা 2012-13। কারণ শ্বশুরের মশাইয়ের চলে যাওয়া, শ্বশুর মশাইয়ের অসুস্থতা এবং তার জন্য একটা বিশাল পরিমাণের খরচ সাপেক্ষ একটা ব্যাপার ছিল, অনেক কিছুই আমাদেরকে তখন হারাতে হয়। শ্বশুর মশাইকে তো হারালে আমি, সাথে সাথে ব্যবসা ছিল সেগুলোকেও, কারণ ওনার ভীষণই একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের ওই সময় যেতে হয়েছে। হাজবেন্ড যখন শিফট করলো, আমিও ওখানে শিফট করলাম, ব্যাস। তারপরে আবার ওখানে গিয়ে নতুন করে শুরু করা।
2: তোমার পর থেকে, তারপরে সেই জায়গা থেকে কি দিল্লিতে চলে আসা, মানে শাশুড়ি বা বাকি পরিবারের পরিজনরা কি ওখানেই রয়ে গেলেন?
0: হ্যাঁ, বাকিরা তখন ওইখানে রয়ে গেলেন, আমি আর হাজবেন্ড ওখানে শিফট করলাম। কারণ একদম একটা আননোন পরিবেশে, আননোন জায়গায় গিয়ে তো সবাইকে নিয়ে একদম মানে পড়াটা ভীষণই অসুবিধার। তো সেখানে গেলাম, আর তার মধ্যে যেটা হচ্ছে, আমি দিল্লিতে তো শিফট করলাম কিন্তু আমি একটুও হিন্দি বলতে পারতাম না, কিন্তু ওই যে ভেতরে একটা নিজের মধ্যে জেদ ছিল যে আমাকে পারতেই হবে, জান প্রাণ লড়িয়ে এক মাসের মধ্যে পুরো হিন্দিটাকে রপ্ত করলাম সেই অফিসেই। 2013 থেকে 2022 পর্যন্ত 9 বছর কন্টিনিউ করা ওখানে, আবার অন্য জায়গায় অন্য অপরচুনিটি। তার মধ্যে 2022 ছেলে হয়েছে, ছেলে একটু বড় হয়েছে, তার পড়াশোনা সমস্ত কিছু দেখতে গিয়ে দেখলাম যে আবার ফিরতে হবে।
1: এবার দিদি সেই কঠিন সময়ের কথা জানতে চাইব।
0: সেটা হচ্ছে 2013 দিকে যখন শুরুটা করলাম আবার দিল্লিতে গিয়ে। আমি একদম একটা আননোন পরিবেশে, আননোন জায়গায় গিয়ে তো সবাইকে নিয়ে পড়াটা ভীষণই অসুবিধার। তো সেখানে গেলাম, আর তার মধ্যে আমার একটা মানে ভীষণই মাইনাস পয়েন্ট ছিল, যেটা হচ্ছে আমি দিল্লিতে তো শিফট করলাম কিন্তু আমি

0: হিন্দি বলতে পারতাম না। তো সেই একটা বিশাল অন্ধকারে গিয়ে পড়লাম আবার, কিন্তু ওই যে ভেতরে একটা নিজের মধ্যে জেদ ছিল যে আমাকে পারতেই হবে, হার ভাঙা খাটুনি বললেও কম বলা হবে, যা পেয়েছি যা করতে হবে করেছি, তার জন্য আমাকে সকাল থেকে উঠে রাত পর্যন্ত প্র্যাকটিস করতে হচ্ছে। আমি হিন্দি বলতে পারছি না, বাড়িতে পুরো বাংলা বলা হাজবেন্ডের সঙ্গে ছেড়ে দিলাম, সেখানেও হিন্দিতে কথা বলতে শুরু করলাম, প্র্যাকটিসটা চালালাম, আমাকে শিখতে হবে পারতে হবে। প্রতিটা ক্ষেত্রে আমি ভীষণভাবে লাকি যে আমি আমার অফিস কলিগদের প্রচুর সাপোর্ট পেয়েছি। আমাদের এখানে যেরকম কিছু কথা বলতে গেলে কিছু জায়গায় কিছু ভুল থাকে, সেগুলোতে মানে মেনলি যেটা হয়ে থাকে সেখানে ভাষাগত যে প্রবলেমটা, সেখানে ওরা আমাকে সবসময় শিখিয়েছে যে প্রিয়াঙ্কা এটা হবে না, এটা এইভাবে বলো। ছেলের ক্ষেত্রে মানে হি সির যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে আমাকে রেক্টিফাই করিয়েছে। হ্যাঁ, আমি সাথে সাথে যেটা পারতাম না না নোট ডাউন করতাম, হ্যাঁ, রাত্রেবেলা আমার নিজের কথাগুলোই না আমি নিজে রেকর্ড করে শুনতাম যে আমি অন্যেরটা যখন শুনছি আর আমি যখন বলছি দুটোর মধ্যে কি পার্থক্য, সেইগুলোকে দেখে শিখেছি। তো তার জন্য খাটতে হয়েছে, আশপাশের লোকের থেকে কিছু হাসির পাত্র হয়েছে, এরকম না যে কলিগদের শুধু ভালো সাপোর্টটাই পেয়েছে, আবার এরকম কলিগসও পেয়েছি যেখানে তারা হেসেছে, তারা আমার এগেনস্টে কিছু কমপ্লেন করেছে যে এইরকম মানুষকে যে কাজ করানো, হ্যাঁ, অ্যাডমিনের করতে পারবে না, সেইটা থেকে করতে পারবো না নয় পারবই ভেবে এইচআরে আসা, এইচআরের কাজটা শেখা, পড়া করতে করতে এগিয়ে আসা, এটা তো ভালোই চলছিল। এইভাবে করতে করতে আবার ক্রুশিয়ালটা টাইমটা মানে কাটিয়ে একটু ঠিকভাবে আসলাম, তখনই লকডাউন আসলো। লকডাউনে হাজবেন্ডের অফিস বন্ধ হয়ে গেল, মানে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো একটা। এই করতে করতে 2020-তে যখন পুরো লকডাউন, সব পথগুলো বন্ধ গেছে, তখনই সামাজিক মাধ্যমে একজন মানুষের সাথে আমার পরিচয় হয়, একজন দিদির সাথে। তিনি হাত ধরে এগিয়ে নিয়ে চলেন আবারও, আবারও তিনি শেখান যে প্রিয়াঙ্কা তুমি রান্না করতে পারো, রান্নাটা তোমার ভালো লাগে সেটাকে নিয়ে তুমি এগাও, শেখো, করো। ভীষণই ভালো লাগার জায়গা আমার আজকের দিনে, নিজের উপর বিশ্বাসটা ফিরে পেয়েছি আবার।
1: নিশ্চয়ই। তারপরে এই যে লকডাউনের পর, মানে লকডাউনের সময়টা বেসিক্যালি রান্না সম্পর্কিত হওয়া, তারপর আবার কর্মজগতে, মানে যখন আবার সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরছে,
0: আবার কর্মজগতে ফিরে আসা সবকিছু। কিন্তু
1: সেটাও কি আবার পরিচয় নতুন ভাবে নাকি?
0: না, যেখানে ছিলাম আমি সেখানেই রইলাম, কিন্তু 2021-এ ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়লাম আবারও। কোভিডের সেকেন্ড পার্টে আমি আবার কোভিড আক্রান্ত হলাম, তার এক মাসের মধ্যে আবার ডেঙ্গু। ডেঙ্গুতে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল যে ডাক্তাররা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। ভগবানের মতো অফিস কলিগরাই তখন আবার ব্লাড দিয়ে আবার সমস্ত কিছু মানে অ্যারেঞ্জ করেছি। সেই সময়টাতে তখন ভেবেছিলাম যে না, এবার বোধহয় এত কিছুর মধ্যে এবার বাড়ি ফেরাটা খুব দরকার। কোভিড সিচুয়েশন বলে বাড়ির লোকের সাপোর্টটা পাইনি, মানে ওইটুকু ছেলে আমার, তখন আমাকে প্রচুর মেন্টাল সাপোর্ট দিয়েছে। খেতে পারতাম না, কিছু পাচ্ছি না, বাড়িতে এসে দেখছি, ওর তখন 3-3.5 বছর বয়স, হ্যাঁ, আর একটু হয়তো বেশি হবে, 4 বছর বয়স হবে, তখন ওকে আমি দেখছি ও নিজে না ভাত চাইলে খাইয়ে দিচ্ছে, ভাতটা বেড়ে দিচ্ছে, মানে এই যে ব্যাপারগুলো, তখন কোথাও মনে হয়েছিল না কিছু তো পারবই, করতেই হবে, আবার উঠে দাঁড়াতে হবে। তারপরে আবার ডিসিশন নেওয়া যে আমরা আবার ফিরে আসব কলকাতায়, 2022-এ আবার কলকাতায় ফিরে আসি।
1: কলকাতায় ফিরে এসে নতুন ভাবে শুরু হলো পথ চলা, কিভাবে শুরুটা হলো?
0: 2022-এ কলকাতায় শিফট করার পর আবার তখন ব্ল্যাঙ্ক, কারণ ওখানে চাকরিটা আমি ছেড়ে দিয়ে এসেছি আর এখানে আমার হাতে কোনো তখন চাকরি নেই, আবার খোঁজা শুরু, আবার চেষ্টা। তো সেই সময় আবার একটা চাকরিতে জয়েন করা, হঠাৎ লাকিলি সেটা রাতারাতি একটা কল আসে আচারে।
1: সেটা কি ওই পুরনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই রকমই নাকি একদম আবার নতুন চ্যালেঞ্জ?
0: আবার একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে একদম অন্য একটা জগতে পুরো, সেটা একটা ট্রাভেল এজেন্সিতে আর কি, সেখানে ব্যাক অফিস কিন্তু ট্রাভেল এজেন্সি, মানে আমি যেটা বিন্দু বিসর্গ কিছুই জানতাম না,

0: প্রত্যেকটা ক্ষেত্রেই আমি যখনই নতুন যে চাকরিগুলোই শুরু করেছি বা কাজগুলো শুরু করেছি, সেটা সবসময় নতুন হয়েছে। এটা আমার কাছে সবসময় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। আমি তো টার্মস অ্যান্ড কন্ডিশনের থেকে শুরু করে ওখানকার কোড ল্যাঙ্গুয়েজ যা হতো সেগুলো কিছুই বুঝতাম না। ছেলেকে পড়াতে পড়াতে আমিও পড়তাম যে এই রকম হয়। আর এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ার জন্য একটা কিন্তু প্লাস পয়েন্ট এটাও আছে যে অনেক অজানা তথ্য আমরা জানতে পারি। চেষ্টা করলে, খুঁজলে আমরা অনেক কিছু জানতে পারি। চেষ্টা করতাম, সেটা দেখতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, সেটাও খুব ভালো হচ্ছে। অবশ্য এখন আমি ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত না, এখন হোটেল ইন্ডাস্ট্রির একটা জায়গা থেকে আছি, ওই রিলেটেডই কাজ। 1.5 বছর মতো ট্রাভেল এজেন্সিতে আমি করেছি, কিন্তু সেই রিলেটেডই কাজ থেকে শুরু করে আবার একটা নতুন ইন্ডাস্ট্রিতে, নতুন জায়গাতে। এখানে একদম প্রপার ব্যাক অফিসের যে দায়িত্বগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করছি। এবং যেহেতু এতগুলো অভিজ্ঞতা নিয়ে এসেছি না, অভিজ্ঞতা তো কখনো বিফলে যায় না, যেগুলো আমি শিখে এসেছি সেগুলোকে প্লাস পয়েন্ট করে নিয়ে এগিয়ে চলছি। এইখানে আমি ভীষণ ভাবে লাকি, মানে বাপের বাড়ি থেকেও প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সবসময় আমি সাপোর্ট পেয়েছি। যে কাজটা করেছি, যা করেছি, হ্যাঁ, সেটা বাবা মা, দিদি, ভাই, বোন সবাই মানে প্রচুর, হ্যাঁ কর না, কি হবে, না হলে পারবি না, হবে না, এটা না হলে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু থেমে যাবি না, পারবি, হচ্ছে। আমি না মানে একটা ছোট্ট ঘটনা বলছি এই কথার পরিপ্রেক্ষিতেই। আমি বাড়িতে একদিন মানে টিভি দেখেই আর কি একটা স্যালাড ড্রেসিং করেছিলাম, তো সেইটাতে এত বেশি সবাই উৎসাহ দিয়েছিল, তো সেটা খুব মানে আমাকে ইন্সপায়ার করেছিল। এখন সেটা আমার এখন কাছে প্যাশন হয়ে গেছে, এখন ভালো লাগা হয়ে গেছে এখন সেটা। আর সেরকম ভাবে আমি শ্বশুর বাড়িতেও মানে আমার হাজবেন্ড তো ভীষণভাবেই ভীষণ রকম ভাবেই আমাকে সাপোর্ট করে। ইনফ্যাক্ট আজকের ডেটে দাঁড়িয়ে আমার ছেলে মারাত্মক লেভেলের আমাকে সাপোর্ট করে। কোনোদিন হয়তো কোনো রান্না ভালো করলাম না, আমাকে বলে ঠিক আছে, হয়নি, কি আছে, তুমি তো আমাকে বলো, সবসময় 100 মার্কস পাওয়া যায় না, আজকে তুমি পাওনি, এখান থেকে শিখে নাও।
1: আচ্ছা দিদি, এবার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইবো।
0: কাজটা নিয়ে যেভাবে এগোচ্ছি সেখানে তো এগোতেই চাই, সঙ্গে আমার রান্নার জগৎটা, সেটা নিয়ে আমার অনেক কিছু ভাবনা চিন্তা আছেই। আমি নিজের একটা কিছু করতে চাই, নিজস্ব একটা রেস্টুরেন্ট হোক বা নিজের একটা আইডেন্টিটি।
1: অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে,
2: অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা বসুকে। সত্যি নারীদের জীবনে মানে আমাদের প্রত্যেকের জীবনে এই ধরনের অনুপ্রেরণার কাহিনী কিন্তু সবসময় থাকে, এবং সেখান থেকেই বোধহয় আমরা নিজেদের বাঁচার রসদ বা আরও এগিয়ে যাওয়া, আরও যে দুর্গম পথ আমাদের জন্য রয়েছে সেই দিকে এগিয়ে নিয়ে যাই। নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান তো চলতেই থাকবে, আর বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত যে সকল নারীরা অত্যন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে চলছেন, তাদের জীবনের নানা কথা নিয়ে আসব আমরা মহিলাদের আসরে। আজকের মতো বিদায় জানানোর পালা হচ্ছে, কিন্তু তার আগে আপনাদেরকে কয়েকটি বিষয় জানানোর পালা, সেটা আমাদের মহিলাদের আসরে এবং মহিলা মহলে চিঠি পাঠানো। চিঠি পাঠানোর বিষয় তো আমরা বলতেই থাকি, তাই জুলাই মাসের আমার কলমের বিষয় আপনাদের জন্য। এই মাসের বিষয় জীবনের সন্ধ্যা তারা। আমার কলমে এই মাসের বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরে যেসব সময় নক্ষত্রের মতো পথ দেখায়, যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ নাও হয় তাতে কি, নিজেও তো হতে পারি। আমাদের জীবনের সেই সন্ধ্যা তারার গল্প, আপনারা আপনাদের জীবনের সেই সন্ধ্যা তারার গল্প লিখে পাঠান আমাদের কাছে। আপনারা জানেন নিশ্চয় সেই ঠিকানার কথা, একদমই আপনাদের একদম পছন্দের ঠিকানা মহিলা মহল। পাঠাবেন 150 শব্দের মধ্যে আমাদের মেল আইডি mohilamahol.air@gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই। আর এক কলমে দৈনারের বিষয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা এবং রত্নাবলী চরিত্র, এই দুই চরিত্র নিয়ে আপনারা 150 শব্দের মধ্যে আপনাদের ভাবনা আমাদের লিখে পাঠান mohilamahol.air@gmail.com। এছাড়া চিঠি পাঠাবেন আমাদের এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। আপনাদের মেইল এবং চিঠির প্রতীক্ষায় মহিলা মহল সবসময় থাকছে। আর এর সঙ্গেই শেষ হলো আজকের মহিলাদের আসর। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখুন মহিলাদের আসর।

আকাশবাণী মৈত্রী শুনলেন মহিলাদের আসরে নিরুপমা, উপস্থাপনায় ছিলেন আত্রেই সমাজপতি। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আরোগ্য নিকেতন, বিষয় মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ এবং তার চিকিৎসা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরোগ্য নিকেতন অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের শরীরের সবচেয়ে সুরক্ষিত জায়গায়, মানে আমাদের মাথার খুলির শক্ত হাড়ের ভেতরে যে মস্তিষ্ক বা ব্রেন রয়েছে তা কতটা সংবেদনশীল? আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে একটা স্ক্র্যাচ পড়লে অস্থির হয়ে পড়ি, অথচ আমাদের মাথার ভেতরে থাকা এই মহামূল্যবান সুপার কম্পিউটারের খবর আমরা কজন রাখি? হঠাৎ একটা ছোট ঝড় আর ব্যাস আমাদের পুরো জীবনটা থমকে যেতে পারে। সকালবেলা যেই মানুষটা দিব্যি পায়ে হেঁটে অফিস গেলেন, হঠাৎ করে একটা তীব্র মাথা ব্যথা, একটুখানি কথা জড়িয়ে যাওয়া, আর চোখের পলকে চেনা মানুষটা কেমন যেন অচেনা হয়ে গেলেন। স্ট্রোক বা ব্রেন হেমারেজ এমন একটা শব্দ যা কোনো পূর্বাভাস দিয়ে আসে না, কিন্তু কেড়ে নেয় একটা আস্ত পরিবারের হাসি আর দুচোখ ভরা স্বপ্ন। আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আজ মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে শুনবেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাসের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আরোগ্য নিকেতনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ, আর আমাদের সঙ্গে রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সাম্বাদিত্য দাস। নমস্কার ডক্টর দাস।
2: নমস্কার।
1: প্রথমেই আপনার কাছে আমরা যেটা জানতে চাইব সেটা হচ্ছে ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কের রক্তক্ষরণ আসলে কি, এবং স্ট্রোকের থেকে সেটা কতটা আলাদা?
2: ব্রেন হ্যামারেজ অ্যাকচুয়ালি বাংলায় যদি বলা যায় সেটা হচ্ছে মস্তিষ্কের ভেতরে একটা রক্তক্ষরণ। এবার স্ট্রোক মানে কিন্তু মানে নানান ধরনের স্ট্রোক হতে পারে। একটা স্ট্রোক হয় যেখানে মস্তিষ্কের ভেতরে যেই রক্ত শিরাগুলো নিয়ে যায় সেখানে কিছু ক্লট জমে একটা স্ট্রোক হয়, সেটাকে বলি আমরা ইসকেমিক স্ট্রোক। আর এক ধরনের স্ট্রোকে মস্তিষ্কের এই শিরাগুলোরই রাপচার বা ফেটে যায়, তখন হচ্ছে মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হয়, এইটাকে আমরা বলি ব্রেন হ্যামারেজ। দুটোই কিন্তু স্ট্রোক, একটা ক্লট জমে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক, আর একটা হচ্ছে মস্তিষ্কের শিরার ফেটে গিয়ে হচ্ছে মাথার ভেতরে রক্ত জমে যাওয়া, সেইটাকে বলে হেমারেজিক স্ট্রোক। তো দুটোই কিন্তু স্ট্রোক।
1: ব্রেন হেমারেজ হওয়ার প্রধান কারণগুলো কি কি?
2: মোস্ট ইম্পর্টেন্ট যদি কারণ বলতে হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে হাইপারটেনশন, মানে হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া। এর বাদেও বেশ কিছু কারণ রয়েছে, যেরকম মাথায় লাগলে অনেক সময় সেই ক্ষেত্রেও ব্রেনের মধ্যে হ্যামারেজ হতে পারে। এর বাদে হচ্ছে যখন অনেক ক্ষেত্রে আমাদের দেখবেন যে একটু বয়সকালে রক্ত তরল করার জন্য ওষুধ কিছু খেতে হয়, সেই সময়ও কিন্তু ব্রেনে হ্যামারেজ হওয়ার চান্স সেই ক্ষেত্রেও বেড়ে যায়। এর বাদে বেশ কিছু কিছু শিরার সমস্যা, ব্রেনের ভেতরে যে রক্ত নিয়ে যায় সেই সব শিরাগুলোর কিছু সমস্যা থাকলেও সেখান থেকেও কিন্তু রক্তচাপ বেড়ে সেই রক্তের শিরাগুলো ফেটে গিয়ে সেখান থেকেও ব্রেন হ্যামারেজ হতে পারে। যেরকম এই ক্ষেত্রে কমনলি যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে মোয়ামোয়া ডিজিজ বলে একটা রোগ হয়, বা হচ্ছে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, এই দুটো হচ্ছে খুব কমন।

0: কারণ যেখানে হচ্ছে এই মস্তিষ্কে শিরার সমস্যার জন্য ব্রেন হ্যামারেজ হতে পারে। এর বাদে যদি আমাদের শরীরের ভেতরে রক্ত যেই জমাট বাঁধার ক্ষমতা, সেই ক্ষমতাতে কোনো যদি প্রবলেম হয়, যেগুলোকে আমরা খুব কমনলি বলি কোয়াগুলোপ্যাথি, সেই ক্ষেত্রেও কিন্তু ব্রেন হ্যামারেজ হওয়ার চান্স কিন্তু বেশি হয়। হ্যামারেজের কারণগুলো মানে বয়স অনুযায়ী খুব আলাদা আলাদা। যেরকম যখন বয়সকালে হয়, সেই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে কিন্তু এই প্রেশার বেড়ে যাওয়া। সেরিব্রাল অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি বলে একটা রোগ হয় বয়সকালে, সেই ক্ষেত্রেও কিন্তু ব্রেনের হ্যামারেজ হওয়ার রিস্কটা বেশি থাকে। আবার যদি ইয়াংদের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে কিন্তু মাথায় লেগে গিয়ে এই ব্রেন হ্যামারেজ হওয়ার চান্সটা বেশি। ব্রেনের রক্তের শিরার কোনো সমস্যার জন্য কিন্তু হ্যামারেজ হওয়ার রিস্ক তাদের বেশি। এর বাদেও কিছু কিছু ইলিসিট ড্রাগস, মানে যেগুলো নিষিদ্ধ সাবস্টেন্স গুলো, সেইগুলোর সেবনের ক্ষেত্রেও কিন্তু এই হ্যামারেজের রিস্কটা বেড়ে যায়। তো এইগুলো অল্প বয়সের ক্ষেত্রে বেশি সম্ভাবনা, বয়সকালের ক্ষেত্রে হাইপার টেনশন বা প্রেশারটাই হচ্ছে সব থেকে মূলত কারণ আর কি।
1: ডক্টর দাস, যে কোনো বয়সে কি এই মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, নাকি একটা বয়সের পর এর ঝুঁকি বাড়তে থাকে?
0: এই কোয়েশ্চেনটা খুবই মানে রেলিভেন্ট কোয়েশ্চেন। এই ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজ বা মস্তিষ্কের রক্তক্ষরণ বেশি কমন কিন্তু বয়সকালে, 55 ইয়ার্স অ্যান্ড বিয়ন্ড। আমরা সব থেকে বেশি পেশেন্ট আমরা 55 বছর এবং তার ঊর্ধ্বেই দেখি। কিন্তু তার মানে এই নয় যে অল্প বয়সেও এটা হয় না, অল্প বয়সেও এটা হয় কিন্তু এতটা কমনলি না যতটা ওল্ডার এজে পাওয়া যায় আর কি।
1: তাহলে কি শিশুদের মধ্যেও ব্রেন হ্যামারেজ হতে পারে?
0: শিশুদের মধ্যেও ব্রেন হ্যামারেজ দেখা যায়। সেটার সব থেকে কমন যে কারণগুলো, সেগুলোর মধ্যে ওইটাই যে মাথার ভেতরে যে রক্তের শিরাগুলো, সেইগুলোর কিছু কিছু সমস্যার জন্য কিন্তু শিশুদের মধ্যে হ্যামারেজ হওয়ার সম্ভাবনা থাকে। মেডিকেল টার্মে যেগুলোকে বলি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন বা মোয়া মোয়া ডিজিজ, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মধ্যেও ব্রেন হ্যামারেজ হওয়ার চান্স কিন্তু হয়।
1: মস্তিষ্কে রক্তক্ষরণের ক্ষেত্রে পুরুষ এবং নারীদের মধ্যে কি কোনো তফাৎ বা তারতম্য আপনারা লক্ষ্য করেছেন?
0: যদি আমরা বলি যে জেন্ডার ডিফারেন্স, এমনি খুব বেশি যে সিগনিফিকেন্ট ডিফারেন্স সেরকম বলবো না, তাও যেটা পাওয়া যায় যে অল্প বয়সে বা ইয়াঙ্গার এজে কিন্তু ছেলেদের বেশি কমনলি হয়, ওল্ডার এজে বেশি কমনলি কিন্তু ফিমেল জেন্ডারে বেশি হয় কম্পেয়ার টু আমাদের মেল কাউন্টার পার্টস আর কি।
1: আমাদের অনিয়মিত জীবনযাত্রা, অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা কিংবা খাদ্যাভ্যাস, এগুলো কি ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কের রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে?
0: ডেফিনেটলি, যেরকম আমরা জানি স্ট্রোক বা হচ্ছে হার্ট অ্যাটাক এর ক্ষেত্রে স্ট্রেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যাটলিস্ট এখনকার দিনে। হয়তো আজ থেকে 20-25 বছর আগেও হচ্ছে অন্যান্য কারণগুলো যেরকম প্রেশার, সুগার, এইগুলো যতখানি রেলিভেন্ট ছিল, এই যত দিন যাচ্ছে যত বেশি হচ্ছে আমরা খুব ড্রিভেন হয়ে যাচ্ছি, মানে কেরিয়ার ওরিয়েন্টেড বা এইরকম ব্যাপারগুলোই, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেস এখন অন্যতম একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা এই হ্যামারেজ বা হচ্ছে স্ট্রোকের রিস্কটাকে বাড়িয়ে দিচ্ছে।
1: একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তার বা তার পাশে যারা রয়েছেন তাদের কারোর ব্রেন হ্যামারেজ হচ্ছে? মানে এর প্রাথমিক লক্ষণ বা ওয়ার্নিং সাইন যেগুলো, সেগুলো কি কি?
0: এটা একটা খুব সহজ মনে রাখার একটা নিয়ম আছে, এটাকে আমরা বলি বি ফাস্ট। বি ফাস্টে বি মানে হচ্ছে ব্যালেন্স। হঠাৎ করে যদি দেখা যায় যে কাউরির ব্যালেন্সটা একটু খারাপ হয়ে যাচ্ছে, মানে উনি হাঁটতে হাঁটতে টলে যাচ্ছেন বা পড়ে পড়ে যাচ্ছেন, সেইটা একটা সাইন হতে পারে। বি ফাস্টের ই, ই হচ্ছে আই সিমটমস, মানে চোখে দুটো দুটো দেখছেন বা চোখে ঝাপসা দেখছেন বা চোখে দেখতে পাচ্ছেন না, এটাও একটা সিমটম হতে পারে। এফ মানে হচ্ছে ফেসিয়াল প্যারাসিস, মানে মুখটা বেঁকে যাচ্ছে, কথাটা জড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা সাইন হতে পারে। বি ফাস্টের এ আর এস হচ্ছে আর্মস এন্ড স্পিচ, মানে হচ্ছে কোনো দিকে জোর কমে যাচ্ছে, ডান দিক বা বাঁ দিকে বা শুধু হাতে বা শুধু পায়ে জোর কমে যাচ্ছে, সেইটা একটা দিক হতে পারে। আর এস মানে হচ্ছে স্লারিং, মানে যে কথা বলাটা সেটা আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে। এই চিহ্নগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের আর্লি রেকগনিশন করার জন্য যে এটা একটা স্ট্রোক বা হ্যামারেজ হচ্ছে একটা পেশেন্টের মধ্যে।
1: যদি বাড়িতে বা কাজের জায়গায় হুট করে কারোর এই সমস্যা দেখা দেয়, তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কি কি করা উচিত?
0: এই জিনিসটার ব্যাপারে আমি একটা জিনিস বলি যে হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুটোই খুব গুরুতর এমার্জেন্সি, কিন্তু দুটোর ইনিশিয়াল চিকিৎসাটা খুব আলাদা। হার্ট অ্যাটাকে আমরা যেরকম বুঝতে পারলে বলি কিছু কিছু ওষুধ, মানে সঙ্গে সঙ্গে পেশেন্টকে ওই সময় বাড়িতেই থাকতেই দিয়ে দেওয়ার কথা, কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য নয়। যতক্ষণ না আমরা বুঝতে পারছি কি ধরনের স্ট্রোক হচ্ছে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে স্ট্রোকের নানান ধরন হয়, একটা ইস্কেমিক স্ট্রোক বলে আর একটা হ্যামারেজিক স্ট্রোক বলে, এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে কোন ধরনের

0: স্ট্রোকটা হয়েছে তার আগে কোনো ধরনের ওষুধ বা কোনো ধরনের ট্রিটমেন্ট কিন্তু স্টার্ট করা পসিবল না। তো যখনই এইরকম সিমটমস, যেরকম এই আগে কথাগুলো বললাম যে জোর কমে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, মুখটা বেঁকে যাচ্ছে, ব্যালেন্সটা খারাপ হচ্ছে বা চোখে কোনো সমস্যা হচ্ছে, এইগুলো হলেই একদম দেরি না করে নিয়ারেস্ট হসপিটাল যাওয়াটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তখন স্টেপ। মানে যতক্ষণ না আমরা ডিটারমাইন করছি কি ধরনের স্ট্রোক, তার আগে অব্দি ট্রিটমেন্ট কিন্তু সেইভাবে দেওয়া সম্ভব নয়।
1: ব্রেন হ্যামারেজের ক্ষেত্রে গোল্ডেন আওয়ার বা এই প্রথম কয়েক ঘন্টা কতটা গুরুত্বপূর্ণ?
0: এই গোল্ডেন আওয়ার্স এর যে কনসেপ্ট, এটা প্রিডমিনেন্টলি যে আর এক ধরনের স্ট্রোক হয় ইসকেমিক স্ট্রোক, সেইটার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ওই ইসকেমিক স্ট্রোকে সময় মতো মেনলি 4.5 ঘন্টার মধ্যে, রিসেন্ট গাইডলাইন বলছে কিছু কিছু ক্ষেত্রে 9 ঘন্টা অব্দিও আমরা এক ধরনের ইনজেকশন দিতে পারি যেটা দিয়ে ওই ক্লটটা গলিয়ে দেওয়া যায়। এই গোল্ডেন আওয়ারটা মেনলি কিন্তু ওই ইসকেমিক স্ট্রোকের জন্যই খুব ইম্পর্টেন্ট। হ্যামারেজিক স্ট্রোকের আলাদা করে এরকম গোল্ডেন আওয়ার নেই, কিন্তু হ্যাঁ, হ্যামারেজিক স্ট্রোক হলে যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে হাসপাতালে এবং যত তাড়াতাড়ি সেটার একটা সিটি স্ক্যান করে বুঝে যাওয়া যাবে, খুব তাড়াতাড়ি তার চিকিৎসাটা তাহলে শুরু করা যাবে। খুবই সত্যি কথা যে সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না, মানে হ্যামারেজের পর যত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু হবে পেশেন্টের কিন্তু উন্নতি করার সম্ভাবনাটা কিন্তু ততটাই বেশি হবে।
1: যদি সঠিক সময় চিকিৎসা না পান তাহলে কি ধরনের স্থায়ী ক্ষতি হতে পারে?
0: মেইনলি হ্যামারেজে যে সমস্যাটা হয় ব্রেন হ্যামারেজে, সেটা হচ্ছে ব্রেনের যে প্রেশারটা সেটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আমাদের যে প্রাথমিক চিকিৎসাগুলো থাকে সেইটাকেই কাউন্টার করার জন্য আমরা প্রথম চিকিৎসাগুলো করি। এই জিনিসটা যদি প্রথম দিকে না পাই পেশেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু লং টার্ম ব্রেন ড্যামেজ, সেই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা বেশি হয়। যেরকম জোর যেই জায়গাটা কমে গেছে, প্যারালিসিস যেটা হয়েছে, সেই প্যারালিসিসটা একটু অতটা ইম্প্রুভমেন্ট হওয়ার চান্সেস কমে যায় বা হচ্ছে মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে। এছাড়াও কথা বলা বা কথা বোঝার ক্ষমতা তেও হচ্ছে কোনো প্রবলেম হতে পারে, চোখে দেখার সমস্যা নিয়েও সে থাকতে পারে। চিকিৎসা যত আর্লি শুরু করা যায় ততটাই কিন্তু সুবিধা এই ক্ষেত্রে।
1: ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে কিনা বা হয়েছে কিনা সেটা বোঝার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়?
0: ব্রেন হ্যামারেজ হয়েছে কি হয়নি তার জন্য খুব সহজেই একটা সিটি স্ক্যান যদি করা যায় আমাদের কাছে, ওটা ক্লিয়ার হয়ে যায় যে ব্রেন হ্যামারেজ আছে না এটা অন্য কিছু। সেখানে খুব বেশি পরীক্ষাও লাগবে না, নিয়ারেস্ট যে কোনো একটা হেলথ কেয়ার সেট আপে একটা সিটি স্ক্যান করলেই কিন্তু এই ব্রেন হ্যামারেজটা ধরা পড়ে যায়।
1: ব্রেন হ্যামারেজ হলে কি শুধুমাত্র অস্ত্রোপচারই একমাত্র উপায় নাকি ওষুধের মাধ্যমেও চিকিৎসা করা সম্ভব?
0: এই ধারণাটা খুবই কমন যে ব্রেন হ্যামারেজ হলেই হয়তো সার্জারি বা অপারেশন লাগবে, কিন্তু কথাটা একদমই ঠিক নয়। যখনই ব্রেন হ্যামারেজ হচ্ছে প্রধানত জিনিসটা যেটা দেখা যে কতটা বড় হ্যামারেজ এবং মাথার প্রেশারটা কতটা বেড়ে আছে, এই দুটো জিনিসের উপরেই কিন্তু চিকিৎসাটা নির্ভর করে। বেশ কিছু ওষুধ এখন আমাদের কাছে রয়েছে যেটা দিয়ে আমরা ব্রেনের প্রেশারটাও কমাতে পারি এবং হচ্ছে হ্যামারেজটা যাতে না বাড়ে সেই ক্ষেত্রেও আমরা কিছু কিছু তার চিকিৎসা দিতে পারি। অস্ত্রোপচার যে লাগবে এইরকম কিন্তু কোনো ব্যাপার নয়। হ্যামারেজটা যদি খুবই বড় হয় বা মাথার প্রেশারটা আমরা যে ইনজেকশন বা ওষুধগুলো দিই সেগুলো দিয়েও যদি কন্ট্রোল না করা যায়, একমাত্র সেই ক্ষেত্রেই আমরা অস্ত্রোপচারের দিকে যাই বা সার্জারির দিকে যাই। এর বাইরে কিন্তু বেশিরভাগ সময় আমরা ইনজেকশন এবং ওষুধ দিয়ে কিন্তু পেশেন্টটার ট্রিটমেন্ট আমরা করি।
1: পক্ষাঘাত বা প্যারালাইসিস বা কথা বলার যদি সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলোকে কিভাবে ঠিক করা সম্ভব?
0: ব্রেন হ্যামারেজের পর এইগুলো হওয়াটা খুব অস্বাভাবিক নয়, এগুলো হওয়া সম্ভব। যখনই স্ট্রোকের বা হ্যামারেজের চিকিৎসা আমরা করি প্রথম স্টেপটা হচ্ছে যে পেশেন্টের প্রাণটাকে সেভ করা, যেই অ্যাকিউট ম্যানেজমেন্ট, সেই পার্টটা যখন হচ্ছে আমরা মোটামুটি একটা জায়গায় মোটামুটি যখন ঠিক হয়ে আসে, পরবর্তী ক্ষেত্রে এই রিহ্যাবিলিটেশন বা হচ্ছে এই যে প্যারালাইসিস বলুন বা কথা জড়িয়ে যাওয়ার ব্যাপারটা বলুন বা কথা না বলতে পারার এই জিনিসগুলো তার পরবর্তী ক্ষেত্রে আসে। এবং কতটা হ্যামারেজ হয়েছে, ব্রেনের কোন জায়গাটাই হ্যামারেজ হয়েছে, ব্রেনের প্রেশারটা কতক্ষণ ধরে বেশি ছিল বা কত তাড়াতাড়ি ওটাকে কন্ট্রোল করা গেছে, এই সব কিছুর উপরেই কিন্তু রিকভারিটা নির্ভর করে।
1: আচ্ছা, যদি কারোর একবার ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তিনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু পরবর্তী সময় দ্বিতীয়বার কি তার সেই ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কে আবার রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে?
0: একবার হ্যামারেজ হওয়ার পরেও দেখুন, হ্যামারেজ হয়েছে মানে নিশ্চয়ই কিছু কিছু কারণ হয়তো সেই ক্ষেত্রে ছিল, যেরকম প্রেশার, সুগার, ইভেন স্ট্রেস, লাইফস্টাইলের অনেক প্রবলেমস। এই সবগুলো যদি পরবর্তী ক্ষেত্রে স্ট্রোকের পর বা হ্যামারেজের পর আমরা ঠিকভাবে সেটা যদি পেশেন্ট ফলো করতে পারে, ওষুধগুলো নিয়মিত খায়, প্রেশারটাকে যদি ঠিকভাবে রাখে, তাহলে কিন্তু পরবর্তী

0: ক্ষেত্রে আবার হ্যামারেজ হওয়ার রিস্কটা অনেকটাই কমে যায়। কিন্তু এইগুলো যদি আবার ঠিকভাবে যদি ফলো না করা হয়, যদি যে নিয়মগুলো বলে দেওয়া হয়, মানে যেগুলো ফলো করা উচিত, একটা হেলদি ডায়েট, স্ট্রেস ম্যানেজমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সব জিনিসগুলো যদি ঠিকভাবে ফলো না করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার হ্যামারেজের চান্সটা বেড়ে যাবে।
1: ডক্টর দাস, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনি যদি কিছু পরামর্শ দেন যে কিভাবে এই ব্রেন হ্যামারেজ প্রতিরোধ করা যেতে পারে এবং ব্রেনকে কিভাবে সুস্থ রাখা যেতে পারে সেই সম্পর্কে।
0: শুধু ব্রেন হ্যামারেজই নয়, এটা ইন জেনারেলি আমি বলবো যে লাইফস্টাইল মডিফিকেশন ইজ দা কি। নিয়মিত হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু হাঁটা, রিলেটিভলি একটু জোরে হাঁটা, যেটাকে আমরা ব্রিস্ক ওয়াকিং বলি, এটার সঙ্গে ডায়েট, ডায়েটের ক্ষেত্রে একদমই হেলদি ডায়েট, যেখানে এক্সট্রা নুন থাকবে না, যেগুলোকে আমরা ভালো প্রোটিন বলি সেই ধরনের প্রোটিন নেওয়া, সবুজ শাক সবজি ফল এইগুলোর ডায়েটে এগুলোকে ইনকর্পোরেট করা, এর বাইরে স্ট্রেসটাকে খুব ভালোভাবে ম্যানেজ করা, স্মোকিং থাকলে সেই স্মোকিংটাকে অ্যাভয়েড করা, অ্যালকোহলিজম থাকলে এইগুলোকে হচ্ছে কাউন্টার করা, এই জিনিসগুলো কিন্তু যদি ঠিকভাবে মানা যায় তাহলে কিন্তু অনেকটাই সুস্থ থাকা যায় এবং ব্রেন হ্যামারেজের রিস্কটা অনেকটাই কিন্তু কমে যায়।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর দাস, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।

আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আজ মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে শুনলেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিলেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।

0: শুনলেন আরোগ্য নিকেতন। বিষয় মস্তিষ্কে রক্তকরণের লক্ষণ এবং তার চিকিৎসা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর 2029 সালের মধ্যে চালু হবে। তিনি জানান, বর্তমানে সেদেশের সমুদ্র বন্দরগুলিতে নাব্যতা কম থাকায় বড় বড় জাহাজ সরাসরি আশ্রয় না নিয়ে সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ায় পণ্য বিনিময় করে। এতে খরচ ও সময় উভয়ই বেড়ে যায়। এই বন্দরটি চালু হলে সেদেশে প্রথমবার প্রায় 8,200 TEU ধারণ ক্ষমতার কন্টেনারবাহী জাহাজ এবং প্রায় 1,00,000 ডেড ওয়েট টন ধারণ ক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি নোঙর করতে পারবে। বাংলাদেশের সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রে খবর, সেদেশের জাতীয় সংসদে সোমবার একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী রবিউল আলম এই তথ্য জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের পরিষেবা আরও সহজ, সমন্বিত ও হয়রানিমুক্ত উপায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রক ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদে গত মঙ্গলবার ব্রাহ্মণবেড়িয়া 2 আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রক ও সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। তিনি বলেন, দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে মৃতদেহ পরিবহন ও শেষকৃত্য ব্যয় বাবদ তাৎক্ষণিক 35,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। 2025-26 অর্থবর্ষে 5,312 জন প্রবাসী পরিবারের মধ্যে মোট 18,59,20,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিদেশগামী কর্মীদের কম খরচে বৈধ উপায়ে বিদেশে পাঠাতে একটি কমিটি বিষয়টি পর্যবেক্ষণ করছে। নিরাপদ, সুশৃঙ্খল ও স্বল্প ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে তিনি জানান। প্রথম আলো এই খবর জানিয়েছে। বাংলাদেশের হজ যাত্রীদের পরিবহন ব্যয় কমাতে উড়ান সংক্রান্ত কর কমানোর বিষয়ে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। ডেইলি সান সূত্রে খবর, সেদেশের অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সোমবার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তাঁকে একথা জানান। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক এবং হজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী আফরোজা জানান, বাংলাদেশের বিপুল সংখ্যক হজ যাত্রীর কথা বিবেচনা করে সৌদি আরবের সরকার যদি হজের উড়ান সংক্রান্ত কর কমায়, তবে হজের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে

তিনি জানিয়েছেন, বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধি দল গত মঙ্গলবার সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 সদস্যের প্রতিনিধি দল দেখা করেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন। তিনি জানান, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও আলোচনায় উপস্থিত ছিলেন। বিডি ক্লিনের তরফ থেকে ছিলেন প্রাক্তন প্রধান সমন্বয়ক চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান। প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। বিডি ক্লিনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশে নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম। আগামী 23 জুলাই ভাইস অ্যাডমিরাল পদে নিযুক্ত হবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন মিসবা উল আজিম। প্রথম আলো জানিয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মিসবা উল আজিম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান 23 জুলাই পর্যন্ত এই পদে থাকবেন। গত বছরের 24 জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মিসবা উল আজিম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মেরিটাইম গভর্নেন্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এমডিএস ডিগ্রি অর্জন করেন। মিসবা উল আজিম ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তাঁর তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন তিনি। শিক্ষাজীবনে অসামান্য সাফল্যের জন্য তিনি রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ডও লাভ করেন। দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল লেবানন ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় রাষ্ট্রসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ। রাষ্ট্রসংঘ বাংলাদেশের বরিষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাদের বিশেষ সহায়তা মিশন বা অ্যাসিস্ট্যান্ট মিশন ইন আফগানিস্তানের প্রধান হিসেবে নিযুক্ত করেছে। রাষ্ট্রসংঘ সূত্রে এ খবর জানা গেছে। এর আগে তিনি রাষ্ট্রসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফাতিমা কিরগিজস্তানের রোজা আতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশের এই বরিষ্ঠ কূটনীতিক গত 30 বছরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির ক্ষেত্রে বহু দায়িত্বপূর্ণ পদ সামলেছেন। তিনি বর্তমানে বিশ্বের উন্নয়নশীল দেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের উদ্যোগের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের দায়ে 3টি প্রতিষ্ঠানের কাস্টার্ড কেক ও পাউরুটি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। একই সঙ্গে সর্বসাধারণকে এসব পণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ডেইলি স্টার জানিয়েছে, বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি 3টি সংস্থাকেই খাদ্যপণ্যের বিপণন বন্ধেরও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 3রা জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ইস্ট বেকারিকে 2 লক্ষ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশে গত রবিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জন প্রাণ হারিয়েছেন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 327 জন। সেদেশের স্বাস্থ্য নির্দেশনালয় DGHS-এর প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে, মৃত 2 মহিলা যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা। ডেইলি স্টার জানিয়েছে, চলতি বছর বাংলাদেশে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট 27 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 15 জন মহিলা। নানা

0: কামনায় অগ্নিহোত্র যজ্ঞ করা হয়। বিডি নিউজ জানিয়েছে, প্রতিবারের মতো এবারও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন রথযাত্রার আয়োজন করেছিল। আগামী 24 জুলাই উল্টো রথযাত্রা হবে। ঢাকেশ্বরী মন্দির থেকে একই পথে পুনরায় ইসকনের স্বামীবাগ আশ্রমে রথযাত্রার সমাপ্তি ঘটবে। মানিকগঞ্জেও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয়েছে। শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন করেন অসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। নীলফামারিতে শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় শিব মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে আলাদা দুটি রথযাত্রা বের হয়। রথ দুটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নওগাঁয় শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির কমিটির আয়োজনে বৃহস্পতিবার 9-দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রবর্তিত শতবর্ষী ঐতিহ্যের শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা এবং 20-দিনব্যাপী রথমেলার সূচনা হয়েছে। বাংলাদেশে ভালো ও পরিবেশ উপযোগী স্থাপত্যশিল্পকে স্বীকৃতি দিতে চালু হল ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার। প্রথম আলো সূত্রে খবর, ঢাকার বনানীর একটি হোটেলে বৃহস্পতিবার এই পুরস্কারের লোগো এবং ডেল্টা ফেস্টিভ্যাল অফ আর্কিটেকচার 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আর্কি কানেক্ট এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস গ্লোবাল। অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছে 31তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো 2026 ও কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। 6টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের জন্য অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া বৃহস্পতিবার শুরু হয়েছে, চলবে 16 আগস্ট পর্যন্ত। প্রকল্পগুলির মূল্যায়ন করবে বিচারকদের একটি বোর্ড। এই বোর্ডে রয়েছেন গ্রাবার অ্যান্ড স্টাইগার আর্কিটেক্টসের সহপ্রতিষ্ঠাতা স্থপতি নিকলাউস গ্রাবার, সাইফ উল হক স্থপতির প্রধান স্থপতি সাইফুল হক, সতত্ব আর্কিটেকচার ফর গ্রিন লিভিংয়ের প্রধান স্থপতি অধ্যাপক মোহাম্মদ রফিক আজম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবীবিদ্যা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফিরদৌস আজিম এবং এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের প্রধান স্থপতি মোহাম্মদ এহসান খান। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।
1: শুনলেন ঢাকার চিঠি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই আজকের হারানো দিনের গানের বিষয়ে। সুরের সাগরে কত জোয়ার ভাটা আসে, কত মাধ্যম আর প্রযুক্তির বদল ঘটে, কিন্তু আন্তরিক সেই সুরগুলো কালের নিয়মকে হারিয়ে দেয়। বসন্তের চঞ্চলতা পেরিয়ে জীবনের সৃষ্টিতে এসে বসে শরতের শিউলি ছড়া এক স্নিগ্ধ আভিজাত্য। জানলার বাইরে বয়ে যাওয়া মেঘেদের রঙের মতো করেই তাঁরা ক্যানভাসে এঁকে যান জীবনের সারসংক্ষেপ। সময়ের নিয়মে থমকে যাওয়া কোলাহলের শেষে রেখে যায় সোনালী বালুকণার মতো কিছু অমূল্য রত্ন। আজ আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এই সুরযাত্রায় আমরা শুনব সেসব সৃষ্টির কথা, যেগুলো সময়ের সীমা পেরিয়ে আজও আমাদের স্পর্শ করে, যেখানে মনে হয় বিদায়ও এক নতুন শুরুর অন্য নাম। আপনাদের সঙ্গে সুরেলা সফরের সঙ্গী হবে পল্লবী সিনহা। আজ হারানো দিনের গানে ঠিক রাত 11টায়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম।

0: হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী এখন শুনবেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী।

এই মুহূর্তে যারা আকাশবাণী মৈত্রী টিউন করেছেন সকলকে সুস্বাগতম আজকের আজ সন্ধ্যায়। মানুষের জীবন চলবে অথচ ঘটনাহীন হয়ে, এ যেন সেই সোনার পাথরবাটির মতোই। সারা পৃথিবীতে কি ঘটনা অঘটনের শেষ আছে? কত কি ঘটে চলে প্রহরে প্রহরে, কতটুকুই বা আমাদের কানে আসে? ওই যে সীমার মাঝে অসীম তুমি, এই অসীমের মাঝে ঘটে চলা নানান ঘটনার প্রতি ঝোঁক আমাদের সকলের, কৌতূহলের শেষ নেই। তেমনই বেশ কিছু খবর জানাবো আপনাদের, সঙ্গে অবশ্যই অফুরন্ত বাংলা গানের ভান্ডার থেকে বেশ কয়েকটি গান রেখেছি। সতর্কতামূলক বেশ কিছু বার্তা তো রাখতেই হবে, এবং আজ সন্ধ্যার এই সান্ধ্য আড্ডায় জানব খেলা কেমন দেখলেন। সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়, শুরু করি গান দিয়ে।

মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো। বন্য বন্য এ অরণ্য ভালো, তখন তোমার একুশ বছর বোধ হয়। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে আরো আরো অজস্র গান, আর গানগুলি বেজে উঠলেই চোখের সামনে সেই কিংবদন্তি গায়িকার মুখটি ভেসে ওঠে। ভাবতে হয় না, জোর করে মনে করতে হয় না, এমনই তার কণ্ঠের স্বকীয়তা, জাদু, আকর্ষণ, কণ্ঠের মিঠাস, কণ্ঠের টেক্সচার আপামর সঙ্গীত প্রেমীদের প্রাণ ভরিয়ে রেখেছিল, রাখে আজও। তিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়। 1943 সালে আজকের দিনেই অর্থাৎ 18 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। অসামান্য গায়নভঙ্গি তার, যা আজও অতুলনীয়। বাংলা ও হিন্দি মিলিয়ে প্রায় 1500 বেশি গান আমাদের উপহার দিয়েছেন এবং বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। 60-এর দশকের শেষ ভাগ থেকে 80-এর দশক পর্যন্ত তিনি গানের জগতের মধ্য গগনে ছিলেন। সেই সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী তনুজা, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, মাধবী মুখোপাধ্যায় প্রমুখের লিপে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। আজ তাঁর জন্মদিনটিতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন। তাঁর দীর্ঘায়ু কামনা করি আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে। এবার আরেকটি গানে যাই।

0: এবারে আরেকটি সুন্দর খবর শোনাই, আনন্দে মন ভরে যাবে। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিস্ময়কর সব আর্ট গ্যালারির কথা আপনারা তো শুনেছেন, কিন্তু আজ এমন এক আর্ট গ্যালারির খবর দিচ্ছি যা নিশ্চিতভাবে বিস্ময় জাগাবেই। অদ্ভুত এক চিন্তাভাবনার পরিচয় বহন করছে এই আর্ট গ্যালারি, যা কিনা স্থলভূমির বদলে সমুদ্রের তলদেশের পৃষ্ঠে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সত্যি সত্যি ক্যারিবিয়ান সমুদ্রতলের ফ্লোরে অভিনব এই ভাস্কর্য বা স্কাল্পচার। গ্যালারির উদ্দেশ্য ভয়ঙ্কর পরিবেশ দূষণের হাত থেকে প্রবাল কীট প্রজাতিকে বাঁচানো এবং তাদের যথাযথ যত্ন আত্মের মাধ্যমে সংরক্ষণ। এখনো পর্যন্ত কলম্বিয়ার উপকূলের অদূরে নীল জলরাশির নিচে 25টি প্রবাল একত্রিত করে কৃত্রিম এই প্রবাল দ্বীপ গড়ে উঠেছে। উদ্যোগটি নিয়েছেন পরিবেশবিদরা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অধিবাসীরা। কবে থেকে? 2018 সাল থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই কৃত্রিম প্রবাল স্ট্যাচু আদর্শ স্তর হিসেবে একটা উদ্দীপকের কাজ করছে, যাতে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীরা স্বচ্ছন্দে বিহার ও বিস্তার করতে পারে। পরিবেশবিদদের এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অধিবাসীদের এই দূরদর্শিতা শুধু অভিনন্দনযোগ্যই নয়, যুগান্তকারীও বটে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
0: না, নিস্তার পেল না দুর্গম সুউচ্চ হিমালয়ের বায়ুমণ্ডল, সর্বগ্রাসী দূষণের করাল গ্রাস থেকে তারও নিস্তার নেই। সেখানকার প্রাণবায়ু যে নীল বিষের কবল থেকে মুক্ত এমন ধারণা নাকি ভুল প্রমাণিত হয়েছে। হ্যাঁ, সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই ভয়াবহ ইঙ্গিত। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনস্থ একটি অটোনোমাস সংস্থা আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সের উত্তরাখণ্ডের মুন্সিয়ারি অঞ্চলের একটি রিপোর্টে জানাচ্ছে, স্থানীয় জনজাতির জ্বালানি ব্যবহার, এলপিজি বা ডিজেল

চালিত গাড়ির অপরিমিত বিষাক্ত ইমিশন এবং নির্মাণ সংস্থাগুলির বিরামহীন কার্যকলাপই হিমালয়ের বাতাসকে এভাবেই কলুষিত করছে। এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চের জার্নালে প্রকাশ করা তথ্য থেকে জানা যাচ্ছে, নন মিথেন হাইড্রোকার্বনস যৌগ ভূস্তর বায়ুমণ্ডলের ওজন এবং তৎজনিত এরোসলসের মাধ্যমে ব্যাপক দূষণ ছড়াচ্ছে, যা কিনা মানুষেরই কৃতকর্মের ফল, এ তো আর বলার অপেক্ষা রাখে না। সমীক্ষক দল এও জানিয়েছেন, এই দূষণ শীত এবং বর্ষায় তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু শরৎ বসন্তে অনেকটাই বেশি। আরবান কেন্দ্রস্থল হলদিয়ানি বা দিল্লির তুলনায় আপাতত স্বস্তিজনক থাকলেও ভবিষ্যতে মানুষের হঠকারিতা নিয়ন্ত্রণ না করলে বিশ্বের গরিমাময় এই প্রশান্ত পরিবেশ সতেজ, স্বাস্থ্য ও মনের পরিপন্থী হয়ে উঠবে, এ কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। সুতরাং স্বস্তির নিঃশ্বাস না ফেলে দূষণের হাত থেকে বাঁচানোর চেষ্টা এখন থেকেই করতে হবে, সজাগ থাকতে হবে বন্ধু।

প্রথমেই হাওড়া বেলগাছিয়া রথতলা থেকে অমর্ত মুখোপাধ্যায় লিখেছেন, 1998 সাল, তখন বয়স মাত্র 5 বছর, সেই জিদানের ফাইনালে ব্রাজিলকে হারান।

0: খেলা শেষ হতে মন খারাপ নিয়ে বাবাকে বলেছিলাম যে এরপর আমি যখন ক্লাস ফাইভে পড়ব তখন তারপর ক্লাস নাইন দেখতে দেখতে আটটা ওয়ার্ল্ড কাপ দেখে নিলাম। আবার আসি সেমিফাইনালের কথায়। ফ্রান্সকে যেভাবে স্পেন আটকে দিল এক অসাধারণ খেলা খেলে, মাঝ মাঠের দখল আর পাসিং ফুটবলের মধ্য দিয়ে এক কথায় অসাধারণ। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দারুণ টিম গেম খেলল, সে একই ভুল করল, লাস্ট 20 মিনিট শুধু ডিফেন্স করে গেল। এক গোলের লিড কোনোদিনই সেফ নয়, আর যে দলে মেসির মতো প্লেয়ার আছে সেই দলকে 25 মিনিট শুধু ডিফেন্স করে আটকানো অসম্ভব, সেটা আর্জেন্টিনা লাস্ট 15 মিনিটে বুঝিয়ে দিল। 85 মিনিটে 0-1 থেকে ফুল টাইমে 2-1 জিতে নিল। যাক, অপেক্ষায় রইলাম একটা দারুণ ফাইনাল দেখার জন্য। 45-55% স্পেনকে এগিয়ে রাখব, কারণ আর্জেন্টিনা কোথাও একটু হলেও মেসি নির্ভর, স্পেন সেখানে টিম গেমটা অনেক ভালো খেলছে। পড়ে নেব পরের আরেকটি কমেন্টস। কুন্তল ঘোষাল হাওড়া কদমতলা থেকে, আর্জেন্টিনা কোথাও ভাগ্যের সাহায্য পেয়েছে আর একটু হলেও রেফারির সাহায্য করেছে। যাই হোক, ফাইনালে ভেবেছিলাম ইংল্যান্ড বনাম স্পেনকে দেখব, কিন্তু সেটা হলো না। যে দুই দল ফাইনাল খেলবে দুটো দলই বল হোল্ড আর পাসিং ফুটবলের ওপর ভিত্তি করে খেলবে, আশা করি ভালো ম্যাচ হবে। যদিও দল হিসেবে স্পেন কোথাও একটু এগিয়ে, আর্জেন্টিনার মেসিকে আটকে দিলে আর্জেন্টিনা বড়ই সাধারণ দল। ফাইনালের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ বন্ধুরা, আপনারা লিখে পাঠিয়েছেন কেমন আপনারা খেলা দেখছেন এবং দেখবেন, ধন্যবাদ আপনাদের। এগিয়ে যাব আজ সন্ধ্যার পরের খবর নিয়ে। তার আগে বন্ধুদের জন্য একটু সতর্কবার্তা।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন, সুরক্ষিত থাকুন ডিজিটালি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।

আচ্ছা, কল্পনা করুন তো চোখ বুজে, রাত গভীরে নিকষ কালো আঁধারে জঙ্গলের মাঝে আপনি একা, অথবা সঙ্গে আপনার সঙ্গী সাথীরা। কেমন একটা গা ছমছম করে উঠল না? ওয়াইল্ড ফটোগ্রাফার বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এক দুর্মর আকর্ষণ, ভ্রমণ পিপাসুদের কাছে একটি অবিশ্বাস্য খবর দিতে চলেছি। জঙ্গল সাফারি তো অনেকেই করেছেন সূর্যের আলোয় দিনের বেলা, কখনো তাদের দেখা পাওয়া গেলে মনে হয় ষোলো কলা পূর্ণ হলো।

তো জঙ্গলের মাঝে জঙ্গলি গন্ধটাও বা বনুজেই যে গন্ধটা যেন মাতিয়ে রাখে। শুধু চুপ করে থেকে তাকে ধরতে হয়, অনুভব করতে হয় প্রাণ দিয়ে। আচ্ছা, কখনো মনে হয় না যদি রাতের আঁধারে জঙ্গলের সাজটা রূপটা ঠিক কেমন হয় দেখা যেত? জঙ্গলের গভীর রাতে জীবজন্তুদের ঘুরে বেড়ানো, জল খেতে আসা, সবটুকু যদি চোখ মেলে দেখা যেত, জঙ্গলের চরিত্রটা ঠিক কেমন হয় রাতের বেলা, বড্ড কৌতূহল। রাতের অন্ধকারে তা যে কত রোমাঞ্চকর সে দৃশ্য নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন, যে জন্য এত গৌরচন্দ্রিকা এবার সেটা বলেই ফেলি। মায়াময় রাতের জঙ্গল দেখার, অনুভব করার অদম্য একটা ইচ্ছা পর্যটকদের প্রায় অস্থির করে তুলেছে। ছোঁয়াচে রোগের মতো রোজ রোজ তা ভ্রমণ পিপাসুদের একদম আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। আধার রাতে তারার আলোর পথ কেটে জঙ্গল সাফারি, এটা শুরু হয়েছে। দিনের আলোয় যেমন দেখা যায় বাঘ, হরিণ, হাতির পাল, রাতে তেমনি কম পরিচিত রাতচরা জন্তুরা যেমন জঙ্গলি বেড়াল, নেকড়ে, গন্ধগোকুল, সজারু, এদের রাজত্ব। আর বাড়তি সৌন্দর্য হলো ব্যাপ্ত নীল আকাশ জুড়ে লক্ষ কোটি নক্ষত্রের মাহফিল। আর রাতের পর্যটনের দুর্লভ প্রাপ্তি হলো জঙ্গলের পরিপার্শ্ব জুড়ে আলোক দূষণহীন পরিক্রমা। আবার একবার চোখ বুজে ভাবুন, নদীর রিভার বেড যেটা বালুচরে চাঁদনি আলোয় জঙ্গল সাফারির জিপের আলো নিভিয়ে ইঞ্জিন বন্ধ করে শুধু দুচোখ দোকান খুলে রেখে রাতের নিসর্গ জঙ্গলের মাঝে নিজেকে হারিয়ে ফেলা। মনে মনে পায়ে পায়ে করতে গেলে কিন্তু বিপদ। মৃদু আলোয় জঙ্গলে ঘুরে বেড়ানো এক নতুন মায়া জগৎ, বাফার জোন। এখানে এসে কিছুক্ষণ থেমে চোখে আলো সইয়ে নিলেই হলো, দেখা পেলেন হয়তো মধু খেতে পছন্দ করা হ্যানিভেজারের। রাতের জঙ্গলকে এতটুকু বিরক্ত না করে জঙ্গলের নিয়ম কানুন মেনে রাতের ভ্রমণে গেলে প্রাপ্তি অনেক বেশি। শতকরা 60% পর্যটক এখন পছন্দ করছেন গভীর রাতে খোলা আকাশের নিচে জঙ্গল সাফারি। জানতে ইচ্ছে করছে তো কোন কোন ফরেস্টে শুরু হয়েছে রাতের জঙ্গল সাফারি? যেহেতু 60% পর্যটক চাইছেন, সে কথা মাথায় রেখেই বিভিন্ন জায়গায় নাইট সাফারি শুরু হয়েছে। তার মধ্যে বাফার জোনেরও ব্যবস্থা রয়েছে। বাফার জোন হল কোর প্রোটেক্টেড এরিয়ার বাইরে, যেমন ভারতবর্ষের পিঞ্চ ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক। এখানে হরেক রকমের প্যাঁচা, শিয়াল, ধূসর, নেকড়ে, ভাগ্য ভালো থাকলে লেপার্ডের দেখাও মিলতে পারে। এছাড়াও পান্না টাইগার রিজার্ভ, জিম কর্বেট ন্যাশনাল পার্ক, অনেক। না হয় আমরাও হলাম রাতচড়া মানুষ, কি ভাবছেন? রোমাঞ্চকর এই অনুভূতি নেবার স্বাদটা মিটিয়েই আসবেন নাকি?

এবার অদ্ভুত আশ্চর্যজনক দায়িত্বশীল পরোপকারী এক প্রাণীর কথা শোনাই, যার কথা বলতে আমিও খুব উদ্গ্রীব। উত্তর আমেরিকার এক উভচর রোমশ জন্তু যার বাংলা নাম বিবর, ইংরেজিতে ভিভার্স। দেখতে অনেকটা ভোঁদুর বা বিশাল ইঁদুরের মতো, অসম্ভব ধারালো দাঁত। তাদের খাদ্য হল ঘাস পাতা। তারা সকলের কাছেই জনপ্রিয়তার তুঙ্গে। কেন, সে কথাই তো বলতে বসেছি। এই বিভার্সদের কথা যে শুনবে সে ভক্ত না হয়ে পারবে না। ভাবছেন তো হঠাৎ এদের ভক্ত হতে যাব কেন, জন্তু তো দেখবার জিনিস। না, তাদের কাজকর্ম শিক্ষণীয়, অদ্ভুত রূপকথা যেন। এদের বলা হয় পরিবেশ বা ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার, জলাশয় নির্মাণ এবং বাঁধ নির্মাণে দক্ষ। পুকুর খাল বিল কেটে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের জুড়ি মেলা ভার। কুরিতকর্মা জলাশয় নির্মাণ করে যাতে নানান প্রজাতির মাছি, পাখি, মাছ, পতঙ্গ, স্তন্যপায়ী জীবজন্তু, উদ্ভিদ বেঁচে থাকে এবং বৃদ্ধি পায়। এমনকি নুড়ি পাথর বয়ে এনে গাছ কেটে বাঁধ তৈরিতে দক্ষ তো বটেই, সেই সঙ্গে বাঁধের জল শুদ্ধ রাখতে, পলিউশনের হাত থেকে বাঁচাতেও জানে। জলকে এরা শোধন করতে পারে, কার্বন সঞ্চয় করতে পারে, উন্নত করে ইকোসিস্টেমকে। এখন প্রশ্ন হলো কিভাবে করে, সে এক আশ্চর্য জানেন। ভূমিক্ষয় রোধ করার জন্য বাঁধের জলাশয়ের জল কন্ট্রোল করে কমিয়ে রাখতেও জানে। প্লাবিত হয়ে যাতে না যায় সেই জন্য সেই অঞ্চল জল আস্তে আস্তে প্রবাহিত করতে সক্ষম তারা। ছোট ছোট নদীকে জলাভূমিতে পরিণত করতে পারে যাতে হরেক প্রজাতির প্রাণী উদ্ভিদের আবাস হয়ে দাঁড়ায় এই জলাশয়ে। মাটিতে জলের সঞ্চয় যাতে বাড়ে সেদিকেও লক্ষ্য থাকে, যা গাছপালায় দ্রুত বৃদ্ধি ঘটায়। নিজেরা জলাভূমি তৈরি করে নিজেরাই বাঁধ তৈরি করে, আবার খরার সময় জলের ধারার বাড়িয়েও দেয়। এদের ক্ষমতা এবং পরিবেশকে বাঁচাতে দক্ষতা নজিরবিহীন। বলবো এদের নিয়ে আরেকটু কথা এই গানটির উপরে।

ইউরোপের চেক প্রজাতন্ত্রের ব্রাডি অঞ্চলে 8টি বিভার্সের কলোনি আছে। সেখানকার প্রশাসন একটি বাঁধ নির্মাণ করার পরিকল্পনা করে আসছিলেন 7 বছর ধরে, কিন্তু ইকোসিস্টেম বজায় রেখে বাঁধ নির্মাণ করতে হিমশিম খাচ্ছিলেন। রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী এরপরই দেখা যায় বিভার্সের দল মাত্র 2 দিনের মধ্যে একটি বাঁধ নির্মাণ করে প্রশাসনের 30 মিলিয়ন করুণা ভারতীয় মুদ্রায়, যেটি 10 কোটি 8 লক্ষ টাকা, বাঁচিয়ে দেয় বিনা পারিশ্রমিকে। এই বিভার্সের দল সামগ্রিক অঞ্চলটিতে এমন একটি বায়োটোপ তৈরি করে যা অঞ্চলটির ভারসাম্য বজায় রাখতে পারে। বলবো এদের নিয়ে আরও কথা। আসলে এদের নিয়ে বলতে শুরু করলে আপনার শুনতেও ইচ্ছা করবে আর বলতেও ভালো লাগবে, তাই এই গানের ওপারে আবার একটু ওদের কথা।

বলছিলাম বেভার্সদের কথা। ভাবতে অবাক লাগে, নিজেদের শ্রমে অন্য প্রজাতির বেঁচে থাকার জন্য জলাভূমি এরা তৈরি করে, বায়োডাইভার্সিটি বাড়ায়। আসলে চায় ওরা সকলকে নিয়ে বাঁচতে, প্রকৃতির সকলকে বাঁচিয়ে রাখতে। আমি বলছি কিন্তু একটি উভচর প্রাণীর কথা, ওই যে নিজেদেরকে উজাড় করে দেয় না, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমরা যেমন একে অপরকে বলি, ওরা করে দেখায়। প্রকৃতিগত স্বভাবে এই বিভার্সরা এগুলো করে। মানুষকে মনে করাতে হয় তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, এদের বলা বোধহয় প্রয়োজন পড়ে না, এতটাই উন্নত। এদের শ্রমের মূল্য কি হবে তা সত্যি ভেবে দেখা দরকার। আজ সন্ধ্যার একদম শেষ মুহূর্তে এসে পড়েছি। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আবারও বলি maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়, AKASHBANI আকাশবাণী, MAITREE মৈত্রী। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন শেষ করি আজ সন্ধ্যায়।

শুনলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 18ই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজ থাকবো আপনাদের সঙ্গে মৈত্রী ক্রীড়াঙ্গনে। আপনাদের শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রথমেই চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। গ্যারি স্টোভার্সের প্রয়াণে স্তব্ধ ক্রিকেট বিশ্ব, স্মৃতির স্মরণীতে প্রাক্তন ক্রিকেটাররা। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি লিগে জয়ী মোহামেডান। বিশ্বকাপ ফুটবলের শেষ মহাযুদ্ধে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং স্পেন। তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং ফ্রান্স। শ্রোতা বন্ধুরা, চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর অর্থাৎ আতস কাচের তলায়। আতস কাচের তলায় আজ ক্রীড়াঙ্গন শুরু করব একটু মন খারাপের খবর দিয়ে। স্বভাবতই সারা পৃথিবীর ক্রিকেট বিশ্ব থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী সকল মানুষের আজ মন ভার আর বিষণ্নতার কারণ আপনারা প্রায় সকলেই জেনে গেছেন। এর মধ্যেই স্যার গ্যারি স্টোভার্স তার প্রয়াণে স্তব্ধ, হোল্ডিং থেকে গাভাস্কর, সৌরভ সকলেই। নেমে গেল ক্রিকেট আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, চলে গেলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স। আর 10 দিন পরেই তিনি 90-এ পা রাখতেন। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মানা হয় তাকে, কিন্তু তার আগেই যেন থেমে গেল তার ইনিংস। বার্বাডোস থেকে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন সোবার্সের ছেলে ড্যানিয়েল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও জানানো হয়েছে শোক বার্তা। যতদিন ক্রিকেট নিয়ে আলোচনা থাকবে, ততদিন ক্রিকেট প্রেমীদের মনে মেচে থাকবেন সোবার্স। ক্যারিবিয়ান কিংবদন্তির পরিসংখ্যানও সমান উজ্জ্বল। তিনি খেলেছেন 93টি টেস্ট, তার রান সংখ্যা 8,032, সর্বোচ্চ অপরাজিত 365, গড় 57.78, শতরান 26টি, উইকেট পেয়েছেন 235টি। একটি একদিনের ম্যাচ খেলে অবশ্য কোনো রান করতে পারেননি তিনি। সোবার্সের প্রতিভার ঔজ্জ্বল্য মাপতে গেলে সবার আগে বোধহয় আর এক প্রয়াত কিংবদন্তির একটি মন্তব্য তুলে ধরতে হয়। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান একবার জানিয়েছিলেন যে সোবার্স হচ্ছেন

0: ফাইভ ইন ওয়ান ক্রিকেটার। কেন এই ফাইভ ইন ওয়ান শ্রোতা বন্ধুরা? কারণ ব্র্যাডম্যান মনে করতেন অসাধারণ ব্যাটিং এবং ফিল্ডিংয়ের পাশাপাশি তিনি তিন ধরনের বল করতে পারতেন, বাঁহাতি মিডিয়াম পেস, বাঁহাতি স্পিন এবং বাঁহাতি রিস্ট স্পিন বা চায়নাম্যান। প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণী ক্রিকেটে ছয় বলে ছয়টি ছয় মারার রেকর্ড ছিল তার। 1968 সালে কাউন্টি ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে নেমে গ্ল্যামারগানের বিরুদ্ধে ছয় বলে ছটি ছয় মেরেছিলেন সোবার্স। বোলার ছিলেন মিডিয়াম পেসার ম্যালকম ন্যাশ। এরপর নানান কীর্তি জুড়ে গিয়েছে তার নামের সঙ্গে। একসময় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও ছিল তার দখলে। 1958 পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 22 বছর বয়সে অপরাজিত 365 রান করেছিলেন সোবার্স, ভেঙে দিয়েছিলেন লেন হাটনের রেকর্ড। অবশ্য সেই রেকর্ড পরে তাঁরই দেশের মাটির মানুষ ওয়েস্ট ইন্ডিজেরই লারা ব্র্যান্ড চার্লস লারা তিনি ভেঙে দেন। 1936 বারবাডোসে তাঁর জন্ম। দুহাতে ছটি করে আঙুল নিয়ে জন্মেছিলেন সোবার্স। অস্ত্রোপচার করে বাতিতে হয়েছিল দুটি বাড়তি আঙুল, কিন্তু তাতে খেলায় কোনো প্রভাব পড়েনি। ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। 1953 ১৬ বছর বয়সে বারবাডোসের প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয়। পরের বছরে সুযোগ পান জাতীয় দলে। 1958-59 সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারত সফরে এসেছিলেন সোবার্স। পাঁচ টেস্টের যে সিরিজে সোবার্সের ব্যাট থেকে পাওয়া গিয়েছিল 557 রান। এরপর 1966-67 সালে অধিনায়ক হিসেবে দল নিয়ে তিনি এসেছিলেন ভারতে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইডেনে খেলা চলার সময় মাঠে দর্শকরা চলে এসেছিলেন, তাতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং সেখানে শেষ পর্যন্ত খেলাটি বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা জানেন অনেকে শ্রোতা বন্ধুরা সেই দিনটির কথা। 1974 সালে 38 বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন সোবার্স। অসাধারণ ফিল্ডিং করতেন। 1973 কথা যদি আপনাদের জানাই শ্রোতা বন্ধুরা, লর্ডস ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড স্পর্শ করেছিলেন উইকেট কিপার না হয়েও একটি টেস্টে ছয়টি ক্যাচ নিয়ে। ক্রিকেট যতদিন থাকবে গ্যারি সোবার্সের নামটিও ততদিন অমলিন হিসেবে থাকবে। তার অমরত্ব যেন সারা পৃথিবীকে জানান দিয়ে গেছে। তার পরিসংখ্যান, তার কেরিয়ারই তার অবরত্বের কারণ বহন করে যাবে। আর কি বললেন তারই স্বদেশীয় ক্রিকেট তারকা স্যার ইয়ান বিশপ তার প্রয়াণে, আসুন শুনে নি।
1: মিস্টার গারফিল্ড ইজ সার্টেনলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স দ্যাট এভার লিভড। হি চেঞ্জড দ্য গেম এন্ড এলিভেটেড দিস রিজন। টুডে ইজ আ স্যাড ডে ফর বারবাডোস, ফর ওয়েস্ট ইন্ডিজ, for the world game. Look, it's a sad time, and I just arrived in Barbados, and ironically, as we were boarding the plane from Ghana to Barbados, the news broke, and for me, Sir Garfield, and my experience of him, was always of a great cricketer and a great person who was liberal with his advice to me once I started playing and was very young in the West Indies team. He'd be around at a couple of our sessions and functions, and one time I heard him within earshot being asked about me, Ian Bishop, and he said, I like that young man. He always tries hard. He works hard. Whatever the conditions, he will give the required effort. And I just heard that out of the corner of my ears. That gave me a lift, and it made me have a sense of belonging in West Indies cricket that maybe I would have struggled otherwise. To hear a compliment like that coming from, if not the greatest, certainly one of the greatest cricketers that ever lived, as an all-round cricketer. And then I had the privilege and honor of sitting on a couple of cricket committees with him for a few years. And while I always try to keep my distance because of the reverence for him, I would sit around the table and he would be there with Sir Clive Lloyd, Sir Vivian Richards, Desmond Haynes, Gordon Greenidge, the late Sir Everton Weeks, Lance Gibbs, Sir Wes Hall. And I would just delight in listening to them talk about the great game and share thoughts, and some of their thoughts, many of them were contrasting. They didn't always agree on everything, but the reverence those great players had for Sir Gary when he actually spoke and shared his thoughts was more.

অবশ্য প্রত্যাবর্তনে জেতার পর অবশ্যই যাতে আত্মতুষ্টি না ঢুকে পড়ে সেজন্য সতর্কতা দিতে শুরু করলেন আর্জেন্টিনার কোচ এবং অধিনায়ক। অর্থাৎ দুই লিওনেলই এখন আকাশে নীল এবং সাদার চালিকা শক্তি বলা যেতেই পারে। একজন যদি স্কালোনি হন অবশ্য অবশ্যই অপরজন অবশ্যই মেসি। স্পেন যে বড়সড় অগ্নিপরীক্ষার মুখে তাদের ফেলতে চলেছে তা জানেন দুজনই। সম্ভবত সেই কারণেই সেমিফাইনালে এমন একটি ম্যাচ উপহার দেওয়ার পরেও পুরোপুরি বিশ্রাম দেননি গুরু স্কালোনি। পরের দিন থেকে শুরু করে দেয় অনুশীলন। আর্জেন্টিনা নিউ ইয়র্ক বৃহস্পতিবার পৌঁছে গেলেও আবহাওয়ার কারণে উড়ান আসতে দেরি হয় মেসিদের। আটলান্টায় ঝড় শুরু হওয়ার কারণে উড়ান ছাড়তে পারেনি মেসি বনাম স্পেন। পরিসংখ্যানটা যা বলছে তাতে অন্য একরকম দ্বৈরথ দেখতে চলেছে বিশ্ব ফুটবল। কারণ ইংল্যান্ড যদি ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাতে যুদ্ধ ছড়িয়ে দেয় তাহলে স্পেন মানে কিন্তু মাঠের মধ্যে লড়াই, মাঠের বাইরে সৌহার্দ্য। কারণ জীবনের বেশিরভাগ সময়টা তো স্পেনেই কাটিয়েছেন মেসি। লুই দে লা ফুয়েন্তের দলের বিরুদ্ধে নামার আগে খুব একটা আগ্রাসী কথাবার্তার পরিবর্তে তার কাছ থেকে যা পাওয়া যাচ্ছে তা হলো দীর্ঘদিন স্প্যানিশ ফুটবল সম্পর্কে নিজের যে অভিজ্ঞতা তা সকলকে বুঝিয়ে দেওয়া। সাবধান তো হতে হবেই, কারণ স্পেন দুর্ধর্ষ একটি টিম। তাদের দলে রয়েছে দারুণ সব ফুটবলার এবং অবশ্যই পাসিং গেম অসাধারণ। স্পেন ফুটবলকে, স্পেন টিমকে, এই ফুটবল দর্শনকে বহু বছর ধরে দেখছেন মেসি, ভাগ করেছেন বহু ড্রেসিং রুমের অভিজ্ঞতা। বার্সেলোনা থেকে তার কেরিয়ার শুরু, তাই ফাইনাল ম্যাচ যেন হতে চলেছে একেবারে সম প্রতিদ্বন্দ্বিতার, হতে চলেছে ভীষণ উপভোগ্য। 17টি মরশুম টানা বার্সেলোনায় খেলেছেন মেসি। স্প্যানিশ ফুটবলের সঙ্গে যোগাযোগ আরও দীর্ঘ, কারণ লা মাসিয়া একাডেমিতেই তার ফুটবলের জন্ম, আতুর ঘর। 2017 মাদ্রিদে কোচিং কোর্স করাতে গিয়েছিলেন লিওনেল স্কালোনি। সেই সময় কোর্সের ইনস্ট্রাক্টর ছিলেন কে না, লুই দে লা ফুয়েন্তে। তাই রবিবার দুই দলের চাণক্য হিসেবে দুই ডাগ আউটে বসবেন তারা। একসময় একদিকে, একসময়ের শিষ্যের সাথে গুরুর ম্যাচ, এমনটা আমরা ভাবতেই পারি। আর্জেন্টিনা ফাইনালে উঠেছে এবং স্পেন অসাধারণ ফুটবল খেলে মাত্র একটি গোল তারা হজম করে উঠেছে ফাইনালে। একদিকে যেরকম মেসি রয়েছেন তেমনই অন্যদিকে রয়েছেন তরুণ লামিন ইয়ামাল। দুজনের ফুটবল জীবনকে পাশাপাশি রেখে তুলনা করার সময় যদিও এখনও হয়নি। 39 বছরের মেসির ট্রফি ক্যাবিনেটের প্রায় সব কিছুই রয়েছে সেখানে। রবিবারের ফাইনাল যদি আর্জেন্টিনা জেতে তাহলে টানা দুবার বিশ্বকাপ জেতার কৃতিত্ব তিনি গড়ে ফেলবেন। আর ইয়ামাল শুরু করেছেন সদ্য যাত্রা, তবে সদ্য ইউরো চ্যাম্পিয়ন হয়ে আসা স্পেনকে কোনোভাবেই দুর্বল প্রতিপক্ষ হিসেবে মেনে নিতে রাজি নন আর্জেন্টিনার ফুটবলাররা। তাই বাড়তি সতর্কতা তো থাকবেই। আর অন্যদিকে লেফট ব্যাক হিসেবে স্পেনের মার্ক কুকুরেইয়ার উইং ধরে দৌড়, নিখুঁত ট্যাকেলগুলোর কথা নিশ্চয়ই অনেকেই আপনারা জানেন, আপনাদের মনে আছে শ্রোতা বন্ধুরা। কিন্তু মাঠের ভিতরের এই দাপুটে পারফরমেন্সের সঙ্গে অদ্ভুতভাবে কুকুরেইয়াকে ব্যালেন্স করতে হয় পেরেন্টিংয়ে, কারণ তার তিন সন্তানের মধ্যে যে সবার বড়, সেই মাতেও অটিজমে আক্রান্ত। ফলে তার জন্য সবসময় স্পেশাল কেয়ারের ভাবনা রাখতে হয় তার সঙ্গিনী ক্লাউডিয়াকে। ইউএসএতে বিশ্বকাপ খেলতে যাওয়ার পরে স্প্যানিশ এই লেফট ব্যাককে সই করায় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার কাছেই আলিয়া শহরে জন্ম কুকুরেইয়ার। চুক্তিতে সই করার আগে তিনি খোঁজ নিয়েছিলেন ছেলের জন্য উপযুক্ত স্পেশাল স্কুল সে শহরে আছে কিনা। আর বিশ্বকাপ খেলার মাঝখানে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে কি কঠিন মুহূর্ত ছিল, কিভাবে মাতেওকে তারা সাহায্য করতে পারবেন এই ভাবনাটি ভাবার। তাই ফুটবলের মাঠ এবং ব্যক্তি জীবন কোথাও গিয়ে এই বিশ্বকাপ মহাযুদ্ধে মিলেমিশে যাচ্ছে শ্রোতা বন্ধুরা। পরিসংখ্যান কি বলছে আপনাদের জানাবো। ফাইনালের আগে কে ঠিক কোন জায়গায় রয়েছে গোলের নিরিখে, আর্জেন্টিনা 19টি গোল করেছে। তারা সঠিক পাস দিয়েছে 4324টি, গোলের প্রচেষ্টা করেছে 113 বার, গোল হজম করেছে 7টি এবং ক্রস দিয়েছে 102টি। অন্যদিকে স্পেন, তারা গোল করেছে 13টি, সঠিক পাস দিয়েছে 4156টি, গোলের প্রচেষ্টা করেছে 120 বার, ক্রস তারা তৈরি করতে পেরেছে 154 বার, গোল হজম করেছে মাত্র 1টি। তাই অত্যন্ত উপভোগ একটি ফাইনাল আমাদের জন্য অপেক্ষা করে আছে এমনটা আমরা ভাবতেই পারি। আর এরই মাঝে রেফারিং নিয়ে নানান সমালোচনার মধ্যে কিছুটা আর্জেন্টিনার জন্য অপয়া রেফারি যেন হতে চলেছেন ফাইনালে স্লাভকো। চলতি বিশ্বকাপে এক সময় মেসিরা রেফারিংয়ের সুবিধা পেয়েছেন বলে যে অভিযোগ বারবার উঠছিল তারা অনেকেই খুশি হবেন এটা জেনে যে ফাইনালে যার মুখে বাঁশি থাকবে সেই স্লাভকো

0: ভিনিচ 2022 সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার যে 1-2 ম্যাচে হেরে গিয়েছিল সৌদি আরবের কাছে, সেই ম্যাচে রেফারি ছিলেন স্লাভকো। শুক্রবার ফিফার হেড অফ দ্য রেফারিং পিয়ের লুইগি কালিনা যখন তাদের মিটিংয়ে নাটকীয়ভাবে ঘোষণা করেন যে ফাইনালের রেফারিং কে করছেন, তখন আনন্দে চোখে জল চলে আসে 46 বছরের স্লোভানিয়া স্লাভকোর। চলতি বিশ্বকাপে 4টি ম্যাচ খেলিয়েছেন স্লাভকো। 2 বছর আগে তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ পরিচালনা করেছিলেন, তার আগে ইউরোপা লিগের ফাইনালও তিনি পরিচালনা করেন। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার অন্যান্য খবরে তো আসবে, তবে এই মুহূর্তে শুনে নেব বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন। আমাদের সঙ্গে ছিলেন বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপের 2টি স্বর্ণপদকজয়ী বাংলার ঋতু মণ্ডল। শুনে নেব সেই সাক্ষাৎকারটি, সাক্ষাৎকার গ্রহণ মিথান্নে, সম্পাদনায় অভিরূপ পাল এবং প্রযোজনায় বিজয় কুমার ঝা। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের মধ্যে রয়েছেন বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী ঋতু মণ্ডল। এই বয়সে কার্যত অসাধ্য সাধন করে ভারতকে তিনি আন্তর্জাতিক মঞ্চে বা বিশ্ব মঞ্চে নিয়ে গেছেন। আজ আমরা তাকে পেয়েছি আমাদের মধ্যে। প্রথমেই ঋতু মণ্ডল, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। আপনার এই যোগা এই বিষয়টিতে কবে থেকে আসা শুরু, মানে কোন সময়ে বা কোন বয়সে আপনি এটি শুরু করেন?
1: ক্লাস 3-4 এরকম সময় আমি শুরু করি।
0: আচ্ছা, অনেক ধরনেরই তো খেলা রয়েছে, বা আমরা আন্তর্জাতিক যদি মঞ্চের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ক্রীড়ার ইতিহাসে নানা ধরনের খেলায় এখন বহু মানুষ তারা অংশগ্রহণ করছেন। তাহলে এই বিভিন্ন ধরনের খেলা থেকে বেরিয়ে কিছুটা যেন কম পরিচিত অথবা একটুখানি যদি আমরা বলি জনপ্রিয়তা নিরিখে এখনো কোথাও ক্রিকেট বা ফুটবলের মতন জায়গায় যোগার বিষয়টা আমরা পৌঁছে দিতে পারিনি, তো কি ভেবে আপনি যোগাতে আসলেন? অন্যান্য জনপ্রিয় খেলাগুলোকে বাদ দিয়ে হঠাৎ করে যোগাকে বেছে নিলেন কেন?
1: যোগাতে আমি এসেছি ক্লাস 3-4, দাদার শরীর অসুস্থ ছিল, সেখান থেকে আমরা ওখানে ভর্তি হই যোগাতে। তারপর থেকে ওকে দেখে দেখে আস্তে আস্তে আমি শিখি যোগা, তারপর আস্তে আস্তে একটা কম্পিটিটিভ লাইনে আসি। তার আগে যোগা সুস্থ শরীর সুস্থ করার জন্যই করতাম, তারপর আস্তে আস্তে স্টেট খেললাম, ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর ন্যাশনাল খেললাম, দেন এখানে এসে পৌঁছালো।
0: আচ্ছা, দাদার কথা যখন বললেন একটু শুনতে চাইবো আপনার থেকে, দাদা অসুস্থ ছিলেন মানে দাদাও কি নিয়মিতভাবে যোগার সঙ্গে যুক্ত ছিলেন বা উনিও কি রিপ্রেজেন্ট করেছিলেন?
1: হ্যাঁ, উনিও ন্যাশনাল খেলেছে, ন্যাশনালে গোল্ড মেডেল।
0: আচ্ছা, তারপরে ছেড়ে দিলেন কি শারীরিক অসুস্থতার কারণে?
1: না, শারীরিক অসুস্থতার কারণে মানে আমাকে সাপোর্ট করা বা বাড়ির ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য ও ছেড়ে দিয়েছে।
0: সারা পৃথিবীতে তো বটেই, ভারতকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাওয়া, আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপে আপনার 2টি স্বর্ণপদক জয়, এই যাত্রাটা বা জার্নিটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের জানান।
1: ডিস্ট্রিক্ট খেলে যেরকম হয়, ডিস্ট্রিক্ট খেলার পর স্টেট খেললাম, স্টেট খেলার পর ন্যাশনাল খেলার পর যে সিলেকশন হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, তার আগে একটা হরিয়ানাতে ট্রায়াল হয় আমাদের, ওখানে ট্রায়ালে যারা সিলেক্ট হয় তাদেরকেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার জন্য এক মাসের ট্রেনিং হয়েছিল আমাদের আহমেদাবাদেতে, দেন আমরা খেলে পারফর্ম করেছিলাম।
0: ওই যে মুহূর্তে আপনি মানে জয়লাভ করলেন বা যেই মুহূর্তে আপনার নাম ঘোষণা করা হলো, সেই সময়ের অভিজ্ঞতাটি ঠিক কীরকম ছিল?
1: ভীষণ ভালো ছিল এবং অনেক প্রাউড ফিল হচ্ছিল যে আমি প্রথম যে হচ্ছে গোল্ড মেডেল পাই ইন্ডিয়ার হয়ে, তারপর ওয়েস্ট বেঙ্গল কলকাতার।
0: আচ্ছা, আপনার পড়াশোনার পাশাপাশি এই যোগাকে কন্টিনিউ করা বা বিভিন্ন সময়ে সারা ভারত বলুন বা বিশ্বে বলুন যখন আপনারা পারফর্ম করতে যান, কিভাবে এই দুটোকে ব্যালেন্স করেন, নিজের জীবন এবং তার সঙ্গে আপনার এই যেটা আপনার বর্তমান পেশাও কিছুটা বলা যেতে পারে এবং আপনার নেশা যেটা বিশেষ করে, কিভাবে দুটোকে মেনটেন করেন বা সামঞ্জস্য বজায় রাখেন কিভাবে?
1: এরকম ছোটবেলাতে যখন আমি স্কুলে পড়তাম তখন স্কুল থেকে অনেক সাপোর্ট করতো, মানে স্যার ম্যামরা অনেক ভালো ছিল যে পড়াশোনাতে সাপোর্ট করতো। এখন কলেজে উঠে শ্রীরামপুর কলেজে আমি পড়তাম, তখন আমাকে হচ্ছে কোনো এক্সাম যে ইন্টারনাল এক্সামগুলো যখন আমার বাদ হয়ে যেত তো ওরা আমাকে পরেও এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দিত। আর এখন আমি যেহেতু গ্যালগোটিয়াসে পড়ি তো ওখানেও সেই ব্যবস্থাটা আছে আমার জন্য।
0: আচ্ছা, আপনার পরিবারের কথা একটু শুনবো। আপনার দাদার কথা আপনি বললেন, আপনার বাবা মাকে আপনি কিভাবে আপনার এই জার্নিতে মানে আপনার এই সাফল্যের পিছনে ওনাদের ভূমিকা কিরকম যদি একটু আমাদের জানান?
1: বাবা তো হচ্ছে যোগা মানে সাপোর্ট তো করে, কিন্তু হচ্ছে সবসময় দেখার সময় পায় না, কিন্তু আমার মা

0: সবসময় হচ্ছে যে কোনো কম্পিটিশনে যাই সেখানে সব জায়গাতে গেছে, কোনো জায়গাতে বাদ নেই, কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাড়ির সব ফ্যামিলি গেছিল।
1: ইয়োগা বিষয়টা আপনার আপনার কি মনে হয় যে ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বা মানুষজনের মধ্যে এর পরিচিতি একটু একটু করে তৈরি হচ্ছে?
0: হ্যাঁ, অবভিয়াসলি এটা বাড়বে, আর ভবিষ্যতে এতে অনেক কিছু দেখা যাবে যে আরও কিছু ইম্প্রুভ হবে। যে ক্রিকেটের মতন আমি চাই যে ক্রিকেট ফুটবল যেরকম ক্রেজ আছে, যে এটাতেও যাতে ভবিষ্যতে আসুক আস্তে আস্তে, বা যোগা করলে সবার সুস্থ শরীর হবে বা মেন্টাল তো পিস হবে।
1: কিছুদিন আগে বিশ্ব যোগা দিবস পেরিয়ে গেছে, আপনি সম্ভবত সেই সময় এসেও ছিলেন কলকাতাতে, এবং এখানে যে বড় অনুষ্ঠানটি হলো সেই অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করা বা তার অভিজ্ঞতাটা কীরকম ছিল?
0: এখানে কলকাতা যখন হলো তখন তার আগে দুদিন ট্রেনিং হয়েছিল, তো ওখানে এসেছিলাম, ভালো ব্যবস্থাপনা ছিল আর খুব ভালোই ছিল সব কিছু, এক্সপিরিয়েন্স তো ভালোই লেগেছিল। ফার্স্ট টাইম আমাদের এখানে হয়েছিল যেহেতু কলকাতাতে যোগা ডেটা।
1: আপনার বাড়ি থেকে সবসময় এই সাপোর্টটা আপনি পেয়েছেন, এটা আপনি জানালেন যে আপনার মানে জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে এগোনোর জন্য এই সাপোর্টটা আপনি পেয়েছেন। আপনার বন্ধুবান্ধবরা বা আপনার সঙ্গে যারা সহপাঠী হিসেবে পড়াশোনা করেছিলেন তাদের মধ্যে কীরকম প্রতিক্রিয়া পান যখন এই ধরনের খবরগুলো আমরা জানতে পারি, বা আপনার এই যে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জয়ের কথা আমরা জানতে পারলাম, তারা কতটা আপনার এই সাফল্যে বা আপনার এই জার্নিতে আপনার সঙ্গে থাকেন?
0: তারা তো বহুত খুশি, আর আমাকে তো নিয়ে ওরা অনেক কিছু ভাবে যেছে। এখন পর্যন্ত দেখা হয়নি কলেজের বন্ধুর সাথে, কলেজের বন্ধুর সাথে দেখা হবে। আর বাড়ির পাশে বন্ধুরা তো অনেক খুশি, এসেছিল, দেখাও করেছিল, ফোনেও বলেছিল, অভিনন্দন জানিয়েছিল।
1: এই যোগা ব্যাপারটা যখন কাউকে করতে হয়, আপনি তো একজন মানে সক্রিয়ভাবে এর সঙ্গে বহুদিন ধরে রয়েছেন, কিভাবে মেনটেন করতে হয় তার ডায়েট বলুন বা নির্দিষ্ট শারীরিক কিছু ব্যায়াম বলুন, এইগুলোকে আপনারা কিভাবে মেনটেন করেন যদি একটু শ্রোতা বন্ধুদের বলেন, যারা ভবিষ্যতে যোগাতে আগ্রহী হতে পারেন তাদের লাইফস্টাইলটা জীবনযাত্রাটা কিরকম হতে পারে?
0: নর্মাল যেরকম খাওয়া দাওয়া করে ঠিক আছে, কিন্তু যারা বেশি ফ্যাটি হয় মানে তাদেরকে বলবো মানে একটু ঘি জাতীয় বা হচ্ছে বাটার ওগুলোকে স্কিপ করা, আর এমনি নর্মাল যারা শরীর সুস্থ রাখার জন্য বলবো যে যতটা পারে ভেজিটেরিয়ান হওয়াটা ম্যাটার নয়, বাট ভেজিটেরিয়ান হলে মন শান্ত থাকে, মাথা শান্ত থাকে, ওটা হলে বেটার হয়।
1: আর এক্ষেত্রে প্রোটিন বা কোনো আমিষ জাতীয় খাবারের ভূমিকা কীরকম থাকে আপনাদের?
0: থাকে, যেরকম আমরা যেরকম স্ট্রেংথের জন্য করি, যেরকম হ্যান্ড ব্যালেন্স, লেগ ব্যালেন্স, এগুলোর জন্য স্ট্রেংথ লাগে। তখন যারা ননভেজ হয় তাদের জন্য পনির আছে যেমনি, সয়াবিন আছে, আর আমাদের তেমনি ডিম খাই, মাংস মাছ এরকম চলে।
1: প্রত্যেক দিন কীরকম সময় দিয়ে দেন একদিন অনুশীলনের জন্য, মানে প্রত্যেক দিনই কি অনুশীলন করতে হয় না কীরকম কোনো নির্দিষ্ট নিয়ম থাকে?
0: না, প্রতিদিন করলে ভালো, আর যাদের সময় হয় না তারা হচ্ছে একদিন হয়তো স্কিপ করে, কিন্তু তাছাড়া প্রতিদিনই করতে হয়।
1: আগামীতে কোন কোন জায়গায় আপনি যাচ্ছেন আমাদের যদি একটু জানান শ্রোতা বন্ধুদের?
0: এখন তো হচ্ছে আমি সবে ডিস্ট্রিক্ট খেললাম আবার, তো এরপরে ন্যাশনাল গেমস আছে 2027-এর, ওখানে পার্টিসিপেট করব। এরপরে ন্যাশনাল গেমসের পর যেখানে যতদূর যাবে ততদূরই খেলব।
1: ভবিষ্যতে একটা স্বপ্ন থাকে সকলেরই যে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের দিকে তো এগিয়ে যাই, সকলেরই একটা স্বপ্ন থাকে, তো আপনার সেরকম একদম আলটিমেট যদি বলি একদম চূড়ান্ত লক্ষ্য ঠিক কি, কোনটা?
0: যদি আমাদের স্পোর্টস মিনিস্টার বা প্রধানমন্ত্রী যদি চায় তো যোগাটকে হচ্ছে অলিম্পিক পর্যন্ত পৌঁছাতে পারে, তো অলিম্পিক পর্যন্ত যদি পৌঁছায় তো অতদূর পর্যন্ত খেলার ইচ্ছা আছে, আর ওখানে মেডেল জেতারও।
1: অবশ্যই আমরা আশা করব আপনার সেই স্বপ্ন পূরণের দিকে সবটা এগোক, এবং আমরা সকলেই সেই আশায় থাকব যাতে করে আপনাদের মতন আরও যারা যারা এই যোগার পরিসরে রয়েছেন তারা সেই স্বপ্নের দিকে এগোতে পারেন। যখন কম্পিটিশনে আপনারা অংশগ্রহণ করেন একটা তো নিশ্চয়ই মানে মানসিক চাপ থাকে, কারণ অনেকে একসঙ্গে অংশগ্রহণ করছেন, সেইখানে এই মানসিক চাপ বা এই ভারসাম্যটা ঠিক কীভাবে বজায় রাখেন যে এই যে আপনি চ্যাম্পিয়ন হলেন আপনার সঙ্গে যারা যারা প্রতিযোগী হিসেবে ছিলেন তাদের সঙ্গে কম্পিট করা, এই যে টেনশনের সময়টা এটা কীভাবে ব্যালেন্সটা রাখেন আপনারা?
0: কম্পিটিশনে নামার আগে কিছুক্ষণের জন্য হচ্ছে ধ্যান করি বা মেডিটেশন করি, যাতে শান্ত থাকি, যাতে স্টেজে গিয়ে নার্ভাস না হয়। আর সবসময় দাদা থাকে সাপোর্ট করার জন্য, এইবারে দাদা ছিল না, পৌঁছতে পারিনি টাইমে, তাও ঠিক ছিল, আমাদের ওখানে যে কোচ ম্যাম ছিল তিনি অনেক সাপোর্ট করেছে।
1: আচ্ছা, যোগাতে আপনাদের ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা একটু বলি, এই যে আমাদের মানে আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষের এত জনসংখ্যা হওয়া সত্ত্বেও অনেক সময় বিভিন্ন খেলাধুলাতে সেই

0: পরিমাণ আমরা ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাই না, অর্থাৎ আমাদের যে আধুনিক জিনিসপত্র দরকার বা যে পরিমাণ বিনিয়োগ দরকার অনেক সময় সেটা হয় না। আপনারও কি কোথাও গিয়ে এরকম মনে হয়েছে যে যোগার ক্ষেত্রে আরও অনেক বেশি উন্নত প্রযুক্তিগত জায়গা থেকে কিছু যদি আপনারা সহায়তা পান বা আরও যদি ফান্ডিং বা বিনিয়োগের জায়গাটা তৈরি হয় তাহলে এই বিষয়টা আরও জনপ্রিয় হতে পারে বা আপনাদের সুবিধা হতে পারে, এরকম কি মনে হয়েছে যখন অংশগ্রহণ করেছেন বিভিন্ন চ্যাম্পিয়নশিপে?
1: হ্যাঁ, যেরকম আমাদের এশিয়ান গেমসের ট্রায়ালের জন্য হয়তো কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাপোর্ট না পাওয়ার জন্যটা হয়তো বাদ হয়ে যেতে পারে, বা হয়ে গেছে কিনা এটা বোঝা যাচ্ছে না, এখনও কিছু বলা যাচ্ছে না, যে এখনও কিছু রিলিজ হয়নি।
0: কী ধরনের ইকুইপমেন্টস বা কী ধরনের বিনিয়োগ আপনারা প্রত্যাশা করেন?
1: ফান্ডিংয়ে মেনলি প্রবলেম হয় যে কম্পিটিশন চালানো বা সাপোর্ট লাগে, যেরকম ক্রিকেট ফুটবলে যে এত স্পন্সার আসে, অত যোগাতে স্পন্সার আসে না।
0: সেটাই জানতে চাইছিলাম। এবং দেখুন, ক্রিকেট বা ফুটবলের ক্ষেত্রে আমরা ধরুন জুতো বা গ্লাভস বা প্যাড এগুলোরও বিভিন্ন ব্র্যান্ডিং থাকে, সেরকম আপনাদের যোগার ফিল্ডেও নিশ্চয়ই এই ধরনের কিছু নির্দিষ্ট ইকুইপমেন্টস ব্যবহার করতে হয়?
1: সেরকম আছে কস্টিউম, ম্যাট, তারও আছে ইকুইপমেন্টগুলো আছে, যেগুলো ড্রিলসগুলো লাগে যেগুলো করার জন্য প্র্যাকটিসের জন্য, ওগুলো যদি কেউ স্পন্সর করে বা এগোনোর জন্য যদি বলে তাহলে হচ্ছে খুব বেটার হয়।
0: বাংলায় যোগার পরিস্থিতিটা ঠিক কীরকম?
1: বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি যোগার পার্সনরা উঠেছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও সব থেকে বেশি, বলতে গেলে সব থেকে বেশি না, সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে, যে মেডেল বেশি পেয়েছে, আর ভবিষ্যতে আরও পাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলেই বলতে গেলে ভালো ক্যান্ডিডেটরা উঠছে।
0: আচ্ছা, প্রথম স্থানে কারা ছিল আপনি বলেন? ওয়েস্ট বেঙ্গল, দ্বিতীয় স্থানে
1: মহারাষ্ট্র।
0: মহারাষ্ট্র। আর সারা ভারতের নিরিখে মোটামুটি যোগার তে অংশগ্রহণকারীরা কোন কোন রাজ্য থেকে ছিলেন আপনার কাছে যদি একটু জানতে চাই?
1: মোটামুটি যেরকম আমাদের ছিল, আরেকটা হচ্ছে বিএসএফ যেটা পুলিশ বোর্ড থেকে থার্ডে ছিল, তারপর রাজস্থান, এরকম জায়গা থেকে, রাজস্থান, গোয়া।
0: আচ্ছা, ভবিষ্যতে যারা যোগাতে আগ্রহী হয়ে উঠতে চান তাদের জন্য কি বলবেন? ধরুন আপনার জুনিয়র যারা যোগাতে আসতে চান তাদের জন্য আপনার বার্তা কি থাকবে?
1: আমি এটাই বলবো যে যোগা এখন চালিয়ে যাক, আর ভবিষ্যতে ওটা নিয়ে আরও বড় কিছু হতে পারে, হবেও।
0: অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ঋতু মণ্ডল, তাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। শুনতে থাকুন আকাশবাণী ক্রীড়াঙ্গন। চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবরে, এবং আপনারা জানেন বিশ্বকাপ চলাকালীন আমাদের বিশেষ প্রতিবেদন বিশ্বকাপ রঙ্গমঞ্চে। যেহেতু ফাইনাল আসন্ন, তাই আজ আপনাদের জন্য থাকবে ফাইনালের বেশ কিছু রোমাঞ্চকর ঘটনার কথা। 1930 সালের 30 জুলাই উরুগুয়ের মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক দেশ উরুগুয়ে 4-2 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে উদ্বোধনী শিরোপা জয় করেছিল। তেমনই 1934-এর 10 জুন ইতালির রোমের স্টাদিও নাজিওনালে পিএনএফ অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেলো স্কিয়াভিওর জয়সূচক গোলে ইতালি 2-1 ব্যবধানে চেকোস্লোভাকিয়াকে পরাজিত করে। 1985-29 জুন ব্রাজিলের বেলো হরিজন্তেতে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে স্ট্রাইকার জো গেটজেন্সের হেডে যুক্তরাষ্ট্র 1-0 গোলে ইংল্যান্ডকে চমকে দেয়। 1950-16 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের নির্ধারণী ম্যাচে আলসিদেস গিগিয়ার 79 মিনিটেও গোলে উরুগুয়ে 2-1 ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।
2: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন মৈত্রী ক্রীড়াঙ্গন আপনাদের জন্য প্রত্যেক দিন থাকে আজকের দিনে। আর আজকের দিনে যার কথা আপনাদের জানাবো, আজকের দিনে যার জন্মদিন, ডব্লিউ জি গ্রেস, আপনারা প্রায় সকলেই তাকে চেনেন। মাত্র 16 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। লন্ডনের কেনিংটন ওভালে জেন্টলম্যান অব দ্য সাউথের হয়ে প্লেয়ার্স অব দ্য সাউথের বিপক্ষে খেলতে নেমে তিনি কিন্তু প্রথমেই 0 রানে আউট হয়ে গিয়েছিলেন। তবে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ায় দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ডব্লিউজি গ্রেস অনবদ্য একটি 152 রানের ইনিংস উপহার দিয়েছিলেন। দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 170 রান করে 1886 সালের 12ই আগস্ট তার টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি তিনি খেলেন। 1895-এর 17ই মে ব্রিস্টালে সামারসেটের বিপক্ষে ম্যাচে 100 রান করেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের 100তম শতকের মাইল ফলক

স্পর্শ করেন। 1914 সালের 25 জুলাই 66 বছর বয়সে ক্লাব ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেলেন। ইংল্যান্ডের কিংবদন্তি ডাব্লিউজি গ্রেস এলথামের হয়ে গ্রোভ পার্কের বিপক্ষে তিনি অপরাজিত 69 রান করেন। আর দাবার খবর আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, মাত্র কয়েক মাস আগে দাবা বিশ্ব দেখেছিল এক ভিন্ন ফিরুজাকে। রোমানিয়ার বুখারেস্টের সুপার বে চেস ক্লাসিকে গোড়ালির চোটের কারণে তিনি হোটেলের বিছানায় শুয়ে খেলেছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশকে পরাজিত করেছেন। আর শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নম্বর 2213134, ইমেল আইডি airkolkatasports@gmail.com, ফেসবুক পেজ @airkolkatasports পেজ, আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। ঠিকানা প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 701।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বিতান দে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন ক্ষেত খামারের কথা। আলাপচারিতায় ডক্টর প্রদীপ রায়, ব্যোমকেশ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। আজ শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, একটা প্রচলিত গান আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যে দুধ না খেলে হবে না ভালো ছেলে। কিন্তু গ্রামীণ এলাকায় যে সমস্ত শ্রোতা বন্ধুরা আছেন, শোনেন আমাদের অনুষ্ঠান, কম বেশি প্রত্যেকেরই বাড়িতে একটি করে গবাদি প্রাণী দেখতে পাওয়া যায়, গরু হতে পারে, ছাগল হতে পারে। সেখান থেকে আপনারা দুধগুলো সংগ্রহ করে কোনো একটা নির্দিষ্ট স্থানে, যেগুলো গ্রামীণ ভাষায় সমিতি বলা হয়, সেখানে আপনারা জমা করেন। তারপর যারা ব্যবসায়ী রয়েছেন, সেখান থেকে প্রসেসের মধ্য দিয়ে বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী করে বাজারজাত করেন। কিন্তু আবার কেউ কেউ এই যে ছোট খামার থেকে বাড়িতে যে গবাদি প্রাণী রয়েছে, সেখান থেকে তাদের চিন্তাভাবনা এলো যে যদি কিছু সংখ্যক দুগ্ধজাত সামগ্রী তৈরি করার জন্য কিছু সংখ্যক মানুষকে একত্রিত করে সেখান থেকে যদি বড় কিছু করা যায় এবং সেখান থেকে সফল ব্যবসায়ী হওয়া যেতে পারে। ঠিক তাই, আমরা আজকের এমন একজন মানুষকে পেয়েছি যিনি দুগ্ধ খামারি থেকে আজকের উদ্যোগী, তার সফলতার কাহিনী আমরা শুনব। পেয়েছি উদ্যোগী ব্যোমকেশ মণ্ডলকে। ব্যোমকেশ বাবু, আকাশবাণীতে আপনাকে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছেন আমাদের বিশেষজ্ঞ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়। প্রদীপ বাবু, আপনাকেও স্বাগত,
3: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আর শুরুতে আমি একটু ব্যোমকেশ বাবু আপনার কাছে আসব। আপনি এই যে উদ্যোগী হয়েছেন, মোটামুটি প্রথমের দিকে একজন খামারি ছিলেন, এই জার্নিটা কেমন ছিল, শুরুর দিকে কেমন ছিল, শুরুটা কিভাবে হয়েছিল?
2: শুরুটা 2022 সালে, আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের মানুষজনকে যারা দুগ্ধ চাষি, এরকম বেশ কিছু মানুষকে এক জায়গায় করে তাদের দুধটাকে একটা নির্দিষ্ট জায়গায় সংগ্রহ কেন্দ্র তৈরি করা হয়, সে সংগ্রহ করা হয় এবং সেখান থেকে আরো পার্শ্ববর্তী গ্রামের মানুষজন দুগ্ধ চাষি, তারাও দুধ দিতে শুরু করে এবং সেই দুধটা একটা জায়গায় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে দুধের পরিমাণটা। তখন সেটা একটি বড় কোম্পানির কাছে আমরা বিক্রি করতে থাকি। তার পরবর্তীকালে এটা আমি উদ্যোগী হই, যে ভাবনা চিন্তা শুরু করি
1: যে
2: আমরা নিজে কিছু একটা হচ্ছে এই দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা প্রস্তুত করব।
1: আচ্ছা,
2: তখন থেকেই ভাবনা চিন্তা এবং কারখানা অলরেডি তৈরিও হয়ে গেছে, তার সমস্ত মেশিনারিজও বসে গেছে, প্রসেসিং শুরুও হয়ে গেছে এবং এ ব্যাপারে সব থেকে বেশি যিনি আর কি আমার পাশে থেকেছেন আর কি ডক্টর প্রদীপ রায়, আমার আর এক বন্ধু আছে আবু নোমান কাজী, এরা সঙ্গে আছে আর কি।
1: বেশ, বা আপনার আরো কিছু কথা শুনবো, তবে তার আগে একটু প্রদীপবাবু আপনার কাছে আসবো। এই যে দুধ উৎপাদনের কথা বা দুগ্ধজাত সামগ্রী তৈরি করার কথা আমরা বলছি, যদি একটু বর্তমানে আমাদের দেশ হোক বা রাজ্যে দুধের উৎপাদনের অবস্থা কিরকম, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন।
3: হ্যাঁ, এটা একটা আমাদের কাছে গর্বের বিষয় যে বিগত 10 বছর ধরে আমাদের ভারতবর্ষ পৃথিবীতে দুধ উৎপাদক দেশ হিসেবে 1 নম্বর স্থানে রয়েছে। মোটামুটি এখন আমাদের দুধ উৎপাদন 245 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার। তো এটা মোটামুটি পৃথিবীর 25% যা প্রোডাকশন হয়, তার 25% প্রোডাকশন আমাদের ইন্ডিয়া একাই করে, মানে উৎপাদন করে।
1: এটা একটা গর্বের বিষয়,
3: গর্বের বিষয়। কিন্তু সেই হিসেবে আমাদের ভারতবর্ষে ইউপি হচ্ছে প্রথম স্থানে আছে, যতগুলো আমাদের স্টেট আছে তার মধ্যে ইউপি হচ্ছে প্রথম স্থান অধিকার।

0: বাঙালি, তারপর দ্বিতীয় রাজস্থান। সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ বা রাজ্যে দুধের চাহিদা আছে এবং দুধের যোগানও আছে, কিন্তু দেশের সার্বিক যে চাহিদা তার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে, যার ফলে এখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে দুধের ব্যবসার একটা দিগন্ত খোলা যেতে পারে, মানে দুধের ব্যবসার একটা পজিটিভ সাইড আছে,
1: ভালো বাজার রয়েছে,
0: ভালো চাহিদা রয়েছে।
1: আচ্ছা, গ্রাম বাংলার দিকে মূলত তো দুধটাই মানুষ বেশিরভাগই খান, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হলো, আমি ব্যোমকেশবাবু আপনাকে বলি, যে হঠাৎ কি মনে হলো যে দুগ্ধজাত সামগ্রী যেগুলো আছে সেগুলো করা দরকার আছে?
2: দেখুন, এখন বিষয়টা হচ্ছে দুধ তো খাই ঠিক আছে, কিন্তু দুধ থেকে যে আরো অনেক রকম দুগ্ধজাত পণ্য তৈরি হয় এবং যেটা শহরের মানুষ এবং পাশাপাশি এখন গ্রামের মানুষও সেই দিকে ঝুঁকে গেছে, মানে পনির খাওয়া, তারপরে ধরুন লস্যি খাওয়া, প্যাকেট দুধ খাওয়া,
1: এগুলো মোটামুটি গ্রাম বাংলার মধ্যে
2: পৌঁছে গেছে আর কি। এবার ভয়টা কি, এই যে এত পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, এই দুধটা যখন আমার যে অর্গানাইজেশন সেখানে যখন সবাই মিলে দুধটা দিচ্ছে, তখন আমার মনে হয়েছে যে আমি কেন শুধু অন্য কোনো একটা বড় জায়গায় আমি দুধটা দেব, আমি আমার নিজের ফ্যাক্টরি তৈরি করে সেখানে সমস্ত রকম প্রস্তুত করব। এবং আমি সেইভাবেই উদ্যোগী হয়েছি এবং উদ্যোগ নিয়েছি।
0: আরেকটা কথা আমি বলে দেব, দুধ খাওয়া আমাদের যেটা এখন জাতীয় গড় হিসেবে যথেষ্টই, 427 গ্রাম পার ডে খাওয়া উচিত, এবং সেটা
1: 427 ml প্রত্যেকটা মানুষের,
0: পূর্ণবয়স্ক একটা মানুষের খাওয়া উচিত এবং সেটা আমরা পাই। কিন্তু আমরা যখন দুধ থেকে অন্য প্রোডাক্ট করব, সেখানে আমরা ভ্যালু অ্যাডিশন করি। ভ্যালু অ্যাডিশন করলে কি হয়, তাতে মুনাফাটা বেশি হয় এবং সেটা হচ্ছে তার লংজিভিটি বা সেলফ লাইফ যেটাকে বলে, বেশি দিন আমরা রাখতে পারি। গুণমানটা আমরা অনেক কিছু সেখানে ভিটামিনস ইত্যাদি অ্যাড করতে পারি, আমাদের স্বাস্থ্যের পক্ষে আরেকটু উন্নতিকর। কিন্তু আবার অনেক সময় দেখা গেছে যে বিশেষত বাঙালিদের মধ্যে দুধ খাওয়ার পর একটা প্রবলেম হয়, একটা গ্যাসের প্রবলেম হয়, একটা লুজ মোশনের প্রবলেম হয়, যেটাকে আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স। তো সেই ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে দুধটা না খেয়ে দুগ্ধজাত প্রোডাক্ট খেলে তা ওনার পক্ষে সেটা উপকার হবে। যেমন টক দই খেতে পারেন, লস্যি খেতে পারেন, বা মিষ্টি দইও খেতে পারেন, বা পনির খেতে পারেন, ছানা খেতে পারেন, হয়তো সরাসরি দুধটা ওনার শরীরের পক্ষে সহ্য হচ্ছে না।
1: ঠিক। এবারে ব্যোমকেশবাবু, আপনি তো একজন উদ্যোগপতি, উদ্যোগী হয়েছেন দুগ্ধজাত সামগ্রী দিয়ে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করার জন্য। যদি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, এমন কেউ হয়তো এগিয়ে আসতে পারেন আপনার মতো, তাহলে এগিয়ে আসতে গেলে একজন উদ্যোগী হয়ে তার প্রয়োজনীয় সামগ্রী, একদম আমি প্রাথমিক স্টেপসটা যেটা বলছি, যে প্রাথমিকভাবে তার কী কী থাকা দরকার, ইনফ্রাস্ট্রাকচার কেমন কী হবে?
2: দেখুন, একটা ছোটোখাটো ফ্যাক্টরি যদি কেউ তৈরি করতে চায়, তা সেক্ষেত্রে ল্যান্ড তো লাগবেই, সেটা নিজেরও হতে পারে, সেটা কারোর কাছ থেকে লিজ হিসেবেও নিতে পারে, তারপর তো ক্যাপিটাল, তারপর তো প্ল্যানিং, এগুলো তো থাকবেই। এবং আরেকটা জিনিস হতে পারে, এই ডেয়ারি বাই প্রোডাক্ট এই যে তৈরি করার যে ট্রেনিং বা এ নিয়ে কিছু ধারণা তৈরি করার জন্য ডেয়ারি যে ডিপার্টমেন্ট টেকনোলজি মোহনপুর ক্যাম্পাসে আছে, সেখানে স্বল্পকালীন কোর্স হয়, সেটাও জানতে পারে।
1: সেটা কি আপনি করেছিলেন নাকি?
2: আমি করেছিলাম, এবং আমি এটা এই ফ্যাক্টরি করব বলেই এইসব প্রস্তুতিগুলো অনেক আগে থেকেই শুরু করেছি। এবার দেখুন, সরকারি অনেক রকম স্কিম আছে, যে স্কিমগুলোর মধ্যে দিয়ে গেলে খুব সহজেই কিন্তু মোটামুটি একটা ছোটোখাটো ফ্যাক্টরি তৈরি করা যায়।
1: হ্যাঁ, সেই ফ্যাক্টরি তৈরি করতে গেলে মোটামুটি কী কী লাগছে আমাদের একজন কৃষক বন্ধু যদি কেউ এগিয়ে আসেন?
2: দেখুন, প্রথম ভালো দুধের যোগান, এটা এনশিওর করতে হবে, যে দুধের সাপ্লাই চেইনটা যেন ঠিক থাকে।
1: আচ্ছা,
2: তারপর এই যে ফ্যাক্টরি তৈরি করবে, ফ্যাক্টরি তৈরি করার জন্য প্রজেক্ট রেডি করতে হবে, যে আমি এত টাকার প্রজেক্ট করলাম, এবং সেটা ব্যাংক ফাইন্যান্স হতে পারে, গভর্নমেন্টের স্কিমে গেলে গভর্নমেন্ট সাবসিডি দেবে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ই এই ধরনের এন্টারপ্রেনার যারা হয় তাদের পাশে থাকে, বিভিন্ন রকমভাবে থাকে, এবং সেই রকম সেইগুলো জানতে হবে। সেইগুলো জানার জন্য ওয়েবসাইট আছে, সেইগুলো জানার জন্য বিডিও অফিসে এই ধরনের ডিপার্টমেন্ট আছে, সেখানে এগুলো সব জানা যায়, সেগুলো জানা যায়। এবং তারপরে এই প্রদীপবাবুর মতন যারা এই বিষয়ে বিশারদ তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
1: আর মূলধন কেমন লাগতে পারে?
2: মূলধন 20-25 লাখ 30 লাখ যায় যেমন করে করবে আর কি।

0: তার আগে বোধ হয় ওই যে জিনিসটা নিয়ে আমি কাজ করতে চলেছি তার প্রোডাক্টটা সাফিসিয়েন্ট যোগান থাকতে হবে।
1: হ্যাঁ অবশ্যই ভালো দুধের যোগান থাকতে হবে,
0: তবেই ভাবতে পারবেন এইরকম কিছু।
1: তবেই তবেই মানে 10-12 কেজি দুধের কাজ এটা নয়।
0: ব্যোমকেশ বাবু বলছিলেন যে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন স্কিম রয়েছে, প্রদীপবাবু আপনার কাছ থেকে একটু জানি কিরকম কি সুযোগ সুবিধা রয়েছে।
2: সুযোগ সুবিধা বলতে যেটা ব্যোমকেশ বাবু বললেন যে রাজ্য সরকারি স্তরে বা কেন্দ্রীয় সরকারি স্তরে বিভিন্ন গভর্নমেন্টের স্কিম আছে, তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ব্যাংক আছে, কোঅপারেটিভ আছে, নাবার্ড আছে, সংস্থা আছে, বিভিন্ন স্কিম আছে। সেই স্কিমের মাধ্যমে একটা প্রজেক্ট তাদেরকে জমা দিতে হবে এবং সেই প্রজেক্টটা এক্সপার্ট দিয়ে জমা করিয়ে দিলে তারা সেটাকে অ্যানালিসিস করবে, বিচার করার পর বেশ কিছু পরিমাণ সাবসিডি দেবে এবং কিছু পরিমাণ যেটা ঋণ থাকে সেই ঋণের পরিমাণটাও যথেষ্ট পরিমাণে কম থাকে। কিন্তু এইটা করার আগে ভালোভাবে পর্যালোচনা করে নিতে হবে আমরা কি প্রোডাক্ট তৈরি করতে চাই, কোথায় তৈরি করতে চাই, কতটা পরিমাণ দুধ নিয়ে আমরা কাজ করব মানে শুরু করব, এই সমস্ত জিনিসগুলোর খুঁটিনাটি বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে।
0: সেক্ষেত্রে তাহলে তারা যোগাযোগ করবেন কোথায়?
2: সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে, সব থেকে ভালো যেটা হবে যেটা ব্যোমকেশ বাবু বললেন যে গ্রামীণ যে বিডিও অফিস আছে সেখানে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারে, অথবা এই ব্যাপারে SBI তারাও অনেকটাই উদ্যোগী হয়, SBI-এরও আলাদা ডিপার্টমেন্ট আছে, কৃষি ডিপার্টমেন্ট, সেখানেও যোগাযোগ করলে তারা বিভিন্ন স্কিম সম্বন্ধে বলে দিতে পারবে, কী কী করতে হবে সেই মতো পদক্ষেপ অনুযায়ী এগিয়ে যেতে হবে।
0: আর ব্যোমকেশবাবু আরেকটা কথা বলছিলেন যে প্রশিক্ষণের ব্যাপার, একটা দেশ ব্যবসায়ী হতে গেলে তার জন্য একটা ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাদের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে কি এরকম কোনো ব্যবস্থা রয়েছে?
2: হ্যাঁ, যখনই আপনি কোনো ঋণদাতার কাছে যাবেন প্রথমেই আপনাকে বলবেন যে আপনার একটা ফর্মাল ট্রেনিং আছে কি না এই ব্যাপারে। তা যেটা ব্যোমকেশবাবু শুরু করার আগে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে সেই সময় একটা ট্রেনিং চলছিল, উনি সেই ট্রেনিংটা কমপ্লিট করেছিলেন, কারণ ওনার মধ্যে সেই অদম্য আগ্রহ ছিল যে আমি এর উদ্যোগপতি হবই একদিন। তো সেই ট্রেনিংটা হওয়ার ফলে সেই সার্টিফিকেটটাকে শো করিয়ে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম থেকে অনেকটাই লোন পেয়েছেন এবং সেটা সাবসিডি আকারেই অনেকটা পেয়েছেন। এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে সময় সময় আমরা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করি।
0: আমরা যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন এবং এমন যদি কেউ আগ্রহী হন তাহলে প্রদীপবাবু যেমন বলছেন যে ওনাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, সেগুলো আপনারা যোগাযোগ করলে সরাসরি এই রকম যারা আগ্রহী হচ্ছেন তারা কিন্তু লাভবান হতে পারবেন। আচ্ছা মোটামুটি এই যে দুগ্ধজাত সামগ্রী আপনি তৈরি করতে চলেছেন, কি ধরনের সামগ্রী আপনার পরিকল্পনা রয়েছে আগামী ভবিষ্যতে?
1: প্রথমত হচ্ছে ফার্ম ফ্রেশ মিল্ক, মানে যে যে দুধটা মানে খাঁটি দুধ আর কি, খাঁটি দুধ যেটা প্যাকেটজাত দুধ নয়, কিন্তু সেটা বোতলিং হবে, বোতলিং থাকবে, কিন্তু সেটা পাস্তুরাইজ বা ওই ধরনের যে বিষয়গুলো আছে সেটা নয়, একদম খাঁটি গরুর দুধ সেটা থাকবে। তারপরে হচ্ছে পনির, পনির থাকবে, তারপরে হচ্ছে দই থাকবে, লস্যি থাকবে, ঘি থাকবে, খোয়া ক্ষীর থাকবে, খোয়া ক্ষীর থেকে প্যারা থাকবে, ছানা, মানে ছানার মানে যেটা স্যার আর কি, মানে স্যারের সাথে আমার এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, ছানার, ছানা তো আমরা মিষ্টির দোকানে গেলে পাই বা বাড়িতে কাটিয়ে হয়, আমরা যেটা প্ল্যানিং করেছি যে ছানার প্যাকেজিং করব। মানে এখন বাড়িতে অনেক বয়স্ক মানুষজন, তারা বাড়িতে লোক সংখ্যা কম, ছানা ওই দুধ কিনে এনে ছানা কাটানো এসব আর সেসব হয় না, সেজন্য আমরা ঠিক করেছি যে ছানার প্যাকেজিং করবো, সেটা হবে সম্ভব সেটা।
0: মানে এরকম কিছু যে সমস্ত দুগ্ধজাত থেকে আরো ভালো কিছু প্রোডাক্ট সেগুলো আপনারা পরিকল্পনা করছেন যে মানে ক্রেতাদের জন্য?
1: একদম একদম।
0: এবং যারা নতুন যারা আসছে বা আপনার থেকে যারা এই যে আপনি একজন উদ্যোগপতি হয়ে আপনার একটা খামার সেট আপ করেছেন, সেখানে তো বহু সংখ্যক মানুষের একটা কাজের সুযোগ হচ্ছে।
1: হচ্ছে, হবে।
0: মানে কতজন তবু এরকম রয়েছে আপনার কাছে?
1: দেখুন এখন যেহেতু শুরু করতে চলেছি তো শুরুতে একটা ভাবে অত লোক নিয়োগ হবে না, তাও মিনিমাম ধরুন 6-7 জন তো লোক নিয়োগ হবেই শুরুতেই। শুধু ভেতরে প্ল্যান্টের ভেতরে কাজ এমন বিষয় নয় কিন্তু যে দুধ আনতে যাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক লোকেরই এখানে কর্মসংস্থান থাকবে।
0: আচ্ছা ব্যোমকেশবাবু মোটামুটি আপনি তো প্ল্যান পাশ করলেন এবং একটা বেশ ভালো অ্যামাউন্ট প্রদীপবাবু, বেশ আমরা তো

0: বললাম যে 20 লাখ থেকে 22 লাখ টাকা, সেটা তো আমাদের যারা শুনছেন সবার পক্ষে তো আর সম্ভব নয়।
1: না
0: এবং এই যে অ্যামাউন্টটা আপনি বললেন, এটা যখন শুরুর দিকে আপনি যখন পাস করছেন, প্ল্যান পাস করাচ্ছেন, তো তার আগে তো আপনার একটা খামার ছিল, গরু মোষ যা যেগুলো ছিল, সেখান থেকে করার জন্য যে একটা জায়গাও নিশ্চয়ই আপনার ছিল না? এখন আপনি মানে জায়গাটাকে আপনি লিজ নিয়েছেন না আপনার নিজের?
2: না, জায়গাটা আমি লিজ নিয়েছি।
0: আচ্ছা, লিজ নিয়েছেন, বেশ। তাহলে সেই একদম প্রাথমিক স্তর থেকে যদি আমি একটু জানতে চাই যে আপনার ওই জায়গা থেকে লিজ নিয়েছেন, তারও একটা খরচা, আবার এই যে একটু চারিপাশে জায়গা, 1 বিঘা হোক 2 বিঘা যে জায়গাটা আপনি লিজ নিয়েছেন, তার চারদিকে একটা ঘেরার খরচা, এইগুলো তাহলে কিভাবে শুরুটা করলেন?
2: প্রথমে জায়গাটা লিজ নিয়েছি, লিজ নেওয়ার পর সেখানে যিনি আমাকে জায়গাটা লিজে দিয়েছেন আর কি, তিনি আমাকে খুব স্নেহ করেন। যে জায়গাটা লিজ দেওয়া হয়েছে সেই জায়গাটা যে পরিমাণের জায়গা এবং তার যে খরচ হতে পারে সেই খরচটা আমাকে প্রাথমিক পর্যায়ে বহন করতে হয়নি, উনি অনেকটাই আমাকে সাপোর্ট করেছেন।
0: মানে এদিক থেকে আপনার একটা সুবিধা হয়।
1: আসলে ওনাকে সহৃদয় ব্যক্তি এগিয়ে এসছেন, ওনার নিজস্ব একটা খামার আছে, প্রায় 20টার মতো গরু আছে, মোটামুটি 1000 লিটার মতো দুধ হয় সকাল বিকেল মিলিয়ে, এবং উনিও এটাতে যথেষ্ট আগ্রহী ছিলেন বলে ব্যোমকেশবাবুর আগ্রহ দেখে উনি নিজেই জায়গাটা ডেভেলপ করে দিয়েছেন এবং বলেছেন যে যখন ফ্যাক্টরি শুরু হবে বা যখন একটা মোটামুটি নো প্রফিট নো লস আসবে তখন একটা এগ্রিমেন্ট করা যাবে। তো শুরুটা বা প্রাথমিকভাবে উনি ওনাকে অনুমতি দিয়েছেন।
0: বা এটা এটা আপনার দিক থেকে এক প্রকার ভালোই হয়েছে, যে নতুন একজন মানুষ করছে তাকে সাহায্যের একজন মানুষ এগিয়ে এসেছে, এটাই দরকার। আর আরেকটা গ্রামের দিকে যে সমস্যাটা হয়, বেশিরভাগই বলে থাকেন যে দুধে জল মেশাচ্ছে। এবার এই যে আপনি বহু জায়গা থেকে বহু কৃষক বন্ধুরা তারা দুধ নিয়ে আসছেন আপনার ফ্যাক্টরিতে হোক বা আপনি যেটা করছেন, কিন্তু আপনি বুঝবেন কিভাবে সে তিনি দুধে জল মিশিয়েছেন কিনা?
2: দুধে জল মেশালে তবু রেহাই, কিন্তু দুধে আরো অনেক কিছু মেশানো যায়।
0: আচ্ছা,
2: অনেক কিছু মেশানো যায়, ডালদা মেশানো যায়, ইউরিয়া আছে ও সুগার আছে, নানান রকম ডিটারজেন্ট আছে,
0: এই যে জিনিসগুলো মেশানো যায় বা মিশিয়েছেন।
2: হ্যাঁ, এইবার দুধটা আসার পরে আমাদের নির্দিষ্ট ল্যাবরেটরি আছে।
0: আচ্ছা,
2: সেই ল্যাবরেটরিতে দুধের অ্যাডাল্ট্রেশন চেক করার জন্য কেমিক্যালস আছে, অন্যান্য মেশিন পত্র আছে,
1: তার মাধ্যমে দুধটাকে পরিপূর্ণভাবে চেকিং এর মাধ্যমে যদি সেটা দেখা যায় যে অ্যাডাল্টারেটেড মিল্ক অর্থাৎ দূষিত মিল্ক, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে ডিসকার্ড করে দেওয়া হয় এবং যেটা হচ্ছে আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড হিসেবে পাস হয়ে যাবে সেই দুধটাকেই কেবল আমরা গ্রহণ করব।
0: আচ্ছা, তাহলে আপনার তো ফ্যাক্টরিতে এখন বেশ ভালো কিছু প্ল্যান্ট বসাতে হয়েছে, কী কী রয়েছে আপনার ওখানে?
2: ওখানে BMC আছে, যেটা যেটা হচ্ছে বাল্ক মিল্ক কুলার, যেখানে দুধ ঠান্ডা থাকবে। তারপরে হচ্ছে পনির তৈরি করার জন্য,
1: এই ব্যাপারটাতে আমি, কারণ আমি যেহেতু এর প্রজেক্টটা করে দিয়েছিলাম এবং এখানে যে মেশিনগুলো লাগানো হয়েছে সেটার হচ্ছে বলি আমরা BMC বাল্ক মিল্ক কুলার, অর্থাৎ এটার মানে হচ্ছে যে দুধটা গ্রাম থেকে এলো সেই দুধটা তো সঙ্গে সঙ্গে প্রসেসিং করি না আমরা, সেই দুধটাকে সঙ্গে সঙ্গে আমরা ওই ঠান্ডা শীতলীকরণ যন্ত্রে রেখে দিই, তার 2-3 ঘন্টা পর হয়তো আমরা প্রসেসিং করব, ততক্ষণ দুধটা আমাদের ভালো থাকবে। এরপর আমাদের কাছে একটা পাস্তুরাইজার আছে যেটাকে দিয়ে আমরা জীবাণু নির্মুক্ত করি, দুধের মধ্যে যেগুলো আমাদের প্যাথোজেনিক অর্গানিজম অর্থাৎ রোগ সৃষ্টিকারী যে জীবাণুগুলো সেগুলোকে আমরা মেরে ফেলি। তারপর কিছুটা ঘি করার জন্য আমাদের ক্রিম সেপারেটার আছে, তারপর পনির তৈরি করার জন্য আমাদের পনির কাটাবার একটা ট্যাঙ্ক আছে, তারপর পনির সেখান থেকে কাটাবার পর পনিরটাকে আমরা প্রেস করি মানে চাপ দিয়ে জলটাকে বের করে দিই, সেই পনির চাপ দেওয়ার মেশিন আছে, তারপর সেই পনিরটাকে আমরা ওজন করে কেটে প্যাকিং করা হয় এবং সেই প্যাকিংটাকে আমরা ভ্যাকিউম প্যাকিং করি। ভ্যাকিউম প্যাকিং করার মানে কি, প্যাকেট থেকে সমস্ত এয়ার বা বাতাসটাকে বের করে নিই, তাতে এতে পনিরের লংজিভিটি বা সেলফ লাইফটা যেখানে 7 দিন সেটা 15 দিন হয়ে যায়। এবার ডিপ ফ্রিজও আমাদের আছে, জেনারেটর রাখতে হয়েছে কারণ পাওয়ার কাট হয়, সুতরাং সেখানে জেনারেটরেরও ব্যবস্থা করা হয়েছে কারণ দুধ একটা অতি পচনশীল জিনিস, সুতরাং তার জন্য ব্যাকআপ সবসময় থাকা দরকার।
0: আচ্ছা, এই যে দুধ আপনার কথাই রেস্ট নিয়ে বলি যে দুধ অতি পচনশীল জিনিস, কিন্তু আপনারা যারা প্যাকেটজাত করছেন বিভিন্ন দোকানে বর্তমানে একটা দেখা যায় যে বিভিন্ন প্যাকেটের বিভিন্ন রকম দাম, কোনোটা
1: মানে আপনি বলতে চাইছেন প্যাকেটে আমরা যেরকম দেখেনি ডাবল।

0: টোন, সিঙ্গেল
1: সিঙ্গেল টোন,
0: টোন
1: হ্যাঁ।
0: বা ফুল ক্রিম মিল্ক,
1: তা
0: এরকম?
1: এরকম আপনার আপনার কি এরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে যে এরকম কিছু করবেন
2: না,
1: নাকি?
2: আমরা আমরা এই সিঙ্গেল টোন ডাবল টোন এগুলো যাব না, মানে দুধ পুরো পরিষ্কার খাঁটি দুধ, সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট হবে, সেই ল্যাবরেটরিতে টেস্ট হলে সেখান থেকে ফ্যাট বা অন্য কিছু ক্রিম তুলে নেওয়া এই পদ্ধতিতে আমরা যাব না, আমরা টোটাল খাঁটি দুধটাই ওখানে রাখবো।
1: আচ্ছা, এখন আপনার ফ্রেশ দুধটা দিচ্ছি,
0: অর্থাৎ উনি বলতে চাইছেন যে গ্রাম থেকে আমরা দুধ যেটা নিলাম সেটা মোষের দুধ হোক বা গরুর দুধ হোক, সেটাকে আমরা ফ্যাক্টরিতে মিক্সড হয়ে গেল, সেইটাকেই আমরা ল্যাবরেটরি টেস্টিং এর মাধ্যমে যখন সেটা গ্রহণযোগ্য হলো সেটাকে আমরা জীবাণুমুক্ত করব পাস্তুরাইজেশন করার পর, তারপর সেটাকে শীতলীকরণ ঠান্ডা করে বোতলজাত করে তার উপর লেবেল দিয়ে আমরা গ্রামে বা যে কোনো আউটলেটগুলোতে আমরা দিয়ে দেবো। এই মুহূর্তে আমরা ওই যে সিঙ্গেল টোন, ডাবল টোন, ফুল ক্রিম
1: সেদিকটাতে আমরা
0: যাচ্ছি না, কারণ ওগুলোকে করতে গেলে আরো অনেক মেশিনের প্রয়োজন, আরো অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। যেহেতু এটা এখন শুরুবাত, প্রাথমিক, তাই আমরা ওই জটিলতার মধ্যে যাব না।
1: আরেকটা জিনিস চোখে পড়ে যে পনির তো আপনারা তৈরি করছেন, এবং এই যে পনিরের বিভিন্ন রকম টেস্ট থাকে বা দোকান থেকে নিলে বিভিন্ন প্যাকেটও পাওয়া যাচ্ছে আজকাল, তা এই পনিরের এই যে টেস্ট ভ্যারিয়েশন এগুলো কি ডিপেন্ড করে কিসের উপরে? পনির কি যে গরুর দুধ বা মোষের দুধ তার জন্য কি কোনো রকম পার্থক্য দেখা দিতে পারে নাকি?
2: হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট পার্থক্য আছে, এবং এটা আরো স্যার আরো ভালো বলতে পারবেন, তো স্যার ওটা বলে দিক বিষয়টা কিভাবে।
0: আসলে যেটা পনিরটা আপনি ঠিকই বলেছেন সুব্রতবাবু, যে বাজারে বিভিন্ন ধরনের পনির আছে এবং তার ওপরে সেটা কিন্তু লেখাই আছে। এখন মানুষের কি হয়েছে, পারচেসিং পাওয়ার সবাই সমান না, তো হোটেলসগুলোতে যেরকম আমরা কম দামের পনির, কম দামের পনির মানে হচ্ছে তাতে কম স্নেহ জাতীয় পদার্থ আছে, মানে ফ্যাট পার্সেন্টেজ অনেকটাই কম, অর্থাৎ ওই দুধ থেকে ক্রিম তুলে নেওয়া হয়েছে সেক্ষেত্রে, বা রেলের ক্যাটারিংয়ে এই টাইপের পনিরগুলো ইউজ হয়। আবার যেগুলো স্টার মলগুলো আছে সেখানে বিভিন্ন ক্রেতা যারা আছে তারা একটু ওয়েল অফ ফ্যামিলি, অর্থাৎ পারচেসিং পাওয়ার বেশি, তারা হচ্ছে একটু বেশি দামের পনির নিতে চায়, সুতরাং সেক্ষেত্রে ফুল ক্রিম পনির আছে। তো ফুল ক্রিম পনির যেটা হয় সেটা স্বাদে গন্ধে সব সময় ভালো হবে। আর এখানে আর একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের পশ্চিমবাংলাতে মোষের দুধের মানে যোগানটা কম, কিন্তু পনির সবচেয়ে ভালো হয় গরুর দুধ থেকে, মোষের দুধ থেকে ভালো পনির হয়। আর গরুর দুধ থেকে ছানা ভালো হয়, যেটা থেকে রসগোল্লা সবচেয়ে ভালো হয়। সেই হিসেবে কিন্তু যেহেতু পশ্চিমবাংলায় মোষের দুধের যোগানটা কম, তো গরুর দুধের ফ্যাট এবং এসএনএফ যথেষ্টই কম, যার ফলে পনিরটা একটু মনে হয় যেন স্বাদ গন্ধহীন, কিন্তু
1: তাহলে এটাই কারণ,
0: এটাই কারণ।
1: বেশ, আর ব্যোমকেশবাবু, এই যে ধরুন আপনার প্ল্যান্টে এত কিছু সেট করেছেন আপনার ফ্যাক্টরিতে, এবং সেখানে যে পরিমাণে পনির হোক বা ছানা আপনারা তৈরি করবেন, সাপোজ আমি যদি বলি যে 50 কেজির মতো আপনি ছানা পনির এরকম তৈরি করছেন, এইগুলো অ্যাট এ টাইম আপনারা বিক্রি করবেন নাকি কীভাবে, বিক্রির পরিকল্পনা কী রয়েছে, মার্কেটিং এর ব্যাপারটা?
2: দেখুন, বিক্রি তো করতে হবে, তাহলে কারখানা করলাম কেন? এবারে বিক্রির পদ্ধতিটা হচ্ছে, অনেকগুলো পদ্ধতি আছে এখন, যেহেতু ডিজিটাল মার্কেটিং অনেক উন্নত হয়ে গেছে এবং মানুষ ঘরে বসেই পণ্য পেতে চায়, এটা একটা সিস্টেম আছে। তারপর ডিস্ট্রিবিউটার সিস্টেম আছে, কোনো একটি শহরে কোনো একটি মফস্বল জায়গায় সেখানে ডিস্ট্রিবিউটার তৈরি হলো, সে ডিস্ট্রিবিউটারের কাছে সমস্ত প্রোডাক্ট চলে গেলো এবং সেটা সে তার রিটেলের মাধ্যমে দিয়ে বিক্রি হয়ে গেল। তারপরে ই কমার্স আছে, হ্যাঁ, আমাদের ই কমার্সের সাথে যোগাযোগ হয়েছে, তবে রেলের সাথে, IRCTC সাথে যোগাযোগ হয়েছে যারা ফোন ইন নেবে। তারপরে আমাদের যে জায়গায় কারখানাটা অবস্থান আর কি, তার পাশেই একটি তীর্থস্থান আছে নবদ্বীপ ধাম, সেখানে প্রচুর মন্দির আছে এবং মন্দিরে নিরামিষ খাবার তো ওটাই হয়, নিরামিষ খাবার হয়, সেখানে পনিরের প্রচুর চাহিদা, এবং অলরেডি সেসব মন্দিরের সাথে আমাদের কথাবার্তাও অনেকটাই মানে পাকাপাকি হয়ে রয়েছে আর কি। তো সুতরাং প্রোডাক্ট বেচার
1: বেচার ক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা হবে
2: না, না না না, কোনো সমস্যা নেই।
0: এখানে আমি আরেকটা কথা যোগ করবো ব্যোমকেশবাবুর সাথে, দেখুন মানুষ এখন কিন্তু পয়সা দিতে রাজি আছে
1: যদি ভালো প্রোডাক্ট,
0: যদি কোয়ালিটি প্রোডাক্ট হয়, আর কোয়ালিটি প্রোডাক্ট তখনই আসবে যখন আপনি কোয়ালিটির র মিল্ক ভালো নেবেন। তো আমাদের প্রথম যে পদক্ষেপ এবং প্রথম যে আমরা

0: জোর দিয়েছি সেটা হচ্ছে গুড কোয়ালিটির র মিল্ক প্রোকিওর করা, তারপরে সেটাকে আমরা হাইজেনিক অর্থাৎ হাইজেনিক ওয়েতে সেটাকে প্রসেস করা এবং কোয়ালিটিটাকে কনসিস্টেন্ট মেনটেন করা, অর্থাৎ থ্রু আউট দ্য ইয়ার সবসময় একই কোয়ালিটি বা একই গুণমান যাতে বজায় থাকে সেই দিকে আমরা সবসময় নজর রাখব। তো আশা করি এই কোয়ালিটি প্রোডাক্ট যদি আমরা বাজারে দিতে পারি, কাস্টমার কিন্তু সবসময় কোয়ালিটি প্রোডাক্টটাকেই চায়।
1: একদম। আর মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, সব শেষে আপনাদের থেকে জানতে, উভয়ের কাছ থেকেই জানতে চাইছি যে যে সমস্ত শ্রোতা বন্ধু হোক বা যারা আমাদের অনুষ্ঠান শুনে কেউ হয়তো আগ্রহী হলেন, আপনাদের মতো এইসব এত সুন্দর পরিকল্পনা শুনে কেউ আগ্রহী হলেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কী বার্তা রয়েছে? একজন নবাগত হয়ে তার কী কী প্রাথমিকভাবে থাকা দরকার বা কী কী সতর্কতা অবলম্বন করা দরকার যাতে তিনিও আপনাদের মতো একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন?
0: হ্যাঁ, এখানে একটা জিনিস আমি প্রথমেই বলবো যে দুধ এর ব্যবসা অনেক রকমের আছে, কিন্তু কেউ যদি দুধের ব্যবসায় নামতে চায় তাকে প্রথমে বুঝতে হবে দুধ জিনিসটা কি, এবং দুধ নিয়ে তাকে নাড়াচাড়া করতে হবে এবং দুধ সংগ্রহ করে কোনো শীতলীকরণ কেন্দ্রে দিয়ে কোনো নামি কোম্পানির এইটা দিয়ে তাকে শুরু করতে হবে। দ্বিতীয় পর্যায়ে কি, সে যদি একজন দুগ্ধ ব্যবসায়ী হতে চায় তাহলে তাকে হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং সেই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আর একটা এখানে কথা আছে যেটা আমার মনে হয়েছে, একা দ্বারা কখনো বিজনেসটা সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট বা টাফ, সেই ক্ষেত্রে যদি আমরা চার পাঁচজন বন্ধু বা সহৃদয় ব্যক্তি অথবা স্বনির্ভর গোষ্ঠী একসাথে আমরা করি, সেক্ষেত্রে ব্যবসাটা কিন্তু
1: সুবিধা হবে,
0: যথেষ্টই সুবিধা হবে।
1: অনেক কিছু জানতে পারলাম, একজন সাধারণ খামারি থেকে কিভাবে আস্তে আস্তে দুগ্ধ ব্যবসায়ী হয়ে উঠবেন তার সফলতার কাহিনী, এবং এই ব্যাপারে আমরা আজকের আলোচনা করছিলাম। আমাদের মধ্যে ছিলেন উদ্যোগপতি ব্যোমকেশ মণ্ডল, আর সেই সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়। আপনাদের দুজনকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার রইল আপনাদেরকেও।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্ত, নমস্কার।
0: নমস্কার।
2: নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
3: আজ রাতের হারানো দিনের গান, তার বিষয় সুরের সাগরে কত জোয়ার ভাটা আসে, কত মাধ্যম আর প্রযুক্তির বদল ঘটে, কিন্তু আন্তরিক সেই সুরগুলো কালের নিয়মকে হারিয়ে দেয়। বসন্তের চঞ্চলতা পেরিয়ে জীবনের সৃষ্টিতে এসে বসে শরতের শিউলি ঝরা এক স্নিগ্ধ আভিজাত্য। জানলার বাইরে বয়ে যাওয়া মেঘেদের রঙের মতো করেই তারা ক্যানভাসে এঁকে যান জীবনের সার সংক্ষেপ। সময়ের নিয়মে থমকে যাওয়া কোলাহলের শেষে রেখে যায় সোনালী বালুকণার মতো কিছু অমূল্য রত্ন। আজ আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এই সুরযাত্রায় আমরা শুনব সেসব সৃষ্টির কথা যেগুলো সময়ের সীমা পেরিয়ে আজও আমাদের স্পর্শ করে, যেখানে মনে হয় বিদায়ও এক নতুন শুরুর অন্য নাম। আপনাদের সঙ্গে সুরেলা সফরের সঙ্গী হবে পল্লবী সিনহা।

0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, বর্ষার বিপদ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই।
2: আমরা আগেই আলোচনা করলাম যে কিভাবে বর্ষাকালে বিভিন্ন রকম শ্বাসতন্ত্রের সমস্যা হয়। এরপর হাঁচি কাশি ছাড়াও আমাদের বর্ষাকালে যেটা প্রধানত আরেকটি রোগ, এই আমাদের ট্রপিক্যাল কান্ট্রিজ বা নাতিশীতোষ্ণ অঞ্চলে, এই ভারতবর্ষের মতো জায়গায় সমস্যায় ফেলে, তা হল পতঙ্গবাহিত রোগ বা প্রধানত মশাবাহিত রোগ, যেগুলোকে আমরা ইংরেজিতে বলি ভেক্টর বর্ন ডিজিজেস। এগুলোর মধ্যে আমাদের বোধহয় কারোরই অচেনা রোগ কিছু নেই, তবুও আমরা নামগুলো একবার বলি, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া ইত্যাদি। ডেঙ্গু, ম্যালেরিয়া বা মশাবাহিত রোগের ক্ষেত্রে প্রধানত আমরা এই বাঙালিরা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এছাড়াও জাপানিজ এনকেফালাইটিসও আছে, ফাইলেরিয়াও আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে প্রধানত বর্ষাকালে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটাই বেড়েছে এবং এখনও এই ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ কিন্তু শুরু হয়ে গেছে। ডেঙ্গুর মশা কিন্তু এডিস মশা এবং এটা কিন্তু ভোরেসিয়াস ইটার, মানে এ খুব দ্রুত বিভিন্ন মানুষকে কামড়ায় এবং অল্প একটু কামড়েই সে আবার পরের মানুষকে কামড়াতে থাকে, মানে একটুতে সে সন্তুষ্ট হয় না। তার জন্য অতি দ্রুত একজন আক্রান্ত মানুষের থেকে জীবাণু নিয়ে সে কিন্তু অতি সহজেই অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে, তাই ডেঙ্গু খুব দ্রুত ছড়ায়। ডেঙ্গুর ক্ষেত্রে প্রধানত রোগটার ক্ষেত্রে জ্বর আসাটা যতটা না বেশি ইম্পর্টেন্ট বা জ্বর দেখে জ্বরের চিকিৎসা করাটা যতটা না বেশি ইম্পর্টেন্ট, ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে জ্বর যখন থেকে কমতে শুরু করে সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গুর ক্ষেত্রে প্রধানত প্রথম দিন থেকে চতুর্থ দিনের মধ্যে খুব হাই ফিভার থাকে, তারপর আস্তে আস্তে জ্বর কমতে শুরু করে এবং তখন কিন্তু শরীরে ডেঙ্গুর যে সমস্যাগুলো আমরা পাই সেগুলো দেখা দিতে পারে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে সেগুলো মানুষ সচরাচর বুঝতে পারছেন না বা এড়িয়ে যাচ্ছেন, বা অনেকে মনে করেন যে জ্বর তো সেরে গেল তাহলে বোধহয় আমাদের আর কোনো কষ্ট নেই, আমরা ঠিক হয়ে গেলাম। এরকম নয়। ডেঙ্গুর ক্ষেত্রে তাই অবশ্যই জ্বর এলে এ সময় পরীক্ষা করান, পরীক্ষায় যদি আপনার ডেঙ্গু শনাক্ত হয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। যে দু তিনটে কথা না বললেই নয় ডেঙ্গুর জন্য, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, জল, ঘোল, দই, শরবত, ফলের রস ইত্যাদি আপনারা খেতে পারেন এবং সেটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, এবং একই সাথে শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, মানে পেট ব্যথা, হঠাৎ করে দাঁতের বা মাড়ির মধ্যে দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা গায়ে চাকা চাকা দাগ দেখা যাচ্ছে বা প্রস্রাবের সাথে বা মাসিকের সাথে রক্তপাত হঠাৎ করে বেশি বেড়ে গেছে, এই ধরনের সমস্যাগুলো শুরু হলে সেটা কিন্তু অবশ্যই আপনার চিকিৎসককে জানাবেন এবং একই সাথে এই ওয়ার্নিং সাইনগুলো কিন্তু নোট করে রাখতে পারলে আমরা কিন্তু ডেঙ্গুর থেকে মৃত্যু আটকাতে পারব। আমরা সবাই জানি যে ডেঙ্গুর যে মশা সেটা একদম জমা জলে জন্মায়, অত্যন্ত কম জমা জলেও কিন্তু ডেঙ্গুর মশা জন্মাতে পারে এবং ডেঙ্গু সহজে ছড়ায়, তাই জন্য এইগুলো আমরা যদি খেয়াল রাখি যে বাড়ির চারপাশটা পরিষ্কার করা, জল জমতে না দেওয়া, তাহলে কিন্তু আমরা ডেঙ্গুর মতো গুরুত্বপূর্ণ এবং প্রাণহানিকর রোগ থেকে বাঁচাতে পারবো। শুধু একটা কথাই বলার যে ডেঙ্গুর কিন্তু যে হাইপার ইমিউন রেসপন্স হয় তাতে কোন মানুষের ক্ষেত্রে কতটা খারাপ হবে ডেঙ্গু আগে থেকে বলা মুশকিল, বা কার প্লেটলেটের প্রয়োজন হবে, কার প্লেটলেট কমবে বা কার কমবে না, সেগুলো কিন্তু আগে থেকে বলা যায় না। তাই পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্রীয় সরকারের একটা পরিষ্কার আলাদা করে গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন মতো চিকিৎসকরা তার চিকিৎসা করবেন, আপনারা শুধু সেগুলো দয়া করে মেনে চলুন, তাহলেই কিন্তু এই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইটা ভালো থাকবে। আর ম্যালেরিয়া আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতায় সারা বছরে সবসময় হতে থাকছে, ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিন্তু সেই একই ধরনের সিমটম, জ্বর হবে, জ্বরের সাথে গা হাত পায়ে ব্যথা হতে পারে, মাথার যন্ত্রণা হবে, জ্বরটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তরে ফিরে আসতে পারে, জ্বরের সাথে খুব কাঁপুনি দিতে পারে, এই সমস্যাগুলো কিন্তু ম্যালেরিয়ায় থাকে। এবং ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা বলবো যে আমরা রক্তের পরীক্ষা করেই ম্যালেরিয়াকে নির্ণয় করতে হবে, অহেতু

0: আপনারা সময় নষ্ট করবেন না। একটা সহজ কথা আমাদের জিজ্ঞাসা করা হয় বারবারে, আমাদের যে রোগীরা রয়েছেন তারা জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু কখন পরীক্ষা করাবো। আমাদের পরিষ্কার কথা, ম্যাক্সিমাম জ্বর হলে একদিন দুদিন অপেক্ষা করতে পারেন, কিন্তু তার বেশি যদি জ্বর থেকে যায় বা সমস্যা থেকে যায় বা আরও অন্য যদি জ্বরের সাথে যদি যে যে প্রবলেমগুলো আমাদের মধ্যে থাকে সেগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষা করান। এবং আবারও বললাম যে প্রধানত জ্বর সর্দি কাশি যদি থাকে তাহলে কিন্তু এই ডেঙ্গু ম্যালেরিয়ার সমস্যাটা কম হয়, সেক্ষেত্রে ভাইরাল ফিভারই বেশি আমরা বলি, কিন্তু তবুও চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই মতো আপনারা পরীক্ষা করান, নিজে থেকে ডিসিশন নেবেন না বা নিজে থেকে ওষুধ কিনে খাবেন না।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব বর্ষার বিপদ, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই।
2: আকাশবাণী মৈত্রী, শুনলেন আপনার স্বাস্থ্য। এখন জানিয়ে দিই পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সন্ধ্যে সাতটায় শুনবেন তরজা গান, পরিবেশনায় সুশীল নস্কর এবং সহশিল্পী বৃন্দ। আজ শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। 7:45 শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া। এই অনুষ্ঠানে থাকছে অভিনেতা পরণ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত মিত্র, সম্পাদনায় সৌরভ গুপ্ত। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্বের পুনঃপ্রচার, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী। এই অনুষ্ঠানে শুনবেন কবি প্রদীপ আচার্য, শেখর বন্দ্যোপাধ্যায় এবং অশোক অধিকারীর কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। 9:00 কথায় গানে উপস্থাপনায় পল্লবী সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে শুনবেন দৃষ্টি প্রতিবন্ধী প্রকাশকের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন এবং সম্পাদনা করেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিহাগ রাগে সেতার বাদন, পরিবেশনায় স্নেহেশ নাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সব কিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব

পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী।

0: শ্রী কথা @gmail.com mitrikatha@gmail.com অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন তর্জা গান, পরিবেশনায় সুশীল নস্কর এবং সহশিল্পীবৃন্দ।

হইলে কোথায় হার অঙ্গনা, মাগর নিদয় হয়ে রইলে কোথায় হার অঙ্গনা, ও মা মামা বলে যাব চলে তোমার রাজ্য বসত হলো না, ও তোমার রাজ্য বসত হলো না, নিদয় হয়ে রইলে কোথায় হর অঙ্গনা, নিদয় হয়ে রইলে কোথায়, ওই আমি মনে করি করব আপিল, আমার ফুরিয়ে গেল টাকার তবিল, আজকের কি দিল করব আপিল আমার তবিলে।

আমি সর্বলগ্নে প্রণাম করি আমার ওই পিতা মাতার পায়, যাহাদের করুণা গুণে আমার ওই মানব যাতার হয়। আমার পিতা মাতা পরম গুরু আমি ওই শাস্ত্র মতে পাই, আরে পিতা মাতার থেকে

अरे तिनी हते मिठलो आमार मनेर मनस्कान এই পর্যন্ত গুরু বন্দনা সংক্ষেপেতে গেল এইবার আমার ওই ঠিকানায় আজ শুনুন না সকল উস্তি লই নারে পুরে বাড়ি যা আমার ওই উস্তির হাটে।

দর্শন হলো, এইবার বলো বলো গুরু মহাশয় তুমি এসে বলো, কানলা আকাশের ওই চন্দ্র কবে ওই মাটিতে নেমেছে, আজকের একে একে বলে যাবে ভদ্র বাহির কাছে, আর ওই কাদের বাড়ির মেয়ে ছেলে কেননা জলে জানতে গেল তার কলসির ভিতরে।

আগব তোমায় আজকের সভায় জগত জননী, ডাকে মা জগত জনে ত্রিভুবনে, ওগো মা আর ডাকে ঋষি মুনি, ওগো মা।

আমাকে মারা দিয়েছে ধাক্কা।

গেলে মন, তোমার কি ভবের খেলা সমাপন, নীরব হয়ে কোথায় গেলে মন, তুমি অমন ভাবে গেলে কেন, কিছু নিয়ে যাও স্বর্ণ কাঞ্চন।

তোমার গর্ভধারিণী কর্ণ পেতে শুনে যাব তার ক্রন্দনের ধ্বনি তোমার সেই গর্ভধারিণী মা জননী কর্ণ পেতে শুনে যাব তার ক্রন্দনের ধ্বনি ও বলে আইরে বাপই জাদুমণি ও বলে আইরে বাপই জাদুমণি ওরে তোর বুকে নি জনমের মতন।

আহা সাবিত্রী গায়ত্রী সন্ধ্যা তারা তিনজনে রয়েছে, আমি তাই একে যাকে বলে গেলাম ভদ্রলয়ের কাছে। আবার চারিধারে চারটে কিনা তারপর ঘর নয় নন্দী ভেঙ্গি তাল বেতাল দিলাম পরিচয়। চারিধারে দেখো দেখি

0: আরে খানার কাছে বল দেখাইয়ে কি করবে পাটা, সেই রকমের জগাই বাবু চিনতে তো পারলে না, এই পর্যন্ত ভাবের কথা ভাবে সেরে যাই না।
1: হৃদয় দময় জননী কৈলাসেতে যাই, মাগো পথ চলে বসে আছে তোর।

0: আমার জামাই নাকি ভিক্ষা করে, আমি শুনেছি মা পরস্পরে, জামাই নাকি ভিক্ষা করে, ওই আমি কি করে ভিখারির ঘরে মাগো মা বিদায় দিতে পারবো নাই, আমি তোর বিদায় দিতে পারবো নাই, বিদায় দাও গো মা জননী কৈলাসেতে যাই, বিদায় দাও গো মা জননী।
1: মাগো ওসব কথা যদি জানো ভিখারি ধরে দিলে কেন, আজকের ওসব কথা।

এতক্ষণ শুনলেন তর্চা গান, পরিবেশনায় সুশীল নস্কর এবং সহশিল্পী বৃন্দ। আজ শুনলেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠানে প্রথমে শুনবেন শিল্পী উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে একটি গান।

এতক্ষণ শুনলেন লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370, শ্রেষ্ঠ অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি, শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। রাশিয়ার উপর ইউক্রেনের গতরাতে ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন, আহত 60। জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন PV সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সকালে BSF-এর 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। BSF ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশের আধিকারিকরা। BSF-এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তিনি আগামীকাল কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হল। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দুই শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রী বৈষ্ণব জানান, হরিদ্বারের ওপর চাপ কমাতে ঋষিকেশ রেল স্টেশনটিকে একটি ফিডার স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির পুনর্নির্মাণ ও উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
1: কুমাউ আর গড়ওয়াল উত্তরাখণ্ডকে দো বহুত হি মজবুত পোলস হ্যায়। ইন দোনো পিলার্স কো জোড়নে ওয়ালি ইয়ে আজকি গাড়ি হ্যায় জো কুমাউ আর গড়ওয়াল কো জোড়েগি। ये एक नया सेतु बनेगी कुमाऊं और गढ़वाल के बीच में। हफ्ते में 2 दिन ये गाड़ी स्टार्ट हो पा रही है। जैसे जैसे यहाँ पे कैपेसिटी बढ़ती है हरिद्वार में और मुरादाबाद में, इस गाड़ी को आगे कंप्लीट रेगुलर कर लेंगे। फिर अपना ऋषिकेश कर्णप्रयाग का काम तो बहुत तेजी से चल रहा है और ये देश के लिए और उत्तराखंड के लिए विशेषकर बहुत बड़ी एक उपलब्धि होगा।
0: কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেছেন, অভিযোগ নিষ্পত্তির সময় শুধু সেটি সুরাহার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এর মাধ্যমে পেনশনভোগীদের চিন্তা দূর করা ও প্রত্যাশা পূরণের উপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পেনশন সংক্রান্ত বিরোধগুলির প্রশাসনিকভাবেই সমাধান করা উচিত, যাতে তাদের আদালতের দ্বারস্থ হতে না হয়। নতুন দিল্লিতে পেনশন সংক্রান্ত আইনি বিরোধ বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেবার সময় তিনি জানান, পেনশন ও পেনশন প্রাপক কল্যাণ বিভাগ নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন ব্যবস্থার মাধ্যমে পেনশন পরিষেবাকে ডিজিটালাইজ করা হয়েছে। গুজরাটের আহমেদাবাদের রামোল গত্রাদ রোডের একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত শ্রমিকদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে তাদের ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে তাপমাত্রা কমানোর কাজ চলছে। অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গাল্লাগুড়েম গ্রাম সংলগ্ন গোদাবরী নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে 5 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। পুলিশ, স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামবাসীরা তল্লাশি অভিযান চালিয়ে প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার করেছে। ন্যাশনাল হেলথ অথরিটি NHA আজ নতুন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ওপর আয়োজিত 2 দিন ধরে জাতীয় স্তরে পর্যালোচনা সভা শেষ হয়েছে। এই দুই প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, বাস্তবায়ন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে ভালো কর্মপদ্ধতি খুঁজে বের করা এবং স্বাস্থ্য পরিষেবা সংস্কারের পরবর্তী পর্যায়ের পরিকল্পনার জন্য এই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পূর্ণ সলিল শ্রীবাস্তব জানান, এই দুই প্রকল্প বাস্তবায়নের প্রধান সূচকগুলির ভিত্তিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার দেওয়া হয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370

0: একটি শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার প্রিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্তের পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেট্টিকে তার রচিত কন্নর ওয়াউত এর জন্য। অকাহিনী চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে টেলিফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার পর্যায়ের এই রকেট দেশের তরুণ মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: সবচেয়ে পেলে তো আপনি বহুত বহুত বধাই। আসমান মে নয় পৌধে গাড় দিয়ে আর দূসরা জমিন মে রুটস আপনি মজবুতি দি হ্যাঁ
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাশিয়ার ওপর ইউক্রেনের গত রাতে ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত। তাম্ভভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানিয়েছেন, কোটেফাসকে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত ও 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই হামলাগুলি 2টি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের সংস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওই 2 সংস্থা ড্রোন উৎপাদন ও নেভিগেশনের সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এ ধরনের যন্ত্রাংশ সরবরাহ করত। তিনি আরও জানান, একটি তেল সংস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা 19টি জায়গায় ইউক্রেনের 379টি ড্রোন প্রতিহত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অশান্তির জেরে আজ কুয়েতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে কুয়েতের আকাশসীমা বন্ধ করে সমস্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের একক বিভাগের ফাইনালে 2বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চীনের চেন ইউফেই ম্যাচের দ্বিতীয় সেটে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। প্রথম সেটে সিন্ধু 21-19 ব্যবধানে জয়লাভ করেন এবং দ্বিতীয় সেটেও 15-10 ব্যবধানে এগিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে তার চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ান। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আগামীকাল ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের আজ রাতে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থানে কে থাকবে সেটি নির্ধারণে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 2:30 ম্যাচটি শুরু হবে। স্পেনের কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্সের এবং আর্জেন্টিনা হারিয়ে দেওয়ায় ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে নস্টালজিয়া। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ্ত মিত্র। আজ প্রথম পর্ব।
1: নস্টালজিয়া, নস্টালজিয়া আসলে অতীতের প্রতি এক আবেগপূর্ণ টান, বিশেষ করে এমন কোনো একটা সময় বা স্থানের প্রতি যার সাথে আমাদের ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে থাকে। সাধারণত অতীতের কোনো অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়, এমন কিছু মাধ্যমেই এই নস্টালজিয়ার উদ্রেক ঘটে। একে প্রায়শই পুরনো কোনো সময় বা স্থানে ফিরে যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষাও বলা যেতে পারে। আজ আকাশবাণী মৈত্রীতে নস্টালজিয়া অনুষ্ঠানে এসেছেন এমন এক অতিথি, তার নাম শুনলেই আমাদের চোখের সামনে অনেক কিছু ভেসে ওঠে। সিনেমা, নাটক, রেডিও নাটক, সিরিয়াল, আজ একটু অন্যরকম গল্প শুনবো তার কাছ থেকে, নস্টালজিয়ার গল্প, শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তার কাছে এই প্রশ্নটা করবো যে, এই যে নস্টালজিয়া নিয়ে আমরা একটা অনুষ্ঠান শুরু করেছি আকাশবাণী মৈত্রীতে, এই যে নস্টালজিয়া বললেই তা ফের দুঃখের কথা মনে হয়, একটা বেশ সেরকম কিন্তু নয়। আমাদের কোথাও মনে হয় যে নস্টালজিয়া কোথাও একটা আনন্দও তো রয়েছে।
2: প্রথমে মৈত্রীর সব লিসনারদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। নস্টালজিয়া মানেই আমরা ধরে নিই একটা, তার মধ্যে একটু বিষাদ আছে, একটু দুঃখ মেশানো আছে, একটু অম্ল মধুর স্মৃতি আছে, এই সব নিয়ে আমরা ভাবি। কিন্তু আমরা যদি মনে করি যে আমার অতীতটাকে নিয়ে এসে যাই হোক না কেন, বর্তমানে আমি তাকে যখন কাছে আনবো ভাবনার মধ্যে দিয়ে, তখন আমি এনজয় করব, যাতে আমি একটু আনন্দ পাই। তো এইরকম অনেকের জীবনে ঘটে, আমার জীবনে কেন সকলের জীবনে কিছু না কিছু ঘটে। তখন পার্টিকুলার কোনো ইস্যুকে ধরে একটা নস্টালজিয়া, সেটা আলাদা, সেটা হয় তাহলে হাত পা ছাড়িয়ে বা ডানা মেলে ওড়া যাবে না, ওই খাঁচার মধ্যে বন্ধ থাকতে হবে, ডানাটা একটু ঝাপটাতে পারলাম হয়তো একটুখানি সামান্য। কিন্তু চলার পথে জীবনের পরিধির উপর নির্ভর করে কার কতটা পথ হাঁটা হয়েছে, তার মধ্যে থেকে তার সব উপাদানই যেমন পরিমাণগত তার একটা বৈশিষ্ট্য আছে, তেমনি আবার বিভিন্নতার বৈশিষ্ট্যও আছে। আমি জানি একদিন, আর শুধু আমি কেন, যারা যারা ভূমিষ্ঠ হয়েছে তারা একদিন প্রকৃতির নিয়ম অনুযায়ী, মহাকালের নিয়মে বলি আমি এটা, যে তারা একদিন হবেই। যে কোনো তুমি ভালো করে ভেবে দেখো, কোয়ালিটেটিভ চেঞ্জ অফ মেটেরিয়ালিস্টিক সোসাইটি, গুণগত পরিবর্তন, এটা হচ্ছে বস্তু জগতের একটা বৈজ্ঞানিক নির্দেশ। আমি যখন কোলে ছিলাম একরকম, আস্তে আস্তে এই তারপরে আর গুণগত পরিবর্তন হবে, ছাই হবে কি কিছু হবে সেটা হয়ে যাবে। যে কোনো জিনিস তুমি একটা নতুন ইট একটা পেতে রাখো না তোমার বাড়ির গোড়ায়, তিন মাস বাদে দেখবে তলায় তুলে দেখবে ভেতরে ঘাসগুলো হলদে হয়ে গেছে, ওই তো ওই পাশটা যেন কীরকম যেন কালার চেঞ্জ হয়ে গেছে, ওপরটা কোনো কালার চেঞ্জ হয়ে গেছে, আলো বাতাস জল এইসব পেয়ে পেয়ে তার ওটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ এসে গেছে। বস্তু জগতে এটা হবেই, এই পরিবর্তনে আমার নতুন ইটটা ছিল কি আনন্দের, ইস তিন মাস বাদে কী হয়ে গেল, এই দুঃখ যদি আমি পাই তাহলে প্রকৃতি হাসবে তো। আর তুমি হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ জীব, তুমি সবচেয়ে আগে বুঝবে, তুমি সবচেয়ে আগে এনজয় করবে, সবচেয়ে আগে যারা ওইরকম বিষাদগ্রস্ত তাদের চুপ করানো বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার, তোমার, সবার, কারণ আমরা প্রকৃতির শ্রেষ্ঠ জীব। হ্যাঁ, এমন পুরনো আমার অনেক কিছুই তো আছে, প্রিয়জনকে হারানোও তো আছে অতীতে। আচ্ছা, সেটা যদি আমি সেই বিষাদ নিয়ে যদি হঠাৎ এই যেই প্রসঙ্গে এলো আমি একটু বিষাদগ্রস্ত হয়ে গেলাম, প্রকৃতি তোমাকে অনেক কিছু দিয়েছে এর থেকে রক্ষা পাওয়ার জন্যে, এর থেকে নতুন কিছু আহরণ করার জন্যে, নতুন কিছু খুঁজে পাওয়ার জন্যে তোমার ভেতরে উপাদান দিয়েছে প্রকৃতি, সেইগুলো তুমি কার্যকরী করো সাবজেক্টিভ প্রসেসে, দেখবে তার থেকে একটা নতুন জিনিস তুমি খুঁজে পাবে। আমি পাবো কষ্ট পেতে চাই, এই হচ্ছে মোদ্দা কথা, কেউ ঢুকতে পারবে না আমি মনে করি আর কি। এখন আমরা আজকে কোন বিষয়টা নিয়ে, ধরো আমি যদি থিয়েটারের কথা বলি বা আমার কলকাতার কথা বলি, সেগুলো আমার কলকাতার ব্যাপারটা নিয়ে যদি আমি পুরনো দিনের আমার নিজস্ব ভাবনার কথা বলতে যাই, বা আমি যেখানে ছিলাম সেখানে ছোটোবেলায় আমার কেমন কেটেছে ইত্যাদি ইত্যাদি, এই নিয়েই তো নস্টালজিয়া। যে 8 বছর বয়সে আমি যেখানে কাটাতাম,

0: আজ আশি ঊর্ধ্ব সেইখানেই আছি আমি, কেমন লাগছে ইত্যাদি ইত্যাদি, এসব প্রশ্ন আসতে পারে।
1: না ধরুন এরকম যদি হয় যে কোনো একটা জাদু মন্ত্রে আপনাকে একদম ছোটবেলায় আমরা পাঠিয়ে দিলাম যে আপনি ওই একদম ছোটবেলায় ফিরে গেছেন আপনার পাড়ায়, একদম ছোটবেলা যে ধরুন হয়তো ছ বছর সাত বছরের বয়স, সেই সময়ের আপনার কোনো স্মৃতি, সেই সময়ের আপনার কোনো,
0: হ্যাঁ সেই সময় স্মৃতি খুব মধুর স্মৃতি,
1: হ্যাঁ
0: মানে বলতে গেলে তার থেকে কিন্তু দুঃখ খুঁজে পাওয়া যায়। আমিও সেটা বলতে গিয়ে যদি আমি দুঃখ খুঁজতে শুরু করি তাহলে আমার বুক ভারী হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ওইটা হবে জেনেও ওইটা যখন আমি বলবো তখন আমার বুকটা আনন্দে ফুলে উঠবে, বিকজ এটা একটা সাবজেক্টিভ প্রসেস। আমি কী করে তাকে ন্যারেট করব, আমি কী করে সেই পুরনো জিনিসটাকে অনুভব করব, এটা হচ্ছে দীর্ঘ পথ চলার মধ্যে দিয়ে কিছু অনুভূতির মানে সন্ধান পাওয়া যায়। সেগুলি যদি ঠিক মতো আয়ত্ত করা যায় না তাহলে অনেক কষ্টের মধ্যে দুঃখের মধ্যেও কোথায় একটা আনন্দাশ্রু আছে। তুমি যদি মনে করো জীবনটাকে যদি ভালো করে বিশ্লেষণ করতে পারো, জীবনটা কী, মৃত্যুটা কী, এইসব যদি ভালো করে বুঝতে পারি আমি বা তুমি, যে কেউ মানে মৃত্যুকে আমি উপেক্ষা করি, মৃত্যুকে আমি ঘৃণা করি, বরদাস্ত করতে পারি না, কারণ তার কোনো ক্রেডিট নেই। আমি যদি না জন্মাতাম তার কোনো অস্তিত্বই থাকতো না। মনে করো জম পাঠিয়েছি, জমদূতকে পাঠিয়েছে, যাও প্রাণকে নিয়ে এসো, তেরোই আশ্বিন ওর শেষ, এই তেরোই আশ্বিন সে এসে দাঁড়িয়ে দেখে এক গাদা লোকের মাঝখানে প্রাণ মতো হাসছে, খেলছে, গল্প করছে, মজা করছে, কিছুতেই এগোতে পারছে না এত লোকের মাঝখানে। আর আমি এই যে এত যে উন্মত্ত, আমি দেখছি আমি আমার আনন্দটা কোথায়, এই যে এতগুলো মানুষের সঙ্গে করছে বুঝি, আর তাকিয়ে দেখছি মৃত্যুর চোখে জল।
1: আচ্ছা আপনার এই ছোটবেলায় কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, দাদুর কথা না বাবার কথা?
0: না দাদুর কথা তো বটেই, আমার মায়ের কথা তো মনে পড়ে না। আমি যার কোলে মানুষ হয়েছি পাঁচ মাস বয়সে সেই আমার মা, কারণ আমি আমার মাকে দেখিনি পাঁচ মাস বয়সে গর্ভধারিণী হিসেবে। তার কাছে আমি তার স্মৃতির প্রতি, তার সব কিছুর প্রতি, যাকে আমি দেখিনি কিন্তু তিনি আমার মা, কারণ তিনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই দিক দিয়ে আমি তার কাছে কৃতজ্ঞতা বটেই সারা জীবনের মতো। কিন্তু যার কোলে মাথা রেখে তার স্নেহস্পর্শে আমি আজ পৃথিবীর বুকে এখনও শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই হচ্ছে আমার আসল মা। তাকে আমি হারিয়েছি অবশ্য বেশ কয়েক বছর আগে, তো সেই মা যে কি সেটা আমি তার কাছে পেয়েছি, কারণ আসল মাকে আমি পাইনি, কিন্তু মাতৃ স্নেহ থেকে আমি যে বঞ্চিত হয়েছি এই অনুভূতি আমাকে কোনোদিন স্পর্শ করেনি। আচ্ছা কিন্তু যখন আমি বড় হলাম, যখন জানতে পারলাম আমার আত্মীয় স্বজনরা, তারা কিন্তু উন্মুখ হয়েছিল যে পরাণকে কবে বলবো যে ও তোর আসল মা নয়, এটা বলার জন্য আমার আত্মীয় স্বজনরা যে কি ছটফট করতো, অথচ আমাকে ওই সংবাদ দেওয়ার পরে তাদের যে কি লাভ হতো সেই হিসেব তাদের ছিল না, আমার কাছেও ছিল না। কিন্তু আমি পরবর্তীকালে জানতে পারলাম যে ওরা খুব কষ্ট পেত যে পরাণকে এখনও বলা হলো না যে তুই যার কোলে মানুষ হচ্ছিস সে তোর আসল মা নয়, এইটা বলা হলো না এখনও পর্যন্ত পরাণকে, তার জন্য তারা খুব কষ্ট পেয়েছে। ওটা আমার কিন্তু এই নস্টালজিয়ার যে ক্যাটাগরি আছে তার মধ্যে ওটাও আছে, ওটা আমি এনজয় করি।
1: আর পরান্ত আপনার ওই দাদুর গল্প?
0: হ্যাঁ দাদুর গল্পই বলছি তো। তো এই মায়ের কথাটা বললাম, আমার অবস্থাটা বলেই দিলাম যে এই যে আমি ছিলাম, এইবার ওই যে মায়ের কোলে আমি সম্পর্কে, তিনি হচ্ছেন আমার বাবার বোন, পিসতুত বোন। এবার ওই যে পিসি, বাবার যে পিসি, সেই হচ্ছে আমার মানে দিদা, কিন্তু আমি দাদু বলে ডাকতাম। সে যে কি সে চোখ বন্ধ করে দেখতে পাই তার বুকের, সারা জীবন আমি যতদিন তিনি বেঁচে ছিলেন বা আমি যতদিন দেশে ছিলাম ততদিন তার বুকের মধ্যেই আমি লুকিয়ে ঘুমিয়ে থাকতাম, মানে আমার কলকাতায় আসা পর্যন্ত। আমার বাবার বাপের বাড়ি ছিল আলাদা, আমার জন্ম হয়েছিল বেলেঘাটায়, আচ্ছা মামা বাড়িতে, বাবার বাপের বাড়ি ছিল যশোরে, সেইখানে এই দিদা, তার কোলে আমি মানুষ হচ্ছি, এবং শুধু তাই না আমার এই পরাণ নামটা তার দেওয়া।
1: আচ্ছা
0: আমার একটা জন্মাবার পরাণ নাম নাকি ছিল, আমি তো শোনা কথা সব, তো তখন নামটা যেন নাকি শুনেছি আমি মোহন, কিন্তু এই মানে দাদু আমাকে বলতো আমার বুকের ধন, আমার পরাণ, প্রাণ তো বলতে পারতো না গ্রামের মানুষরা, বলতো পরাণ, ওই সেই থেকে পরাণ হয়ে গেছে। সেই দিদার কোলে রাত্রির হলেই আটটা সাড়ে আটটা মানেই তো পৃথিবী অন্ধকার গ্রামের দিকে, তো সেই বুকের মধ্যে শুয়ে আমি ঘুমোতাম। মাঝে মাঝে আমার বাবার কণ্ঠস্বর শোনা যেত দূর থেকে গান গাইতে গাইতে আসছে, অন্ধকার গ্রাম যেখানে আমি মানুষ হচ্ছি ওই দিদার কাছে, সেখান থেকে আমার বাবার বাপের বাড়ি আর একটা গ্রাম পেরিয়ে সেইখানে উনি শুধু রাত্রির কাটাতে যেতেন, আর সারাটা মাস প্রায় অন্যের বাড়িতে তার পাত পড়তো। তিনি গানের শিক্ষক ছিলেন, মায়ের মৃত্যুর পরে আমি শোনা কথা, আর বাবারা তিন ভাই ছিল, তো সেইখানে তাদের ছেলে মেয়ে বউ সব

0: বিলিয়ার্ডে বিরাট বিরাট, আমি দুবার গিয়েছিলাম সেই বাড়িতে, সে বিরাট জায়গা। তো সেইখানে তিনি গিয়ে শুধু শোবার জন্য যেতেন। আমি যেখানে মানুষ হচ্ছি সেই বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে ওনার গ্রামের যাওয়ার রাস্তা ওটা। ওই গান গাইতে গাইতে আসছেন যখন দূরে, গ্রামের তো একটু অন্ধকারে তো দূর থেকে বসে আসে, তখন আমি তো দাদুর কোলের মধ্যে শুয়ে আছি, তো দাদু ওই যে ওই যশোরের ভাষায় বলছেন আমাকে, ওই তোর বাপ আসতেছে। আমার ঠিক বাড়ির পাশ দিয়ে যখন বাবা ক্রস করছে তখন দাদুকে ডাকছে, ও পিসি পরান ঘুম আছে? বলে না, জাগে আছে আমার বুয়ের মধ্যে। এবার মনে আছে
1: এটা কত বছর বয়সে, মানে
0: আমার তখন বছর কত, আমি তো দেশ ছেড়েছি দেশভাগের আগে, 43 সালে আমি দেশ ছেড়েছি, এটা ওই রকম তার আগে আগে, হ্যাঁ 6-7 বছর কি তারও একটু বেশি, 8-9 হবে।
1: তো আপনার এই যে গানের প্রতি ভালোবাসা সেটা কি তখন থেকেই?
0: না তখন থেকে মানে কি, আমার তো বাবা তো সুকণ্ঠের অধিকারী ছিলেন, তো কি জানি এগুলো তো দেখি তো আমার গলাটা কীরকম, দেখি তো আমি গান গাইতে পারি কিনা, এসব কোনোদিন আমি করিনি। কিন্তু গানটার প্রতি একটা আসক্তি ছিল, যেমন থিয়েটার করছি গান গাইছি, সিরিয়াল করছি, আমি তো প্রচুর সিরিয়াল করেছি। তো সেখানে শেষের দিকে মাঝে মাঝে এমন হতো যে একটা স্ক্রিপ্টটা শেষের দিকে ঘাঁটা রয়েছে, তো জিজ্ঞেস করি এখানটা কী হবে, তাহলে বলি এখানটা পরান্দা তুমি তোমার মতো করে শেষে একটা গান দিয়ে শেষ করে দাও, আমার উপরে দায় চাপিয়ে দিত। তখন আমি ওই সব খেলতাম, মজা লাগতো তখন। মানে দাদু তার সঙ্গে যেগুলো মনে পড়ে আমার, এইটা নস্টালজিয়ার মধ্যেই পড়ে, এর মধ্যে অনেক ব্যথা আছে, অনেক মুগ্ধতাও আছে। যে ব্যথাটা কোনোদিন আমি হাজার উন্মাদনা হাজার কায়দা কানুন করে মানুষের সামনে হাসতে হাসতে হই হই করতে করতে একগাল হাসি নিয়ে যদি আমি বর্ণনা করিও, তখন যে ব্যথাটা আমাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাবে তার মানে ঘুণাক্ষর কোনো দর্শক বা শ্রোতা তার টের পাবে না, ওটা শুধু আমার জন্যে, ওটা আমার ইন্টারনাল হ্যামারেজ। সুতরাং এই অন্তঃকরণের সন্ধান বা কেউ খুঁজে পাবে না ওটা। সেটা হচ্ছে দাদুকে আমি, দাদুর এক ভাই ছিল, সেই ভাইয়ের বাড়িতে উনি বছরে কয়েকবার যেতেন।
1: আচ্ছা,
0: অনেক দূরে, মানে আমি যে বাড়িতে মানে দাদুর বাড়ি থেকে হাঁটতে হাঁটতে যেতে হতো, আমাকে সঙ্গে নিতেন, ওনার হাতে একটা লাঠি থাকতো, আর অসাধারণ কণ্ঠ, চিৎকার করলে 3-4 গ্রাম শুনতে পেত। আমি সেই শক্তির পরিচয় পেয়েছি আমার ওই শৈশবে, আমার হাত ধরে ওই লাঠিতে ভর করে ওনার সেই ভাইয়ের বাড়ি যেতেন। মানে ওনাদেরই বাড়ি, বিরাট বড় বাড়ি, সেটা একটা মানে আমি যখন দেখেছি ছোটোবেলায় তখন মনে হচ্ছে ওটা 200-250 বছরের কোনো দালান বাড়ি একটা, বিরাট মানে উপরের তলায় নয় কিন্তু একতলাই সব, মানে সুপুরি গাছের সারি দিয়ে পথ করা আছে, দুপাশে সুপুরি গাছের সারি, মাঝখান থেকে পথ, তারপরে নারকেল গাছ, অমুক গাছ তো গাছ মনে আছে এটা, তারপরে একটা জায়গায় বাঁদিক দিয়ে একটু গিয়ে বাঁদিকে একটা বিরাট চত্বর, অনেকটা চত্বর, সেই চত্বর দিয়ে হেঁটে গিয়ে দেখা গেল সিঁড়ি নেমে গেছে, অনেকটা সিঁড়ি নেমে গেছে, তারপরে কালো জল,
1: বাহ,
0: পুকুরটা চারিদিক দিয়ে বাগান দিয়ে ঘেরা, মানে জঙ্গল দিয়ে ঘেরা, তার মধ্যে যে কি থাকতে পারে সে আমি যখন গেছি ছোটোবেলায়, তো আমি তখন পরে ভেবেছি যে এটা যখন প্রথম হয়েছিল নতুন অবস্থাতে কত সুন্দর দেখতে ছিল, যারা সব এনজয় করেছে, সেইটা তো আমি দেখতে পাচ্ছি না, আমি একটা মানে অন্ধকারে ওই জায়গাটা কীরকম হবে, আর জলটা হচ্ছে কালো মিশ্রি, আমি কতবার স্বপ্নে দেখেছি ওই জল, আটকে উঠেছি। তো সেইখানে গিয়ে ওনার এক ভাই আছে, সব ঘরদোরগুলো কিরম ভেঙে ভেঙে পড়ে গেছে, দূরে শ্যাওলা জমে আছে, তারপরে একটা সোঁদা গন্ধ, হ্যাঁ সিঁড়িগুলো সব বড়ো সিঁড়ি কিন্তু সব জায়গায় পা দিয়ে ওঠা যায় না, এমন সব ভেঙে চুড়ে আছে, আর সবুজ শ্যাওলা সব দেয়ালে, কোনো যে কোনো একটা ইট ভেঙে পড়তে পারে এরকম। তো একটা ঘর, সেইখানে একটা পুরনো খাটে নোংরা কাঁথার ওপরে শুয়ে আছেন একজন ওনার ভাই। সেইখানে আমি একবার না দুবার গেছি, কাঁথা টাথাগুলোতে কিরম একটা গন্ধ তখন পেতাম। আমি ওই ভাইকে দেখতে যেতেন, মানে আমার দিদা,
1: মানে আপনি যখন এই কথাগুলো বলছেন আমার সেই মনে হচ্ছে আপনাকে দেখে সেই যেখানে ভূতের ভয়, সেই আপনি সেই মিষ্টি ভূতটা,
0: একদম মতো লাগে। ওই যে ওর সামনে যে পুকুরটা ছিল না, ওই পুকুরটা দেখে আমার ঠিক ওইটা মনে হয়, এবং অপুকে বলেও ছিলাম আমি এই গল্পটা, এই যে তোমায় বলছি,
1: হ্যাঁ হ্যাঁ পুরো মনে হচ্ছে না, ওরকম একটা ছিল, আপনি ওরকম একটা মিষ্টি ভূত হয়েছিলেন।
0: হ্যাঁ মিষ্টি ভূত হয়েছিলাম। তো সেই ওইখানে দেখতাম যে জল দিচ্ছে, কিছু বাটি করে খাবার নিয়ে গেছিলো সেইটা দিল। তো তখন আমি দেখছি কি আছে এখানে, এত বড় বাড়ি, ওরে বাবা, এত অনেক দূরে আরও বাগান টাগান আছে, অত দূর যাইনি আমি কোনোদিন, শুধু ওই ঘরে ঢুকতাম একটু দেখতাম, কিন্তু একটা সন্ধ্যা সন্ধ্যা গন্ধ, বাড়িটার একটা আলাদা গন্ধ, সেগুলো পরে উপলব্ধি করতে পেরেছি। পরে যখন দেশ ছেড়ে চলে এসেছিলাম কলকাতায়।

দাদুকে কেন এলো না, কেউ নিয়ে এলো না কেন, এখনও বেঁচে আছে, আমি তো কিছুই করতে পারলাম না, এই যে ব্যথাগুলো, এই ব্যথাগুলো করে করে এখনও খায় আমাকে। দাদু বলেছিল কাকে যেন শুনলাম, বলে না আমি আমার শ্বশুরের ভিটে ছাড়িয়ে যাব না। কিন্তু এই দাদু যে কি সাহসী ছিল, এটা একটা গল্পের মতো হয়ে যাচ্ছে। পুরনো দিনের ভাবনা থেকে নস্টালজিয়ার যে অনুভূতি, সেই ব্যাখ্যা কিন্তু এখানে তুমি পাবে না।

0: মানে সত্যি, মানে যাকে আমি সারা জীবনের মা বলে ভেবেছি, তিনি আমার গর্ভধারিণী নয়, কিন্তু ওই আমার আসল মা, এখনও তিনি আমার মা, কারণ আমি তো মাকে দেখিনি। পরবর্তীকালে তার কোনো সন্ধান আর পাইনি, সেটা যখন মনে হয় তখন একটা বুক ভরা চাপা কান্নার শব্দ আমি শুনতে পাই আমার নিজের মধ্যে। এই দাদু আমার মনে আছে, আমার তখন 7-8 বছর বয়স বোধ হয়, এরকম 7-8 বছর বয়স, তখন একটা বাজ পড়া তাল গাছ, পাতাগুলো সব সরে গেছে লম্বা, সেইখানে মাঝে মাঝে আমি দেখতাম যে একটা পাখি, নানান রকম ছাপের পাখি, হলদে টলদে লাল করে একটা পাখি ওইখানে ওই কোটরে গিয়ে বসতো, আর ভেতর থেকে ছোটো ছোটো পাখি, দুটো পাখি কি একটা পাখি গলা বার করে দিত, সেখানে খাবার দিত, ওইটা দেখতাম যেমন শৈশবে হয় আর কি। তো ওই ছোটো পাখিটা দেখে আমার খুব লোভ হলো, দুপুরবেলা আমি দুরন্ত পানা করতাম খুব, তো ওইটা দেখে আমি একদিন দুপুরবেলায় ছাঁদন দড়ি আছে না গরুর, দোয়াবার সময় দেখবে একটা দড়ি আছে, সেটাকে চারের মতো করে, ইংরেজি আটের মতো করে ওই পায়ে আটকে দেওয়া হয়, ওইটা করে আমি ওই গাছে উঠেছিলাম, গাছে উঠে ওই পাখি ধরেছিলাম, নাববার সময় এক হাতে পাখি আর এক হাতে গাছটা, ওই নাববার সময় খুব অসুবিধে হয়েছিল, শেষের দিকে নাবতে নামতে এইসব জায়গায় ছড়ে গিয়েছিল, লাল হয়ে গেছে, কোথাও কোথাও কি অল্প অল্প রক্ত বেরোচ্ছে, এইটা নিয়ে যদি মার কাছে আসতাম তাহলে বকুনি খেতাম, কিন্তু মা পরে জানতে পেরেছিল। দাদুকে এসে বললাম, দাদু মাকে কি এরিছিস, মানে কি করেছিস তাকে যশোরে, কি করেছিস বলে, কি এরিছিস বলে, কি এরিছিস, ও মা দেখছো গাঁদা ফুলের পাতা আর ওই ভ্যারেন্ডার আঠা এইটা এখানে ঘষে দিয়েছিল
1: বুকের মধ্যে,
0: বুকের মধ্যে, তাই পকেটটা বেশি দিন বাঁচেনি অবশ্য, আমার যে বুকের ব্যথা হয়েছে সেটা শুশ্রূষাও করলো, আর আমি যে আনন্দ করে এটা করেছি সেটারও মানে অংশীদারিত্ব নিল, মাকে কিন্তু বলা হয়নি, কারণ মা বকতই আমাকে, কারণ একবার ওই নারকল পাড়া হয়েছে, নারকল কুড়োনো হচ্ছে, তো আমি দাঁড়িয়ে আছি, তা দাদু ওই কোরানো নারকল আমার হাতে দিচ্ছে, আমি খাচ্ছি, তারপরে যখন কোরানো হয়ে গেছে তোর ফেলে দিয়েছে একটা গড়িয়ে, উঠোনে চলে গেছে, তা আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই যেটা উঠোনে গড়িয়ে চলে গেছে সেইটা নিয়ে আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি, ব্যাস মা এসে ওই ডাল ভাঙা যে দাঁত জাতা, সেই জাতার যে লাঠিটা আর কি যেটা দিয়ে ঘোরায় আর কি, সেইটা দিয়ে আমাকে পিঠের উপরে মেরেছিল, আমার মনে আছে, খুব ব্যথা লেগেছিল, খুব কেঁদেছিলাম, আর দাদু মানে মাকে যে কি গালাগাল দিল, বাপ রে বাপ, শুধু মারতে বাকি রেখেছিল। সন্ধেবেলায় যখন দাদু গল্প বলতো, দেখি মা একটা কড়াইয়ের মধ্যে কাঠকয়লার আগুন করেছে, তো কোলের উপরে আমি উপুড় হয়ে শুয়ে পড়েছি, হঠাৎ আমি দেখলাম আমার কাঁধের উপরে একটা গরম জলের ফোঁটা, তো ওই উপুড়ে শুয়েই আমি কাঁধটা এরকম করে ঘুরিয়ে দেখি যে মার চোখে জল, এইটা কি নস্টালজিয়া হবে?
1: দেখুন এইটাই তো আমাদের অনুভূতি আসলে, এই যে আপনি যখন বলছিলেন তখন আমার খুব মনে হচ্ছিল যে এখন তো এই অনুভূতিগুলো বোধহয় খুব একটা আমরা পাই না, কিন্তু একটা সময় তো সত্যি সত্যি পেয়েছি, মানে কারুর একটা বাড়িতে গেলে তার বাড়ি থেকে যখন আসতাম ঠাকুমা দাদু তারা কাঁদত, হ্যাঁ এখন তো বোধহয় সেই অনুভূতিগুলো অনেক কমে গেছে, যে এই কান্নাকা হয়তো ফোনের জন্যেই হয়তো সেটাও হতে পারে, ফোন করেই জেনে নেওয়া যাবে আর কান্নাকাটি করতে হবে না। আজকে আমরা আকাশবাণী মৈত্রীতে যে অনুষ্ঠান শুনছি সেটা নস্টালজিয়া, এবং আজকে এমন একজন মানুষ এসেছেন আমাদের মধ্যে, মাননীয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, তার কাছ থেকে আমরা অনেক গল্প শুনতে পারতাম, সিনেমার গল্প, থিয়েটারের গল্প, তার সিরিয়ালের গল্প, সেসব গল্প তো আছেই, সেসব গল্প আপনারা সবসময় শোনেন, কিন্তু আজকে আমরা একটা অন্য রকমের অনুষ্ঠান শোনাচ্ছি আপনাদের, যে অনুষ্ঠানটা হচ্ছে নস্টালজিয়া, যেখানে আমরা বেশ পুরনো পুরনো গল্প, ওই বাড়ির গল্প, যে গল্প সাধারণভাবে আপনি বলেন না কোথাও, মানে আমরা এই গল্প শুনতেই পাই না কোথাও। আচ্ছা আর একটা গল্প, সেটাও তো আমাদের কাছে একটা খুব মানে জানার ইচ্ছে, যে আকাশবাণী তো একটা সময় ওই গাস্টিন প্লেসে ছিল, আপনি কি তখন থেকে আকাশবাণীতে? তারপরে
0: তারপরে আমি এসেছি এখানে ধরো 75 সালে,
1: 75-এ
0: আছে, হ্যাঁ সেও একটা গল্প।
1: আচ্ছা
0: তো আমি তখন আইপিটিএতে আছি, ভারতীয় গণনাট্য সঙ্ঘে, আমার পরিচালনায় স্পার্টাকাস নাটকটা হচ্ছে ত্যাগরাজ হলে, সেইখানে অনেকেই আমন্ত্রিত ছিলেন, যেহেতু আমি পরিচালনার দায়িত্বে ছিলাম, আমি একটা রোল নিয়েছিলাম যেটা প্রথমে এবং শেষে যে রোলটা করেছিলাম সেটা হচ্ছে স্পার্টাকাস, পড়া থাকলে জানবে, গ্রাকাস করেছিলাম, সিনেটার গ্রাকাস, আর পাথরের মতো দাঁড়িয়ে থেকে শুধু কণ্ঠস্বর ব্যবহার করেছিলাম। শেষ হলো, তারপর হয়ে গিয়ে যখন আমরা গ্রিন রুমে গিয়ে যখন আন্ড্রেস্ট হচ্ছে সব, তখন এক সুন্দরী ভদ্রমহিলা এসে আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? কলেজ লাইফ থেকেই একটু কি বলবো, তখন এটাকে ছাবলামি বলা হতো, কিন্তু পরে এটা দেখা গেল যে এটা আমার বৈশিষ্ট্য, যে কথার একটা মানে হয় সেই মানেটা ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় মানেতে ঢুকে যাই, ওইতে আমার মজা পাই। তাতে কেউ যদি ক্ষুণ্ণ হন, পরবর্তীকালে দেখলাম না কেউ ক্ষুণ্ণ হচ্ছে না, বরং ওইটাই বলছে পড়ান্ত দ্বিতীয় মানেটা কখন বলবে, এটা জন্য অপেক্ষা।

0: করে। তা আমি বললাম যে বলে আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? আমি সে কি ওমান তো জানা ছিল না, কি জানা ছিল না, মানে আমি সকাল থেকে উঠলাম গাটা ম্যাজাজ করছি যাই রেডিওতে অভিনয় করে আসি, তাই রেডিও স্টেশনে গেলাম, তারপরে ঢুকে গিয়ে রেডিওতে অভিনয় করে চলে এলাম। এরকম আছে ব্যবস্থা আছে? বলি না তা কেন, তাহলে আপনার কত শুনে তো মনে হচ্ছে আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? তো বলছে যে তাহলে আপনি কালকে আসুন। আমি কোথায়? রেডিও স্টেশনে। আমি ঠিক আছে, আমি তখন 9 এসপ্লানেডিস্টে কাজ করি, চাকরি করি, ওয়াকিং ডিস্টেন্স, চলে এলাম। আচ্ছা, যে বন্ধুগুলো আমাকে এই কথা বললেন তিনি হচ্ছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়। তো এলাম, সে একটা ফর্ম বলে ফিল আপ করুন, ফিল আপ আমি করতে পারবো না, ফিল আপ করে দাও আমি সই করে দিচ্ছি, এসব হলো, তাই ফিল আপ করে সই করে দিলাম। যে রেডিওতে আমি 1955 সালে একটা অ্যাপ্লাই করেছিলাম, এক মাস বাদে তার একটা খাম পেলাম, চিঠি পেলাম, সেইটা আমি 7 খুলিনি আনন্দে, বন্ধুদের দেখাচ্ছি রেডিও স্টেশনে চিঠি এসেছে দেখ, অল ইন্ডিয়া রেডিও লেখা।
1: আচ্ছা,
0: খুলছি না আমি,
1: মানে এটা 55 সালে রেডিও চিঠি।
0: হ্যাঁ,
1: আচ্ছা।
0: এইবার তারপর যখন খুলে দেখলাম যে বান্ডিল বান্ডিল রিগ্রেট সাইকেল সেল করা আছে না, সেইটা ফিল আপ করে পাঠিয়ে দিয়েছে, তাহলে ধর কোনদিন যাবো না এখানে। তখন রেডিও মানে তখন কি ছিল, রেডিও মানে রেডিওতে বাবু আপনার চা রাখছি এই দূরে শব্দ সে বলেছে, তারপর এইখান থেকে বেরিয়ে নেহাত মাধ্যাকর্ষণের টানে মাটিতে পা পড়ে, তাই নইলে তার আদৌ ইচ্ছে নয় যে মাটিতে পা দিয়ে সে চলবে।
1: তারপর যদি সামনে গাড়ি চাপা পড়ে মরেও যায় কোনো দুঃখ নেই,
0: কোনো দুঃখ নেই, মানে সে সাংঘাতিক। আমি ওই যে সই করে দিলাম, 7 বাদে অডিশনের চিঠি, তার 7 পরে রেকর্ডিংয়ের চিঠি পেয়ে গেলাম।
1: এটা হচ্ছে 75-এর গল্প,
0: 75-এর গল্প। তারপরে আমাকে তো ঠাট্টা করে বলতো পরন্দা তো রেডিওর ঘর জামাই,
1: তার মানে আমাদের আকাশবাণীর তো 100 আর আপনার আকাশবাণীতে 50 বছর,
0: হ্যাঁ
1: সেটা পেরিয়ে গেছে।
0: তো সেই তারপরে এমনও হয়েছে যেটা সম্ভব নয়, মানে এক মাসে আমি 3 নাটক করেছি, দুটোও করেছি, স্পেশাল পারমিশন করেছি সমরেশের সঙ্গে, যে জগন্নাথ শুক্লা একজন হাতে নিয়ে নিয়েছে আর একজন স্পেশাল পারমিশন করে নিয়ে নিয়েছে, তাই দুজনের সঙ্গে কথা হচ্ছে, কারণ এই পরনকে কেন নেওয়া হলো, আমি তো নিয়ে বললাম আমি স্পেশাল পারমিশন, তখন সূর্যদা ছিল।
1: আচ্ছা,
0: তখন তো আমি যুবক, তো তখন ওইসব শুনে আবার তখন এই কলারে হাত দিয়ে এরোর করছে, আমাকে কি টানা চলছে, কি আনন্দ হয়েছে পেতাম, কি রব তখন আমার, বলতে যে কেউ কেউ আবার ঠাট্টা করে বলতো, পরন্তু শুনলাম আকাশবাণী নেই আপনাকে একটা কোয়ার্টার দিয়েছে, ঠাট্টা করে বলতো, আমার লেখানাটাকে হয়েছে। তো সুতরাং আকাশবাণী রেকর্ডিংয়ের ছিল বলে জোছন্দা, জোছন্দ সিদ্ধার, ওনার একটা শুটিংয়ের ডেট আমাকে দিলেন যে অমুক দিন যাবে সুন্দরবনে শুটিং আছে, আমি ওই দিন যেতে পারবো না, ওই রেকর্ডিং আছে, এই বলে তো রেকর্ডিংটা আগে হলো, হ্যাঁ রেকর্ডিং আগে আমার। এই রেডিও যে কী, আমি মঞ্চ নাটক ছাড়া নাটক শেখা যায় না, সব ঠিক আছে, কিন্তু রেডিও আলাদা, রেডিও আমার নস্টালজিক।
1: কত মানুষের সঙ্গে আপনি কাজ করেছেন সেই সময়?
0: এই শ্রুতি নাটক এখন মঞ্চের উপরে হচ্ছে, সেটা আমি তাকে হাজারি নাম দিই, কিন্তু যেখানে শ্রুতি নাটক মানে শুধু শ্রবণেন্দ্রিয়ের উপাদান,
1: একদম
0: দর্শনেন্দ্রিয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, মঞ্চের উপরে এটা আলাদা ইস্যু, এটা আমি যাচ্ছি না। তো পুরোনো দিনের এই রেডিও এই স্টেশনে ঢুকেই তো আমি বুঝতে পারছি, রেকর্ডিং করে বেরোচ্ছি, 3 ঘর থেকে একজন বেরিয়ে এলো, এসে বলছে পরন্দা একটু শোনো শোনো শোনো কী কেস, এখানে একটা ইয়ে হচ্ছে, তুমি আশুতোষ মুখোপাধ্যায়ের ছাত্রের সঙ্গে একটু কথা টথা আছে, এই স্ক্রিপ্ট আছে, তুমি একটু করে দিও। আমি বলি হ্যাঁ কিন্তু এটা ফাও তো, বলে হ্যাঁ এটা ফাও, এটা ফাও, সেও করেছি আমি, আশুতোষ মুখোপাধ্যায়ও করলাম আবার তার ছাত্রও করলাম।
1: বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র,
0: বীরেন্দার সঙ্গে একটা হয়েছে, বীরেন্দার, তারপরে আমাদের প্রমোদ দা,
1: আচ্ছা
0: প্রমোদ গঙ্গোপাধ্যায়, ছবি বিশ্বাসের মতো গলা, তুমি যখন আমন্ত্রিত হয়ে এসে এখানে করতেন আর কি, ডাইরেকশন দিতেন, বীরেন্দ্রের মধ্যে প্রথম নাটক করেছিলাম, লাল দিঘির দিন রাত্রি করেছিলাম বোধহয় মনে হয়, সাংঘাতিক।
1: আকাশবাণীতে তো আপনার প্রচুর নাটক, প্রচুর
0: প্রচুর
1: সবসময় আপনার নাটক রয়েছে, এবং আপনার আকাশবাণী নিয়ে অনেক গল্পও রয়েছে আপনার আকাশবাণী নিয়ে। আজকে আমরা তো যাকে পেয়েছি, মাননীয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, তার কাছ থেকে ওই সিনেমার গল্প, থিয়েটারের গল্প, তার সিনেমা শুটিংয়ের গল্প, রেডিও নাটকের গল্প আমরা শুনলাম, কিন্তু আমাদের ওই ফিরে ফিরেই এই আলোচনায় আসবে বা আসছে নস্টালজিয়া, যেটা আমাদের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রীতে আপনারা শুনছেন নস্টালজিয়া, এতক্ষণ শুনলেন প্রথম পর্ব। নমস্কার পরান্দা।
0: নমস্কার।
2: শুনলেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, তাঁর

সঙ্গে কথা বললেন সুদীপ্ত মিত্র। আজ ছিল প্রথম পর্ব। প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

0: নস্টালজিয়া অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রবণী।
1: আকাশবাণী মৈত্রী শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী।
2: আজকে শ্রবণীতে রয়েছেন শেখর বন্দ্যোপাধ্যায়, অশোক অধিকারী এবং প্রদীপ আচার্য। আমরা প্রথমে শুরু করি প্রদীপ আচার্য ছড়া দিয়ে।
3: বিশ্বকাপ, বাপরে বাপ, বাড়ছে তাপ, বাপরে বাপ, বলতো কেন? বিশ্বকাপ, বৃষ্টি হলেও বাড়বে তাপ, বলতো কেন?

বিশ্বকাপ, ছেলে বুড়োর স্নায়ুর চাপ, বলতো কেন বিশ্বকাপ? অফিস ফাঁকা, হাজিরা হাফ, বলতো কেন বিশ্বকাপ? গিন্নি উধাও, কিচেন সাফ, বলতো কেন বিশ্বকাপ? টিভি কেনেন নিঃস্ব বাপ, বলতো কেন বিশ্বকাপ? একমাস ফুটবল কি যে মহাযজ্ঞ, একমাস সবাই ক্রীড়া বিশেষজ্ঞ, একমাস ফুটবল খাও ফাস্ট ফুড, গিন্নি বলেন নেই রান্নার মুড, একমাস ফুটবল জেতা আর হারা, একমাস ভুলে থাকা শচীন আর লাড়া, একমাস ফুটবল রেফারি রাজা, একমাস যাকে তাকে দিতে পারে সাজা, একমাস ফুটবল রাত জাগা বেশ, একমাস চোরেদের দফা রফা শেষ। বইমেলার ছড়া। শ্যালিকে বলেন জামাইবাবু কি বই কিনবে বলো, শ্যালি বলে বই চাই না, খাওয়াবে আগে চলো। জামাইবাবু বলেন কেন একটি দুটি বই, শ্যালি বলে তোমার মতো আতেল আমি নই। হালে নতুন ফ্ল্যাট কিনেছি, অভিজাত পাড়া তাই, বইমেলাতে বাছাই কিছু রচনা বলি কেনা চাই, ড্রয়িং রুম সাজাতে চাই লাগিয়ে দিয়ে তাক, বই দেখে সব বমকে যাবে উঁচু যাদের নাক। সব কথা, মাছের মধ্যে কই, পাতের মধ্যে দই, ওড়ার মধ্যে খই, সিঁড়ির মধ্যে মই, সবার মধ্যে সই, কথার মধ্যে রই, মেলার মধ্যে বই, কেনার মধ্যে নই। ম্যাজিক বৌদি, তুমি আমাদের পাড়ার ছেলে, পর ভাবি না তাই, দুষ্টু দেওর তুমি আমার তোমার জুড়ি নাই, কেরোসিনের লম্বা লাইন দাও না এনে ভাই, শাহরুখ খানের সঙ্গে তোমার আশ্চর্য মিল, প্লিজ কালকে দিয়ে এসো ইলেকট্রিকের বিল, তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম দেখেছি খুব কম, পরশু কিন্তু ফোনের বিল ভুলো না একদম, দেখা হলেই তুমি কেমন দুষ্টু দুষ্টু হাসো, বুঝবে এবার বৌদিকে কেমন ভালোবাসো, এবার পুজোর ছুটিতে বম্বে দেব পারি, প্লিজ কদিন থেকো তখন পাহারা দিও বাড়ি, তোমার দাদা ব্যস্ত মানুষ, ঝামেলা তার হাজারটা, লক্ষ্মী সোনা করে দিও রবিবারের বাজারটা। দুমুখ সাপ, চোরকে বলি চুরি করতে, গেরস্থকে জাগতে, পুলিশকে বলি চোর পাকড়াও, চোরকে বলি ভাগতে, মাফিয়াকে ধমকে বলি ঘিউমে থোড়া আগ দে, তোলাবাজদের চমকে বলি ফিফটি ফিফটি ভাগ দে। বুনল, ঘরের বউ চাকরি করি, দশটা পাঁচটা আপিস, রান্নাবান্না ঘরকন্যা ভাল লাগে না রাবিশ, শাশুড়ি আছেন মাথার উপর নেই দুঃখ শোক, নইলে আমায় রাখতে হতো দুটো কাজের লোক। বাঘা তেঁতুল, বৌমা আমার চাকরি করে, দশটা পাঁচটা ডিউটি, রান্নাঘরে গেলে নাকি নষ্ট হবে বিউটি, ওই তো রূপে ছিঁড়ি, তার অহংকার কত, গা জ্বলে যায় মুখ খুলি না, থাকি নিজের মতো। কর্তা বেচারা, তুমি তো আমারই ওগো জীবনে মরণে, পূজোর শাড়ির কথা আছে তো স্মরণে, নইলে প্রেম দেব কাহার চরণে। কর্তা বেচারা, এ জীবনে যত বোনাস পেয়েছি, শাড়িতে ঢেলেছ মন ভরায়ে, নিংড়ে নিয়েছ কানা করিও আমারে লুঙ্গি ছেড়া পড়ায়। খাসা মেয়ে, জিন্স পরছি, চুল ছাড়ছি, প্লাক করছি ভুরু, অখন কি আর কওন সাজে পতি পরম গুরু, প্রেম গেম, পূজোয় চাই নতুন প্রেম, বিয়ে নয় শুধুই গেম, প্রেমিক চাই মালদার নয় বেকার, পূজোর পরে করব ত্যাগ, ফাঁকা হলেই মানি ব্যাগ, তখন আবার আমি তুমি কে কার। আদর্শ গিন্নি, ভোরের চায়ের সঙ্গে হঠাৎ গিন্নি বলেন সুপ্রভাত, চমকে তাকাই সুরটা কেন নরম হলো আকস্মাত, চায়ের পরেই শাড়ির ফর্দ, মুই কেরানির মাথায় হাত, আমি তো তোমারই ওগো জীবনে মরণে, তুমি আমার প্রিয় ওগো তুমি আমার প্রিয়, এবার পুজোয় বালুচরি সাউথ কটন দিও, চার পাঁচটা প্রিন্টেড আর চার পাঁচটা তাঁত, এবার পুজোয়

0: ইচ্ছে আছে করব বাজিমাত, শাড়ি কিনেই বোনা সজম, হাত একদম ফাঁকা, অফিস থেকে লোন করো প্লিজ অল্প কিছু টাকা। আহা শিক্ষা, ইংরেজি স্কুলে নাতি, যায় আসে বৌমাই সাথী, ফয়দাটা ষোলো আনা বৌমাই তুলেছে, ইংরেজি ভুল বলে বাংলাটা ভুলেছে। বাহা শিক্ষা, ইংরেজিটা সভ্য ভাষা, বাংলা ভাষা ছি, বাংলা মায়ের অ্যাংলো ছেলে হোক না ক্ষতি কি, এটা নিলে ওটা ফ্রি, গোলাপ নিলে কাটা ফ্রি, ডিভোর্স নিলে টাটা ফ্রি, পিছু নিলে হাঁটা ফ্রি, চুমু খেলে চাটা ফ্রি, পরকিয়াতে ঝাঁটা ফ্রি। গরবিনী, আমার উনি দিব্যি আছেন, আমার উনি দিব্যি আছেন হাই অফিসার র্যাঙ্কে, ভেটের টাকাই খরচা করেন, মাইনে জমান ব্যাংকে। আশীর্বাদ, আশীর্বাদং নাগরিকং প্রাণনাশং কর্যেরীণে, অভিশাপং বাস মালিকং ভাড়া বৃদ্ধি দিনে দিনে। খোদার কল, একই খোদার কল, কেন ভাসে না শালুক পদ্ম পাতি হাঁসের দল, দাঁড়ায় যখন আচমকাতে মেঘ ডাকলেই কলকাতাতে দিব্যি হাঁটু জল। বুদ্ধিমত্তা, চাইনে সোনা পণ যৌতুক নগদা রুপিয়া, সোনার ডিম পারবে যখন বউ চাকুরিয়া, দেখতে কোনে পাত্র এসেছে এদিক ওদিক মিটি মিটি চেয়ে হেসেছে, গো বেচারা পাত্র নাকি বাপের বাধ্য ছেলে, কিছুই নাকি চায় না সে আর কচি বউটা পেলে, বাপের বাধ্য ছেলে বলে করব না কৌতুক, সে বাছা ধন পণ বিরোধী চায় না সে যৌতুক, কিন্তু ছেলের বাপ জ্যান্ত গোখ্র সাপ, বাপ বলেছে দাবি আছে এই যে দিলাম ফর্দ, বিনাপনে করবি বিয়ে কেমন তোর মর্দ, ছেলে হয়ে বাপের কথার ওপর কথা বলা, হরে বাপরে বাপ তাহলে কেটেই নেবে গলা।
1: এবার আমরা শুনব অশোক অধিকারীর কবিতা।
2: দিদা, আকাশকে বুকে নিয়ে শুয়ে আছে দিদা, জন্মের সময় আমার জীবের মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিয়েছিল সমুদ্র, আমার চুলের মধ্যে বিলি কেটে যে গান গেয়েছিল তার অন্তরায় ছিল বিকেল, রোদ ফিকে হয়ে গেলে আমি হাত ধরি বাল্মীকির সূর্য তপস্যায় তুলে নিই অগ্নিকুণ্ডের রেশা, আমার নাভির মধ্যে মুখ রেখে সে বলেছিল অরণ্য পর্ব শেষে তুলে নিও কবজ কুণ্ডল, একরাশ হাসির অনুত্তমা সেজে মিলিয়ে যেতে যেতে সে বলেছিল পৃথিবীতে আরও এক রামায়ণ লেখার কালি নেই, আমার স্তনের মতো শুকনো নদী জলের বিছানা নিয়ে শুয়ে আছে দিদা। কবিতার নাম আবাসিক। মফস্বল থেকে একজন কবি হারাটে হয়ে এসেছে, গ্রামের কবিতা আর শহরের কবিতা নিয়ে তুমুল ঝগড়া একদিন বাড়িওলার সঙ্গে, এতদিন মোরাম রাস্তা দেখেছে, ফসলের তাত বাত দেখেছে, দাম না পেয়ে মাঠের ফসল পচতে দেখেছে, গ্রাম প্রধান দেখেছে, ঝাড়ফুঁক তেলপড়া জলপড়া সব দেখেছে, সালিশি অথবা পাড়া বৈঠকে অন্যের বউ নিয়ে পালিয়ে যাওয়ার শাস্তিও দেখেছে, এখন তার জানালা দিয়ে মাংসের টুকরো ফেলে দিয়ে চলে যায় কাক, জলের ঝাপটায় বিছানায় এসে পড়ে সমঝোতার মেঘ, বসন্তের বাতাস বয়ে আনে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার সংবাদ। কবি কি এখন গ্রামের কবিতা ছেড়ে লিখবেন শহরের কবিতা? ফাঁকা ছাদে একা একা গিয়ে দাঁড়ালেন কবি, আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে কবি বললেন আমাকে নির্মল হতে শেখাও, পবিত্র কালিতে লিখতে দাও আরণ্যক অথবা পাখিদের ভাব সম্প্রসারণ। শাখা প্রশাখা, ফিরেছি রাতের সফর শেষে।

নক্ষত্রের উপনয়ন একাকী জোছনায়, কতগুলো হাড় শেকড়ির ডিএনএ করা এখনো বাকি, জলধারণ ক্ষমতার গভীরে অসুস্থ স্বীকারোক্তিগুলি একা একা হাঁটে, সুযোগ পেলে জড়িয়ে ধরে, সব সম্পর্ক তৎকালীন তবু বড় মায়াময়। বৃক্ষের কোটরে যত স্নেহ মমতার পুত্র শোক, তাকে গভীর করে দেখা অপরাধ বোধ, ভাসমান খড়কুটো রাতারাতি ডাঙায় উঠে আসে, কোনোটা সহোদর সহোদরা অথবা মায়াপক্ষ, সিরিয়াল কিলার দিয়ে ঘেরা আছে যেন মানব জীবন, একজন আসে তো একজন যায়, কারো সঙ্গে কারো চলার ছন্দ মেলে না, শাখা প্রশাখায় বৃক্ষের গায়ের গন্ধ, মেয়ে গাছ অথবা মেয়ে পুরুষের মতো বেড়ে ওঠে আগুনের সংসার। অসুস্থতার কাছে পথ্যের আবদার তুমি চেয়ে নিয়েছ, এই অসুখ কি ভীষণ লাজুক তার শরীরে, প্রবেশের কোনো ছাড়পত্র ছিল না, কপট অথচ বন্ধুত্বের ঘ্রাণ নিয়ে ঢুকে গেছে নিভৃত সফরে যুথচারী, ভান করে শুয়ে আছে মনের আরোগ্য, জানালায় উঁকি দিয়ে সরে যায় দেহাতি যৌবন, ঘুম চোখে আড়ালে লুকায় নবীনত্ব জরার উশ্রবণ, রুদ্ধ বাতাসের গুমোট পাখার বাতাস ফলের রস, এত কিছু স্বাদ বিস্বাদ যেন উপহাস করে শরীরকে, প্রত্যহ উঠে বসে দুপুরে ঘুমোয়ে বিকেলের শেষ আলোয় অনন্ত বিহার, এই সব অসুস্থতার পাশে পাশে হেঁটে যায় আমাদের কৃপণ আশ্বাস। পাথরের সুখ বিষণ্ণ হাওয়ায় সে শুনিয়ে গেল নিঃসঙ্গ অভিযান, পাশাপাশি দুটি মেঘ, একখণ্ড সূর্য ছেঁড়া মন, অস্থির স্বীকারোক্তি নিয়ে বৃষ্টিহীন আর কতদিন, হালকা ঘুড়ির সুতোয় অনিয়মিত যাতায়াত সেরে আর কবে শীতের রোদ হবে উত্তর জীবন, প্রসন্ন সহবাস থেকে বিচ্ছিন্নতা আনুগত্য, সন্তানের ভোগবাসনায় দুর্মর পরিযায়ী ভ্রমণ, চোখের উপর থেকে চোখ সরালেই যেন অন্ধ নারী জন্ম, একদিন কঠিন প্রশ্নমালা সমতলে রেখে তারা বসে ক্ষয়িষ্ণু টিলায়, নিচে ম্যানগ্রোভ অরণ্য, এখনই বৃষ্টি এলে সারা রাত তারার শহর কথা বলে ওঠে, পাখা মেলে যৌথ জীবন। দক্ষিণের বারান্দা, ছোট ছোট হাওয়া এসে উঠোনে রেখে গেছে জ্যোৎস্না শাড়ি, বৃষ্টিতে ভিজে শরীর বদলাবে বর্ষার মেঘ, এইসব বারান্দা জুড়ে লাজুক হিজাবে ঢাকে রৌদ্র সফর, নিয়ত বায়ুর মুখে বখাটে উড়ান, গোপন চিঠির ভাঁজে বিকেলের রং, শরীর জুড়েছে তার নিসর্গ গহ্বর। যুদ্ধের পরে একটি ঐতিহাসিক কথোপকথন শেষে তারা এসে দাঁড়ালো সমুদ্রের সামনে, পুরুষ ও নারীর মধ্যবর্তী দূরত্বে হড়পা বানের মতো আলিঙ্গন, বন্ধনহীন একরোখা, রাত্রি এলে বোঝা যেত এক গ্রাম কয়লার কেবমারি, পৃথিবীকে থামানোর আগে লিখতে বসেছি পুরুষকার হাওয়া সংবাদ, আকাশের খোলা পাতায় শব্দ নিয়ে উড়ে যায় অমিত পয়ার, আমরা মানুষ হব সাদা ফুলে, মরে যাবে একদিন যুদ্ধ ভাইরাস। জিরাফ, ওপরের বায়ুমণ্ডল পৃষ্ঠদেশের খবর রাখে না, গরম ভাপে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বৃষ্টির, দম আটকে থাকে মাটির গর্ভগৃহ, ভিজে যায় অরক্ষণিয়া, পায়ের দুফাঁকের ভেতর গিরিখাত,
জল পায়নি।

0: তবু প্রেত গহ্বর, উপসে জন্ম প্রহেলিকা, ঊর্ধ্বে অজেয় জীবন। ছুঁয়েছি লবণাম্বু উদ্ভিদের স্বস্তি গভীর, বর্ষণশীল মেঘ হাতির পিঠে চড়ে নদী দেখতে যায় ডাগর বানে, বুক ছুঁয়ে জল অতল গম্ভীর, পৃথিবীর দীর্ঘ সন্তান। হোমো স্যাপিয়েন্স নিয়ম করে খসে যাচ্ছে জন্মের মিথ। এই জন্মের কি কোথাও ভুল ছিল? ডান পাশে ভিড়লেও বিতর্ক, বাম পাশে উবু হয়ে বসে আছে রাশিফল। শুয়ে আছি, যদি কেউ হাত ধরে তুলে বসায় এই অগ্নিকুণ্ডে, কোথাও কি ভুল হয়েছিল? এই যে হাত ধরে হাঁটা, বাজারের থলি হাতে অনেকটা একা যাবার পর কানে কানে বলা, কিছু কি হারিয়েছ? রাস্তাগুলো কেমন পিচ্ছিল, সর্পিল, যারা এসেছিল তারা ফিরে গেছে নগর কীর্তনে। ধুলোর শরীরে কোনো বর্ম নেই, ঠাঁই নেই, ঠিকানাও নেই। আসতে কথা বলো, পারলে নাই বা বললে, শুধু শোনা অভ্যেস করো, নীরবতাই জন্ম ও মৃত্যুর উজাগর।
1: এবারে শেখর বন্দ্যোপাধ্যায় তার কবিতা শোনাবেন।
2: জলের মতো সারা জ্যৈষ্ঠ মাস ঘুরন্ত ফ্যানের তলায় থাকার পরে কে যেন ঘুম থেকে উঠে বলল, তোমার গায়ে আর কোনো আমলকিবন নেই, তুমি জলের মতো। সারা আষাঢ় মাস অনন্ত দীঘির মধ্যে শুয়ে থাকার পরে আরও কেউ কেউ তর্জনী তুলে বলল, তোমার দেহে আর কোনো পতাকা নেই, তুমি জলের মতো। সারা শ্রাবণ মাস দুহাতের মুঠোয় আবহাওয়ার খবর ধরার পরে আবার কেউ মোহমুক্ত অনুষ্ঠান পরিচালকের মতো বলল, তোমার স্পর্শে আর কোনো অপেরা নেই, তুমি জলের মতো। এখন আমার গায়ে গন্ধ নেই কোনো, আমার নিজস্ব কোনো রঙও নেই, আমার ত্বকে আর কোনো সাড়া নেই। এখন সব ওষুধের গায়ে সতর্কীকরণ লেখা ভালোবাসা। তবু আগুন কখনো বাসি হয় না, যেমন প্রেম। রাতে তোষকোলটালে এখনো দেখতে পাই তোমার ভাঁজ করা দাবদাহ। এখন আমি জলের মতো, তবু শেষ কথাটা শুনলে মনে হয় জীবন যে এখনো শুরুই হয়নি। শোভা ও কৃষ্ণমাধব। কৃষ্ণমাধব, এই আলমারির তাকে এই বই এলো কীভাবে? এখনো তো লেখাই হয়নি পরবর্তী চ্যাপ্টার। অনুচ্ছেদ, লেখক পরিচিতি, কেঁচো কেন্ন ময়ূর ঘুরে বেড়াচ্ছে মাটিতে। এখন ঘোর বর্ষার দুপুর, এরপর শ্রীরাধা আসবেন, কদম্ব গাছ তৈরি হবে, নদীর বাঁক এখন অনেক দূরে, অশ্বের খুঁড় থেকে আগুন তৈরি হবে, হৈ হৈ করে প্রেক্ষাপটে এসে পড়বে দুটো মত, দ্বিধাবিভক্ত গাছের ডালে আমরা সাজিয়ে রাখব পদকীর্তন ও তৎকালীন মানব সমাজ। তারপর কদম্ব সরণির চারদিকে বেজে উঠবে শ্রীমতী শোভা গুরটুর গান, রঙ্গি শাড়ি গুলাবি চুনারিয়া রে, পিছনে ড্রপ সিনে কালো আকাশ থেকে খসে পড়বে একটা দুটো করে বুড়ো তারা। শ্রীরাধিকা আর কৃষ্ণমাধবের নীল আর হলুদ বস্ত্র বিনিময় হবে, দুজনের হাতে ধরা একটাই অতিকায় শীত কোকোনদ। আমরা বড় হব, কদম্ব গাছ বড় হবে, পদকর্তারা বড় হবেন, তারপর আমরা বুড়ো হব, কদম্ব গাছে হলুদ রোঁয়া ওঠা ফুল আসবে, তারপর আবার কেউ এসে এই আলমারিতে বইটা খুঁজবে যার পরবর্তী চ্যাপ্টার কখনো লেখা হয়নি। নয় রকমের শীত। ডুয়ার্সের জঙ্গলে নয় রকমের শীত আমি জানি। ঘন শীতের রাতে কুকুর ডাকে ভুটান পাহাড়ে, যেন প্রথম শব্দ, ভূমিষ্ঠ হলো এই মাঘের রাতে। তারপর হামাগুড়ি দিয়ে রাত চলে আসে আমার কম্বলে, মার কথা মনে হয় পরক্ষে। আমি দলসিংপাড়া চা বাগানের বাবু কোয়ার্টারের সামনে সাদা বেতের চেয়ারে বসে আছি, যেন কোথাও মহাকাশ চুরি হয়ে যাবে, ফ্যাক্টরি থেকে বেজে উঠবে গভীর লাল নক্ষত্র সাইরেন, কাল হাঁটবার চারদিকে। আমার বড় ঠান্ডা লাগে, এখন বড় শীত সব সিটিসি চা বাগানে। গরম জলের মতো বৃষ্টি প্রয়োজন এই হিমযুগে, ট্রাক্টরে হিম পড়ে, লেবার লাইন থেকে হিমযুগ ওঠে দেবাশিসদের বাড়ির কাছে, দেবাশিসের মা বোন, দেবাশিসদের ইউ আকারের হলুদ কোয়ার্টার, যেন গর্ব আমার, ঘরের কোণে অনেক বিজয়ার কার্ড আর রঙিন।

0: মাকড়সা, টেবিলে এক কাপ চা। আলিপুরদুয়ার থেকে কেউ চিঠি লেখে না আর, এখন কম্বল থেকে কম্বলান্তরে নাও হে আমাকে, গ্রহ থেকে গ্রহান্তরে পাঠাও শুধু বাঁচিয়ে রাখার জন্য, আমাকে আবার গর্ভে নাও লীলাবতী, পরিপুষ্ট করে পাঠাও আবারই চা বাগানে। নদী নিয়ে আমি যা জানি না, নদী নিয়ে যে পরিমাণ কবিতা লেখা হয়, বৃষ্টি নিয়ে তার থেকে অনেক কম কবিতা লেখা হওয়ার ফলে বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে। আমি একটি পুরনো নদীকে বৃষ্টির কবিতার জন্য বাস স্টপে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এক আবহবিদের কাছে হাত দেখাতে দেখেছি এক নতুন নদীকে। প্রিয়দর্শিনীকে আমি আমার করতল দেখিয়েছিলাম, তখন আমার করতলের এক একটি রেখা এক একটি নদী। প্রিয়দর্শিনী সেই নদীমাতৃক করতলে ঠোঁট রেখে গণ্ডুষে পান করে সব জল, তারপর থেকে আমার করতলে আর নদী নেই। তবে আমি মামাশিদের গায়ে চেল আর লিশ নদীর গন্ধ পেতাম, তারা কেউ তিস্তা বা গঙ্গা নদীর গন্ধ পছন্দ করেনি, বলতো বড্ড কমন গন্ধ, বড় নদী বড় গাছ বড় মানুষ বড় মাছ বড্ড কমন হয়, তাদের গায়ে তখন পাড়ের গন্ধ থাকে। বর্ষায় লোয়ার ফাগু চা বাগানে বেড়াতে গিয়ে এক ঝর্ণার নাম দিয়েছিলাম মেষমশাই ঝর্ণা। সাহেবী আমলে মায়ের মেষমশাই সেখানে বড়বাবু ছিলেন, তখন ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু সাহেবের দেয় একটা কেরোসিন চালিত ফ্রিজ ছিল। পাহাড়ি নদীর জল আরও শীতল করে বরফ করার জন্য সেই ফ্রিজ আনা হয়। স্বাধীনতার পরে চোর ও পুলিশের সংখ্যা বেড়ে যায়, 50 বছর পরে সেই অকেজো ফ্রিজের চারপাশে আমরা চোর পুলিশ খেলতাম। মেষমশাই ঝর্ণা থেকে যে নদীর জন্ম, তার গায়ে এখনও কেরোসিনের গন্ধ। তারপর থেকে আমি নদীদের নতুন নাম দিই না, নারীদের নতুন নাম দিই না। লোকায়ত কার্য বিবরণী। তখন এক সাধারণ সকাল, আকবরের দর্শন সিম্পোজিয়ামের সভাঘরে তেমন অন্ধকার নেই, অন্য সব আলোর মধ্যে শুধু এক প্রবীণ ঝাড়বাতি, অনেক ধর্মসহায়ক স্থিরমতি, লোকায়ত পোশাকে হাঁটু মেরে বসে আছে নিষ্প্রভ চারবাকপন্থীরা, ফসলের চারপাশে ভাসছে দিল্লির গন্ধ। কিছু উঠ তাকিয়েছিল সকালের দিকে, তাদের সংগ্রহে আজীবনের জল, আস্তাবলে স্থিমিত এখনও কিছু ঘোড়া, কিছু নাজির উজির ও আত্মসহায়ক বাগান বাড়িতে গেছে, মহাসম্মেলন উপলক্ষে ছুটির দিন, নেই কোনো কাজ, বেগমরা যে যার নিজের পরিচর্যার কাজে ব্যস্ত, সমস্ত দিন নিজের দুই হাতে টলমল করছে আজ। সবার প্রাতরাশ সমাপ্ত হয়েছে, সকালের খাবারের ঋণ ও ঘৃত কিছুই ছিল না। চারবাকপন্থীরা বললেন, স্বর্গ ইহাই যেখানে শাসন নাই, স্বর্গ ইহাই যেখানে শাসন নাই, স্বর্গ ইহাই যেখানে শাসন নাই। আবুল ফজল দেখলেন দিল্লির ভরা সকালে সন্ধ্যা নেমে এলো, মাথার উপরে এক শুধু প্রবীণ ঝাড়বাতি একলা। প্রাণসেন ছুটিতে গেছেন, ধর্ম মহাসম্মেলনে গায়কদের কিচ্ছু করার থাকে না। মহামতি আকবরের সভায় চারবাকপন্থীরা আবার বললেন, নরক ইহাই যেখানে মানুষ মানুষকে শাসন করে, নরক ইহাই যেখানে মানুষ মানুষকে শাসন করে, নরক ইহাই যেখানে মানুষ মানুষকে শাসন করে। মধ্যাহ্নভোজের পরে চারবাকপন্থীরা সমস্বরে আবার বলে উঠলেন, রাষ্ট্র মানে সুশাসন, রাষ্ট্র মানে প্রজাবনত সরকার। আবুল ফজল চারবাকপন্থীদের মহামূর্খ বলে সভার কার্যবিবরণী লেখা শুরু করলেন, আকবরনামার শেষ খণ্ডটা লেখা অনেকটা বাকি। সুবর্তুল আনন্দ। তোমাকে বোঝাতে পারছি না অনিরুদ্ধ, পরজন্ম নেই বলে আমার এই নর্তকের পোশাক। এক হাত বাড়িয়ে দিয়েছি ভস্মপাত্রের দিকে, এক হাত নামিয়ে এনেছি সুবর্তুল আনন্দে। পরজন্ম নেই বলে এখানে অভিকর্ষ কাজ করে না, একের পর এক মানুষ ক্রমশ ছাদের দিকে উড়ে যাচ্ছে, নিচ থেকে উঠে আসছে মটরশুঁটির আকর্ষ, সেমেটারির চারপাশে জড়ো হচ্ছে মাতাল পর্যটক, আজ সব মেট্রোপলিসে হাটবার। কিছু একটা কল্পনা করা দরকার, আগুন হোক জল হোক, পারাখার জন্য সরে যাচ্ছে মহাদেশ থেকে উপমহাদেশ, রানওয়ে দিয়ে গতকালের দিকে ছুটে যাচ্ছে সব বাতিল বিমান, পশ্চিম দিক থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছে আমাদের সব পূর্বপুরুষ, পুঁথিপত্র থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে ইথার ও অভিমান, প্রতি পাড়ায় গড়ে উঠুক নতুন হিমঘর। তর্জনীর চারপাশে বিমানের চাবির মতো যা ঘোরাচ্ছি আসলে তা তোমার কান্নার প্রতিশব্দ, সব কবিতাই তো আসলে ভালোবাসার কবিতা, ভাষা হোক হাসি হোক সব অনুবাদই একান্ত অক্ষম, চিন্তাকে গাছের কোটরে রাখো তাই একমাত্র ফাঁকা, সব শিম গাছের বীজ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় যেমন আমাদের না ফেরা সাইকেলের চাকা।
1: আজকের শ্রবণীতে

0: ছিলেন প্রদীপ আচার্য, অশোক অধিকারী এবং শেখর বন্দ্যোপাধ্যায়। আজকে শ্রবণী এখানেই শেষ করছি। শব্দগ্রহণ ও শব্দ সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, উপস্থাপনা ও প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: এতক্ষণ শুনলেন শ্রবণী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশ্রম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন সংবাদ।

কাছে আনন্দের মুহূর্ত। ঝুড়ির ভেতর কত রং, কত মুখ, কত ভঙ্গি, কোনটি রাজকন্যে, কোনটি গোপাল, কোনটি আবার ঘরের বউ। নিজে জমানো খুচরো পয়সা দিয়ে একটি পুতুল কিনে বাড়ি ফেরার আনন্দ ছিল অপার। সেই আনন্দের দাম টাকায় মাপা যেত না, তা ছিল শৈশবের নির্মল সুখ। বাংলার পুতুল

ছোট্ট পুতুল গড়ে দিতেন। খেলনা তখন ছিল না বাজারের পণ্যের মতো, ছিল স্নেহের হাতে তৈরি ভালোবাসার উপহার। ধীরে ধীরে সেই সহজ গৃহস্থালী শিল্প শিল্পীদের হাতে পেল নতুন এক রূপ। মাটি, রং, তুলির টানে জন্ম নিল এমন সব পুতুল যেগুলি আর শুধু খেলনা রইল না, হয়ে উঠল বাংলার লোকশিল্পের পরিচয়। আর এই পুতুলের কথা বললেই মনে পড়ে যায় সেই ভানু পেল লটারির ছবির সেই পরিচিত দৃশ্য এবং গান।

হাওড়া জেলার বিখ্যাত রানী পুতুল। হাওড়ার মৃৎশিল্পীরা বহুদিন আগে পোড়া মাটির দুখোলা ছাঁচে এক ধরনের মেয়ে পুতুল তৈরি করতে শুরু করেছিলেন। ছোট্ট গড়ন, গোলাপি আভা, কোমল মুখাবয়ব আর অপরূপ সাজে সেজে ওঠা সেই পুতুলকে শিল্পীরা স্নেহ করে নাম দিয়েছিলেন রানী পুতুল। বাংলার পুতুলের ভুবনে রাজা রানীর অভাব নেই বটে, কিন্তু হাওড়ার এই রানী পুতুলের পরিচয় একেবারেই আলাদা। এই পুতুলের জন্মের পেছনে রয়েছে ইতিহাসের কানাঘুষো। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পোশাক থেকেই শিল্পীরা অনুপ্রাণিত হয়ে তাঁর দীর্ঘ গাউন বাংলার শিল্পীর কল্পনায় রূপ নেয় পুতুলের খাগড়ায়। বিদেশের এক সম্রাজ্ঞী অথচ বাংলার মাটির ছোঁয়ায় তিনি হয়ে ওঠেন লোকশিল্পের আপন রানী। লোকশিল্পের সৌন্দর্য হয়তো এখানেই, তাই না? সে কেবল অনুকরণ করে না, নিজের মতো করে গ্রহণ করে, নতুন অর্থ দেয়। তাই কুইন ভিক্টোরিয়া বাংলার গ্রামীণ শিল্পীর হাতে হয়ে ওঠেন রানী পুতুল। মাটির শরীরে, রঙের ছোঁয়ায়, বাংলার মানুষের অনুভূতিতে।

এই বাংলার এক একটি অঞ্চলের পুতুলের রয়েছে এক একটি স্বতন্ত্র পরিচয়। কোথাও গরণে বৈচিত্র্য, কোথাও রঙের ব্যবহার, কোথাও আবার অলঙ্করণে ফুটে ওঠে স্থানীয় সংস্কৃতির ছাপ। প্রতিটি পুতুল যেন নিজের ভাষায় একটি গল্প বলে, একটি জনপদের ইতিহাস তুলে ধরে। সেই গল্পেরই এক অনন্য অধ্যায় হাওড়া।

বাংলার আরেকটি উল্লেখযোগ্য পুতুলের খোঁজে এবার পৌঁছে যাব দক্ষিণ চব্বিশ পরগনার প্রাচীন জনপদ মজিলপুরে। নাম তার ট্যাপা পুতুল। নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে তার তৈরির কৌশল। শিল্পীরা আঙুলের চাপ দিয়ে নরম মাটিকে ধীরে ধীরে রূপ দেন মানুষের অবয়বে। প্রতিটি চাপ যেন শিল্পীর হৃৎস্পন্দন, প্রতিটি রেখা যেন তাঁর মনের ভাষা। তাই এই পুতুলের নাম ট্যাপা পুতুল। এখানে শুধু হাতে গড়া পুতুলই নয়, তৈরি হয় ছাঁচের পুতুলও। এক খোল ও দু খোল, দু ধরনের ছাঁচ ব্যবহৃত হয় এখানে।

দুখোল ছাঁচে পুতুলের সামনের ও পেছনের অংশ আলাদা করে তৈরি করা হয়। পরে দুটিকে জোড়া লাগিয়ে রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হয়। সেই আগুনে পোড়ার পরই যেন মাটির শরীরে জন্ম নেয় স্থায়িত্ব, আর শিল্পীর কল্পনা পায় পূর্ণতা। মজিলপুরের শিল্পীরা প্রচলিত দেবদেবীর পাশাপাশি মনসা, বনবিবি, দক্ষিণনারায়ণ সানাসহ নানান লৌকিক দেবদেবীর মূর্তিও নির্মাণ করেন।

এই গানের সঙ্গে সঙ্গেই শেষ করছি আজকের কথায় গানে অনুষ্ঠান। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনে আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পর শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষ পরিভ্রমণযোগ্য রকেট বিক্রম একের সফল উৎক্ষেপণ, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রীর অভিনন্দন স্কাইরুট এরোস্পেসকে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেছেন।
0: গুজরাতের আতশবাজী চৌরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, নিহতদের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণের ঘোষণা।
1: 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

0: প্রাপকদের নাম আজ ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে হিন্দি চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম এবং সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুট্টি ও কার্তিক আরিয়ান।
1: হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের মধ্যে আজ ফের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে।
0: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 8 জন নিহত।
1: বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড ও ফ্রান্স, আগামীকাল ফাইনালে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি।
0: আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা ও ব্যাটন বহন করবেন অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লাভলিনা বরগোহাঁই।
1: আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। মিশন আগমনের আওতায় ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষ পরিভ্রমণযোগ্য রকেট বিক্রম 1 সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। রকেটটি তার চূড়ান্ত পর্যায়ের জ্বালানি দহন সম্পন্ন করে পেডো ডুগুহলিকে 450 কিলোমিটার উচ্চতার কক্ষপথে স্থাপন করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর 12:05 রকেটটি উৎক্ষেপণ করা হয়। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এই মাইলফলক অর্জনের মাধ্যমে ভারত বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বেসরকারি উদ্যোগে কক্ষপথে রকেট উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করল। মিশন আগমনের অধীনে তৈরি এই রকেটটির লক্ষ্য হল ছোট আকারের কৃত্রিম উপগ্রহের জন্য সাশ্রয়ী ও নমনীয় উৎক্ষেপণ পরিষেবা প্রদান করা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিক্রম 1 এর সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট এরোস্পেসকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় বলেছেন, এই যুগান্তকারী সাফল্য ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই ঘটনাকে বেসরকারি মহাকাশ ক্ষেত্রের ক্রমবর্ধমান শক্তি ও দেশীয় উদ্ভাবনী ক্ষমতার অগ্রগতির প্রতিফলন বলে উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেছেন, এই মিশন ভারতের দ্রুত সম্প্রসারণশীল মহাকাশ অর্থনীতির বিপুল সম্ভাবনাকে তুলে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে স্কাইরুট এরোস্পেসের দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, মিশন আগমনের আওতায় বিক্রম 1 এর সফল উৎক্ষেপণ মহাকাশ ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরশীলতার যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
2: Congratulations in space for facilitating this beautiful public-private partnership. Congratulations ISRO for optimizing this collaboration. Many thanks Prime Minister.
3: ভারত আর পুরি টিম বহুত বহুত বধাই। দু কাম কিয়ে এক তো আসমান মে নয় পৌধে গাড় দিয়ে হ্যাঁ আর দূসরা জমিন মে ভি উস রুটস কো আপনে মজবুতি দি হ্যায় জো দেশ কে নওজওয়ানো কো আগে আনে কি প্রেরণা দেগি। আর মুঝে ইয়ে সফলতা কে লিয়ে তো আনন্দ হোনা হি হোনা থা, লেকিন আপ লোগো নে জিস কমিটমেন্ট কে সাথ মেহনত কি, মে আপকো আপকি পুরি টিম কো ইস মহত্বপূর্ণ নির্ণয় কে লিয়ে অর মহত্বপূর্ণ সফলতা কে লিয়ে মে বহুত বহুত বধাই দেতা হুঁ।
1: কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংও বিক্রম 1 এর সফল উৎক্ষেপণের জন্য টিম স্কাইডটকে অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রী বলেন, এই মিশন ভারতের ক্রমবর্ধমান বেসরকারি মহাকাশ ক্ষেত্রের জন্য একটি বড় মাইলফলক।
2: Congratulations in space for facilitating this beautiful public-private partnership. Congratulations ISRO for optimizing this collaboration. Many thanks Prime Minister Narendra Modi ji for making this possible, because it is possible only because 5 years back Prime Minister Modi took a heroic decision, a bold decision, a courageous decision, an out-of-box decision to open the space sector to the private players, to unlock the space sector. That today's successful launch is a reiteration of India's grand entry as a global player in the highly competitive arena of space economy.
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিক্রম 1 রকেটের সফল উৎক্ষেপণকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, ভারতের তরুণদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা সুলভ মানসিকতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসী সংস্কারের মেলবন্ধনের ফলেই এই অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্কাইরুট এরোস্পেসকে অভিনন্দন জানিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, মহাকাশকে আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য বাস্তবায়নের পক্ষে এটি একটি বলিষ্ঠ পদক্ষেপ। এই উদ্ভাবন বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও বিক্রম 1 এর সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট এরোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই যুগান্তকারী সাফল্য ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে এক নতুন ও পরিবর্তনশীল অধ্যায়ের সূচনা করল।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিম

0: পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের সীমান্ত নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এই বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃরাজ্য সমন্বয়, সীমান্তবর্তী পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে গুন্ডা দমন আইন প্রয়োগের বিষয়েও বৈঠকে উঠে এসেছে বলে জানা গেছে। এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছে সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে গিয়ে বাহিনীর কর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রহরী সম্মেলনে অংশ নেন। ওই সম্মেলনে সীমান্ত এলাকার সুরক্ষা শক্তিশালী করা, জন্মমৃত্যু নথিভুক্তিকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। জাতীয় গ্রন্থাগারের একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করবেন শ্রী শাহ। আগামীকাল হাওড়া সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
1: গুজরাটের আহমেদাবাদের রামল গাত্রাদ রোডে অবস্থিত একটি আতশবাজি তৈরির কারখানায় আজ ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সমাজ মাধ্যম বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয় কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন আহতদের প্রত্যেককে সব রকমের চিকিৎসাজনিত সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণ পর নিকটবর্তী বস্ত্রাল ক্যাম্প থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ সহ আটকে পড়া কর্মীদের উদ্ধার করার কাজ শুরু করেন। আহতদের জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়। আহমেদাবাদ দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে দুর্ঘটনাস্থলে কুলিং অপারেশন বা তাপমাত্রা কমানোর কাজ চলছে বলে জানা গেছে। অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে পুর কমিশনার ও মেয়র সহ পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে 4 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে কারখানাটি চালানোর জন্য কোনো বৈধ অনুমতিপত্র ছিল না।
0: অন্ধ্রপ্রদেশের পোলাভারম জেলার গোল্লাগুড়েম গ্রামের কাছে আজ জলে ডুবে 3 জন মহিলা সহ 5 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। মাছ ধরার জন্য গোদাবরী নদীতে নামার পর প্রবল স্রোতের টানে তারা ভেসে যান বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সঙ্গে স্থানীয় উদ্ধারকারী দল ও গ্রামবাসীরা তল্লাশি অভিযান শুরু করে। এরপর নদী থেকে ওই 5 জনেরই মৃতদেহ উদ্ধার হয়। আধিকারিকরা জানিয়েছেন মৃতরা সকলেই একই গ্রামের বাসিন্দা ছিলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
1: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রামনগর থেকে দেরাদুনগামী প্রথম সরাসরি ট্রেনের ভার্চুয়ালি সূচনা করেছেন। এই ট্রেনটির যাত্রার মাধ্যমে উত্তরাখণ্ডের কুমায়ুন এবং গাড়োয়াল অঞ্চলের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, রামনগর ও দেরাদুনের মধ্যে ট্রেন চালু হওয়ার ফলে রাজ্যবাসী আরও স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন।
2: কুমাউ আর গাড়োয়াল উত্তরাখণ্ডকে দো বহুত হি মজবুত পোলস হ্যায়। ইন দোনো পিলার্স কো জোড়নে ওয়ালি ইয়ে আজকি গাড়ি হ্যায় জো কুমাউ আর গাড়োয়াল কো জোড়েগি। ইসকা ইয়ে এক নয়া সেতু বনেগি কুমাউ আর গাড়োয়াল কে বীচ মে হ্যায় আর ইসকে লিয়ে প্রয়াস লাগাতার হোতা রাহা হ্যায় আর আজ ইন প্রয়াসো কা এক জো ফল নিকলা হ্যায় ও ইয়ে হ্যায় কি আজ কম সে কম হফতে মে 2 দিন ये गाड़ी स्टार्ट हो पा रही है। बहुत अच्छी बात है, कुमाऊं के लोग आराम से गढ़वाल जा पाएंगे, देहरादून कैपिटल तक जा पाएंगे और कई तरह के जो काम राजधानी में ही होते हैं वो सब यहाँ पर कर पाएंगे।
1: হরিদ্রা স্টেশনের চাপ কমাতে ঋষিকেশ স্টেশনকে আরও উন্নতভাবে গড়ে তোলা হবে বলে মন্ত্রী জানান। এ প্রসঙ্গে রাজ্যের 11টি স্টেশনকে পুনর্নির্মাণ করা হবে বলে শ্রী বৈষ্ণব জানান।
0: কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, শুধুমাত্র অভিযোগের নিষ্পত্তি নয়, পেনশন প্রাপকদের উদ্বেগ নিরসন করার উপর জোর দিতে হবে। পেনশন প্রাপকদের বিবাদ মীমাংসায় আদালতে যাওয়া আটকাতে তিনি এ সংক্রান্ত সমস্যার সমাধান প্রশাসনিকভাবে করার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আজ পেনশন সংক্রান্ত আইনি সমস্যার উপর দ্বিতীয় জাতীয়

0: ধর্মশালায় ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, তাঁর দপ্তর বিভিন্ন নাগরিক কেন্দ্রিক সংস্কারের সূচনা করেছে, পাশাপাশি স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন ব্যবস্থার মাধ্যমে পেনশন পরিষেবা ডিজিটালীকরণ করা হয়েছে। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামনি পেনশন সংক্রান্ত আইনি মামলার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দিতে বলেছেন।
1: সমাজকর্মী সোনাম ওয়াংচুককে আজ সকালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নতুন দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সচিন শর্মা জানিয়েছেন, স্বাস্থ্য পরিস্থিতির অবনতির কারণে দিল্লি হাইকোর্টের নির্দেশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ, ওয়াংচুক বেশ কয়েকদিন ধরে যন্তরমন্তরে অনশন করছিলেন। এদিকে সাফদারজং হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চারু বাম্বা জানিয়েছেন যে ওয়াংচুককে সবসময়ের জন্য চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ডক্টর বাম্বা আরও জানান, তিনি সম্পূর্ণ সচেতন রয়েছেন এবং তার শারীরিক সব মাপকাঠি স্থিতিশীল রয়েছে।
0: নতুন দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটি আয়োজিত আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্পের উপর দুদিনব্যাপী জাতীয় পর্যালোচনা সভা আজ সমাপ্ত হয়েছে। এই দুটি প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধান পদক্ষেপ নিয়ে আলোচনা, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উল্লেখযোগ্য কর্মপদ্ধতি সম্পর্কে জানা এবং দেশের স্বাস্থ্যক্ষেত্রে সংস্কার পরবর্তী পর্যায়ের রূপরেখা তৈরির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, ইতিমধ্যে এই দুটি প্রকল্প ভারতের স্বাস্থ্য পরিষেবার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে পরিগণিত হয়েছে। অন্যদিকে এই পর্যালোচনা সভায় এই প্রকল্পগুলির বাস্তবায়নের জন্য বিশেষ কর্মসূচি রূপায়নের নিরিখে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অসাধারণ কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার প্রদান করা হয়।
1: 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম আজ ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে হিন্দি চলচ্চিত্র আর্টিকেল 370। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পুরস্কার ঘোষণা করার সময় কাহিনীচিত্র বিভাগের জুরি বোর্ডের চেয়ারম্যান জয়রাজ জানান, ব্রহ্মযুগম ও চান্দু চ্যাম্পিয়নের চলচ্চিত্রের জন্য মামুট্টি ও কার্তিক আরিয়ান সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাবেন। তিনি বলেন, আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাবেন ইয়ামি গৌতম।
2: Best actress in leading role, Article 370, Hindi film. For a renowned performance that portrays a law enforcement agent's unwavering pursuit of truth and justice with sensitivity, courage and compassion. A performance that leaves a profound and lasting impact. Actress Yamini Gautam. Best actor in a leading role, Shade. Chandu Champion, Hindi. For a performance that transcends the conventions of a sports biopic, bringing an unsung hero story to life with dignity, sincerity and lasting impact. Actor Kartik Aryan.
1: নন ফিচার ফিল্ম বিভাগের জুরি বোর্ডের চেয়ারম্যান অশিব কুমার সিনহা জানান, সুমিরা রায় পরিচালিত ভাঙার সেরা নন ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে মারাঠি ভাষা চলচ্চিত্র হামসাফার। অন্যদিকে এই বিভাগে স্ট্যাচু অব ইউনিটি একতা কা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার পাবেন আনন্দ এল রায়। সেরা চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে শ্রী সঞ্জীব শ্রীবাস্তবকে। চলচ্চিত্র বিষয়ক সেরা লেখার জন্য পুরস্কৃত হবেন প্রদীপ কুমার শেঠী। কন্নড় ভাষায় তাঁর লেখা বইটির নাম নানি রুধুভে নিমাগাগি নাদিরুভুদে নানাগাগি কন্নড় সিনেমাডা তত্তা মত্তু রাজকীয়া। কাহিনীচিত্র বিভাগে তামিল চলচ্চিত্র আমারানের জন্য সেরা পরিচালনার পুরস্কার পাবেন রাজকুমার পেরিয়াসামি। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পাবেন সঞ্জয় মিশ্র এবং সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পাবেন সচনা নামিদাস ও রূপশ্রী ভারকাডি। সেরা সঙ্গীত পরিচালনার জন্য পুরস্কৃত হবেন শাশ্বত সাজদেব ও জি ভি প্রকাশ কুমার। সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পাবেন অভয় যোধপুরকর ও ভাইকাম বিজয়লক্ষ্মী। সেরা শিশু চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হবে তেলুগু চলচ্চিত্র চিন্না কাথাকাডু কল্কি 2898 এডিকে সুস্থ বিনোদন প্রদানকারী সেরা কাহিনীচিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। জনমানসে জাতীয় সামাজিক মূল্যবোধ প্রচারের জন্য সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ক্যাপ্টেন মিলার। গুজরাটি ভাষার সেরা চলচ্চিত্র মারান, ওড়িয়া ভাষার সেরা চলচ্চিত্র লহরি, কন্নড় ভাষার সেরা চলচ্চিত্র মিথ্যা, মণিপুরী ভাষার সেরা চলচ্চিত্র সুনিতা এবং গাড়োয়ালি ভাষার সেরা চলচ্চিত্র ঢোলি রয়েছে পুরস্কারের তালিকায়।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের জন্য সংসদে আলাদা বসার ব্যবস্থার অনুমোদন দিয়েছেন। এছাড়া তিনি শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন সাংসদের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় অন্তর্ভুক্তির বিষয়টিও অনুমোদন করেছেন। এই 6 জন সাংসদের যোগদানের ফলে সংসদের

0: কক্ষে শিবসেনার সাংসদ সংখ্যা 7 থেকে বেড়ে 13 দাঁড়ালো।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800 11 7800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 24 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। এখন বিদেশের খবর।
0: হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের মধ্যেই আজ ফের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কুয়েত থেকে। সেখানে ইরানের হামলায় একটি জল শোধনাগার এবং একটি তৈল কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন আহত এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। গত দুদিনের মধ্যে কোনো জল শোধনাগার কেন্দ্রে এটি দ্বিতীয় হামলা। উল্লেখ্য, কুয়েতের পানীয় জলের প্রায় 90% এই শোধনাগারগুলির ওপর নির্ভরশীল ছিল, ফলে বিষয়টি ওই দেশের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুয়েতের বিদেশ মন্ত্রক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে গুরুত্বপূর্ণ অসামরিক পরিকাঠামোর ওপর ইরানের ঘৃণ্য আগ্রাসন হিসাবে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইরানকে দায়ী করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আজ সকালে তাদের চালানো সর্বশেষ হামলায় ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ ও পরিকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতা কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, গত 3 সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 50 জন নিহত এবং 500 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে গতকাল একটি সেতুর ওপর চালানো হামলায় 8 জন নিহত হওয়ার ঘটনাও রয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্ট কম এক সমাজ মাধ্যম বার্তায় জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই কমান্ডার ইন চিফের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা শুরুর পর গতরাতে দক্ষিণাঞ্চলের শহর বন্দর আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণের ঘটনার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় মাইন বিস্ফোরণের ফলে দুটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস হওয়ার ঘটনা সেন্টকম থেকে সঠিক নয় বলে জানানো হয়েছে। ইরান জানিয়েছে, ওই অঞ্চলে তাদের ড্রোনগুলি জর্ডন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
1: ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি আজ ঘোষণা করেছেন, চুক্তি লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে তেহরান ইসলামাবাদ সমঝোতা স্মারকের নিজেদের তরফের প্রতিশ্রুতি স্থগিত রেখেছে। ইরানের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ঘারিবাবাদি জানান, উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আত্মমনত্ব কাজের জন্য সমঝোতা স্মারকের শর্তাবলী লঙ্ঘন করেছে। তিনি আরও উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত তাদের সমস্ত প্রতিশ্রুতি লঙ্ঘন স্থগিত করেছে। এর জবাবে ইরানও ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় নিজেদের বাধ্যবাধকতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
0: রাশিয়ায় ইউক্রেনের রাতভর ড্রোন হামলার পর 8 জন প্রাণ হারিয়েছেন এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তাম্বাভের কোটোভস্ক শহরে এবং মস্কোর কাছে ইলেকট্রোস্টোস্টালে অবস্থিত এক অনলাইন বিক্রয় সংস্থার দুটি বড় গুদাম ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাম্বাভের গভর্নর ইভজেনি পারভিসভ জানিয়েছেন, কোটোভস্কে রাতে কর্মরত 7 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোভিহভ জানিয়েছেন, ইলেকট্রোস্টোস্টালে 1 জন প্রাণ হারিয়েছেন এবং 36 জন আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বলেছেন, এই হামলাগুলির মূল লক্ষ্য ছিল ড্রোন উৎপাদন ও নেভিগেশন সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক বা সরবরাহ কেন্দ্র। তিনি আরও জানান, একটি তেল শোধনাগারও হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর 19টি অঞ্চল জুড়ে ইউক্রেনের 379টি ড্রোন হামলা প্রতিহত করেছে।
1: মানবাধিকার সংস্থা বালুচ ভয়েস ফর জাস্টিস বিভিজের তথ্য অনুযায়ী, বালুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আরও 2 সাধারণ নাগরিককে বলপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। বিভিজে জানিয়েছে, বালুচ স্টুডেন্ট ফ্রন্টের নেতা ফজল বালুচকে তাঁর হাব চৌকির বাড়ি থেকে এবং অন্যদিকে এক শিক্ষার্থী শাহাব বালুচ ছুটিতে বালুচিস্তানে এলে তাকে অপহরণ করা হয়। বিভিজে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে 2 অপহৃতর অবস্থান প্রকাশে আনার জন্য চাপ সৃষ্টি করেছে, পাশাপাশি তাদের নিরাপদে মুক্তির জন্য রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিকে অনুরোধ জানিয়েছে। এখন খেলার খবর।
0: এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ মিয়ামি স্টেডিয়ামে ইউরোপীয় ফুটবলের দুই শক্তিশালী দেশ ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। ফ্রান্স এর আগে 1958 ও 1986 সালে তৃতীয় স্থান নির্ণয়কারী ম্যাচে পশ্চিম জার্মানি ও বেলজিয়ামকে হারালেও 1982 সালে পোল্যান্ডের কাছে হেরে যায়। অন্যদিকে ইংল্যান্ড এর আগে 1990 ও 2018 সালে দুবার তৃতীয় স্থান নির্ণয়কারী ম্যাচ খেললেও ইটালি ও বেলজিয়ামের কাছে পরাজিত হয়েছিল। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন ও জুড বেলিংহামের সামনে এই ম্যাচেই নিজস্ব গোল সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুট জেতার শেষ সুযোগ। এদিকে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল। অন্যদিকে গতবার সহ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই নিয়ে সপ্তমবার ফাইনাল খেলছে। বিশ্বকাপের অন্যতম দুই সেরা তারকা স্ট্রাইকার আর্জেন্টিনার লিওনেল মেসি ও স্পেনের লামিন ইয়ামানের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
1: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 1-0 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। খেলার 49 মিনিটে জেসিন টিকে গোল করেছেন। এবারের লিগে ইস্টবেঙ্গল টানা 3 ম্যাচে জিতল। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল প্রিমিয়ার লীগ ফুটবলে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান মাঠে খেলা শুরু হবে বিকেল 3:00।
0: চণ্ডীগড়ের মিনার্ভা একাডেমির অনূর্ধ্ব 12 দল গোথিয়া কাপে ফুটবল খেতাব জয় করেছে। ফাইনালে তারা ব্রাজিলের আর এস স্পোর্টস ইয়েলোকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মিনার্ভা একাডেমির ফিনল্যান্ডের হেলসিঙ্কি কাপও জিতেছিল। ইউরোপের দুটি বড় টুর্নামেন্টে মিনার্ভা একাডেমি শিরোপা জিতে নিল।
1: ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওএ আজ ঘোষণা করেছে, গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা ও ব্যাটন বহন করবেন অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লভলিনা বরগোহাইন। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী 23 জুলাই ওভিও হাইড্রো অ্যারেনাতে হবে। আইওএর সভাপতি পিটি উষা জানান, এই সম্মাননা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হচ্ছে। অন্যদিকে তিনি আসন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানান।
0: লর্ডসে আগামীকাল একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30।
1: টোকিওতে অনুষ্ঠিত জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা একক বিভাগের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। এখন দৃষ্টিকোণ।
0: কবি বিষ্ণুদের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোড়সওয়ার?
3: দীপ্ত বিশ্ব বিজয়ী বর্ষা তোল, কেন ভয়, কেন বীরের ভরসা ভোল, নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, হৃদয়ে আমার চড়া। অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার, চাঁদের আলোয় চাঁচর বালি চড়া, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি, আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি।
2: বাংলা আধুনিক কবিদের মধ্যে 30-70 কালের সর্বকনিষ্ঠ কবি বিষ্ণুদেব, স্বাতন্ত্র আর আবেগের প্রকাশে তার এক অন্য পরিচিতি হয়ে ওঠে।
4: আমার স্বপ্ন অপরিসীম, আমার মনে কোনো ক্লান্তি নেই, অথচ ডালে ডালে শুকনো হাহাকার, অথচ মাঠে মাঠে আষাঢ় হিম, আকাশে কান্নারও খান্তি নেই, জীবন উদ্গ্রীব প্রতীক্ষায়, প্রতীক্ষা নায়ক মিশ্র সুর, আকাঙ্ক্ষার নীলে রেঙেছে অঙ্গার, চাওয়ায় পাওয়া মেশে সে ভিক্ষায়, শরীরে মন মেলে মুঠিতে দূর।
2: জন্ম 1909 সালের 18 জুলাই, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন। অধ্যাপনার কাজ শুরু তারপর, বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করলেও 1932 থেকেই মূলত তার কবি জীবনের শুরু। প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টিসিস। তার উল্লেখযোগ্য কাব্যগুলির মধ্যে রয়েছে চোরাবালি, পূর্বালের নাম রেখেছি কোমল গান্ধার, সন্দীপের চর, আলেখ্য, ইতিহাসে ট্রাজিক উল্লাসে, উত্তরে থাকো মৌন, আমার হৃদয়ে বাঁচো, রবি কর উজ্জ্বল নিজ দেশে, সাত ভাই চম্পা প্রমুখ।
3: চম্পা তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র।

0: পুত্র কত দিহায় পার, বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সায় সকল যন্ত্রণায়, চম্পা কখন জাগবে নয়ন মেলে।
1: বিষ্ণুদেব শুধুমাত্র কবি ছিলেন না, প্রবন্ধ, ছোট গল্প, শিল্প, সঙ্গীত সব ক্ষেত্রেই ছিল তার অনায়াস দক্ষতা। মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি। কবিতায় এলিয়টের কিছুটা ছোঁয়া পাওয়া যায় বলেও অনেকের মত।
0: সর্বদাই সুখদা বরদা, তারপরে বৃষ্টি এলো মাটিতে সুগন্ধে, মনে দীর্ঘ অপেক্ষায়, যাকে চিনি চাই পাই কিনা পাই সত্তার আকাশে, সেও এলো সত্যে নাকি মনে মনে উপমায় বা উৎপ্রেক্ষায়, সকালের রৌদ্র এলো বিকেলের মেঘে নাকি রইল ফ্যাকাশে কলকাতার শূন্যচর, দুপুরের দগ্ধতার দুরন্ত আড়ালে ম্লান মৌন দূর প্রিয়ম বাদা।
1: তার কবিতায় পাওয়া যায় প্রেমের তীব্র আবেগ, দেশের অতীত ও সমসাময়িক নানা বিষয়ের পাশাপাশি বিদেশি শিল্প সাহিত্য সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে তার কবিতায়। তার কাব্য রচনা দুর্বোধ্যতার অভিযোগ থেকে মুক্ত নয়।
0: যে আমাকে বলেছিল ভালোবাসে, আমারও যা মর্মের বিশ্বাস, অথচ যা স্বতঃসিদ্ধ নয় মোটে, কারণ সে দুর্মদ পিয়াস মেটে শুধু একমাত্র দীর্ঘশ্বাসে, সুদীর্ঘ নিষ্ঠায়, পাওয়া না পাওয়ায় দীর্ঘ তীর্থপথে গেলে কি দাঁড়ালে, সব মিশে একাকার একাত্মের চির প্রতীক্ষায়।
1: তিরিশের দশকের কবিদের মধ্যে বিষ্ণুদেব প্রথম রাবীন্দ্রিক ধারা অতিক্রমণের চেষ্টা করেন, কিন্তু তিনি রবীন্দ্র বিরোধী ছিলেন না, রবীন্দ্র অনুকরণ থেকে বাংলা কবিতাকে মুক্ত করার চেষ্টা চালিয়েছেন মাত্র।
2: মঞ্চে কেবলই কি ছবি, তুমি শুধু ২৫শে বৈশাখ আর ২২শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত।
1: সাহিত্যে কৃতির জন্য তিনি ১৯৬৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান, এছাড়াও ১৯৬৭তে পেয়েছেন নেহেরু স্মৃতি পুরস্কার, জ্ঞানপীঠ সম্মানেও ভূষিত হয়েছেন কবি বিষ্ণুদেব।
2: ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদে।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিশ্বের তৃতীয় দেশ হিসাবে ভারতে প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষ পরিবহনযোগ্য রকেট বিক্রম ১-এর সফল উৎক্ষেপণ। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রীর অভিনন্দন স্কাইরুট এরোস্পেসকে।
4: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন।
3: গুজরাটের আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শোক প্রকাশ, নিহতদের নিকট আত্মীয়দের ক্ষতিপূরণের ঘোষণা।
4: ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম আজ ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে হিন্দি চলচ্চিত্র আর্টিকেল ৩৭০, সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম এবং সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুট্টি ও কার্তিক আরিয়ান।
3: হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের মধ্যেই আজ ফের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে।
4: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৮ জন নিহত।
3: বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড ও ফ্রান্স, আগামীকাল ফাইনালে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি।
4: আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা ও ব্যাটন বহন করবেন অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লাভলিনা বড়গোহাঁই।
3: নমস্কার।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান আলোর সন্ধানে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আলোর সন্ধানে। অনুষ্ঠানটি প্রস্তুত করে এনেছেন সৌরভ গুপ্ত।
1: একটি ছেলে যার আর এক মাস পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সে একদিন বুঝতে পারল যে তার দৃষ্টিশক্তি চলে গেছে। আপনারা সকলেই নিশ্চয়ই কিছুটা হলেও সেই 16-17 বছর বয়সী ছেলের মানসিক পরিস্থিতিটা বুঝতে পারছেন। জন্ম বা ছোট থেকে দৃষ্টিহীন মানুষেরা ব্রেলের সাহায্যে পড়াশোনা করতে শেখেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের আশপাশকে বোঝার উপায়ও আয়ত্ত করেন এবং তার ফলে পরবর্তী বয়সে জীবন

0: তাদের কাছে কিছুটা হলেও সহজ হয়ে ওঠে। কিন্তু কেউ যদি 16-17 বছর বয়সে গিয়ে দৃষ্টিহীন হয়ে যান, তাহলে তার জন্য জীবনে এগোনোটা অন্তত সেই সময় দাঁড়িয়ে অনেক গুণ কঠিন হয়ে পড়ে। আর সেই বাধাকেই অতিক্রম করে জীবনে যারা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, আজ আলোর সন্ধানে কথা হবে তাঁদেরই একজনের সঙ্গে। আজ কথা হবে অনুপম দাসের সঙ্গে, যিনি বর্তমানে একটি প্রকাশনা সংস্থা চালাচ্ছেন। তাহলে আর দেরি না করে আজকের আলোর সন্ধানে শুরু করা যাক। প্রথমেই অনুপম দাসের জীবনের ব্যাপারে কিছুটা জানা যাক। জানা যাক যে তিনি কিভাবে একটি প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িয়ে পড়লেন।
1: এটা একটা আকস্মিক দুর্ঘটনা আর কি। হঠাৎ করে আমি একদিন রাত্রে পড়াশোনা করে শুয়েছি, সকালে উঠে দেখছি যে আমি কম দেখছি। তো তখন ডাক্তার দেখানো হয় এবং তারা চশমা দেয়, কিন্তু সেখানে কিছু কাজ হয় না। আর আমার অ্যাকচুয়ালি রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছিল। তো এই যে রেটিনাল ডিট্যাচমেন্ট হলে আপনারা হয়তো জানেন একটা গোল্ডেন পিরিয়ড থাকে, তাড়াতাড়ি অপারেশন করতে হয়। তো সেইটা পেরিয়ে গিয়েছিল। তারপর আমি যখন অপারেশন করালাম চেন্নাইয়ের একটা নাম করা সংস্থা থেকেই, কিন্তু সেখানে কিছু হলো না, মানে কোনো ইম্প্রুভমেন্ট কিছু হলো না, আমার দৃষ্টিটা চলে গেল সম্পূর্ণভাবে। এবার সেখান থেকে আপনি যেটা ঠিকই বলেছেন যে ব্রেইল একটা, ছোটোবেলা থেকে যারা দৃষ্টিহীন হয় অল্প বয়স থেকে, তাদের কাছে ব্রেইল খুবই গুরুত্বপূর্ণ, মানে লেখা এবং পড়ার ক্ষেত্রে। কিন্তু আমি যেহেতু এতটা বড় হয়ে দৃষ্টিহীন হয়েছি, আমার ব্রেইল পদ্ধতি সেই সময় তেমন করে কোনো কাজে লাগেনি। আমি অডিও বুকের সাহায্যেই পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি এবং গবেষণাও করেছি সাহিত্যে। মূলত আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট। নিজেকে মোটিভেট করা মানে, একটা দুর্ঘটনা ঘটেছে জীবনে, বিভিন্ন রকম ঘটনার সঙ্গেই তো মানে মুখোমুখি তো হতে হয় আমাদের। তো সেখান থেকে এগিয়ে যেতে হয়, থেমে থাকা তো জীবন নয়, চড়ুই বেঁধেই জীবন, রবীন্দ্রনাথ বলেছেন। তো সেই এগিয়ে যাওয়ার চেষ্টাটা আমি করেছি। আমার বাড়ি, আমার বাবা, দাদা, আমার জেঠু খুব হেল্পফুল, তারা আমাকে পড়াশোনার জন্য যথেষ্ট সাহায্য করেছেন। এবং তার সত্যি কথা বলতে কি, বাবা, জেঠু বা দাদা, এদের সাহায্য ছাড়া আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমি হয়তো এখানে আসতেই পারতাম না। তারপরে 2023-এ এই প্রকাশনা সংস্থাটি শুরু হয়, প্রথমে ফেসবুকে লেখালেখি দিয়ে, তারপর আমাদের ম্যাগাজিন সেটা প্রকাশ হয়। তো এই প্রকাশনা সংস্থাটি শুরু করেন প্রিয়াঙ্কা ঘোষ। তারপরে প্রিয়াঙ্কার সঙ্গে আমার আলাপ হয় এবং সেই সূত্রেই আমি এই প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত হই এবং এখন আমরা দুজনে এই প্রকাশনা সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বই, বিভিন্ন বই প্রকাশ করি, প্রায় 100-এর কাছাকাছি বই আমাদের প্রকাশনা সংস্থা থেকে এই বছর 2-এর মধ্যেই প্রকাশ হয়েছে।
0: আচ্ছা, এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে তিনি প্রকাশনা সংস্থায় ঠিক কি কি কাজ করেন, কি তাই তো?
1: আসলে লেখার যে সম্পাদনা, সেই সম্পাদনার কাজে আমি যুক্ত হই। এবার আপনার হয়তো মনে হতে পারে যে একজন দৃষ্টিহীন মানুষ তিনি কী করে লেখার সম্পাদনা করবেন। তো বিভিন্ন রকম কম্পিউটারে স্ক্রিন রিডার সফটওয়্যার পাওয়া যায়, সেই সফটওয়্যারের সাহায্যে আমরা দৃষ্টিহীনরাও যে কোনো মানে ডকুমেন্ট এডিটিংয়ের কাজ আমরা করতে পারি। তো বইয়ের এডিটিং, প্রুফ রিডিং, এই সমস্ত কাজ আমি করি। মানে আমরা নিজেরা প্রকাশনার যাবতীয় ম্যানেজিংয়ের কাজ সেটা তো করি, তাছাড়া এই যে বইয়ের ধরুন লেআউট তৈরি করা, মানে ডিজাইনটা তৈরি করা, সেইটা আমি করি। এবং প্রুফ রিডিং, আমাদের বইয়ে প্রুফে খুব একটা ভুল থাকে না, আমরা চেষ্টা করি যথাসম্ভব সঠিক করার। তো সেগুলো আমি নিজেই করি। আমরা ওই ডিটিপি যারা বাজারে যারা কাজ করেন, কলেজ স্ট্রিটে পাওয়া যায়, কিন্তু তাদেরকে দিয়ে আমরা করাই না, আমি নিজেই করি এটা। আর একটা বিষয় বলা যায় যে অনেক বয়স্ক মানুষের বই আমরা পাই, যারা হয়তো মানে এই কিবোর্ডে টাইপ করতে পারেন না, তারা হয়তো হাতে লেখেন খাতায়। এবার সেইটা তারা কেউ রিড আউট করে দিলে সেইটা কানে শুনে আমি টাইপ করি। আমাদের সংস্থা থেকে একটা বই প্রকাশ হয়েছে শরৎ সাহিত্যের ওপর, তো সেটা শরৎ পুরস্কারও পেয়েছে। আমি সেটা টাইপ করে মানে লেআউট বানাই আর কি বইটার, কানে শুনে। আরেকটা জিনিস হচ্ছে, আমার নিজের একটা বই প্রকাশ হয়েছে, ত্যাচ্ছালয় চেনা মুখ বলে গল্পের বই, ছোট ছোট গল্প স্যাটায়ারের ওপর বিশেষ করে, সেইখানে 31টা ছোট গল্প প্রকাশ হয়েছে। এবং বইমেলায় আমাদের প্রকাশনার থেকে

0: এবারে সব থেকে বেশি এই বইটা বিক্রি হয়েছে আর কি, খুব সাড়া ফেলেছে।
1: এখন একটু বোঝার চেষ্টা করা যাক যে আর্থিক দিক দিয়ে এই প্রকাশনা সংস্থাটি ঠিক কতটা সচ্ছল।
0: এইখানে একটা জিনিস আমার বলার আছে যে এটা মানে অর্থনৈতিক লাভ বা আয়ের জন্য আমরা করিনি, এটা আপনাকে শুরুতেই বলেছিলাম যে প্রিয়াঙ্কা এটা শুরু করেছিল, ও এটা সত্যি ভালোবেসে শুরু করেছিল নতুন লেখকদের উৎসাহ দেওয়ার জন্য আর কি। কারণ যারা বই লেখে তারা, ধরুন প্রথম কথা, বড় পাবলিশার্স, নামকরা পাবলিশার্স, আমি কারোর নাম করব না, তারা কিন্তু নতুন লেখকদের বইটা তেমন করে বিক্রি করতে বা প্রচার করতে সহায়তা করে না। তো আমরা যেটা করার চেষ্টা করি, লেখকের বইটা প্রকাশ করা এবং তাদের বই বিভিন্ন বইমেলায় নিয়ে যাওয়া এবং সেই বই বিক্রির প্রচার করা বা বিক্রি করা, সেই চেষ্টা আমরা করি। আর বিক্রি এইটা কি জানেন তো, একটা জিনিস হচ্ছে আমরা মানে সবই তো আজকাল গেলো শুরু হয়ে গেছে যে একেবারেই কিছু নেই, বিক্রি হয় না, মানুষজন পড়ে না, এটা কিন্তু ঠিক না। মানে আমি ধরুন লাস্ট দু বছর ২৫ মানে ২০২৪-২৫ এবং এই যে বছরটা লাস্ট যেই বইমেলা গেল, আমি বিভিন্ন বইমেলা শহর শহরতলিতে কভার করতে গেছি। তো আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেখানে, ইয়াং খুব অল্প বয়সী ছেলেমেয়েরা তারা বই নিয়ে যাচ্ছে এবং পড়ছে, পড়ে ফিডব্যাক দিচ্ছে আমার কাছে, আমার এবং প্রিয়াঙ্কা বা আমাদের আরও অন্যান্য লেখকের বইয়ের অনেক ফিডব্যাকও আসে, তাদের ভালো লাগা মন্দ লাগাগুলো তারা জানান। আর আমার যে আয়ের উৎস সেটা আমি শেয়ার ট্রেডিং করি, তো সেটাই আমার আয়ের উৎস। আর এটা তো বললাম, এটা ভালোবাসার জায়গা, মানে এখান থেকে প্রচুর অর্থ রোজগার করব এই চিন্তা নেই, কারণ যে পরিশ্রম বা যে এফোর্ট আমরা দিই সেই তুলনায় অর্থ তো আসে না খুব স্বাভাবিকভাবেই। অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা যেহেতু ফিনান্সে এমবিএ করেছে, ওর শেয়ার মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, তো ওর কাছ থেকে আমার শেয়ার মার্কেটের, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আমি সাধারণ মানুষের মতোই জানতাম যে শেয়ার মার্কেট খুব ভয়ের জায়গা, এখানে মানুষের টাকা পয়সা ডুবে যায়, নষ্ট হয়ে যায়, মানুষ লস খায় প্রচুর। তো সেখান থেকে ও আমাকে বলেছিল যে না, শেয়ার মার্কেট থেকে প্রফিট করা যায় এবং এটা একটা যদি বুঝে করা যায়, মানে লজিক দিয়ে করা যায়, ইমোশনাল না হয়ে, তাহলে এখান থেকে আর লোভের ফাঁদে না পড়লে এটা একটা মানে এখান থেকে আয় করা যায়। তো ওর মানে আমার যাবতীয় শেয়ার মার্কেটের শিক্ষা সবটাই প্রিয়াঙ্কার সূত্রে, মানে এই বিষয়ে আমাকে একেবারে হাতে ধরে শিখিয়েছে প্রিয়াঙ্কা।
1: এবার এই প্রকাশনা সংস্থা নিয়ে থাকা স্বপ্নগুলোর ব্যাপারে একটু শোনা যাক যে প্রকাশক হিসেবে একটি লেখার মধ্যে তিনি ঠিক কি খোঁজেন।
0: আমাদের স্বপ্ন একটাই যে আমাদের লেখা পাঠকদের কাছে পৌঁছে দেওয়া এবং যারা নতুন লেখক তারা যেন একটা প্ল্যাটফর্ম পায় তাদের বইগুলো, মানে বিক্রি যাই হোক সেটা বড় কথা নয়, তাদের বইগুলো মানুষের কাছে পৌঁছাক এবং তারা যেন পড়ে ফিডব্যাক দেন ভালো বা মন্দ, এবং সেখান থেকে যদি নতুন লেখকরা কিছু ইম্প্রুভ করতে পারে, নিজের লেখার মান উন্নয়ন করতে পারেন, সেটাই আমাদের স্বপ্ন আর কি, তাতেই ভালো লাগা। এবার আমরা যাদের বই পাবলিশ করি মূলত তাদের প্রথম বা দ্বিতীয় বই, খুব একেবারে মানে যারা জনপ্রিয় লেখক, প্রথিতযশা লেখক, তাদের বই আমরা পাবলিশ করি না আর কি। আমরা বললাম তো যে নতুন লেখকদের উৎসাহ দেওয়ার জন্য, প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এবার মানদণ্ড যেটা, সেটা হচ্ছে ভালো লেখা যেন হয়, যদি সাহিত্যের বই হয় তাতে যেন সাহিত্য রস থাকে, হ্যাঁ, এবং যে বিষয়টা লিখছেন সেই বিষয়ের ওপর একটা সঠিক মানের যদি লেখা, সুন্দর পরিশীলিত লেখা লেখেন, সেই লেখাগুলো আমরা দেখি, পাণ্ডুলিপি দেখি, তারপরে আমরা লেখা সিলেক্ট করে প্রকাশ করি আর কি। আর বই তো বললাম যে প্রুফ বা তার বইয়ের যে সমস্ত তথ্য সেগুলো আমরা নির্ভুল রাখার চেষ্টা করি, লেখক যদি কখনো তথ্য ভুলও দেন, অনেক সময় বিষয়টার ওপর মানে অনেক সময় সঠিক তথ্য খুঁজে লেখকের সঙ্গে আলোচনা করে আমরা সেগুলো মানে প্রকাশ করার চেষ্টা করি। তো বই নির্ভুল হওয়া এবং যেন সেই বইতে মানে পরিশীলিত লেখা হয়, এই দিকগুলো আমরা দেখি আর কি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এমন আছে যে একজন 96 বছর বয়সের ভদ্রলোক, তো ওনার লেখাও আছে, আবার এরকম 90 বছরের আরেকজন ভদ্রলোক আছেন তো তার লেখাও আছে, আবার খুব 17-18 বছরের ছেলেমেয়েদের লেখাও আমাদের প্রকাশনা থেকে প্রকাশ হয়েছে আর কি। সব বয়সের লেখকের লেখাই আমাদের প্রকাশনা থেকে অলরেডি প্রকাশিত হয়েছে। লেখকদের

0: উদ্দেশ্যে একটাই কথা, যে যারা লিখছেন তারা ভালোবেসে লিখুন, হৃদয় দিয়ে লিখুন, যাই লিখুন, সে সাহিত্য হতে পারে বা যে কোনো বই হতে পারে। তো যদি হৃদয় দিয়ে লেখা যায়, আর আরেকটা জিনিস আমি লেখকরা দেখেছি আজকাল, যে আমার বইটা কত বিক্রি হবে, যেন খুব বেশি বিক্রি হয়, এই এই দিকটা দেখতে গিয়ে কি হয়, তার লেখার উৎসাহটা চলে যায়, বা তারা পাঠক কী ভাবছে সেইটা ভেবে, পাঠক কি নেবে, কি গ্রহণ করবে, কি গ্রহণ করবে না, সেই দিকটা ভেবে লেখার চেষ্টা করেন। তো আমি বলবো যে লেখকরা, আপনারা আগে লিখুন বইটা, লিখে খুব যদি ভালো লাগে তবেই প্রকাশ করার জন্য প্রকাশকের কাছে আসুন, আর আমাদের কাছে এলে আমরাও পাণ্ডুলিপি দেখে নিই এবং লেখককে আমাদের নিজেদের জ্ঞান অনুযায়ী যতটা বা অভিজ্ঞতা অনুযায়ী যতটা পরামর্শ বা সাজেশান দেওয়ার সেগুলো দিই, দিয়ে তারপর একটা মানে যৌথ আলোচনার মাধ্যমে আমরা একটা বই প্রকাশ করি আর কি।
1: জীবনে চলার পথে প্রতিবন্ধকতা জয় করে পছন্দের পেশায় সাফল্য পেয়েছেন অনেক মানুষ, দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। এদেরই মধ্যে নিঃসন্দেহে গণ্য হতে পারেন অনুপম দাস। প্রকাশনার জগতে তার অগ্রগতি তার মতো আরও অনেক মানুষকে যে উদ্বুদ্ধ করবে তা বলা যায় কোনো দ্বিধা না রেখে।
2: এতক্ষণ শুনলেন আলোর সন্ধানে, অনুষ্ঠানটি প্রস্তুত করেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

আলোর সন্ধানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। লোকসভার অধ্যক্ষ MCPI-তে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদের জন্য পৃথক আসন বরাদ্দ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লাভলিনা বরগোহাঁই ভারতের পতাকা ও ব্যাটন বহন করবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ঝুমাগজ সীমান্ত আউটপোস্টে যান। সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সেখানকার অত্যাধুনিক ব্যবস্থাপনাগুলি পরিদর্শন করেন তিনি। কেউ সীমান্ত লঙ্ঘন করলে তাকে শনাক্ত করতে বিশেষ

এই ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছে। এছাড়াও শ্রী শাহ ভার্চুয়াল মাধ্যমে বিএসএফের তিনটি প্রকল্পের শিলান্যাস করেন। এগুলি নির্মাণে ব্যয় হবে 47 কোটি টাকা। রাজ্যে দুটি বর্ডার আউটপোস্টের জন্য সদ্য অধিগ্রহণ করা জমিতে 30 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া বসানোর প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রহরী সম্মেলনে বিএসএফ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

0: এছাড়া তিনি রাজ্যে তিনটি নতুন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত একটি বৈঠকেও সভাপতিত্ব করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশ তীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মোস এর মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান।
1: आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल एक स्टेटमेंट नहीं है, बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख भी लिया, हमारी सेनाओं का पराक्रम तो हमेशा ही अद्भुत रहा है।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হল। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দুই শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত, সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রী বৈষ্ণব জানান, হরিদ্বারের ওপর চাপ কমাতে ঋষিকেশ রেল স্টেশনটিকে একটি ফিডার স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। গুজরাতের আহমদাবাদের রামুল গাত্রাদ রোডে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং আহত বহু। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটক পড়া আহত কর্মীদের নিরাপদে বের করে আনেন। গুজরাটের আহমদাবাদের আতশবাজি কারখানার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সব চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষার একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে সিকপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পাবেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফার শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাবে। সুমিরা রাও পরিচালিত ভাঙ্গার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক মধ্যপ্রদেশের বরকতুল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত 3টি বিএড কলেজে গুরুতর অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে। অভিযোগ, কিছু কলেজ প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে এবং তারা নির্দিষ্ট ঘোষিত ঠিকানার পরিবর্তে অন্যত্র পাঠ্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠানগুলি এনসিটির স্বীকৃত ও নিয়ন্ত্রিত হওয়ায় শিক্ষামন্ত্রক দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চলতি মাসের 15 তারিখের মধ্যে বিষয়টি তদন্ত করে এনসিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। কুয়েতে ইরানি হামলায় একটি জল পরিশ্রুত করার কেন্দ্র এবং একটি তেলের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। এ নিয়ে পরপর দুদিনে 2 বার জল পরিশ্রুত করার কেন্দ্রটি আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। কুয়েতের প্রায় 90% পানীয় জল সরবরাহ এই কেন্দ্রের ওপর নির্ভরশীল। কুয়েতের বিদেশমন্ত্রক গুরুত্বপূর্ণ অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে ইরানের আগ্রাসনের তীব্র নিন্দা করে একে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। এদিকে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ পরিকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার এবং

ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। উল্লেখ্য, ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘরিদাবাদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি স্থগিত বলে ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন চুক্তি ভঙ্গ করে আক্রমণ করছে এবং কার্যত তাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে। উত্তরে তেহরানও অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির কোনো শর্ত মানবে না বলে তিনি জানান। রাশিয়ার ওপর ইউক্রেনের গত রাতের ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাম্বভ এলাকার গভর্নর ইউজেমি পারভিশভ জানিয়েছেন, কোটভস্কে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত এবং 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোভিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ ইউরোপীয় ফুটবলের দুই শক্তিশালী দেশ ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। ফ্রান্স এর আগে 1958 এবং 1986 সালে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে তদানীন্তন পশ্চিম জার্মানি ও বেলজিয়ামকে হারালেও 1982 সালে পোল্যান্ডের কাছে হেরে যায়। অন্যদিকে ইংল্যান্ড এর আগে 1990 ও 2018 সালে দুবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেললেও ইতালি ও বেলজিয়ামের কাছে পরাজিত হয়েছে। কিলিয়ান এমবাপে, হ্যারি কেন ও জুড বেলিংহামের সামনে এই ম্যাচে নিজস্ব গোল সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুট জেতার শেষ সুযোগ। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল। অন্যদিকে গতবার সহ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই নিয়ে সপ্তমবার ফাইনালে খেলছে। গ্লাসগোতে আসন্ন কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লাভলিনা বরগোহাঁই ভারতের পতাকা ও ব্যাটন বহন করবেন বলে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA আজ ঘোষণা করেছে। সীমিত পরিসরে আয়োজিত এই বহু ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী 23 জুলাই ওভিও হাইড্রো অ্যারেনাতে হবে। এক বিজ্ঞপ্তিতে IOA সভাপতি PT উষা জানান, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। শ্রীমতী উষা গেমসে সমগ্র দলের সাফল্য কামনা করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। লোকসভার অধ্যক্ষ MCPI-তে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদের জন্য পৃথক আসন বরাদ্দ করেছেন। খবর শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 19/7/2026 রবিবারের সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, নেতাজি সুভাষচন্দ্র বোসের রচনা থেকে পাঠ। 6:10 শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত সেতার, পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী রাগ ললিত ও ভৈরব। 6:30 শুনবেন শাশ্বত ভারত রাস সুন্দরী দেবী। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। 6:55 শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ, বলবেন ডক্টর সৌরভ চন্দ্র। 7:05 শুনবেন সুফি গানের আসর। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়, স্থান সাজেক ভ্যালি বাংলাদেশ। 7:35 কবি কণ্ঠে, মাফ করবেন, 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়। 8:30 কবি কণ্ঠে কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 ষোলো আনা বাঙালি নৃত্যশিল্পী থাঙ্কমণি কুট্টির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু, শুনবেন প্রথম পর্ব। ভারতীয় সময় 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। 10

বেজে ৪৫ মিনিটে শুনবেন লোকগানের আসর, ১১টায় অতিথি, শুনবেন সুরকার অনুপম রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, শুনবেন প্রথম পর্ব, ১১টা বেজে ৩০ মিনিটে রম্যগীতি, ১২টায় যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার, ১২টা বেজে ৩০ মিনিটে যাত্রাপালা অভিশপ্ত শাখা, রচনা শঙ্কর শাসমল, পরিবেশনা রতনপুর কালুরায় যাত্রা ইউনিট, ১টা বেজে ৪০ মিনিটে বাংলা ব্যান্ডের গান, মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর ২টো বেজে ৩০ মিনিটে। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের শুরু ভারতীয় সময় বেলা ৩টে বেজে ৩০ মিনিটে, ভারতীয় সময় বেলা ৩টে বেজে ৩৫ মিনিটে শুনবেন অনুরোধের আসর, ৪টে বেজে ৫ মিনিটে মহিলাদের আসর রসময়ী, উপস্থাপনায় উমা মৈত্র ও তাবাসসুম আরা, ৪টে বেজে ৩৫ মিনিটে ষোলো আনা বাঙালি, শুনবেন ভারতনাট্যম ও কথাকলি নৃত্যশিল্পী থাঙ্কমণি কুট্টির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু, ৫টা বেজে ৫ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়, ৫টা বেজে ৫০ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, ৬টা বেজে ২০ মিনিটে ক্ষেত খামারের কথা, মাছ চাষের খুঁটিনাটি, এ বিষয়ে বলবেন ড স্বাগত ঘোষ, সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাসরায়, ৬টা বেজে ৫০ মিনিটে আপনার স্বাস্থ্য বর্ষার বিপদ বলবেন ড অনির্বাণ দলুই, শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব, ভারতীয় সময় সন্ধ্যে ৭টায় বেতার নাটক নিমগাছ, রচনা বনফুল, বেতার নাট্যরূপ অমল রায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, ৭টা বেজে ৪৫ মিনিটে নান্দনিক, শুনবেন মঞ্চ অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস, ৮টা বেজে ১৫ মিনিটে বাংলা ব্যান্ডের গান, ৯টায় কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী, ৯টা বেজে ৪৫ মিনিটে গ্রন্থ পরিচয়, ওটেন রচিত আমার ভারতের স্মৃতি, অনুবাদ শান্তনু বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় সব্যসাচী চট্টোপাধ্যায়, ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, রাগ দেশ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়, ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর, রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী, মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত ১২টায়। এতক্ষণ শুনলেন আগামীকাল অর্থাৎ ১৯-৭-২০২৬ রবিবারের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন বেহাগ রাগে সেতার বাদন, পরিবেশনায় শিল্পী স্নেহেশ নাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বেহাগ রাগে সেতার বাদন পরিবেশনায় শিল্পী স্নেহেশ নাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, একটু পর শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, বিশ্বের তৃতীয় দেশ হিসাবে ভারতে প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষ পরিভ্রমণযোগ্য রকেট বিক্রম একের সফল উৎক্ষেপণ, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রীর অভিনন্দন স্কাইরুট এরোস্পেসকে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন।
0: গুজরাটের আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, নিকট আত্মীয়দের ক্ষতিপূরণের ঘোষণা।
1: 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম আজ ঘোষণা করা হয়েছে। হিন্দি ছবি আর্টিকেল 370 সেরা চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। সেরা বাংলা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন।
0: বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড ও ফ্রান্স। আগামীকাল ফাইনালে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। মিশন আগমনের আওতায় ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষ পরিভ্রমণযোগ্য রকেট বিক্রম এক সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। রকেটটি তার চূড়ান্ত পর্যায়ে জ্বালানি দহন সম্পন্ন করে পেলোডগুলিকে 450 কিলোমিটার উচ্চতার কক্ষপথে স্থাপন করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর 12:05 রকেটটি উৎক্ষেপণ করা হয়। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এই মাইলফলক অর্জনের মাধ্যমে ভারত বিশ্বের তৃতীয় দেশ হিসাবে বেসরকারি উদ্যোগে কক্ষ

0: রকেট উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করল। মিশন আগমনের অধীনে তৈরি এই রকেটটির লক্ষ্য হল ছোট আকারের কৃত্রিম উপগ্রহের জন্য সাশ্রয়ী ও নমনীয় উৎক্ষেপণ পরিষেবা প্রদান করা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিক্রম একের সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট এরোস্পেসকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া দেওয়া এক বার্তায় বলেছেন, এই যুগান্তকারী সাফল্য ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই ঘটনাকে বেসরকারি মহাকাশ ক্ষেত্রের ক্রমবর্ধমান শক্তি ও দেশীয় উদ্ভাবনী ক্ষমতার অগ্রগতির প্রতিফলন বলে উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেছেন, এই মিশন ভারতের দ্রুত সম্প্রসারণশীল মহাকাশ অর্থনীতির বিপুল সম্ভাবনাকে তুলে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে স্কাইরুট এরোস্পেসের দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, মিশন আগমনের আওতায় বিক্রম একের সফল উৎক্ষেপণ মহাকাশ ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরশীলতার যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
1: एक तो आसमान में नए पौधे गाड़ दिए हैं और दूसरा जमीन में भी उस रूट्स को आपने मजबूती दी है जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी। और मुझे ये सफलता के लिए तो आनंद होना ही होना था, लेकिन आप लोगों ने जिस कमिटमेंट के साथ मेहनत की, मैं आपको, आपकी पूरी टीम को इस महत्वपूर्ण निर्णय के लिए और महत्वपूर्ण सफलता के लिए मैं बहुत बहुत बधाई देता हूँ।
0: কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংও বিক্রম একের সফল উৎক্ষেপণের জন্য টিম স্কাইরুটকে অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রী বলেন, এই মিশন ভারতের ক্রমবর্ধমান বেসরকারি মহাকাশ ক্ষেত্রের জন্য একটি বড় মাইলফলক।
2: Congratulations in space for facilitating this beautiful public-private partnership. Congratulations ISRO for optimizing this collaboration. Many, many thanks Prime Minister Narendra Modi ji for making this possible, because it is possible only because 5 years back Prime Minister Modi took a heroic decision, a bold decision, a courageous decision, an out-of-box decision to open the space sector to the private players, to unlock the space sector. The today's successful launch is a reiteration of India's grand entry as a global player in the highly competitive arena of space economy.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিক্রম এক রকেটের সফল উৎক্ষেপণকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, ভারতের তরুণদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তাসুলভ মানসিকতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসী সংস্কারের মেলবন্ধনের ফলেই এই অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্কাইরুট এরোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন।
3: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের সীমান্ত নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এই বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃরাজ্য সমন্বয়, সীমান্তবর্তী পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে গুন্ডা দমন আইন প্রয়োগের বিষয়েও বৈঠকে উঠে এসেছে বলে জানা গেছে। এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ি জুমাগাছে সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে গিয়ে বাহিনীর কর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রহরী সম্মেলনে অংশ নেন। ওই সম্মেলনে সীমান্ত এলাকার সুরক্ষা শক্তিশালী করা, জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল কলকাতার এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। জাতীয় গ্রন্থাগারের একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করবেন শ্রী শাহ। আগামীকাল হাওড়ার সাঁকড়াইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
0: গুজরাটের আহমেদাবাদের রামুল গাথরাদ রোডে অবস্থিত একটি আতশবাজি তৈরির কারখানায় আজ ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সমাজ মাধ্যম বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আহতদের প্রত্যেককে সব রকমের চিকিৎসাজনিত সহায়তা প্রদান করা হবে। আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণ পরেই নিকটবর্তী বস্ট্রাল ক্যাম্প থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহসহ আটকে পড়া কর্মীদের উদ্ধার করার কাজ শুরু করেন।
3: অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গোল্লাগুডেম গ্রামের কাছে আজ জলে ডুবে তিনজন মহিলা সহ পাঁচ মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। মাছ ধরার জন্য গোদাবরী নদীতে নামার পর প্রবল স্রোতের টানে তারা ভেসে যান বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সঙ্গে স্থানীয় উদ্ধারকারী দল ও গ্রামবাসীরা তল্লাশি অভিযান শুরু করে। এরপর নদী থেকে ওই পাঁচজনেরই মৃতদেহ উদ্ধার হয়। আধিকারিকরা

0: জানিয়েছেন মৃতরা সকলেই একই গ্রামের বাসিন্দা ছিলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
1: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রামনগর থেকে দেরাদুনগামী প্রথম সরাসরি ট্রেনের ভার্চুয়ালি সূচনা করেছেন। এই ট্রেনটি যাত্রার মাধ্যমে উত্তরাখণ্ডের কুমায়ুন এবং গাড়োয়াল অঞ্চলের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মন্ত্রী মন্তব্য করেন। হরিদ্বার স্টেশনের চাপ কমাতে ঋষিকেশ স্টেশনকে আরও উন্নতভাবে গড়ে তোলা হবে বলেও মন্ত্রী জানান। এ প্রসঙ্গে রাজ্যের 11টি স্টেশনকে পুনর্নির্মাণের কথাও তিনি উল্লেখ করেন।
0: কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, শুধুমাত্র অভিযোগের নিষ্পত্তি নয়, পেনশন প্রাপকদের উদ্বেগ নিরসন করার উপর জোর দিতে হবে। পেনশন প্রাপকদের বিবাদ মীমাংসায় আদালতে যাওয়া আটকাতে তিনি এ সংক্রান্ত সমস্যার সমাধান প্রশাসনিকভাবে করার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আজ পেনশন সংক্রান্ত আইনি সমস্যার উপর দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, তাঁর দপ্তর বিভিন্ন নাগরিক কেন্দ্রিক সংস্থার সূচনা করেছে। পাশাপাশি স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন ব্যবস্থার মাধ্যমে পেনশন পরিষেবার ডিজিটালীকরণ করা হয়েছে।
1: সংসদের বাদল অধিবেশনের প্রাককালে কেন্দ্রীয় সরকার আগামীকাল সর্বদলীয় এক বৈঠকের আহ্বান জানিয়েছে। এই বৈঠকে সরকার অধিবেশন চলাকালীন সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতার জন্য অনুরোধ জানাবে। প্রসঙ্গত, বাদল অধিবেশন শুরু হবে আগামী সোমবার, শেষ হবে আগামী মাসের 13 তারিখ। অধিবেশন চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করার কর্মসূচি রয়েছে।
0: সমাজকর্মী সোনাম ওয়াংচুককে আজ সকালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নতুন দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সচিন শর্মা জানিয়েছেন, স্বাস্থ্য পরিস্থিতির অবনতির কারণে দিল্লি হাইকোর্টের নির্দেশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য, ওয়াংচুক বেশ কয়েকদিন ধরে যন্তরমন্তরে অনশন করছিলেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম আজ ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে হিন্দি ছবি আর্টিকেল 370। তামিল চলচ্চিত্র আমারানের জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন রাজকুমার পেরিয়াসামি। মালায়ালাম ছবি ব্রহ্মযুগমের জন্য মামুট্টি এবং হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ান পাচ্ছেন সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় কাহিনী চিত্র বিভাগের জুরি বোর্ডের চেয়ারম্যান জয়রাজ এই পুরস্কার ঘোষণা করেন।
1: Best actress in leading role, Article 370, Hindi film. For a renowned performance that portrays a law enforcement agent's unwavering pursuit of truth and justice with sensitivity, courage and compassion. A performance that leaves a profound and lasting impact. Actress Yamini Gautam. Best actor in a leading role, Shade. Chandu Champion, Hindi. For a performance that transcends the conventions of a sports biopic, bringing an unsung hero story to life with dignity, sincerity and lasting impact. Actor Karthik Aryan.
0: অঞ্জন দত্ত পরিচালিত ছবি চালচিত্র এখন সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে। সেরা সহ অভিনেতা সঞ্জয় মিশ্র এবং সেরা সহ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সচনা নামিদাস ও রূপশ্রী ভারকাডি। সেরা চলচ্চিত্র সমালোচকের পুরস্কার পাচ্ছেন শ্রী সঞ্জীব শ্রীবাস্তব।
2: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের জন্য সংসদে আলাদা বসার ব্যবস্থার অনুমোদন করেছেন। এছাড়া তিনি শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন সাংসদের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনায় অন্তর্ভুক্তির বিষয়টিও অনুমোদন করেছেন। এই 6 জন সাংসদের যোগদানের ফলে সংসদের নিম্নকক্ষে শিবসেনার সাংসদ সংখ্যা 7 থেকে বেড়ে 13-তে দাঁড়িয়েছে।
0: মানবাধিকার সংস্থা বালুচ ভয়েস ফর জাস্টিস তথ্য অনুযায়ী বালুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও 2 সাধারণ নাগরিককে বলপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। বিভিজে জানিয়েছে, বালুচ স্টুডেন্ট ফ্রন্ট এর নেতা ফজল বালুচকে তার হাফচৌকির বাড়ি থেকে এবং অন্যদিকে এক শিক্ষার্থী সাহাব বালুচ ছুটিতে বালুচিস্তানে এলে তাকে অপহরণ করা হয়।
2: নতুন দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটি আয়োজিত আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্পের ওপর 2 দিনব্যাপী জাতীয় পর্যালোচনা সভা আজ সমাপ্ত হয়েছে। এই 2 প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধান পদক্ষেপ নিয়ে আলোচনা, বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের উল্লেখযোগ্য কর্মপদ্ধতি সম্পর্কে জানা এবং দেশের স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কার পরবর্তী পর্যায়ের রূপরেখা তৈরির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছিল।

0: অন্যদিকে এই পর্যালোচনা সভায় এই দুই প্রকল্পের বাস্তবায়নের জন্য বিশেষ কর্মসূচি রূপায়ণের নিরিখে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অসাধারণ কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার প্রদান করা হয়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ অথবা টোল ফ্রি নম্বর 1800 1178 00 মারফত এ মাসের 24 তারিখ পর্যন্ত।
0: এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ মিয়ামি স্টেডিয়ামে ইউরোপীয় ফুটবলের দুই শক্তিশালী দেশ ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। ফ্রান্স এর আগে 1958 ও 1986 সালে তৃতীয় স্থান নির্ণয়কারী ম্যাচে পশ্চিম জার্মানি ও বেলজিয়ামকে হারালেও 1982 সালে পোল্যান্ডের কাছে হেরে যায়। অন্যদিকে ইংল্যান্ড এর আগে 1990 ও 2018 সালে দুবার তৃতীয় স্থান নির্ণয়কারী ম্যাচে খেললেও ইতালি ও বেলজিয়ামের কাছে পরাজিত হয়েছিল। কিলিয়ান এমবাপে, হ্যারি কেন ও জুড বেলিংহামের সামনে এই ম্যাচেই নিজস্ব গোল সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুট জেতার শেষ সুযোগ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। 2010 সালে চ্যাম্পিয়ন স্পেন এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল। অন্যদিকে গতবার সহ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই নিয়ে সপ্তমবার ফাইনাল খেলছে। বিশ্বকাপের অন্যতম দুই সেরা তারকা স্ট্রাইকার আর্জেন্টিনার লিওনেল মেসি ও স্পেনের লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
1: কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ ইস্টবেঙ্গল 1-0 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল প্রিমিয়ার লিগ ফুটবলে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলবে।
0: লর্ডসে আগামীকাল একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষ পরিভ্রমণযোগ্য রকেট বিক্রম একের সফল উৎক্ষেপণ। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রীর অভিনন্দন স্কাইরুট এরোস্পেসকে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেছেন।
0: গুজরাটের আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। নিহতদের নিকট আত্মীয়দের ক্ষতিপূরণের ঘোষণা।
1: 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা। সেরা বাংলা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চলচ্চিত্র এখন।
0: বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড ও ফ্রান্স। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। শুরু করছি আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। শিল্পীর জীবন যেন এক অনন্ত যাত্রা, যেখানে অবসর নেই, শরীর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সৃষ্টির ইচ্ছে খুব সহজে ক্লান্ত হয় না। তাই অনেক শিল্পীর জীবনের শেষ অধ্যায়ও কখনো তা গভীর আত্ম

উদ্বিগ্ন, কখনো শান্ত, কখনো বিষণ্ন, আবার কখনো আশ্চর্য রকমের আশাবাদী। কতবার তো এমন হয়েছে, একটি গান শুনে আমরা বলেছি এ যেন তাঁর কণ্ঠের অন্যরকম রং, পরে জেনেছি সেটি ছিল তাঁর জীবনের শেষ দিকের রেকর্ডিং। আবার কোনো সুরকারের শেষ সুরারূপে

জীবনের বহু পথ হেঁটে ফেলেছেন, অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন, অসংখ্য সাফল্য আর ব্যর্থতার সাক্ষী হয়েছেন, তখন তার কণ্ঠে যে গান জন্ম নেয়, তার রং কি প্রথম দিনের মতোই থাকে? হয়তো না। সেখানে যোগ হয় সময়ের স্পর্শ, জীবনের উপলব্ধি আর নীরবতার ভাষা। তাহলে চলুন আজকের এই সঙ্গীত সফর শুরু করা যাক। শুনব সেই সব গান, সেই সব সুর, সেই সব কথামালা যেগুলো তারা বিদায়ের আগে আমাদের দিয়েছেন ভালোবাসার উপহার হিসেবে।

কিছু কণ্ঠ সময়কে অতিক্রম করে যায়, কিছু মানুষ বয়সকে হারিয়ে দেন তাঁদের সাধনায়, আর কিছু শিল্পী বিদায়ের আগের দিন পর্যন্ত আমাদের দিয়ে যান এমন সব উপহার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। এখন আমরা এমন একজনকে স্মরণ করব, সেই কিংবদন্তি শিল্পীকে যার কণ্ঠে ছিল শাস্ত্রীয় সঙ্গীতের দৃঢ়তা, আধুনিক গানের কোমলতা, ভক্তিগীতির নিবেদন, আবার চলচ্চিত্রের গানে অনায়াস অভিনয়ও। তিনি প্রখ্যাত শিল্পী মান্না দে। যখন কণ্ঠে বয়সের ছাপ পড়েছে, শরীর ক্লান্ত হয়েছে, তবুও শিল্পী কিন্তু থেমে থাকেননি। মান্না দে বারবার বলেছেন, গান তাঁর কাছে শুধু পেশা ছিল না, ছিল সাধনা, আর

সাধনার কোনো অবসর হয় না, তাই না? সেই কারণেই জীবনের প্রতিটি মুহূর্ত তিনি রেকর্ডিং করেছেন, মঞ্চে গিয়েছেন, নতুন সুরকারদের সঙ্গে কাজ করেছেন এবং বাংলা আধুনিক গানেও নিজের স্বাক্ষর রেখে গেছেন। বেড়েছে অনুভবের গভীরতা, প্রতিটি শব্দ যেন আরও ধীর, আরও পরিণত, আরও জীবনের কাছাকাছি। এই সময়ে তিনি আমাদের উপহার দিয়েছেন একাধিক উল্লেখযোগ্য বাংলা গান, তার মধ্যে অন্যতম আমায় একটু জায়গা দাও। গানটি শুনলে মনে হয় যেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষের কাছে মানুষেরই আবেদন। কণ্ঠে তখন এক আশ্চর্য শান্তি, যেন শিল্পী জানেন সব কোলাহলের শেষে মানুষ খোঁজে শুধু একটু আশ্রয়। এবারে শুনে নেব সেই কালো জয়ী গানটি মান্নাদের কণ্ঠে।

একজন শিল্পীর জীবনের সবচেয়ে সুন্দর পরিচয় তার প্রথম গান বা তার শেষ গান তা কিন্তু নয়, বরং তার শেষ দিন পর্যন্ত গানকে ভালোবেসে যাওয়ার ক্ষমতা বা যে কোনো শিল্পকে ভালোবেসে যাওয়ার ক্ষমতা। আর সেই ভালোবাসার এক অনন্য উদাহরণ বাংলা গানের স্বনামধন্য শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠ ছিল মিশ্রণ মাধুর্য, আবেগ আর শাস্ত্রীয় সঙ্গীতের শৃঙ্খলার মেলবন্ধন। তিনি কখনো কণ্ঠের জোর দিয়ে শ্রোতাকে মুগ্ধ করেননি, তিনি জয় করেছিলেন অনুভূতির শক্তিতে। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আমাদের। কিন্তু জীবনের শেষ পর্বে তাঁর গানের ভুবনে যেন আরো বেশি করে ধরা পড়েছিল জীবনের গভীরতা। কণ্ঠে বয়সের কোমল রেখা, অথচ আবেগে কোনো ভাটা নেই, বরং মনে হয় সময় তাঁর কণ্ঠকে আরও পরিণত করেছে। নিয়মিত বড় আকারে রেকর্ডিংয়ের সংখ্যা কমে এলেও বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে, আকাশবাণীর জন্য সাংস্কৃতিক আসরে এবং নির্বাচিত রেকর্ডিংয়ে তাঁর কণ্ঠ শোনা গেছে। শিল্পী হিসেবে তিনি কখনো সময়ের সঙ্গে লড়াই করেননি, বরং সময়কে আপন করে নিয়েছিলেন। নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ দিয়েছেন, সঙ্গীত চর্চার গুরুত্ব নিয়ে কথা বলেছেন এবং বাংলা গানের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তার কথাও তিনি বারবার তুলে ধরেছেন।

গানটি শুনলেন সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে। সতীনাথ মুখোপাধ্যায়ের কথা বলবো আর উৎপলা সেনের কথা বলবো না, তা কি করে হয়? সতীনাথ মুখোপাধ্যায়ের কথা বললেই উৎপলা সেনকে কিন্তু আমাদের মনে করতেই হবে। বাংলা গানের ইতিহাসে এমন দম্পতি খুব কমই আছেন যাদের ব্যক্তি জীবন আর সঙ্গীত জীবন সুন্দরভাবে এক সূত্রে বাঁধা। রেওয়াজ ছিল তাদের প্রতিদিনের জীবনের অংশ, গানই ছিল তাদের সংসারের ভাষা। সময়ের সঙ্গে সঙ্গে দুজনেই হয়ে উঠেছিলেন বাংলা আধুনিক গানের নির্ভরযোগ্য নাম। কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না। বয়স বাড়ল, মঞ্চে যাওয়া কমল, রেকর্ডিংও আগের তুলনায় অনেক কমে এলো, তবু গান থেকে দূরে সরে যাননি উৎপলা সেন। বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে, আকাশবাণীর আমন্ত্রণে এবং কিছু স্মারক অ্যালবামে তাঁর কণ্ঠ আবারও ধরা দিয়েছে। অনেকেই বলেন শেষ জীবনের উৎপলা সেনের কণ্ঠে যেন জীবনের সমস্ত অভিজ্ঞতা এসে মিশেছিল। প্রতিটি শব্দ আরও ধীর, আরও নিবিড়, আরও আন্তরিক হয়ে উঠেছিল।

বহু দশক ধরে বাংলা, হিন্দি এবং আধুনিক ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করার পরও যাঁর সুর সাধনা থেমে থাকেননি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর গায়কিতে যুক্ত হয়েছিল এক গভীর প্রশান্তি। কণ্ঠের উজ্জ্বলতা বদলেছে, কিন্তু আবেগের দীপ্তি একটুও কমেনি। তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই সময়ে তিনি রবীন্দ্রসঙ্গীতের নতুন পরিবেশনা করেছেন, আধুনিক বাংলা গানে নিজের স্বাক্ষর রেখে গেছেন, চলচ্চিত্রের জন্য গেয়েছেন নির্বাচিত কিছু গান। তাঁর পরিবেশনায় যখন পড়বে নামর পায়ের চিহ্ন, আমার এই পথ যাওয়াতেই আনন্দ, এসব গান যেন নতুন এক অনুভূতির জন্ম দিয়েছে। মনে হয় শব্দের ভেতরে তিনি জীবনের দীর্ঘ পথ চলার আলো ছায়া মিশিয়ে দিয়েছেন। তার গাওয়া আধুনিক গানগুলোর মধ্যেও তখন এক ধরনের স্থিরতা আর আত্মবিশ্বাস ধরা পড়ে। শ্রোতারা শুধু সুর শুনতেন না, অনুভব করতেন একজন শিল্পীর দীর্ঘ সাধনার নির্যাস। সুরকার হিসেবেও তাঁর অবদান ছিল সমান গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর উৎসাহ ছিল অকৃত্রিম। তিনি বিশ্বাস করতেন ভালো গান কখনো সময়ের কাছে হার মানে না। প্রযুক্তি বদলাবে, রেকর্ডিংয়ের পদ্ধতি বদলাবে, কিন্তু আন্তরিক কণ্ঠ আর ভালো সুর চিরকাল মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। মঞ্চে তার উপস্থিতি ছিল অত্যন্ত সংযত, অযথা কথার চাকচিক্য নয়, গানই ছিল তার পরিচয়। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে চোখ বুজিয়ে যখন তিনি গাইতেন, মনে হতো শিল্পী আর গান যেন একাকার হয়ে গিয়েছে।

গানে কথায় এখন সময় হয়েছে আগামীকালের হারানো দিনের গানের বিষয় জেনে নেওয়ার। মেঘের সঙ্গে আলাপ, মেঘের কোলে রোদ হেসেছের মধ্য দিয়ে, তারপর জীবনের প্রতিটি বাঁকে কখনো সে ছোট্ট বালিকা, কখনো বন্ধু, কখনো প্রিয়া, কখনো আশঙ্কার ছায়া ঘনানো মেঘ, ঋতুচক্রের আবর্তনে কখনো সে পেঁজা তুলোর মতো, কখনো জলে ভরা বাদুলে, কখনো সুনীল আকাশ মেঘ মুক্ত। কবির ভাবনাতেও তার নানান রূপ, মেঘ মুলুকে ভাব জমাতে ধীমান পাড়ি দেবে আপনাদের সঙ্গে করে আগামীকাল আকাশবাণী মৈত্রী স্টুডিও থেকে ঠিক রাত 11টায়। আপনারা শুনছেন হারানো দিনের গানের অনুষ্ঠান। আজ শুনছেন বিদায় বেলার উপহার। গানেরও বয়স বাড়ে, কিন্তু কিছু কণ্ঠ আছে যাদের সুরের মধ্যে সময় কেবল পরিপক্কতার রং মিশিয়ে দেয়, ম্লানতা নয়। বাংলা আধুনিক গানের আকাশে অখিল বন্ধু ঘোষ সেই বিরল শিল্পীদের একজন। তার কণ্ঠে যেমন ছিল ব্যথার কোমলতা, তেমনি ছিল আশার আলো। তিনি গান গাইতেন না শুধু, অনুভূতিকে সুরের ভাষায় অনুবাদ করতেন। তিনি কখনো কণ্ঠকে প্রদর্শনের জন্য ব্যবহার করেননি। প্রতিটি শব্দ, প্রতিটি সুর, প্রতিটি বিরতি যেন ছিল ভেবে চিনতে সাজানো। তাই তার গাওয়া গান শ্রোতার কানে নয়, সরাসরি পৌঁছে যেত হৃদয়ে। তার দীর্ঘ সঙ্গীত জীবনের পরিণত পর্যায়ে তিনি মঞ্চে, রেডিওর বিশেষ অনুষ্ঠানে এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত গান পরিবেশন করেছেন। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও তিনি ছিলেন সমানভাবে প্রিয়। তার পরিবেশনায় যেন সময় থমকে দাঁড়াত। শ্রোতারা শুধু গান শুনতেন না, গানকে অনুভব করতেন। সময়ের পরিবর্তনের সঙ্গে বাংলা গানের ধারা বদলেছে। নতুন সুরকার, নতুন গায়ক, নতুন আয়োজন এসেছে, কিন্তু অখিল বন্ধু ঘোষ নিজের স্বাতন্ত্র্য অটুট রেখেছিলেন। তিনি কখনো চলতি প্রবণতার কাছে নিজেকে বদলে ফেলেননি, কারণ তিনি জানতেন ভালো গান কখনো সময়ের কাছে হার মানে না। আকাশবাণীর সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। অসংখ্য অনুষ্ঠানে তার কণ্ঠ ভেসে এসেছে বাংলার ঘরে ঘরে। রেডিওর সেই সোনালী যুগে তার গান ছিল শ্রোতাদের প্রিয় সঙ্গী। পরবর্তী সময়েও বিশেষ অনুষ্ঠানগুলিতে তার উপস্থিতি শ্রোতাদের মনে নতুন আনন্দের সঞ্চার করত।

আকাশের রং যখন ধীরে ধীরে বদলায়, যখন গোধূলির আলো মুছে গিয়ে মায়াবী সন্ধ্যা নামে, তখন কিছু সুর বুকের গভীরে এসে করা নাড়ে। কিছু কণ্ঠ এমন হয় যা সময়ের সীমানা পেরিয়ে অমরত্বের স্বাদ পায়। বাংলা গানের সেই সোনালী যুগে যখন উত্তম সুচিত্রার রূপলী পর্দায় মেতে উঠেছে রোম্যান্টিকতায়, যখন বাঙালির ড্রয়িং রুমে রেডিওর নব খোড়ালি ভেসে আসত সুরের জাদুকরদের কণ্ঠ, ঠিক তখন এক রাজপুত্র এসে দাঁড়ালেন সুরের আঙিনায়। তিনি হলেন সুরকার গায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায়। নজরুল গীতি হোক, আধুনিক গান হোক কিংবা কীর্তন, তিনি যখনই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন, শব্দ যেন সুরের ছোঁয়া পেয়েছে নতুন এক প্রাণ। 40, 50 আর 60-এর দশক, মানবেন্দ্র মুখোপাধ্যায় মানেই তখন তরুণ তরুণীদের হৃদয়ে তোলা দেওয়া এক নাম। ধুতি পাঞ্জাবিতে এক বাঙালি বাবু, যার চোখের চশমা আর ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি জয় করে নিয়েছিল লক্ষ হৃদয়। তিনি শুধু গায়ক ছিলেন না, তিনি ছিলেন সুরের এক অনন্য কারিগর। শাস্ত্রীয় সঙ্গীতের কঠিন ব্যাকরণকে তিনি যেভাবে সহজ, সরল এবং রোম্যান্টিক করে সাধারণ মানুষের মনের মনিকোঠায় পৌঁছে দিয়েছিলেন, তা এক ইতিহাস বই কি। আজ এত বছর পরেও যখন কোনো একলা সন্ধ্যায় বৃষ্টি নামে, কিংবা যখন মনের কোণে জমে থাকা পুরনো কোনো স্মৃতি চারা দিয়ে ওঠে, আমরা আজও অজান্তেই গুনগুন করে উঠি আমি এত যে তোমায় ভালোবেসেছি। এবারে শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান।

বয়স তখন 90 পার করেছে। মুম্বাইয়ের প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্টের সেই চেনা জানলাটা দিয়ে যখন বিকেলের আলো এসে পড়ত তাঁর ঘরের দেওয়ালে, তখন কি তিনি ফিরে তাকাতেন সেই অলৌকিক অতীতের দিকে, যে অতীতে জড়িয়েছিল 13 বছরের এক কিশোরীর লড়াইয়ে? নাম তার লতা মঙ্গেশকর। সেই সাদা কালো দিনগুলো থেকে শুরু করে ভারতবর্ষের সুর সাম্রাজ্যের একছত্র সম্রাজ্ঞী হয়ে ওঠার জার্নিটা তো কম দীর্ঘ ছিল না। শুধু হিন্দি বা মারাঠি নয়, লতাজি তার দীর্ঘ কর্মজীবনে বাংলা, তামিল, তেলেগু, অসমীয়া সহ প্রায় 36টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। বিশেষ করে বাংলার সঙ্গে তাঁর আত্মিক যোগ ছিল গভীর। সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, আর ডি বর্মনের সুরে তাঁর গাওয়া বাংলা গানগুলো বাঙালির জীবনে চিরস্থায়ী নস্টালজিয়া হয়ে রয়ে গিয়েছে আজীবন।

মেখে মেখে বেলা তো অনেক হলো, 80-এর দশকের সেই দিনগুলো যখন চারপাশের সুরের জগৎটা দ্রুত বদলে যাচ্ছিল, কিন্তু সেই পরিবর্তনের ঝোড়ো হাওয়ার মধ্যেও একজন মানুষ নিজের শান্ত আভিজাত্য নিয়ে অটুট ছিলেন। তিনি ছিলেন সুরের এক মহাসমুদ্র। জীবনের সেই পরন্ত বিকেলে যখন কোলাহল একটু থিতিয়ে এসেছে, তখন তার সৃষ্টিতে দেখা গেল এক অন্যরকম গভীরতা। তিনি হলেন শ্যামল মিত্র। যেন জীবনের সমস্ত অভিজ্ঞতা নিংড়ে তিনি সুরের ডালি সাজাচ্ছিলেন। বসন্তের চঞ্চলতা পেরিয়ে তার সুরে তখন এসে বসেছে শরতের শিউলি ঝরা শান্ত স্নিগ্ধতা। অনেকেই মনে করেন সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীর কণ্ঠ বুঝি ম্লান হয়ে যায়, কিন্তু তার ক্ষেত্রে ঘটেছিল ঠিক উল্টোটা। পরবর্তী অধ্যায়ে তার কণ্ঠ যে মধুরতা আমাদের উপহার পেয়েছিলাম, তা যেন এক অমূল্য সম্পদ। এই সময়ে তিনি সিনেমার নেপথ্য গায়ক হিসেবে যেমন কাজ করেছেন, তেমনি বেশ কিছু আধুনিক গানে নিজেকে উজাড় করে দিয়েছেন। এবারে শুনবেন শ্যামল মিত্র এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গানটি।

বলি তো কখনো হয়, বলি তো কখনো হয়।

কিছু শিল্পীর কণ্ঠে কোনো বাড়তি অলংকারের প্রয়োজন হয় না। তারা যখন গেয়ে ওঠেন তখন মনে হয় এই গান যদি বহুদিন ধরেই আমাদের ভেতরে ছিল, শুধু কণ্ঠস্বরের অপেক্ষায় ছিল। বাংলা আধুনিক গানের এমনই এক নাম বনশ্রী সেনগুপ্ত, যার কণ্ঠে ছিল এক অনন্য কোমলতা, কখনো চড়া নয়, কখনো আড়ম্বরপূর্ণ নয়, বরং যেন এক শান্ত নদীর মতো যা নিঃশব্দে বয়ে চলে কিন্তু গভীরভাবে ছুঁয়ে যায় মনকে। তাই প্রেমের গান হোক, বিরহের গান হোক, কিংবা জীবনবোধের গান, সব কিছুকেই তিনি নিজের সহজ ভঙ্গিতে শ্রোতার কাছে পৌঁছে দিতে পেরেছিলেন অনায়াসে।

সময়ের নিয়মে যেমন প্রতিটি দিনের পর রাত হয়, তেমনি প্রতিটি অনুষ্ঠানেরও তো একটি শেষ থাকে, তাই না? কিন্তু কিছু শেষ কখনো শেষ হয়ে ওঠে না। কিছু শেষ আমাদের ভেতরে নতুন করে শুরু হয়ে যায়। আজ আমরা ফিরে দেখেছি কোনো শিল্পীর প্রথম গান নিয়ে কথা বলিনি তাঁর খ্যাতির শুরু, সংগ্রামের গল্প কিংবা সাফল্যের প্রথম অধ্যায়। আজ আমরা ফিরে দেখলাম তাঁদের জীবনের বিদায় বেলার সময়টিকে। একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার কণ্ঠ থেকে যায়, তার সৃষ্টি থেকে যায়, তার লেখা থেকে যায়, তার সুর থেকে যায়, তার নিঃশ্বাসের উষ্ণতা মিশে থাকে একটি গানের প্রতিটি শব্দে, প্রতিটি স্বরে। তাই তো আমরা আজও তাঁদের ডাকি, আর তাঁরা সাড়া দেন একটি গানের মধ্যে দিয়ে, একটি সুরের মধ্যে দিয়ে।

0: গান।
1: আজ এখানেই শেষ করছি হারানো দিনের গান। আজ আমরা শুনলাম সেই সব গান, সেই সব সুর, সেই সব কথামালা যেগুলো তারা বিদায়ের আগে আমাদের দিয়েছেন ভালোবাসার উপহার হিসেবে। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

এতক্ষণ শুনলেন হারানো দিনের গান অনুষ্ঠান, উপস্থাপনে ছিলাম আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 26 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 12:28 হয়ে 58 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:20। এখন শুনবেন বাংলা আধুনিক গান।

অনুপ রায়ের কথায় এবং সুধীরলাল চক্রবর্তীর নিজের সুরে শুনলেন প্রথম গানটি। শিল্পীর কণ্ঠে শুনবেন পরপর আরও কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

পরপর কয়েকটি গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও দুটি গান শুনবেন সলিল চৌধুরীর কথায় এবং সুরে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী মান্না দে।

আপনি গান শুনছেন মান্নাদের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং সুবর্ণকান্তি ঘোষের সুরে।

খানিকক্ষণ শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:12। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমেই ছোট বউ ছায়াছবি থেকে দুটি গান শুনবেন। প্রথম শিল্পী আশা ভোসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার আশা ও ভালোবাসা ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ির কণ্ঠে।

আশা ও ভালোবাসা ছায়াছবির গান শুনছিলেন। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে ছায়াছবির নাম আক্রোশ। আক্রোশ ছায়াছবি থেকে প্রথমেই পরপর দুটি গান শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

शना शना बाजे ढोल तक भिन्न भिन्न घूम रूपा जे चिंग।

ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারের ছায়াছবির নাম মধুর মিলন। মধুর মিলন ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন সোনু নিগম এবং সহশিল্পীদের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান কুমার শানু এবং সাদনা সারগামের কণ্ঠে মধুর মিলন ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:10। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গানে প্রথমেই শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী অমৃত সিং অরোরা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, ভক্তিগীতি শুনছেন এবারে শিল্পী অনুরাধা পড়োয়াল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে ভক্তিগীতি শুনলেন, এবার শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী স্বপন বসু।

ভোর 4:07 FM রেনবোয় প্রভাতি স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4:00। প্রভাতি শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন প্রথমে খেয়াল, রাগ আহির ভৈরব, শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ, তবলায় দেবাশিস সরকার, রাগ আহির ভৈরব।

এতক্ষণ আহির হয়ে যাবার আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন সারঙ্গী বাদন, রাগ টোড়ি, শিল্পী পঙ্কজ মিশ্রা, তবলায় ইমন সরকার। রাগ টোড়ি।

চুরির আগে সারেঙ্গি বাদন শুনলেন শিল্পী ছিলেন পঙ্কজ মিশ্র। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গুলুক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 19 জুলাই রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজকে কথা মতো রাধারানী উপন্যাসের পরবর্তী পর্ব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শুরু করছি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, সৌম্য ভট্টাচার্যের গাওয়া।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। রাধারানী গল্পের আগের যে পর্ব, তাতে মহেশের রথের মেলায় একটি বাচ্চা মেয়ে শিখেছিল তার তৈরি করা ছোট্ট বুনো ফুল দিয়ে একটি মালা বিক্রি করতে। তার বাবা নেই, বাড়িতে অসুস্থ মা, খুব গরিব তারা। যদি একটি মালা বিক্রি করে কিছু পয়সা সংগ্রহ করতে পারে। সে সময় তার সঙ্গে দেখা হলো একজনের, তার নাম রুক্মিণী কুমার। সে তার মালা কিনল, তার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে গেল, পয়সার বদলে টাকা দিল, পরবার কাপড় দোকান থেকে পাঠিয়ে দিল, কিন্তু সে নিজে এলো না। শরিকদের বিভিন্ন রকমের অত্যাচারে তাদের বাড়ি ঘর দোর সবকিছু চলে গিয়েছিল, কিন্তু আদালতের নির্দেশে আবার সব ফিরে পেল। কিন্তু মা চলে গেলেন, ধীরে ধীরে বড় হচ্ছে।

রাধারানী তাদের উকিল কামাক্ষাবাবুর কাছে। কামাক্ষাবাবুর মেয়ে বসন্ত কুমারী, তার সঙ্গে তার খুব বন্ধুত্ব। বসন্তকে একদিন কামাক্ষাবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, বিয়ের দেওয়ার সময় হয়েছে, রাধারানী কি কোনো

সন্ধান করা। কামাখাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন, স্বয়ং কলকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন, বন্ধুবর্গকেও সেই সন্ধানে নিযুক্ত করিলেন, দেশে দেশে আপনার মক্কেলগণকে পত্র লিখিলেন, প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন, সে বিজ্ঞাপন এইরূপ, বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষ ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই, রুক্মিণী কুমার তো আসিল না। ইহার পর রাধারানীর আরেকটি ঘোরতর বিপদ হইল, কামাখ্যাবাবু লোকান্তরগতি হইলেন। রাধারানী ইহাতে অত্যন্ত শোকাতুরা হইলেন, দ্বিতীয়বার পিতৃহীনা হইলেন মনে করিলেন। কামাখ্যাবাবুর শ্রাদ্ধাদির পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন। কামাখ্যাবাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল। বিষয় হস্তে লইয়াই রাধারানী প্রথমেই 2,00,000 মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিলেন। তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক, তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন, কিন্তু তাহাতে কে কথা কহিবে, অনাথ নিবাস সংস্থাপিত হইল। রাধারানীর মতো দরিদ্রাবস্থায় নিজ নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুটির নির্মাণ করিয়াছিলেন, কেননা যে গ্রামে যে ধনী ছিল সে সহসা দরিদ্র হইলে সে গ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। তাহাদিগের নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিত দূর আমরা সে গ্রামকে বলিব রাজপুর। এক্ষণে রাধারানী রাজপুরেই বাস করিতেন, অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরেই সংস্থাপিত হইল। নানা দেশ হইতে দিন দুঃখী অনাথ আসিয়া তথায় বাস করিতে লাগিলেন। দেখুন, বঙ্কিমচন্দ্র তার এই লেখার মধ্যে দিয়ে কোথাও কোথাও কি সুন্দর কিছু বাস্তব কথাগুলো বা বাস্তব যে ঘটনার একটা আভাস তুলে ধরেছেন, যে যদি কোনো মানুষ হঠাৎ করে বড়লোক ছিল বা ধনী ছিল, সে সহসা দরিদ্র যখন হল তখন তার গ্রামে তার বাস করা কষ্টকর। এই যে ঘটনাটি যার জন্য রাধারানী তার নিজের গ্রাম শ্রীরামপুর ছেড়ে পাশের অন্য একটি গ্রাম যার নাম দেওয়া হয়েছে রাজপুর সেখানে বাস করছেন। তো এইভাবে গল্পটা তো এগিয়ে চলেছে। এরপর কি হলো, 2-1 বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স 35-36 বৎসর, অবস্থা দেখিয়া অতি ধীর গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে দাঁড়াইয়া কহিলেন রক্ষককে, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নয়, এখানে দুঃখী অনাথ লোক থাকে, ইয়াকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, আমি আর ভেতরে গিয়ে দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেও ইহার ভিতরে অনায়াসে যাইতেছে, আপনাকে আর নিষেধ কি করিব। দর্শক ভেতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন, বলিলেন, বন্দোবস্ত দেখি আমার বড় আহ্লাদ হইয়াছে, কে অন্য সত্র দিয়াছে, রুক্মিণী কুমার কি তাঁহার নাম? রক্ষকরা বলিল, না, একজন স্ত্রীলোক এই অন্য সত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিলেন, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা কেহ জানি না, রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়, যিনি অন্য সত্র দিয়াছেন তার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিলেন, তোমরা যাহারা বাড়ি দেখাইয়া দিলে, তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন?
রাগ করিও না।

এখন অনেক বড় মানুষের মেয়ে মেমলোকের মতো বাহিরে বাহির হইয়া থাকে, এই জন্যেই জিজ্ঞাসা করিতেছি। রক্ষকেরা উত্তর করিল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সমক্ষে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন। তারপর কি হল? যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো, বিশেষ পরিপাট্য অথবা পরিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না, কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হীরকা আঙ্গুরিও ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল। এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিয়ে দেখে নাই। তাহার সঙ্গে কেহ লোক ছিল না, এজন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে ইনি। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানা পত্র দিলেন, বলিলেন, এই পত্র আপনার মুনিবের কাছে পাঠাইয়া দিন, আর আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মুনির স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এজন্যে তিনি নিয়ম করিয়াছেন যে অপরিচিত লোকে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাই না। আগন্তুক বলিলেন, ঠিক আছে, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী, এ ব্যক্তি পুরুষ হইলেও তাহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না, যেমতো যেমতো ঘটে আমাকে লিখিও। ইতি শ্রীমতী বসন্ত কুমারী। কামাক্ষাবাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না, পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে ডাকিয়া লইলেন, আর কেহ তার সঙ্গে যাইতে পারিল না, হুকুম নাই। পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখি একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণ গৌর, স্ফুরিত মল্লিকা রাশির মতো গৌর। তাহার শরীর দীর্ঘ সৎস্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার ঘন কৃষ্ণ সুরঞ্জিত কেশ জালে মণ্ডিত, চক্ষু বৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রুযোগ সূক্ষ্ম, ঘন দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ। তাহার হস্তে একটি বৃহদাকার হীরকে রঞ্জিত। রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারককে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তুকের উচিত প্রথম কথা কহা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যে বিমুক্ত হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরকম গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিল, আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তা নহে। রাধারানী অপ্রতিভ হইলেন, বলিলেন, তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই, বোধ হয় আপনি জানেন। আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন কামাক্ষাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়াছিলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া
নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রক্ষিণী কুমার। আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি রক্ষিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, না। না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন, আর দাঁড়াইতে পারিলেন না, তার ভুক যেন ভাঙিয়া গেল। আগন্তুক বলিলেন, না, আমি যদি রক্ষিণী কুমার হইতাম তাহা হইলে কামাখ্যাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কেননা তাঁহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখনই আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন? উত্তরকারী বলিলেন, একটি কৌতুকের জন্য। আজই 8-10 বৎসর হইল আমি সেখানে যেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম ছিল রক্ষিণী কুমার। আপনি অত বিমানা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তুক বলিতে লাগিলেন, যথার্থ রক্ষিণী কুমার নাম ধরে এমন কাহাকেও চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নহে, তথাপি কি জানি, 7-5 ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম, কিন্তু কামাখ্যাবাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে কামাখ্যাবাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যগতিকে আসিতে পারি নাই। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদের নিকট আসিলাম, কৌতুকবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম। প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল। কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্র বলিলেন, রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারি নাই। সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তার কথা কহিতে পারিলেন না, তাহার চক্ষু জলে পুরিয়া গেল। রাধারানীর চক্ষু জলে ভাসিতে লাগিল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, অন্য লোকের কথা এখন প্রয়োজন কি, আপনার কথা বলুন। আগন্তুক উত্তর করিলেন, রাধারানী অন্য লোক নয়। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহাকে পবিত্র সরল চিত্ত এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরার বিনা বাজে, যেন কথা কহিতে বাদ বাদ করে, অথচ সকল কথা পরিষ্কার সুমধুর অতি সরলা। এমন কণ্ঠ আমি কখনো শুনি নাই, এমন কথা আমি কখনো শুনি নাই। রক্ষিণী কুমার, এক্ষণে ইয়াকে রক্ষিণী কুমারই বলা হোক। ওই সঙ্গে মনে মনে বলিলেন, আবার আজ বুঝি তেমন কথা শুনিতেছি। রক্ষিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজ এতদিন হইল সে বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজিও সে কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে, যেন কাল শুনিয়াছি। অথচ আজি এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকে বা কেন মনে পড়ে, কেন? এই কি সে? আমি মূর্খ। কোথায় সেই দিন দক্ষিণী কুটির বাসিনী ভিখারিণী, আর কোথায় এই উচ্চ প্রসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না সে সুন্দরী কি কুৎসিতা। কিন্তু এই শচী নন্দিতা রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তাহার থাকে
তাহা হইলেও সে লোকমনোমোহিনী বটে। এদিকে রাধারানী

0: শ্রবণে রক্ষিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন। মনে মনে ভাবিতেছিলেন, তুমি যাহা পাপিষ্ঠা রাধা রানীকে বলিতেছ কেবল তোমাকে সেই কথাগুলো বলা যায়। তুমি আজ 8 বৎসরের পরে রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দন কানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হইয়াছ? তুমি কি অন্তর্যামী? নহিলে আমি লুকাইয়া লুকাইয়া হৃদয়ের ভিতর লুকাইয়া তোমাকে যে পূজা করি তাহা তুমি কি প্রকারে জানিলে? এই প্রথম দুইজনে স্পষ্টতি ভালোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিলেন। দুইজনে দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন কি আছে এই শশা গড়া নদ নদী চিত্রিতা জীব সংকুলা পৃথিবী তলে এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চলা অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ ব্রীড়াময়, এমন আর কি আছে? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমাময় আত্মীয় অথচ অত্যন্ত পর, চিরস্মৃত অথচ অদৃষ্ট পূর্ব কখনো দেখি নাই, আর এমন দেখিব না, এমন আর কি আছে? রাধারানী বলিল, বড় কষ্টে বলিতে হইল, কেননা চক্ষের জল থামে না, আবার সেই চক্ষের জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পড়ে। রাধারানী বলিল, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়াছেন তা তো এখনো বলেন নাই। হ্যাঁ গো, এমন করিয়া কি কথা বলা যায়? যার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে, প্রাণেশ্বর দুঃখিনীর সর্বস্ব চিরবাঞ্ছিত বলিয়া যাকে ডাকিতে ইচ্ছা করিতেছে, আবার যাকে সেই সঙ্গে হাগা সেই রাধারানী পুরাণ মুখে তোমার কি হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে, তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন, এই সকল কথা নিয়ে কি কহা যায়? তোমরা 5 জনে রসিকা প্রেমিকা বাকচতুরা বরদিক্ষা ইত্যাদি ইত্যাদি আছো, তোমরা 5 জনে বলো দেখি ছেলে মানুষ রাধারানী কেমন করিয়া কেমন করে কথা কয়। রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল, কেননা কথাটা একটু ভৎসনার মতো হইল। রক্ষিণী কুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, তাই বলিতেছিলাম আমি সেই রাধারানীকে চিনিতাম। রাধারানীকে মনে পড়িল, একটু একটু অন্ধকার রাত্রে জোনাকির ন্যায় একটু আশা হইল যে যদি সেই রাধারানী আমার সেই রাধারানী হয়।
1: তোমার রাধারানী?
0: রাধারানী ছল করিয়া চুপ করে বলিল, হ্যাঁ গো, না হিসেবে তো থাকা যায় না। তোমার আমার রাধারানীর নিন্দা করিও না। রুক্মিণী কুমার মনে মনে বলিল, এ তুমি বলে কেন? কে? প্রকাশ্যে বলিল, আমারই রাধারানী, আমি একমাত্র তাহাকে দেখিয়াছি বা কেমন করিয়া বলি, এই 8 বৎসরও আমি তাকে ভুলি নাই, আমারই রাধারানী। রাধারানী বলিল, হোক হোক তাহলে আপনার রাধারানী। রুক্মিণী কুমার বলিতে লাগিল, সেই ক্ষুদ্র আশায় আমি কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারানী কে? তখন রাধারানী কথা বলিল। কামাক্ষাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন, কেবল বলিলেন, আমাদের কোনো আত্মীয়ের কন্যা, যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে আর তো অধিক পীড়াপিড়ি করিতে পারি না, কেবল জিজ্ঞাসা করিলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিয়াছিলেন, শুনিতে পাই কি? যদি প্রয়োজন হয় তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি। আমি কথা বলিলে তিনি বলিলেন, কেন রাধারানী রুক্মিণী কুমারের খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষ জানি না, আমার পিতৃ ঠাকুর জানিতেন, বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন, সেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে। ঠিক এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন সে পত্র আপনাকে দিয়াছি। তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না, কেবল এই পত্র দিলেন, আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন, রাজপুরে যিনি অন্য সত্র দিয়াছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন। আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি, কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী বলিলেন, জানিন নে, বোধ হয় যে আপনি মহাভ্রমে পতিত হইয়াই এখানে আসিয়াছেন। আপনার রাধারানী কে তাহা আমি চিনি কি না বলিতে পারিতেছি না, সে রাধারানীর কথা কি শুনিলে বলিতে পারি, আমা হইতে তাহার কোন সন্ধান পাওয়া যাইবে কি না? রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বলিলেন, কেবল নিজদত্ত অর্থ বস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারানী বলিলেন, স্পষ্ট কথা মার্জনা করিবেন, আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না, যদি আপনি সেরূপ দয়ার্তচিত্ত হইতেন তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বলিলেন তাহাকে এমন দুর্দশাপন্ন দেখিয়া অবশ্যই তার কিছু আনুকূল্য করিতেন, কই আনুকূল্য করার কথা তো কিছু বলিলেন না। রুক্মিণী কুমার বলিলেন, আনুকূল্য বিশেষ কিছু করিতে পারি নাই, আমি সেদিন নৌকাপথে রথ দেখিতে আসিয়াছিলাম, পাছে কেহ জানিতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয় লুকাইয়া আসিয়াছিলাম, অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একা তটে উঠিয়া আসিয়াছিলাম, সঙ্গে যাহা অল্প ছিল তাহাই রাধারানীকে দিয়াছিলাম, কিন্তু সে অতি সামান্য, পরদিন প্রাতে আসিয়া উহাদিকের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া আমাকে কাশী যাইতে হল, পিতা অনেকদিন রুগ্ন হইয়া বসিলেন, কাশী হইতে প্রত্যাগমন করিতে আমার বৎসরাধিক বিলম্ব হইল, বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম, কিন্তু তাহাদিগকে আর দেখিলাম না। রাধারানী বলিল, একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে, বোধ হয় সে রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরে আশ্রয় লইতে হইয়াছিল, আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন? অধিকক্ষণ নহে, আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল, আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম। আর কি দিয়ে আসিলেন? আর কি দিব, এখানে ক্ষুদ্র নোট ছিল তাহা কুটিরে রাখিয়া আসিলাম, নোটখানি ওরূপে দেওয়া বিবেচনা সিদ্ধ হয় নাই, তাহারা মনে করিতে পারে আপনি নোটখানি হারাইয়া গিয়াছে। না, আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধা রানীর জন্য, তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায়, যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম। তাই বলিতেছিলাম আপনাকে দয়াদ্রচিত্র বলিয়া বোধ হয় না, যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য, এইটুকু বলিতে বলিতেই ছি ছি রাধারানী, ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায়, রাধারানীর মুখ নত করিয়া এইটুকু বলিয়াই চোখের জল ঝরঝর করে ফেলিতে লাগিল। অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকের মাথার কাপড়টা বেশি করে টানিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল, রুক্মিণী কুমার বোধ হয় চোখের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়াই থাকিবেন বলা যায় না। বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী, দুইজনেই দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি, এখন উপায় আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি, তারপর উনি কি জাতি তা কে জানে, জাতিটা এখনই জানিতে পারা যায়। কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে আর উহার সহিত কাজ কি, কথায় না হয় এই জন্মটা রক্ষা।